আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ মঙ্গলবার, 29শে আষাঢ় 1948 শকাব্দ, 21শে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 4ঠা শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 59 মিনিট। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে, এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: বন্দনায় আজ শুনলেন হৈমন্তী শুক্লা ও শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গাওয়া গান। বন্দনা আজ এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। এরপর রয়েছে চাষবাসের টুকিটাকি। প্রথমে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার একটি দুটি স্থানে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার একটি দুটি স্থানে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ। খরিফ ধানের ক্ষেত্রে পর্যায়ে চারা রোপণ পরামর্শ দেওয়া হয়েছে। চারা রোপণের পর প্রথম 10 দিন পর্যন্ত মূল জমিতে 1 থেকে 2 সেন্টিমিটারের মতো হালকা জল ধরে রাখতে হবে। ফসলের সমান বৃদ্ধি নিশ্চিত করতে প্রয়োজনে বীজ বোনার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শূন্য স্থানগুলো নতুন চারা দিয়ে পূরণ করে নিতে হবে এবং ভালো ফলাফলের জন্য একই বয়সের সুস্থ চারা ব্যবহার করতে হবে। এছাড়া জমিতে জমে থাকা অতিরিক্ত বৃষ্টির জল দ্রুত বের করে দেওয়ার জন্য মাঠের সবকটি জল নিষ্কাশনের নালা মাঝে মধ্যেই পরিষ্কার, গভীর এবং সচল রাখতে হবে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ শুনলেন। কিছুক্ষণের মধ্যেই চাষবাসের টুকিটাকি।
1: আজকে আনারস চাষ নিয়ে একটু আলোচনা করব। সুস্বাদু ও পুষ্টিকর ফল হিসেবে সারা বিশ্বে আনারসের জনপ্রিয়তা লাভ করেছে। একটি অর্থকরী ফসল হিসেবে আনারস পশ্চিমবঙ্গের সর্বত্রই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, পশ্চিম দিনাজপুর ও কোচবিহার জেলায় এই ফলটির চাষ প্রতি বছর বেড়েই চলেছে। দক্ষিণবঙ্গের নদিয়া, 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা, হাওড়া ও হুগলিতে এর চাষ হয়ে থাকে। তাড়াতাড়ি ফল দেয় এমন গাছের মধ্যে আনারস অন্যতম। এ রাজ্যে আনারস চাষের মোট জমির প্রায় 98% উত্তরবঙ্গের তরাই অঞ্চলেই সীমাবদ্ধ। উত্তরবঙ্গের তরাই অঞ্চলের মাটি ও জলবায়ু আনারস চাষের উপযুক্ত হওয়ায় এই অঞ্চলে ব্যাপকভাবে এই ফলের চাষ হচ্ছে। শিলিগুড়ির আনারস সমগ্র পশ্চিমবঙ্গে বিখ্যাত। কোচবিহারের ধলপলের আনারসের মিষ্টত্বের দিক দিয়ে বেশ সুনাম রয়েছে। এই ফলকে কেন্দ্র করে উত্তরবঙ্গে বেশ কিছু ফল সংরক্ষণ শিল্প ও পাতা থেকে তৈরি তন্তু শিল্প গড়ে উঠেছে। বর্তমান ভারতে আনারসের জমির পরিমাণ প্রায় 32,000 একর। এর মধ্যে পশ্চিমবঙ্গে চাষ হচ্ছে প্রায় 20,000 একরের মতো। এছাড়া অন্যান্য রাজ্য যথা আসাম, ত্রিপুরা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বোম্বাই প্রভৃতি জায়গাতেও চাষ হয়। পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং জেলায় 3,000 হেক্টর, পশ্চিম দিনাজপুর জেলায় 3,800 হেক্টর, জলপাইগুড়ি জেলায় 1,800 হেক্টর ও কোচবিহার জেলায় প্রায় 200 হেক্টরের মতো জমিতে আনারস চাষ হচ্ছে। এবার একটু আবহাওয়া প্রসঙ্গে বলি। যেসব অঞ্চলের বাতাসে জলীয়বাষ্প বেশি, উষ্ণতা খুব বেশি নয় ও মাটিতে জৈব পদার্থ বেশি থাকে, সেই সব অঞ্চলে এর চাষ সীমাবদ্ধ। যেসব অঞ্চলের তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32.5 ডিগ্রি সেন্টিগ্রেড, সেই সব অঞ্চলে আনারস ভালো চাষ হয়।

0: অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্য অনুষ্ঠানে ঘুমের প্রয়োজনীয়তা এই বিষয়ে বলছেন ডাক্তার দুষ্মন্ত রায়।
1: ঘুম মানব জীবনের একটি অমূল্য সম্পদ, প্রতিটি প্রাণীদেহের একান্ত প্রয়োজনীয় বস্তু বা প্রক্রিয়া। শারীরিক পরিশ্রমের পর দেহকোষ ও দেহের আভ্যন্তরীণ কলকব্জাগুলিকে সুস্থ ও সঠিকভাবে বিশ্রাম দেওয়ার জন্যই ঘুমের বিশেষ প্রয়োজন। তাই ঘুমকে দেহকর্মের একটি অন্যতম শারীরিক ক্রিয়া বলা যায়। ঘুমকে বাদ দিয়ে জীবনধারণ অসম্ভব। ঘুম হচ্ছে মানব জীবনের একটি শারীরিক পদ্ধতি, যার দ্বারা স্বাভাবিক ও সুস্থভাবে জীবনকে পরিচালিত করা যায়। একজন পূর্ণবয়স্ক ও সুস্থ মানুষের দৈনিক 8 ঘন্টা ঘুমের দরকার। বর্তমান কর্মজীবনে আমরা নানান সমস্যায় জর্জরিত, তাই সেই সমস্যাজনিত কর্মজীবন থেকে মুক্তি পেতে ঘুম অপরিহার্য। ঠিকমতো ঘুম না হলে শরীরে নানা উপসর্গ দেখা দিতে পারে, যেমন হজমের গোলমাল, খিটখিটে মেজাজ, হাত পায়ের কাঁপুনি, বমি বমি ভাব, বুকে ব্যথা, মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, কানে তালা লাগা বা দৃষ্টিশক্তির অভাব, সর্বশরীরে ব্যথা ও যন্ত্রণা, কর্মে অনিচ্ছা, কোষ্ঠকাঠিন্য, রক্তচাপ বৃদ্ধি, ডায়াবেটিস, মানসিক অশান্তি, কোনো কোনো ক্ষেত্রে মানসিক বিকৃতি ও অনিদ্রাজনিত নানা রোগের উপসর্গের উপদ্রব। সঠিক সময় মেনে ঘুমোতে যাওয়া খুবই দরকার। সাধারণত রাত 10টার মধ্যে শুতে যাওয়ার অভ্যেস বজায় রাখলে ভালো ঘুম হয়। ভালো ঘুমের জন্যে ভালো পরিবেশও রাখা দরকার। কোলাহল, শব্দ দূষণ, মশা মাছির উপদ্রব থেকে ঘুমকে দূরে রাখতে হবে। রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর ঘুমোতে যাওয়া দরকার, না হলে হজমের গোলমালে ঘুমের ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এই সময় মানসিক চিন্তাটিকে ত্যাগ করে ঘুমের ব্যবস্থা করা দরকার। দুশ্চিন্তা থাকলে ঘুম ভালো হবে না। যারা কায়িক পরিশ্রম করেন বা করেন না, তারা যদি সামান্য হালকা ব্যায়াম বা হাঁটাচলা অথবা যোগাভ্যাস করেন তাহলে ঘুম ভালো হবে। ব্যক্তিবিশেষে ঘুমের সময় নির্ধারিত হয়। নবজাত শিশু দিন রাতে 20 থেকে 22 ঘন্টা ঘুমোয়, আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমেরও সময় কমে যায়। কোনো ব্যক্তি 4-5 ঘন্টা ঘুমিয়েও সতেজ ভাব অনুভব করেন, আবার কেউ কেউ 8-10 ঘন্টা ঘুমিয়েও ক্লান্ত বোধ করেন। যারা দীর্ঘদিন অনিদ্রায় ভুগছেন তাদের তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। যারা রাত্রে কাজ করেন তাদের ঘুমের সঠিক কোনো সময় নেই। তারা দিনে ঘুমিয়ে নিতে পারেন, তবে রাতই হচ্ছে ঘুমের উপযুক্ত সময়, কারণ এই সময় পরিবেশ শান্ত ও কোলাহলমুক্ত থাকে। শান্ত পরিবেশ ঘুমের সহায়ক। যারা উচ্চ রক্তচাপ, মানসিক অশান্তি বা মানসিক বিকৃতি, ডায়াবেটিস, মৃগি, হিস্টেরিয়া, মস্তিষ্কে প্রদাহ, অপুষ্টি, পেটের বা হজমের গোলমাল, হার্ট অ্যাট্যাক, সন্ন্যাস রোগ, অত্যধিক শারীরিক ও মানসিক পরিশ্রম, অবসাদ, দুর্ঘটনাজনিত আঘাত, মানসিক বিপর্যয়, শরীরে ব্যথা ও বেদনা, বড় অস্ত্রোপচার, গর্ভবতী মা ও সন্তান প্রসবের পর ঘুম একান্ত প্রয়োজন। যারা কায়িক বা মানসিক পরিশ্রম করেন ঘুম তাদের ক্ষেত্রেও প্রয়োজন। সাধারণত রাত 11টার আগে ঘুমোতে গেলে ঘুম ভালো হয়। বেশি রাত করলে সুনিদ্রা হয় না। সহজপাচ্য খাদ্য ও পানীয় সুনিদ্রায় সাহায্য করে, তাই রাত্রে ভরপেট খাওয়া ও ভারী খাদ্য পানীয় না খাওয়াই ভালো। পরিপূর্ণ ঘুম অসুস্থ মানুষকে 50% রোগ মুক্তি দেয়, তাই প্রভাত স্লিপ মিন্স হাফ দি কিওর। ঘুমের সময় দেহের সব মাংসপেশি শিথিল হয়, অঙ্গ প্রত্যঙ্গ ও মস্তিষ্ক বিশ্রাম পায়, মস্তিষ্ক ও হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন ভালো হয়। ঘুমন্ত অবস্থায় শরীরে রাসায়নিক বিক্রিয়ার ফলে দূষিত পদার্থ নির্গত হয়ে শরীরে শক্তি সঞ্চয় করে, হৃৎপিণ্ডকে সফল করে ও শরীর ও মনকে সতেজ করে। সকল প্রাণী জগতের মধ্যে ঘুম একান্তভাবে অপরিহার্য। অনিদ্রার শিকার হয়ে দেহকে ব্যাধির মন্দির না করাই শ্রেয়। যে কোনো প্রাণী না খেয়ে অনেকদিন বাঁচতে পারে, কিন্তু না ঘুমিয়ে বেশি দিন বাঁচে না। শরীর ক্রিয়াকে সুস্থ রাখার প্রধান অঙ্গই হচ্ছে বিশ্রাম। পরিশেষে

আরোগ্য অনুষ্ঠানে ঘুমের প্রয়োজনীয়তা নিয়ে এতক্ষণ বললেন ডক্টর দুষ্মন্ত রায়। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন লোকগীতি, শিল্পী বনশ্রী দেব শর্মা।

লোকগীতি শুনলেন বনশ্রী দেবশর্মার কণ্ঠে, যন্ত্রানুষঙ্গে দোতারায় সুরেশচন্দ্র রায়, বাঁশিতে দীপঙ্কর রায় ডাকুয়া এবং তবলায় গৌতম দাশগুপ্ত। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনতে পাবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথমে সমবেত পরিবেশনা।

রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান শুনছেন। এবারের গানটির শিল্পী রমা মণ্ডল। শিল্পীর নিবেদনে থাকছে মেঘের কোলে কোলে যায় রে চলে।

রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান শুনছেন। রমা মণ্ডলের পর এবারের গানটির শিল্পী প্রতিমা মুখোপাধ্যায়। শিল্পীকণ্ঠে শুনবেন আজি ঝরঝর মুখর বাদর দিনে।

বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারের গানটির শিল্পী সুমিত্রা রায়।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান, শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আজকের শিল্পীরা ছিলেন রমা মণ্ডল, প্রতিমা মুখোপাধ্যায় এবং সুমিত্রা রায়। এছাড়াও ছিল সমবেত পরিবেশনা। আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্সে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। কিছুক্ষণের মধ্যেই প্রত্যুষা।

সুপ্রভাত। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদেরই কপালে চাঁদ টিপ দিয়ে যা। না, চাঁদকে শুধু দূর থেকে দেখে তার রূপের তারিফ করেই মানুষ ক্ষান্ত থাকেনি, তাকে আরও নিবিড় করে কাছে গিয়ে তাকে স্পর্শ করতে চেয়েছে, তার অন্তরে প্রবেশ করে অন্দরমহলের খবর জানতে চেয়েছে। সেই অনুসন্ধিৎসু মন নিয়েই চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেন নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন এবং মাইকেল কলিন্স। আর চাঁদের মাটিতে প্রথমবারের জন্য পা পড়ল পৃথিবীবাসী। আজ চাঁদের মাটিতে মনুষ্য পদার্পণের বর্ষপূর্তি। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে, হাত বাড়ালেই বন্ধু। দেখে নেওয়া যাক এই বিষয়টিকে নিয়ে আপনাদের কার কী ভাবনা। আজকের প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন বিভূতিভূষণ মাইতি, বৈকুণ্ঠধাম, হরিন্দ্রনগর, ঢোলাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। প্রিয় বন্ধু প্রত্যুষা, ঈশ্বর জগতের সকল প্রাণী ও উদ্ভিদকে বেঁচে থাকা, বেড়ে ওঠা ও ধারণ উপযোগী জীবন পাওয়ার জন্য এক অদৃশ্য বন্ধুত্ব সম্পর্কের আকর্ষণ নির্ধারিত করেছেন। হাত বাড়ালেই পাওয়া এই বন্ধুত্বের পারস্পরিক পরিপূরকতায় জীবন সাবলীল আছে। জীবকুল, বিশেষত মানুষ হাত বাড়ালেই নিয়ত যে বন্ধুকে পায় তা উদ্ভিদ। অভিযোজনের বন্ধুর পথে হাত বাড়িয়ে মানুষ প্রথম বন্ধু হিসাবে উদ্ভিদকে পেয়ে তার খাদ্য ও ভেষজ গুণে জীবন ধারণ ও দেহপুষ্ট করেছে ও করছে। পরিবেশের সুস্থতা এই বন্ধুই রক্ষা করে। এই বন্ধু শুধুই দেয়, নেয় না কিছুই। নীরব সবুজ স্থবির প্রাণবায়ু প্রদায়ী, প্রতিবাদহীন নিত্যহিতকারী এই বন্ধু সকল শাশ্বত চিরন্তন। মানুষ জীবনের দীর্ঘ যাত্রাপথে অস্তিত্ব রক্ষায় ও স্থায়িত্ব প্রকাশের জন্য প্রথম মা বাবা, ক্রমান্বয়ে পরিবার, প্রতিবেশী আত্মীয় স্বজনকে বন্ধুরূপে পায় বলেই জীবনের বন্ধুর পথ মসৃণ হয়ে যায়। মনের বিষণ্নতা, বেদনা, হতাশা, নিরসনে হাত বাড়ালেই তাকে রাখা বই বন্ধুকে পাই, যার পাতায় পাতায় মসির আঁচড়ে ফুটে থাকা মহাজীবনের মণিকণার সান্নিধ্যে শীতের চাদর, গ্রীষ্মের বাতাস, বর্ষার ছাতা, দরিয়ার নৌকা পাই। চেতনা চৈতন্যের বিকাশ সাধনে এ বন্ধুগণ চিরভাস্বর। নমস্কারান্তে বিভূতিভূষণ মাইতি, বৈকুণ্ঠধাম, হরেন্দ্রনগর, ঢোলাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা। এবারে ভাবনা লিখছেন ভানুমতি মোদক, অযোধ্যা, মাকুড়া থেকে। প্রিয় বন্ধু প্রত্যুষা, আমার জীবনে আমি বেশ উপলব্ধি করেছি, জীবনকে শান্তি ও সুখে রাখতে হলে আমাদের বন্ধুর একান্ত প্রয়োজন। তবে অনেক সময় স্বার্থ নিয়ে যারা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তারা প্রকৃত বন্ধু হতে কোনোদিনও পারে না। আমার দুঃখ ও অসময় পাশে থেকে অন্ধকার থেকে আলোতে পৌঁছে দিতে পারে সেই প্রকৃত বন্ধু হতে পারে। আমার মনে হয় এরাই আমৃত্যু বন্ধু হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পিছনে পড়ে থাকা বন্ধুকে সামনে আনতে পারে। একটি ঘটনা বলি। আমি একবার পুকুরে স্নান করতে গিয়ে গভীর জলে নেমে ডুবে যাচ্ছিলাম। সেই সময় একজন পথচারী কমবয়সী মেয়ে দেখতে পেয়ে ছুটে এসে আমাকে জল থেকে তোলে, আমাকে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করে। তার মতো বন্ধু আজকের দিনে কেউ নেই। হ্যাঁ বন্ধু, তোমার বিষয় নিয়ে লিখতে বসে হঠাৎ মনে উঁকি দিয়ে যায় সেই বিপদের দিনের সেই পথচারিণী মেয়েটির কথা। সমাজে এরাই আসল বন্ধু। নমস্কারান্তে ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন প্রশান্ত কুমার রায়, পূর্ব বারোঘরিয়া, 2 নম্বর সাপড়িবাড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি থেকে। বেতার বন্ধু প্রত্যুষা, মানব জীবনের নিবিড়তম ও পরম পবিত্র এক আত্মিক সম্পর্কের নাম বন্ধুত্ব। ব্যক্তিকেন্দ্রিক আধুনিক সভ্যতার যান্ত্রিক গহ্বরে যখন মানুষের অন্তরাত্মা একাকিত্বের দহনে ক্লিষ্ট, তখন হাত বাড়ালেই বন্ধু এই আপ্তবাক্যটি কেবল একটি সান্ত্বনা বাক্য মাত্র নয়, বরং এক শাশ্বত সত্য।
পরম নিখাত বন্ধুত্বের জন্য কোনো আলোকোজ্জ্বল আনুষ্ঠানিকতার প্রয়োজন পড়ে না, প্রয়োজন কেবল পারস্পরিক সহমর্মিতা ও একটি প্রসারিত সরল বলিষ্ঠ হাতের। জীবন সংগ্রামের পিচ্ছিল পথে যখনই কোনো পথিক ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে, তখনই কোনো এক নিঃস্বার্থ সহযাত্রীর অযাচিত সহায়তার হাত তার পতনোন্মুখ অস্তিত্বকে রক্ষা করে।

এই অযাচিত সংযোগই প্রমাণ করে যে মানব হৃদয়ের গহীনে আজও পরার্থপরতার ফল্গু ধারা প্রবহমান। সুতরাং সংকীর্ণ স্বার্থপরতার প্রাচীর ভেঙে আমাদের উচিত সৌহার্দ্যের হাত প্রসারিত করা, কারণ একটি বাড়িয়ে দেওয়া হাতই পারে রুক্ষ পৃথিবীকে পুনরায় মায়াময় ও বাসযোগ্য করে তুলতে। পরিশেষে কবি কামিনী রায়ের সেই অমর বাণী উল্লেখ না করলেই নয়, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। নমস্কারান্তে প্রশান্ত কুমার রায়, পূর্ব বারুঘড়িয়া, 2 নম্বর সাপটিবাড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন মনতোষ দত্ত, হাকিমপাড়া, শিলিগুড়ি থেকে। বন্ধু প্রত্যুষা, বর্ষার সকালে একরা শুভেচ্ছা জানিয়ে বলি, আমি তো তোমার দিকে হাত বাড়িয়েই আছি। হাত বাড়িয়েই তুমি আমার প্রতিমাসের বিষয়বস্তুর চিঠিটা পাঠ করে শোনাও, আমি মুগ্ধ হয়ে শুনি। আমাদের নিঃশর্ত বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক। প্রত্যুষা, ছোট থেকে বিভিন্ন বয়সের বিভিন্ন বন্ধু পেয়েছি। প্রাথমিক স্কুলের বন্ধুদের কত নববর্ষের কার্ড দিয়েছি, যেমন তুমি আমার বন্ধু হও, নববর্ষের কার্ড নাও, অথবা নববর্ষের অরুণ আলোয় শুভ্র প্রেমের চন্দনে তোমায় জানাই শুভেচ্ছাময় ভালোবাসার বন্ধনে, ইত্যাদি। বর্তি সুন্দর হাতের লেখায় কার্ড লিখে দিত, আমি দিয়ে আসতাম। এর মধ্যে কত ঝগড়া আড়ি আবার ভাব হতো তা ঠিক নেই। স্কুল জীবনে শেষ দিকে শুধু কম্পিটিশন আর বন্ধুত্বের আড্ডা। কলেজ হোস্টেলের দিনগুলিতে বন্ধুত্বের প্রগাঢ়তা আরও বাড়ল। কলেজ ছুটিতে চলতো 15 পয়সার পোস্টকার্ড, নতুবা বেশি মনের কথা থাকলে 25 পয়সার ইনল্যান্ড লেটারে পত্র বিনিময়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই কর্মজীবনে প্রবেশ, স্কুল কলেজের বন্ধুদের ভুলেই যেতাম, যদি না ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিত। কেউ কানাডায়, আমেরিকায়, ব্যাঙ্গালোরে, কেউ কলকাতায়, কত বছর দেখা নেই কিন্তু ফেসবুকে দেখা পাচ্ছি। বন্ধুর শেষ নেই প্রত্যুষা, কিন্তু বন্ধুত্বের সেই বন্ধনটা ধীরে ধীরে কেমন ফিকে হয়ে যাচ্ছে। বয়সের সাথে সাথে আমরা সবাই হিংসা স্বার্থপরতা পরশ্রী কাতরতায় মগ্ন হয়ে আছি। সকলের হাতে এখন কম বেশি অনেক অর্থ আছে, জাহির করার প্রতিযোগিতা দিন দিন বাড়ছে, আমরা সবাই বন্ধুত্বের মেকি অভিনয় করে চলেছি। কবি সুকান্ত তাঁর কবিতায় লিখেছেন, বন্ধু কুয়াশা সাবধান এই সূর্যোদয়ের পথে পথ হারিও না, আলোর আশায় তুমি একা ভুল করে। প্রত্যুষা, কেউ আপন নয়, জামাইরাও নয়, শুধু 32 বছর আগে হাত বাড়িয়ে যে অপর্ণাকে ঘরে এনেছিলাম সেই আমার প্রকৃত বন্ধু। স্বামী স্ত্রীর এই বন্ধুত্বের সম্পর্ক স্বার্থের হলেও নিঃস্বার্থ, আমাদের প্রত্যেকের ঘরেই এই বন্ধুত্ব রয়েছে, শুধু অনুভব করতে হবে। শুভেচ্ছান্তে মনতোষ দত্ত, হাকিমপাড়া, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন সাগর ভট্টাচার্য, ঘোষপুকুর, দার্জিলিং থেকে। প্রিয় প্রত্যুষা, আনমনে বসেছিলাম জানালার পাশে, নীল আকাশে পেঁজা তুলোর মতন একখণ্ড মেঘ, ডাহুকের অবিরাম ডাক, কোকিলের কুহুতান, মনে হলো অতীতে বহু দূরে কখন যেন দেখেছি এই মেঘ, এই পরিবেশ। অতীতকে হাতছানি দিল বহু পুরনো এক স্মৃতি, মনকে অস্থির করে তুলল, এক শৈশবের দৃশ্য মনে পড়ে গেল। ছাত্রাবাসীর অনেক বন্ধুর সাথে একজন প্রকৃত বন্ধু সুখ দুঃখে সমানভাবে এগিয়ে আসত। আসামের কোনো এক চা বাগান থেকে পড়তে এসেছিল, আর দেখা হলো না। জীবনের শেষ চূড়াতে এসে কেবলই মনে পড়ে তার কথা। প্রকৃত বন্ধু বলতে তাকেই বোঝায় যিনি নিঃস্বার্থভাবে আপনার পাশে থাকেন, সুখ দুঃখে সমর্থন যোগান এবং আপনার ভালো মন্দের সঠিক বিচার করে সৎ পরামর্শ দেন। তিনি স্বার্থহীনভাবে আপনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করেন এবং আড়ালে আপনার আত্মসম্মান বজায় রেখে গঠনমূলক সমালোচনা করেন। চাণক্য নীতিতে চাণক্য বলেছেন, একজন মানুষ জন্মগতভাবে মহান হন না,
মানুষ মহান হয় তার কর্ম দ্বারা। প্রকৃত বন্ধু এই মহান মানবের রূপে আবির্ভূত হন। মিসাইল ম্যান আব্দুল কালাম বলেছেন, একটি বই 100টি ভালো বন্ধুর সমান হতে পারে, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। যাই হোক, প্রকৃত বন্ধু বলতে মা বাবাকেই বলা যেতে পারে। যতদিন তারা জীবিত থাকেন ততদিন তারা সন্তানের মঙ্গল কামনায় রত থাকেন। পরবর্তীতে জাতক তার নিজের স্ত্রীকে এই প্রকৃত বন্ধু বলতে পারেন, আর যারা অকৃতদার তারা সদ্গুরুর সান্নিধ্যে অর্থাৎ সত্য শিক্ষকের সংস্পর্শে নিজেকে ধন্য মনে করেন। নমস্কার আন্তে, সাগর ভট্টাচার্য, ঘোষপুকুর, দার্জিলিং। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন দেবাশিস খা, কোন্নগর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। কামিনী রায়ের বিখ্যাত কবিতার লাইন আমাদের মনে পড়ে গেল প্রত্যুষা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষ সমাজবদ্ধ জীব, একাকী বাস করতে পারে না। মানুষকে বাদ দিয়ে সমাজ নয়, তেমনি সমাজকে বাদ দিয়ে মানুষও নয়। সমাজের মধ্যেই সব বন্ধু আছে, হাত বাড়ালেই পাওয়া যায়। ছোটবেলায় খেলার জন্য পাড়ার বিদ্যালয়ের ছেলেমেয়েরা বন্ধু, বড় হয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা বন্ধু। এছাড়াও সমাজের প্রতি স্তরে প্রত্যেকেই প্রত্যেকের বন্ধু। সবজি বিক্রেতা, চাষি, শিক্ষক, ডাক্তার, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, কাঠমিস্ত্রি, সবাই আমাদের বন্ধু। কর্মজীবনে খেলোয়াড় ও অফিসের কলিগেরা বন্ধু। বন্ধু ছাড়া সমাজ সংসার চলতে পারে না। সকাল থেকে ঘুমোনো পর্যন্ত বন্ধুর সংখ্যা গুনে শেষ করা যাবে না। সুতরাং বন্ধু ছাড়া প্রাণ বাঁচে না। সবসময় বন্ধু পরিচিতের মধ্যে হতে হবে তা তো নয়, অপরিচিতদের মধ্যেও হতে পারে। পথে দুর্ঘটনার সময় বাইরের মানুষ সব থেকে আগে বেশি সাহায্য করে, ফলে কারো প্রাণ বেঁচে যেতে পারে। আত্মীয় স্বজনেরাও বন্ধু। রাস্তায় হঠাৎ কেউ বন্ধু হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেও তো বন্ধু। যে কোনো সময়ে হাত বাড়ালে বন্ধুর অভাব হয় না। নিজেকেও অপরের কাছে হাত বাড়িয়ে বন্ধু হিসেবে সাহায্য করা কর্তব্য। বন্ধু যে কোনো বয়সের হতে পারে। লিখেছেন দেবাশিস খাঁ, কোন্নগর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2, কালীনাথ মুন্সিলেন, বরানগর, কলকাতা থেকে। প্রিয় প্রত্যুষা, আমার বাড়ির টিয়া পাখিটির সাথে সারমেয়টির গভীর বন্ধুত্ব। প্রথমে অবশ্য বন্ধুত্ব ছিল না, কিন্তু একদিন বিড়ালের আক্রমণ থেকে সারমেয়টি নিজের থেকেই টিয়াকে বাঁচায়, তারপর থেকেই এই বন্ধুত্ব। এই ঘটনাটি বললাম যে কারণে, সেটা হলো শুধু হাত বাড়ালেই বন্ধুত্ব হয় না, সেই হাতে থাকতে হবে সহযোগিতা, সহমর্মিতার আশ্বাস, বিশ্বস্ততা আর অফুরন্ত ভালোবাসা। কারণ সত্যিকারের বন্ধু যেমন জীবনকে আলোয় ভরিয়ে তোলে, তেমনি ঠক বিশ্বাসঘাতক বন্ধু জীবনকে নরককুণ্ড বানিয়ে দেয়। সমাজের দিকে তাকালেই দেখা যায়, যার অর্থ আর ক্ষমতা আছে তার বন্ধুর অভাব নেই। তবে এদের মধ্যে কে বন্ধু আর কে চাটুকার বোঝা ভীষণ শক্ত। দরিদ্র মানুষের বন্ধু খুব কম হয়, কিন্তু যারা হয় তারা বেশিরভাগই সত্যিকারের বন্ধু। আজকের দিনে এমন হয়তো তুমি ভালো মনে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলে, কিন্তু অপর পাশের ব্যক্তিটি নিছক সন্দেহের বসে তার পিছনে কারণ খুঁজতে বসে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। রক্তের সম্পর্ক যখন হাত গুটিয়ে নেয়, সামাজিক সম্পর্ক যখন দায় এড়ায়, ঠিক তখন ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে বন্ধুত্ব। বিপদ থেকে রক্ষা করে, সখারূপে কৃষ্ণ যেমন দ্রৌপদীকে লজ্জার হাত থেকে রক্ষা করেছিলেন, ঠিক সেই রকম। তাই হাত বাড়ালে সত্যিকারের বন্ধু পাবো কি না সে বিষয়ে সন্দেহ থাকলেও হাত তো বাড়াতেই হবে, কারণ কয়লার মধ্যেই তো হীরা পাওয়া যায়। পরিশেষে বলবো, বর্তমানে সোশ্যাল মিডিয়া, বিশেষত ফেসবুকে যারা বন্ধুত্ব করছেন তাদের বিশেষভাবে সতর্ক হওয়া প্রয়োজন। নমস্কার আন্তে, অঞ্জলি ভট্টাচার্য, 29/2, কালীনাথ মুন্সিলেন, বরানগর, কলকাতা। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন কবিতা বণিক, C/2, আগমনী অ্যাপার্টমেন্ট, BM সরণি, হিরকাট রোড, শিলিগুড়ি থেকে।
প্রিয় বন্ধু প্রত্যুষা, তোমার বন্ধুত্বের ভালোবাসা আমার জীবনকে পুষ্টি দিয়েছে। তোমার দিকে হাত বাড়িয়েছিলাম যে শুভক্ষণে, তখনই তোমার মতো

বন্ধু লাভ হলো। বন্ধু প্রত্যুষা, তুমি আমাকে সাহিত্য চর্চার মধ্যে অনেকটা সময় দিতে সাহায্য করেছো, সমাজের পরিবারের কথা ভাবতে শিখিয়েছো, ফলে অনেকটা সময় নিজেকে দিতে পারি, সংসারের চাপ, শারীরিক সমস্যা ইত্যাদি ভুলে থাকার এক মহৌষধ। এ তো বন্ধুরই দান, এমন ভালোবাসায় বন্ধুই জড়িয়ে রাখতে পারে, বন্ধু মনের জোর আর সাহস দেয়। বন্ধুত্ব হচ্ছে সূর্য ওঠা ভোর আর তারায় ভরা রাত। আমি নিঃস্বার্থভাবে হাত বাড়িয়ে দিলে পরবর্তীতে আমিও নিশ্চয়ই অন্য কোনো বন্ধুত্বের হাত পাব। নীতি, আদর্শ, ইচ্ছা, ভালো লাগা ইত্যাদি সমভাবাপন্ন মানুষের বন্ধুত্ব অসমবয়সীদের মধ্যেও গড়ে ওঠে। বন্ধুত্বে বয়সের, লিঙ্গের ব্যবধান কোনো বাধা নয়। আগেকার দিনে বন্ধুত্ব পাতানো উৎসবের মধ্যে দিয়ে নামকরণ করত, যেমন সই, গঙ্গাজল, চোখের বালি, মিতা ইত্যাদি। বন্ধুত্বের জন্য চাই পরস্পরের মনের মিল, ভালোবাসা, যেখানে ধনী গরিব বলে কোনো ভেদাভেদ থাকবে না। ঠিক শ্রীকৃষ্ণ ও সুদামা, রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুর অসমবয়সী ছিলেন তাঁরা। রবিমামা বলতেন অবনীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ সাহিত্য জগতের দিকপাল, অবনীন্দ্রনাথ ছিলেন অঙ্কন, কাটুম কুটুম ও ভাস্কর্য শিল্পী। রবি ঠাকুর ও অবন ঠাকুর দুজনেই দুজনের শিল্পের সমালোচনা যেমন করতেন, অনুপ্রেরণাও দিতেন, এমনই রাগ দ্বেষহীন বন্ধুত্ব গড়ে উঠুক সবার, তবেই হাত বাড়ালেই বন্ধু হাজির। নমস্কার, আন্তে কবিতা বণিক, C/2 আগমনী অ্যাপার্টমেন্ট, BM সরণী, হিলকাট রোড, শিলিগুড়ি। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন শহীদুল ইসলাম গাদোপোতা শীতলকুচি কুচবিহার থেকে। প্রিয় প্রত্যুষা, জীবনের পথে আমরা অনেক মানুষের সঙ্গে পরিচিত হই, কিন্তু সবাই তো বন্ধু হয়ে ওঠে না। সত্যিকারের বন্ধু সেই যে বিপদের অন্ধকারে আলো হয়ে পাশে দাঁড়ায়। সুখের দিনে পাশে থাকা সহজ, কিন্তু দুঃসময়ে যে হাতটি নীরবে এগিয়ে আসে সেই হাতই প্রকৃত বন্ধুত্বের প্রতীক। বন্ধুত্ব শুধু একসঙ্গে হাসি আনন্দ ভাগ করে নেওয়ার নাম নয়, এটি বিশ্বাস, ভালোবাসা, ত্যাগ এবং দায়িত্বের এক অটুট বন্ধন। একজন বন্ধুর একটি উৎসাহের বাক্য, একটি আন্তরিক স্পর্শ বা একটি ছোট সহযোগিতাও ভেঙে পড়া মানুষকে নতুন করে বাঁচার সাহস দিতে পারে। তাই মানুষের পাশে দাঁড়ানো মানেই শুধু সাহায্য করা নয়, তার হৃদয় আশা জাগিয়ে তোলা। আজকের ব্যস্ত পৃথিবীতে মানুষ ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, অথচ একটি আন্তরিক হাসি, একটি সহানুভূতির কথা কিংবা একটি বাড়িয়ে দেওয়া হাত অনেক ভাঙা সম্পর্ক জুড়ে দিতে পারে। মানবতার সবচেয়ে সুন্দর পরিচয় লুকিয়ে আছে এই সাহায্যের হাতেই। আসুন আমরা প্রতিজ্ঞা করি, শুধু নিজের জন্য নয়, অন্যের সুখ দুঃখেও পাশে থাকব। কারণ মনে রাখতে হবে যে হাত মানুষের জন্য বাড়ে, সেই হাতই একদিন হাজারো হৃদয়ের ভালোবাসায় ভরে ওঠে। ধন্যবাদ আন্তে। শহীদুল ইসলাম গাদোপোতা শীতলকুচি কুচবিহার। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার আগস্ট মাসের বিষয় সম্পর্কে জানিয়ে যাওয়া। আগস্ট মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে ও আমার দেশের মাঠ। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।

প্রত্যুষা শুনলেন। আর আজকের প্রত্যুষার উপস্থাপনা সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। এখন আকাশবাণী শিলিগুড়ির আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি। ফিরোজা বেগমের কণ্ঠে নজরুলগীতি শুনতে পাবেন সকাল 7:45। 10:00 আমার গ্রাম আমার দেশের কথা। আজ শুনবেন ফাঁসি দেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত থেকে রেকর্ড করে আনা প্রতিবেদন। প্রতিবেদনটি রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি মনুময় পাল। আজ শুনবেন চতুর্থ পর্ব। সকাল 10:30 শুনবেন বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমাঙ্গ। বিদ্যার্থীদের জন্য শোনা যাবে 11:30। একাদশ শ্রেণীর জন্য আজকের বিষয় ইংরেজি। পাঠদানে থাকবেন শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীপর্ণা দাস এবং ছাত্রীরা শুভশ্রী সেন ও নবনীতা বর্মন। একটাই মহিলা মজলিস। আজকের বিষয় গ্রামের নারী সুস্থতার অঙ্গীকার। এই বিষয় নিয়ে বিএড কলেজের শিক্ষিকা ও সমাজকর্মী ঋতুপর্ণা বর্ষাক দাশগুপ্তের সঙ্গে আলোচনায় থাকবেন আমাদের প্রতিনিধি অনুশ্রী রায়। দুপুর 1:45 লোকগীতি শুনবেন বনুশ্রী দেবশর্মার কণ্ঠে। যুব অনুষ্ঠান বিকেল 3:30। আজ থাকছে রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নের সাক্ষাৎকার, থাকবেন পাপিয়া বিশ্বাস উপস্থাপনায় বর্ণা ভট্টাচার্য। 4:00 গ্রামীগঞ্জে বিশেষ অনুষ্ঠান জনজীবন, থাকছে 4:30 থাকছে বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান। রেকর্ড করে এনেছেন সম্প্রীতা আচার্য। মুখোমুখি বিশেষ অনুষ্ঠান থাকছে 6:05, থাকছে সাক্ষাৎকার সমাজসেবা আমার সাধনা, থাকছে সমাজকর্মী শক্তিপদ পালের সাক্ষাৎকার 8:00 আইনি কথা। সাক্ষাৎকার নিয়েছেন সৌমিতা আঢ্য, থাকছে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেট মনীষা দত্তর সাক্ষাৎকার। বিষয় হিন্দু আইন অনুযায়ী কন্যা সন্তানদের প্রাপ্ত অধিকার। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন বলছি আমাদের বিবিধ ভারতী প্রচার কেন্দ্র থেকে পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা। হাম হ্যায় রাহি প্যায়ারকে শোনা যাবে 7:30, 8:15 ত্রিবেণী, 8:30 চিত্রলোক, সকাল 9:00 লাইভ ফোন ইন ইন্দ্রধনু, 10:00 সেহতনামা, 11:00 লাইভ ফোন ইন চয়নিকা, 12:05 ইয়াদো কি মাহফিল, 1:00 সুরেলা সফর। বিবিধ ভারতীর পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং, মোড়ে উন্নয়নমূলক নির্মাণ কাজ চলমান। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার অনুরোধ করা হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় সড়কের মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীরগতিতে গাড়ি চালান এবং সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। NH10 সালুগাড়া সড়কে নির্মাণ কাজ চলমান, গতি নিয়ন্ত্রণ রাখুন এবং অন্যান্য যানবাহনের সঙ্গে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকুবা শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের জন্য নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প রাস্তা ব্যবহার করুন। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা মাটিগাড়াহাট মাটিগাড়া সকাল 11:00 থেকে 8:00 পর্যন্ত যান চলাচলে ধীরগতি ও যানজটের সম্ভাবনা রয়েছে।
শাহুডাঙ্গিহাট এনজেপি বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত যান চলাচলে বিলম্ব হতে পারে। ট্রাফিক আপডেট শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ এবং এরপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসিডোনিয়ায়। আজ তিনি সে দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডিসিজিআই দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারজাত করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ভারতের পিভি সিন্ধু চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ খেলতে নামবেন। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ায় পৌঁছেছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটিই প্রথম উত্তর ম্যাসিডোনিয়া সফর। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কার দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিস্ট্রিজান মিকস্কি, সংসদের অধ্যক্ষ আফরিম গাসির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তাঁর। উত্তর ম্যাসিডোনিয়ার সংসদীয় বক্তব্য রাখবেন তিনি। ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামেও তাঁর ভাষণ দেওয়ার কথা। সেন্ট স্পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। এর আগে গতকাল মলদোভার চিসিনৌতে অনুষ্ঠিত ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জ্যাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেস আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেছেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা, বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, পানামার বিদেশমন্ত্রীর ভারত সফর দুদেশের মধ্যে সাম্প্রতিক উচ্চ পর্যায়ে যোগাযোগের ধারাবাহিকতাকে আরও এগিয়ে দেবে।
1: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India SICCOM ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ভারত দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে। ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারে বিক্রির অনুমতি দিয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টাকেদা দাবি করেছে। 4 থেকে 60 বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া যাবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এই টিকা নিতে পারবেন। 4 ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং আর্জেন্টিনা সহ 40টিরও বেশি দেশে এই ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হবার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে 5 জন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে জানিয়েছে মন্ত্রক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে বার্ধক্য ও বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। 1 অগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি

0: তোলেন তিনি। 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ওই ঘটনায় আইনসম্মত ও পূর্ণাঙ্গ তদন্ত হয়নি, বহু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া যায়নি।
1: মহাকরণ থেকে সমস্ত প্রাসঙ্গিক নথিপত্র কেন পাওয়া যাচ্ছে না তা গ্রহণযোগ্য বলে মনে করা হয়নি। তখনকার মুখ্যমন্ত্রী কে ছিলেন? তিনি তথ্য সরবরাহ করেননি, তিনি একটাও নথি দেননি। কমিশন বিচক্ষণতার সঙ্গে দেখতে পেয়েছে যে রাইটার্স বিল্ডিং থেকে বহু দূরে অবস্থানরত জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য গুলি চালানোর প্রয়োজন ছিল না। রাইটার্স বিল্ডিং আক্রমণের আশঙ্কা কাল্পনিক ছিল, যেখানে গুলি চালনা হয়েছিল তাই রাইটার্স বিল্ডিং থেকে অনেক দূরে। যে গুলি চালনা হয়েছিল তার সবকটি ছিল অপ্রয়োজনীয়, উস্কানিবিহীন এবং অযৌক্তিক।
0: ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা এর উদ্বোধন করবেন। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে পশ্চিমবঙ্গের 24টি নির্বাচনী জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। ভারতের পাশাপাশি অন্যান্য দেশের নির্বাচনের সঙ্গে যুক্ত প্রশাসনিক আধিকারিক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হর্পাবান ও ভূমিধসে গতকাল এক মহিলা ও তার দুই শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত 3 দিনে মৃতের সংখ্যা বেড়ে হল 23, এখনও 7 জন নিখোঁজ। উপরাজ্যপাল মনোজ সিনহা কয়েকটি জায়গায় ইতোমধ্যেই পরিস্থিতি পর্যালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাজৌরি ও পুঞ্চের মৃতদের পরিবার পিছু 6 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান এবং মুজাফরাবাদের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, কোঙ্কণ ও গোয়া, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। গুজরাট, ঝাড়খণ্ড, ওড়িশা, রাজস্থান, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু অংশেও ভারী বৃষ্টি হতে পারে। আফগানিস্তানের পূর্বাঞ্চলের নুরিস্তান প্রদেশে ভারী বৃষ্টির জেরে হর্পাবানে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত 80 জন, 100-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বন্যায় ওই প্রদেশের গুরুতর ক্ষতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডনে 2 জন ও ইরাকে 1 মার্কিন সেনা নিহত হবার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতোমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেনকমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায় যে তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে 3 রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। IRGC-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রাথমিকভাবে তারা বাহরিনের আল শাখির বিমান ঘাঁটিতে আক্রমণ চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত ড্রোন রক্ষণাবেক্ষণ ও রিপেয়ার হ্যাঙ্গার ধ্বংস করে দিয়েছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের পিভি সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 32 এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবে। দেবিকা সিহাগো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে রয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি এবং HS প্রণয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 3 দেশ সফরে দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসেডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, ডাকযোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পঞ্চায়েত এলাকায় ভিভিজি রামজি প্রকল্প দ্রুত চালু করার জন্য পঞ্চায়েত আধিকারিক, প্রধান ও সদস্যদের চার দিনের প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হচ্ছে নিউ টাউন কনভেনশন সেন্টারে। রাজ্যে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। 1993-এর 21 জুলাই পুলিশের গুলি চালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত

রিপোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় পেশ করেছেন। এদিকে 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ শহরে 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হচ্ছে। রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে রাজ্যের 24টি জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা। অনুষ্ঠানে পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ভিত্তিক প্রতিবেদন, ভোটের সততা বজায় রাখা, জালিয়াতি রোধ, নিরীক্ষা ব্যবস্থা, আইনি কাঠামো, প্রযুক্তি নির্ভর বিশেষ ভোটদান এবং দূরবর্তী ভোটদানের ভবিষ্যৎ নিয়ে একাধিক অধিবেশন হবে। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের নির্বাচক প্রশাসক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ এবং নির্বাচন বিশেষজ্ঞরাও এতে অংশ নেবেন। পোস্টাল ব্যালট এবং বিশেষ ভোটদান ব্যবস্থাকে কিভাবে আরও অন্তর্ভুক্তিমূলক, সহজ প্রাপ্য ও সুরক্ষিত করা যায় তা নিয়ে মতবিনিময় হবে। আন্তর্জাতিক পর্বে নেপাল, আলবেনিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা সহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা ভার্চুয়াল মাধ্যমে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। রাজ্য সরকার সব পঞ্চায়েত এলাকায় ভিভিজি রামজি প্রকল্প দ্রুত চালু করার জন্য পঞ্চায়েত আধিকারিক, প্রধান ও সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ গতকাল বিধানসভায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবী ভাষণে বলেন, নিউ টাউন কনভেনশন সেন্টারে 4 দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হচ্ছে। পঞ্চায়েত মন্ত্রকের আধিকারিকরা এতে অংশ নেবেন। নিয়মের কিছু পরিবর্তন হওয়ায় এখনও পর্যন্ত রাজ্যে মাত্র 15% পঞ্চায়েতে এই প্রকল্প চালু করা সম্ভব হয়েছে বলেও মন্ত্রী জানান। উল্লেখ্য, গত 1 জুলাই সারা দেশের সঙ্গে এরাজ্যেও চালু হয়েছে ভিভিজি রামজি প্রকল্প। বছরে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজের সংস্থান রয়েছে এই আইনে। সাধারণ মানুষের কাছে পঞ্চায়েত পরিষেবা পৌঁছে দিতে নির্বাচিত প্রধানের পরিবর্তে সরকারি সচিবদের আরও বেশি প্রশাসনিক ক্ষমতা দেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার। পঞ্চায়েতের কাজে যাতে কোনোভাবেই অচলাবস্থা তৈরি না হয় সেই লক্ষ্যে খুব শীঘ্রই বিধানসভায় সংশোধনী বিল আনা হবে বলেও পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়েছেন। একই সঙ্গে দিলীপবাবু জানান, পঞ্চায়েত দপ্তরে শূন্যপদ পূরণে 11,000 কর্মী নিয়োগের প্রক্রিয়াও শুরু হচ্ছে এবং নিয়োগের দায়িত্ব দেওয়া হবে পাবলিক সার্ভিস কমিশন পিএসসিকে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি NSAP-র আওতায় এই মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হল। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়েছে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা পৌঁছে যাবে। উল্লেখ্য, রাজ্য সরকার আগেই ভাতা বৃদ্ধির কথা জানিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের জনগণ যে ভরসা ও বিশ্বাস নিয়ে তাঁর সরকারকে নির্বাচিত করেছেন তাদের সেই প্রত্যাশা পূরণ করাই তাঁর সরকারের অঙ্গীকার। জনগণের কল্যাণ, সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা ও রাজ্যের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে তারা নিরলস প্রয়াস চালিয়ে যাবেন। এই ভাতা বৃদ্ধির ফলে রাজ্যের প্রবীণ নাগরিক, বিধবা ও ভিন্নভাবে সক্ষম ব্যক্তিরা আরও শক্তিশালী সামাজিক সুরক্ষার আওতায় আসবেন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে বলেও শ্রী অধিকারী আশা প্রকাশ করেন। অন্যদিকে বিজেপির জাতীয় তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য বলেছেন, বছরের পর বছর পশ্চিমবঙ্গে দরিদ্র ও প্রান্তিক মানুষ বিভিন্ন সামাজিক সুরক্ষার সুবিধে থেকে বঞ্চিত ছিলেন। বর্তমান বিজেপি সরকার তাদের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতি মতো সামাজিক কল্যাণমূলক পেনশনের পরিমাণ বৃদ্ধি করায় তাদের সুসংহত জীবনযাপনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হল। পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে 5 বছরের বয়সীমা বাড়ানোর সিদ্ধান্ত কেবল 2 বছরের জন্য কার্যকর হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থ দপ্তর থেকে গতকাল এই মর্মে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, চলতি বছরের 20 জুলাই অর্থাৎ গতকাল থেকে আগামী 2 বছর এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে যেসব সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেগুলির ক্ষেত্রে আবেদনকারীরা বর্ধিত সময়সীমার সুবিধে পাবেন। সেগুলির নিয়োগ প্রক্রিয়া শেষ হতে হতে যদি 2 বছর পেরিয়ে যায় সেক্ষেত্রেও আবেদনকারীরা সেই সুবিধে পাবেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর সরকারি

0: চাকরির আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। রাজ্য প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি চিঠির প্রেক্ষিতে আগামী 1 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত দপ্তর, কার্যালয় ও সরকারি পরিষেবায় বাংলা ভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে প্রয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় ঘোষণা করেন।
1: ভারত সরকার বা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমরা বাংলা ভাষাতে চিঠিপত্র করব, উত্তর দেব, কিন্তু এই রাজ্যে সামগ্রিকভাবে সমস্ত সরকারি ক্ষেত্রে 1/9/2026 থেকে বাংলা ভাষাকে আমরা এখানে কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রীর যে উপদেশ তাকে আমরা গ্রহণ করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করলাম।
0: স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার 4টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুর জেলায় এগুলি তৈরি করা হবে। স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় গতকাল বিধানসভায় একথা জানান। এছাড়া অ্যাম্বুলেন্স নিয়ে দালালদের বারবারন্ত রুখতে রাজ্য সরকার নতুন অ্যাপ চালু করারও সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানিয়েছেন।
2: অ্যাম্বুলেন্সের অ্যাপের মাধ্যমে আপনারা অ্যাম্বুলেন্স দেখতে পাবেন, আর চারপাশে কটি আছে অ্যাম্বুলেন্স, ত্রিস্তরীয় অ্যাম্বুলেন্স হবে, একটা নর্মাল, একটা মিডিয়াম, একটা ইন্টেন্সিভ কেয়ারের অ্যাম্বুলেন্স। এই ত্রিস্তরীয় অ্যাম্বুলেন্সের মধ্যে কোনটা আপনার চাই দেখবেন, কোথায় যাচ্ছেন দেখবেন, সঙ্গে সঙ্গে অ্যাপ আপনাকে কি এর ভাড়া হতে পারে সেটা দেখিয়ে দেবে। প্রত্যেকটা গাড়ি নিয়ম মাফিক চলছে কিনা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে কিনা, আরটি ফেল কিনা, পলিউশন ফেল কিনা সেগুলো দেখা, অক্সিজেন আছে কিনা, প্যারামেডিক আছে কিনা, স্ট্রেচারের কি অবস্থা সেগুলো চেক না করলে অ্যাপে ও জয়েন করতে পারছে না।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 1993-এর 21 জুলাই পুলিশের গুলিচালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। হতাহতদের জন্য নতুন করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
1: যে সমস্ত ভুক্তভোগী মারা গেছেন, যে সমস্ত ভুক্তভোগী আহত হয়েছেন, তারা ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য, কারণ তারা একটি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য কষ্ট ভোগ করেছেন। মৃত ভুক্তভোগীদের শহীদ হিসেবে গণ্য করা উচিত এবং এদেরকে শহীদ হিসেবে গণ্য করার রেকমেন্ডেশন করেছেন কমিশন। যে 12 জনকে পোস্টমর্টমের পরে চিহ্নিত করা হয়েছে, তাদের পরিবার, তাদের প্রত্যেককে 25 লক্ষ করে টাকা আর আহতদের 5 লক্ষ করে টাকা দেওয়ার সুপারিশ করছে।
0: 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনায় আইনসম্মত পূর্ণাঙ্গ তদন্ত হয়নি। এদিকে তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র কমিশনের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন চাপা পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সরকার সামনে এনেছে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও 21 জুলাই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কমিশন গঠন করলেও সেটির রিপোর্ট প্রকাশ্যে না আনায় তার অসৎ মনোভাবের পরিচয় প্রকাশ পেল বলে মন্তব্য করেছেন। 21 জুলাই পালন করার কোনো অধিকারই মমতা ব্যানার্জির নেই বলে তাঁর দাবি। এদিকে 21 জুলাইয়ের ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কলকাতায় 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হচ্ছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী বিড়লা তারামণ্ডলের সামনে সভা করবে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে মেয়ো রোডে শহীদ তর্পণ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শহীদ মিনারে 21 জুলাইয়ের সমাবেশ করা হবে। এই 3টি সভার জন্য শহীদ মিনার, গান্ধী মূর্তি ও বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে। 3 জায়গাতেই চালানো হবে ড্রোনের মাধ্যমে নজরদারি। বিরোধী দলনেতা এবং কালীঘাট তৃণমূল কংগ্রেস ব্লক পরিষদীয় দলের আবেদন মেনে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু আজ বেলা 12টা থেকে 2টো পর্যন্ত 2 ঘণ্টার সভার অধিবেশন বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 9টা বেজে 15 মিনিটে।

0: আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ফিরে এলাম বিরতির পর। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন ফিরোজা বেগমের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সমাচার প্রভাত এবং এরপর মর্নিং নিউজ।

আপনি টিউন করেছেন আকাশবাণী শিলিগুড়ি। এই অনুষ্ঠান আপনি শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। শুনতে পাচ্ছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। ফিরছি বিজ্ঞাপন বিরতির পর।

0: 10 লাখের লটারি জিতেছি আমি। ওয়াও,
1: পূর্ণ ছাড়ে।
2: জাল অফিস থেকে সাবধান।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: ঠিকানা, আমাদের প্রত্যেকের ঠিকানা।
1: ঠিকানা? হ্যাঁ নিশ্চয়ই, সবার ঠিকানা নিশ্চয়ই আছে।
0: হ্যাঁ
1: দেখুন, ঠিকানা মানে হচ্ছে একটা মানে নির্দিষ্ট একটা বাসস্থান, নির্দিষ্ট একটা আশ্রয়,
0: হুম
1: যেখানে আমরা মানে সমস্ত বিপদ আপদ, তারপর নিজের পরিবারকে নিয়ে, নিজের আপনজনদের নিয়ে বাস করি, এবং যেখানে এক ছাতার নিচে সকলেই। এখন কিন্তু আপনারাও আমাদের একটা ঠিকানা, একটা
0: হুম
1: পরিবার।
0: হুম
1: আপনাদের যে এক ছাতার তলায় রয়েছি, এক ছাতার নিচে আছি,
0: হুম
1: এটাও একটা বিশাল বড় প্রাপ্তি আমাদের। ও এই যে একটা ঠিকানা, হ্যাঁ এই ঠিকানা কিন্তু সকলেরই আছে, এবং এক একজনের কাছে এক এক রকম ভাবে ঠিকানাটা মানে ইচ্ছা আছে বা পাওয়া যায়।
0: হুম
1: হ্যাঁ,
0: হুম হুম
1: আমাদের আশেপাশে যত মানুষ আছেন, সবাই আমরা একই পৃথিবীর একই ছাতার তলায় কিন্তু আমরা আছি, তাই সবার ঠিকানা একটাই। হ্যাঁ, এক পৃথিবী হচ্ছে আমাদের সকলের ঠিকানা, আর এই ঠিকানার মধ্যে আমরা বসবাস করছি, এবং একে অপরের পাশে বিপদে আপদে সব সময় কিন্তু পাশে রয়েছি, এবং পাশে থাকার অঙ্গীকার করতেও হবে আমাদেরকে। কারণ আমরা যৌথভাবে যদি কোনো কাজ করি, তাহলে সেই কাজটা কিন্তু আমাদের সহজেই সফল হবে।
0: হুম
1: আর আমরা যদি মনের মধ্যে রাগ হিংসা, যে ওর বিপদ হয়েছে আমি যাব কেন, যাব না, এই মানসিকতা নিয়ে যদি আমরা চলি দিদি ভাই, তাহলে কিন্তু আমরা জীবনে মানে হয়তো টাকা পয়সা আছে, আমি হয়তো অন্য মানুষ পাবো, কিন্তু মানুষ আর মানুষ এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত আছে। তাই মানুষ, ভালো মানুষ হয়তো পাওয়া সত্যিই খুব কষ্টের বা কঠিন, তাই সবার ঠিকানা হোক এক পৃথিবী, এক পৃথিবী হোক আমাদের সকলের ঠিকানা। এইটুকুনি বললাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
0: নমস্কার, নমস্কার,
1: হ্যাঁ ধন্যবাদ।
0: ধন্যবাদ। শুরু করব ভেবেছিলাম, আজ তো কর্মব্যস্ত দিন, ছুটির দিন পেরিয়ে আমরা আবার কাজের জগতে, কিন্তু কাজের জগতে ফিরেছি। তবে সঙ্গে যদি থাকে আকাশবাণী শিলিগুড়ি এবং হ্যালো আকাশবাণী, তবে কিন্তু আমাদের চলাটা অনেক সহজ হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে হ্যালো আকাশবাণীর হিন্দি ছায়াছবির গান। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার দিদি,
0: হ্যাঁ
2: আমি আমি সৌভিক সরকার বলছিলাম কসবা থেকে।
0: হ্যাঁ বলুন।
2: আজকে টপিকটা যদি বলতে পারেন, আমাদের এখানে আবহাওয়ার জন্য অ্যাপের মাধ্যমে শোনা যাচ্ছে না।
0: তোমার আমার ঠিকানা,
2: হ্যাঁ
0: তোমার আমার ঠিকানা,
2: অবশ্যই। দেখুন, তোমার আমার ঠিকানা একটা জিনিস, আমাদের কিন্তু এই যে আকাশের নিচে যেটা আছি
0: হুম
2: সেটাই আমাদের কিন্তু বলতে পারেন আমাদের তোমার আমার ঠিকানা। একই জায়গায় আমরা বলতে গেলে বসবাস করি
0: হুম
2: এই আকাশ তলাতে,
0: হুম
2: আমার তোমার আমার ঠিকানা কিন্তু একই। মানে আমরা তো সমাজবদ্ধ জীব,
0: হুম হুম
2: আমরা মতে বলে এই ঠিকানাটা বলতে গেলে এক হওয়াই দরকার। মানে মানুষ যেন মানুষের পাশে যেন সর্বদা যেন দিদি যেন থাকে, মানে সেবা যেন সব সময় যেন সর্বদা যেন সবসময় যেন থাকে, এই
0: আচ্ছা
2: জিনিসটাই যেন থাকে। যেন আসল ঠিকানা সবসময় আমাদের আলাদা আলাদা হলেও, বাড়ির ঠিকানা আলাদা আলাদা হলেও, মনের ঠিকানাটা যেন সবসময় যেন এক যেন থাকে। মানে মানুষ সবসময় না একটা কারো না কারোর যেন যেন সাহায্য চায়, একাকিত্ব থাকলেও মানুষ যেন কারোর সাথে একটু হলেও কথা বলতে চায়, মানে লাস্ট শেষে গিয়ে আমার মতে বলে।
0: মানে দিন শেষে আমাদের ঠিকানা একটাই, আমরা
2: একদম
0: একটা বড় পৃথিবীর বাসিন্দা।
2: বড় পৃথিবীর বাসিন্দা, আমরা হয়তো হয়তো কাজে কর্মে সব জায়গায় হয়তো যাচ্ছি দিদি,
0: হুম হুম
2: কিন্তু ঠিকানাটা যেন সবার যেন একই যেন থাকে, সবার সাথে সবার যেন মানে একবদ্ধ, সমাজবদ্ধ হয়ে যেন সবার সাথে মনের যে আদান প্রদান সেই
0: সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন প্রত্যেকের মধ্যে বজায় থাকে, তাহলেই এই ঠিকানাটা আর আমাদের ছোট্ট ঠিকানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

0: একদম। আর একটা জিনিস দেখা যায় যে ঘরের মধ্যে থাকলেও অনেক সময় আলাদা আলাদা বলতে গেলে থেকে যায় মানুষ, কেমন জানি আলাদা আলাদা আলাদা আলাদা পায়রা খোপের মতো থেকে যায়। বিশেষ করে আপনি দেখবেন মোবাইল কালচার হওয়াতে, বিশেষ করে কেমন জানি সবাই যে যার মতন, কিন্তু আমরা যদি সমাজবদ্ধ হয়ে নিজেদের মধ্যে যদি একটু কথাবার্তা যদি বলি, ঠিকানাটা যেন সবাই যেন একসাথে একটা যেন হয়ে যাবে, মানে সুখী গৃহ যেটাকে বলা হয়, এই জিনিসটা যদি হয় খুব ভালো হয়। অনেক অনেক সময় দেখা যায় যেন একজন মানুষ আরেকজনের সাথে কথা বলার জন্য হাপিত্যাস করতে থাকে।
1: হ্যাঁ,
0: এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো না যেন হয়, তাহলে অনেকের মধ্যে যে মনের যে বেনজলটা যেন বের করতে যেন পারে,
1: আসলেই
0: এটাই।
1: তাই, একাকিত্ব দূর হয়। কথা সংযোগ তো শুধুমাত্র কথার জন্য নয়, কথার সংযোগ অনেক সময় মানুষের হতাশা কাটায়। মানুষের সঙ্গে কথা বললে তখন তার যে মানসিক স্থিতি আসে, সেই
0: হ্যাঁ
1: ঠিকানা আমরা কিন্তু সবাই পৌঁছতে চাই। শুধু
0: একদম
1: নিজস্ব
0: ভাই,
1: ঠিকানায় আমরা গণ্ডিবদ্ধ হয়ে থাকতে চাই না। অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ দি, নমস্কার। সৌভিক বললাম কসবা থেকে,
1: হ্যাঁ
0: নমস্কার
1: হ্যাঁ,
0: নমস্কার।
1: ধন্যবাদ। এই মুহূর্তে সময় হয়ে গেছে, আমরা প্রথম গান শুনে ফিরে আসছি।

0: চন্দা ওর বুলি। এই ছবি থেকে গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে, সুর শঙ্কর জয়কিষণ। আজ কথা বলছি তোমার আমার ঠিকানা নিয়ে। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন একজন শ্রোতাবন্ধু। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার দিদি ভাই, শুভ সকাল। এই গানটা শুনিয়ে আমার ঠিকানা আপনি পাল্টে দিয়েছেন দিদি ভাই। সব থেকে আপনাকে এইটার জন্য শতকোটি প্রণাম দিদি ভাই। কারণ এই যে সকালবেলায় যে গান আপনারা দেন এবং শোনান, তাতে কিন্তু আমরা কিন্তু মানে নিজের ঠিকানাটা খুঁজে পাই না, ভুলেই যাই। তো দেখুন দিদি ভাই, ঠিকানাটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমাদের ঠিকানা হচ্ছে বাবাকে নিয়ে। বাবা আমার ঠিকানা, কেন দেখবেন, বাবা যদি না থাকতো তাহলে আমার ঠিকানা কিন্তু হতো না। এরপরে আমার ঠিকানা নিয়ে আমার ছেলে মেয়েদের ঠিকানা হবে। তো সেই জায়গাটা, ঠিকানাটা কিন্তু আগে আমাদের ঘর থেকে আরম্ভ হয়, তারপরে পাড়া প্রতিবেশীর ঠিকানাটা তো এক ছ

0: ছায়ায় আমরা যখন আছি, এই যে আপনাদের সাথে কথা বলছি, আপনারাও কিন্তু আমাদের এক ঠিকানার, নালে এই নাম্বার না জানলে আপনাদের থেকে ফোনও করতে পারতাম না, এবং ঠিকানাটাও আমার সাথে আপনার জুড়তো না। তো সেই জায়গায় কিন্তু মানে এক তারবিহীন বেতারের সাথে যে ঠিকানা, এই ঠিকানাটা কিন্তু অটুট বন্ধন দিদিভাই। এই বন্ধনটা না থাকলে আমরা জীবনের কোনো জায়গায় মানে দাঁড়াতে পারতাম না এবং শিখতে পারতাম না। তারপরে তো ঠিকানা মানে মানুষের পাশে মানুষ যদি না দাঁড়ায় সেখানে তো ঠিকানা, আজকে করোনার সময় মানুষ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং যেভাবে মানে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলেছি, সেই জায়গাটা কিন্তু অনেক ঠিকানা সেখান থেকে বেরিয়ে এসছে। আজকে বেতারের মাধ্যমে অনেক বন্ধু হয়েছে, তাদের ঠিকানা পেয়েছি, তাদের সাথে দেখা করতে যাই। হ্যাঁ, তো সেই জায়গায় কিন্তু দিদিভাই আমাদের এইটা চললে, এবং আমরা যদি নিজেদের মধ্যে নিজেরা এক আত্মা এক প্রাণ হতে পারি, তবে গিয়ে আমাদের ঠিকানা এক জায়গায় হবে এবং আমরা অদূর ভবিষ্যতে একটা জায়গায় যেতে পারবো। হ্যাঁ, এবং চাঁদেও মানুষ পার যাচ্ছে, সেই জায়গাতেও আমরা সবাই মিলে যদি কাঁধে কাঁধ মিলিয়ে চলি তাহলে কিন্তু চাঁদেও যেতে পারবো দিদি ভাই।
1: আসলে আসলে এই যে ঠিকানা, আমাদের ঠিকানা এবং এই ঠিকানার যোগসূত্র ধরে এই যে আপনারা আমাদের সমৃদ্ধ করছেন, এই ঠিকানায় আকাশবাণী শিলিগুড়ি এবং আমাদের যে নিয়মিত অনুষ্ঠানগুলি, আপনারা এর সঙ্গে জুড়ে আছেন বলেই কিন্তু এই ঠিকানার সন্ধান পেয়েছেন আপনারা। ভালো থাকবেন।
0: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার।
1: হ্যাঁ হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। শক্ত থাকুন।
0: শুভ সকাল দিদিভাই।
1: শুভ সকাল, এবং আপনিও ভালো থাকবেন।
0: আমাদের এদিকে আজকে বৃষ্টি আরম্ভ হয়েছে সকাল থেকে দিদিভাই।
1: আচ্ছা আচ্ছা, সাথেও পাশে থাকবেন, সাথেও পাশে থাকবেন এবং এভাবেই সমৃদ্ধ করবেন।
0: হ্যাঁ দিদিভাই, ভালো থাকুন, সুস্থ থাকুন,
1: অনেক ধন্যবাদ। এই মুহূর্তে সময় হয়ে গেছে পরবর্তী গানে যাবার, তবে তার আগে আরও একজন বন্ধু রয়েছেন। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার।
1: হ্যাঁ বুঝেছি, আপনি অবশ্যই আপনার পছন্দের প্রিয় গান শুনতে পাবেন, ঠিক আছে?
2: হ্যাঁ,
1: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

শ্রোতা বন্ধুরা শুনছেন লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী। মুকদ্দর কা সিকান্দার ছবি থেকে গানটি শুনছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: এই মুহূর্তে জুড়ে গেছেন একজন শ্রোতা বন্ধু, তিনি কি বলছেন? নমস্কার, শুভ সকাল। সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আবার চেষ্টা করুন, অবশ্যই কথা বলবেন। শ্রোতা বন্ধু বোধ হয় আবার যুক্ত হয়ে গেছেন। নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ দিদি, নমস্কার, শুভ সকাল। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, সুধা এলো না কেহ।
0: হ্যাঁ,
1: আসলে আমার কপালটাই মনে হয় এরকম। যাই হোক, আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদি, বিষয়টা একটু বলুন প্লিজ।
0: তোমার আমার ঠিকানা, আমাদের
1: এবার
0: সকলের
1: আমার,
0: ঠিকানা।
1: আচ্ছা তো এই ঠিকানা, সকলের ঠিকানা একটাই একটাই লেখা আছে দিদি, সেটা
0: হুম
1: হ্যাঁ
0: হুম
1: সেই ঠিকানায় চিঠি পৌঁছাবে।
0: হুম
1: হ্যাঁ, কারো 10 দিন আগে, কারো বা 10 দিন পরে।
0: হুম
1: হ্যাঁ, কিন্তু সেই ঠিকানাতেই পৌঁছতে হবে, মানে নির্দিষ্ট ঠিকানা এবং পিন নাম্বার সমেত দেওয়া আছে। আসলে আমার সেই ঠিকানা বলতে, ধরুন আমি যখন কোনো কাজ করি তখন একটা ঠিকানা লেখা, মানে নির্দিষ্ট উদ্দেশ্যে সেই কাজটা করি, এবং সেই কাজটা যখন সেই ঠিকানায় পৌঁছে যায়,
0: হুম
1: হ্যাঁ তখন মন কিন্তু, হ্যাঁ মানে অটোমেটিক, মানে আপনা আপনি প্রফুল্ল হয়ে ওঠে। আবার ধরুন কোনো জিনিসকে যদি আমি সযত্নে রাখি এবং সেই জিনিসটা যখন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায়, তখন সেই জিনিসটা কিন্তু কদর বাড়ে দিদি, সেটা যত সামান্যই জিনিস হোক। তো
0: হ্যাঁ
1: এইটুকুই শেয়ার করলাম, সময় খুব
0: হ্যাঁ
1: কম।
0: হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: এইটুকুই শেয়ার করলাম,
0: একদম।
1: ভালো থাকবেন।
0: এই যে আপনারা, আপনাদের এই যে অমূল্য মতামত আমাদের দিচ্ছেন, আপনাদের সঙ্গে আমাদের যোগসূত্র গড়ে উঠছে এবং আমরা সমৃদ্ধ হচ্ছি। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আসলেই তাই, আমাদের প্রত্যেকের ঠিকানা, ব্যক্তিগত ঠিকানা কিন্তু থাকে একরকম, আর তারপরেও এই যে ঠিকানাগুলো আমাদের জীবনের সঙ্গে জুড়ে যায়, যেমন আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে আপনাদের নিবিড় বন্ধন। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, শুভ সকাল।
2: শুভ সকাল দিদি, ভালো আছেন তো?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আছি, ভালো আছি,
0: হ্যাঁ বলুন,
2: চলছে।
0: কোথা থেকে বলছেন?
2: আমি মেঘলিগঞ্জ ব্লকের রানীঘাট থেকে বিকাশ রায় বলছি দিদি।
0: হ্যাঁ, আজকের বিষয় নিয়ে একটু বলুন।
2: হ্যাঁ, আজকের বিষয় তো বললেন, আমার আপনার ঠিক না,
0: হ্যাঁ ঠিকানা বলুন।
2: আমরা তো বিশ্ব প্রকৃতির মাঝেই সবার ঠিক না একই, কারণ
0: হ্যাঁ হ্যাঁ
2: স্বল্পনগরী একটা ঠিক না বলে, এখান থেকে তো আমাদের মানুষ জীবনের সৃষ্টি,
0: হুম
2: তাই না?
0: হুম
2: এই ঠিক নাই বোধ হয়।

0: বাধা আছি সবাই,
1: হ্যাঁ,
0: বলুন তো। আর
1: বৃহৎ
0: এই
1: পৃথিবীর
0: পার্থিব
1: সব।
0: পার্থিব ভিন্ন বিষয়ে ঠিক না, আলাদা আলাদা এই পার্থিব বিষয়ে ভিন্ন, তাই
1: হ্যাঁ, কিন্তু
0: তাই তো?
1: আমাদের মনের ঠিকানা কিন্তু একটাই, এবং সেই ঠিকানা হচ্ছে আমাদের শ্রোতা
0: প্রকৃতি
1: বন্ধুদের সঙ্গে, আমাদের ঠিকানা হচ্ছে আকাশবাণী শিলিগুড়ি।
0: কিন্তু
1: একদম,
0: প্রকৃতির মাঝেই, বিশ্ব মাঝেই আমাদের ঠিক না একই,
1: হ্যাঁ,
0: পঞ্চনগরী পঞ্চভূত নগর থেকেই আমাদের সৃষ্টি হয়েছে, সৃষ্টিকর্তা সৃষ্টি
1: একদম
0: করেছে,
1: একদম, ধন্যবাদ।
0: সবাই ঠিক না এই বসবাস করছি,
1: হ্যাঁ,
0: ভিন্নতার মাধ্যমেই আমরা এই যে কথা বলছি।
1: হুম হুম হুম
0: সকলের মঙ্গল কামনা হোক,
1: ধন্যবাদ,
0: মুক্তা
1: অসংখ্য ধন্যবাদ
0: ধন্যবাদ।
1: আপনাকে, ভালো থাকবেন, সঙ্গে থাকুন। আজ হাতে আর সময় তো নেই, আমরা আজকের শেষ গানে যাচ্ছি।

ঘড়ির কাঁটা বলছে হ্যালো আকাশবাণী শেষ করতে হবে। আজ বিষয় ছিল তোমার আমার ঠিকানা, আমাদের সকলের ঠিকানা একই হোক। আমরা একটা বড় পৃথিবীতে বাস করি এবং আমাদের সকলের যোগাযোগের মাধ্যম হোক আকাশবাণী শিলিগুড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো হ্যালো আকাশবাণী এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, সংবাদ একটু পরেই। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানে। রয়েছে বিরতি, তারপর শুনব আমরা সঙ্গীতের অনুষ্ঠান।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে এলাম বিরতির পর। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী অখিল বন্ধু ঘোষ।

অখিল বন্ধু ঘোষের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এই গানটির কথা বিশ্বনাথ বর্ধন। শিল্পীর এবারের গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়।

অখিল বন্ধু ভোসের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এই গানটির কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর দীপালী ঘোষ।

অখিল বন্ধু ঘোষের কণ্ঠে শুনলেন আধুনিক গান আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ এবং এরপর জেলার চিঠি।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এখন উত্তর ম্যাসিডোনিয়ায়। আজ তিনি সেদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেনের বন্দর থেকে রওনা হওয়া এমভি গোল্ডেন লিও জাহাজে হামলায় চার ভারতীয় নাগরিকের নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি পণ্যের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করেছে। ডাকযোগে পোস্টাল ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। নতুন দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে 118 জন পুলিশ কর্মী আহত। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে, ভারতের পিভি সিন্ধু এতে অংশ নেবেন। আসছে বিস্তারিত খবরে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। নরেন্দ্র মোদী একটানা সবচেয়ে দীর্ঘ সময় নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার রেকর্ড অর্জনের জন্য সভায় এনডিএ জোটের সদস্যরা একটি অভিনন্দন সূচক প্রস্তাব পাশ করবেন বলে জানা গেছে। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ায় পৌঁছেছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম।

0: উত্তর ম্যাসেডোনিয়া সফর। শ্রীমতি মুর্মু ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কা দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিস্ট্রিজান মিকোকস্কি, সংসদের অধ্যক্ষ আফ্রিম গাসির সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। উত্তর ম্যাসেডোনিয়ার সংসদেও বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। ভারত উত্তর ম্যাসেডোনিয়া বিজনেস ফোরামেও তাঁর ভাষণ দেওয়ার কথা। সেন্ট স্পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। এর আগে গতকাল মলদোভার চিসিনৌতে ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি।
1: I am greatly encouraged by the growing cooperation. There is immense potential for collaboration across diverse sectors such as digital technology, artificial intelligence, cyber security, fintech, digital public infrastructure, infrastructure development, renewable energy, advancement of manufacturing, logistics, agriculture, food processing, pharmaceuticals, biotechnology. Indian companies are interested in participating in the development projects of Moldova in energy sector, including solar energy, battery storage, smart grids, green hydrogen.
0: বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেজ আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেন। বৈঠকে ড জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এতে আরও জোরদার হবে।
2: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India SICA ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় চার ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে পাঁচজন ভারতীয় সহ মোট 17 জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে মন্ত্রক জানিয়েছে। পাশাপাশি বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন যথাযথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। ভারত সরকার নিহত ভারতীয় নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডনে দুজন ও ইরাকে এক মার্কিন সেনা নিহত হওয়ার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতিমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে 3 রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি পণ্যের ওপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 1930-এর শুল্ক আইনের আওতায় এই শুল্ক আরোপ করা হল। আমেরিকার পণ্যের ওপর কানাডার বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত। এদিকে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো চুক্তির আওতায় তিন দেশের মধ্যে যে অবাধ বাণিজ্যের সমঝোতা হয়েছিল, মার্কিন শুল্ক আরোপ তার সরাসরি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তাদের শ্রমিক, কৃষক, ব্যবসায়ী ও শিল্পপতি এবং সাধারণ পরিবারের স্বার্থ সুরক্ষিত রাখতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামকে অভিনন্দন জানিয়েছেন। কিয়ের স্টারমারের পর লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ব্রিটেন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি করেছে। বালুচিস্তানে এক নাবালিকা সহ চারজনের নিখোঁজ হওয়ার ঘটনায় পাকিস্তানি সেনার ভূমিকা রয়েছে বলে মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে। বালুচিস্তানের পাঙ্ক প্রদেশের সাধারণ মানুষের নিরুদ্দেশের ঘটনার তীব্র নিন্দা করেছে এই সংগঠনগুলি। আজকের প্রসঙ্গে এবারে শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প, এই নিয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট ও ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে রাজ্যের 24টি জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের নির্বাচন প্রশাসক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও নির্বাচন বিশেষজ্ঞরাও এতে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি NSAP-র আওতায় এই মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হল। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। বিজেপির জাতীয় তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য বলেছেন, বছরের পর বছর পশ্চিমবঙ্গের দরিদ্র প্রান্তিক মানুষ বিভিন্ন সামাজিক সুরক্ষার সুবিধে থেকে বঞ্চিত ছিলেন। বর্তমান বিজেপি সরকার তাদের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির মতো সামাজিক কল্যাণমূলক পেনশনের পরিমাণ বৃদ্ধি করায় তাদের সুসংহত জীবনযাপনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হল। 1993-র 21 জুলাই পুলিশের গুলিচালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। হতাহতদের জন্য নতুন করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিকে 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কলকাতায় আজ 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টির জেরে রাজ্যের নদীগুলিতে জলস্তর বেড়েছে, মৃতের সংখ্যা 10। মেঘালয়ের অবস্থাও আশঙ্কাজনক। রাজ্যে মহেন্দ্রগঞ্জ ও রিভোই জেলায় একটানা বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হর্পাবান ও ভূমিধ্বসে গতকাল এক মহিলা ও তার 2 শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। বিক্ষোভকারীদের আক্রমণে 118 জন পুলিশকর্মী আহত হন। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকর্মীদের আক্রমণের পাশাপাশি তাদের গাড়ি ও অন্যান্য সরকারি গাড়ি এবং সম্পত্তি ভাঙচুর করে। উল্লেখ্য, মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে এই প্রতিবাদ বিক্ষোভ চলেছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 32-এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবেন। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10টা 10-এ।
3: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। দার্জিলিং থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল। উত্তরবঙ্গে চিকেন স্নেক এলাকার সুরক্ষা ও নজরদারি বাড়াতে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিলিগুড়িতে উত্তরকন্যায় তিনি এই বৈঠক করেন। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, BSF-এর উচ্চ পদস্থ কর্তাসহ বিভিন্ন জেলার পুলিশ সুপার ও জেলা শাসকরা উপস্থিত ছিলেন। রাজ্যে গুন্ডা দমন আইন, জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন নিয়েও উত্তরকন্যায় আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া জুমাগছে বিএসএফের 18 নম্বর ব্যাটেলিয়নে গিয়ে সীমান্তে কি ধরনের আধুনিক মানের কাঁটাতার ব্যবহার হচ্ছে ও কিভাবে নজরদারি চালানো হয় তা

0: পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সেখানে বিএসএফ জওয়ানদের সঙ্গে চা চক্রেও যোগ দেন তিনি, অংশ নেন বৃক্ষরোপণ কর্মসূচিতেও। দার্জিলিং জেলার দুধিয়ায় বালাসন নদীর ওপর হিউম পাইপের অস্থায়ী সেতু প্রবল জলস্রোতে ভেঙে গিয়েছিল। এরপর রাজ্য সরকারের অনুরোধে ভারতীয় সেনা সেখানে নদীর ওপর বেইলি ব্রিজ তৈরি করে। কয়েক সপ্তাহের মধ্যে এই সেতুটি তৈরি করা হয়। কলকাতা থেকে ভার্চুয়ালি সেই বেইলি ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেইলি ব্রিজ তৈরি হয়ে যাওয়ায় এখন শিলিগুড়ি থেকে মিরিকে গাড়িগুলি যাওয়া আসা করতে পারছে, পাশাপাশি সেই ব্রিজ দিয়ে স্থানীয় নিত্যযাত্রীদেরও যাতায়াতের সুবিধে হয়েছে। এদিকে আগামী বছরের মধ্যে পাশেই স্থায়ী ব্রিজ তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে প্রশাসন সূত্রে খবর। শিলিগুড়িতে পালিত হল অরণ্য সপ্তাহ 2026। বৈকুণ্ঠপুর ডিভিশনের উদ্যোগে অরণ্য সপ্তাহে কয়েক হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। স্কুল কলেজের পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা, পোস্টার তৈরি, দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। দীনবন্ধু মঞ্চে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, উত্তরবঙ্গের মুখ্য বনপাল সহ অন্য আধিকারিকরা। শিলিগুড়িতে পরিবেশ বাঁচাতে আগামীতে একদিনে 10,000 গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়েছে বন দপ্তর। এছাড়াও গাছগুলিকে বাঁচাতে বিভিন্ন সংস্থাকে নিয়ে খাঁচা লাগানোর পাশাপাশি পর্যাপ্ত পরিচর্যা করা হবে বলেও জানিয়েছেন বৈকুণ্ঠপুর ডিভিশনের ডিএফও মুদিত কুমার বর্মা। রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও শিলিগুড়িতে ইকো সেন্সিটিভ জোন নিয়ে বৈঠক করেছেন। সেই বৈঠকে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাসহ বিধায়করা উপস্থিত ছিলেন। ইকো সেন্সিটিভ জোনের পরিমাণ 5 কিলোমিটার থেকে কমিয়ে যাতে 1 কিলোমিটার করা যায় তা নিয়ে সিদ্ধান্ত হচ্ছে বলে জানান বনমন্ত্রী। ইকো সেন্সিটিভ জোনের পরিমাপ 5 কিলোমিটার থাকায় বিভিন্ন নির্মাণ কাজসহ উন্নয়নমূলক কাজও আটকে রয়েছে, যে কারণে বহুদিন ধরেই এই পরিমাপ কমানোর দাবি উঠে আসছে। বনমন্ত্রী বেঙ্গল সাফারি পার্ক ঘুরে দেখেন। সেখানে বন্য প্রাণীদের দেখার পাশাপাশি আধিকারিকদের সঙ্গেও পার্কের পরিকাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। রাজ্যের 20টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে বৈঠক করেছেন রাজ্যপাল আরএন রবি। রাজ্যে উচ্চশিক্ষা ব্যবস্থার পরিকাঠামো খতিয়ে দেখতে উপাচার্য ও রেজিস্ট্রারদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই বৈঠক হয়। পরিকাঠামো উন্নয়ন, একাধিক শূন্যপদ যেমন রেজিস্ট্রার, অর্থ আধিকারিক, অধ্যাপক নিয়োগসহ একাধিক সমস্যা তুলে ধরেন উপাচার্যরা। অন্যদিকে প্রত্যেক বছর সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, সার্টিফিকেট কোর্স নিয়ে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পরামর্শ দেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার শ্যামাপ্রসাদ প্রাইমারি বিদ্যামন্দির স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ ও দেশ গঠনে তাঁর অবদান নিয়ে আলোচনা হয়। জেলার চিঠি শেষ হল। দার্জিলিং থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তবলা, নিবেদনে পণ্ডিত শঙ্কর ঘোষ।

কায়দা খালি আর ঘড়ি বায়াটা তো রুলস হচ্ছে, আমি এখন যেটা বায়াচ্ছি আমি তো মন থেকে কম্পোজ করছি, কিন্তু অসুবিধাটা হচ্ছে কায়দায় স্পেশালি এই সমস্ত ভিজুয়াল তালে, যে আমি খোলাটা কি বায়ালাম আমার বন্ধটা মনে নাও থাকতে পারে, খোলাটা যখন ইম্প্রোভাইজ করলাম তখন গঙ্গাটা আমার মনেও নাও থাকতে পারে, সেইটাই হচ্ছে একটা তবলা প্লেয়ার কিন্তু সেখানে ফাউল হলো, হয়তো আমাকে গুলি করে মারা হবে না কিন্তু বাস্তবানে বিদ্ধ করা যেতে পারে।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তবলা বাদন, নিবেদনে পণ্ডিত শঙ্কর ঘোষ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল আকাশবাণী শিলিগুড়ি। এখন বিজ্ঞাপন বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: ফিরে এলাম বিরতির পর। শুরু হচ্ছে আমার গ্রাম আমার দেশের কথা শীর্ষক অনুষ্ঠানে, বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।

0: নমস্কার, আমার গ্রাম আমার দেশের কথা এই অনুষ্ঠানে আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের আবারও স্বাগত জানাই। গত 3 পর্বের মতো এ পর্বেও আমরা উপস্থিত হয়েছি ফাঁসি দেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রামে। যে কোনো অঞ্চলের উন্নতি একটি প্রধান শর্ত হলো সেই অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো। ঘোষপুকুর অঞ্চলে কোনো বড় হাসপাতাল না থাকলেও এ অঞ্চলে রয়েছে একটি সুস্বাস্থ্য কেন্দ্র। এই সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমেই এই অঞ্চলের বহু মানুষ তাদের স্বাস্থ্য পরিষেবা পায়।
1: আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এখানকারই পিএইচও কমিউনিটি হেলথ অফিসার। আপনার নাম?
2: আমার নাম সংযুক্তা সাহা।
1: আপনি কবে থেকে এখানে রয়েছেন?
2: আমি 2025-এর অক্টোবরে এখানে জয়েন করেছি।
1: এখান থেকে যে আমাদের যে ব্লক হাসপাতাল বেশ খানিকটা দূরেই রয়েছে, তো কত কিলোমিটার দূরে রয়েছে?
2: কি 10 কিলোমিটার দূরে।
1: মোটামুটি 10 কিলোমিটার দূরে কিন্তু শ্রোতা বন্ধুরা এখান থেকে যে ব্লক হাসপাতাল রয়েছে

0: তো স্বাভাবিকভাবেই এখানকার যে সাধারণ মানুষ, তাদের যে কোনো সুবিধে অসুবিধে বিভিন্ন চিকিৎসার কারণে তাদেরকে কিন্তু তাদের একমাত্র নির্ভরের জায়গা কিন্তু এই আমবাড়ি সুস্বাস্থ্য কেন্দ্র। তো এখান থেকে কি কি সুবিধা এখানকার জনগণ পায়?
1: এখান থেকে আমাদের প্রাইমারি যত হেলথ ফেসিলিটি আছে জনগণ সমস্ত সুযোগ সুবিধাই পায়। যেরকম শুরু করি আমরা গর্ভবতী মায়েদের থেকে, গর্ভবতী মায়েদের যে সমস্ত ইমিউনাইজেশন হলো টিটি থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা, চারটা চেক আপ হয় মায়েদের, চারটা পাঁচটা চেক আপ, সেই চেক আপগুলো মায়েরা পায়। এবং বাচ্চা হলে বাচ্চার ইমিউনাইজেশন থেকে শুরু করে 0 থেকে 16 বছর অবধি যত ইমিউনাইজেশন হচ্ছে বাচ্চার সমস্ত সুযোগ সুবিধা আমরা সেন্টার থেকে দিই। তাছাড়া 30 বছরের উপরে ছেলে মেয়ে পুরুষ সবাই হচ্ছে গিয়ে NCT আমরা স্ক্রিনিং করি, প্রেশার সুগার, কোনো সার্ভাইকাল ক্যান্সার আছে কি না, ক্যান্সার প্যালিয়েটিভ কেয়ার আমরা দিয়ে থাকি, সমস্ত ধরনের সুযোগ সুবিধা আমরা, এবং এমার্জেন্সি কোনো প্রবলেম হলো সেটা সুযোগ সুবিধা দেওয়া হয়, ভেক্টরবর্ন ডিজিজ সেটা সুযোগ সুবিধা পায়, টিবির মেডিসিন সেই মেডিসিনও আমাদের সেন্টার থেকে দেওয়া হয়, তারপরে লুজ মোশন থেকে শুরু করে এমনি মানে প্রাইমারি যত সুযোগ সুবিধা আছে আমরা এখানেই সারিয়ে ফেলার চেষ্টা করি আমরা।
0: আচ্ছা, ধরুন একজন যদি কেউ কোনো ব্যক্তি ধরুন বাইরে থেকে এখানে এলো এবং হয়তো তার শিশুটির আগের ইমিউনাইজেশনগুলো, আগের যে সমস্ত ভ্যাকসিনগুলো আগের কোথাও নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে এখানে এসে তাদের নতুনভাবে কী করে তাদের সেই কার্ড বা কিছু রিনিউ করতে হয়?
1: হ্যাঁ হ্যাঁ, ওটা যে যতটা পেয়েছে ভ্যাকসিন, ওই ধরুন বাইরের কোনো সেন্টার কিংবা বাইরের কোনো জায়গায় পেয়েছে, বাদবাকি যেটা বাকি আছে ও যদি এখানে থাকে তাহলে সেই ভ্যাকসিনগুলো, ওই যে কার্ড আছে আমাদের পোলিও কার্ড, সেই কার্ড দেখে বাকি যে ভ্যাকসিনগুলো আছে ও যতদিন থাকবে ওর কেয়ার, বাচ্চার কেয়ার, বাচ্চার মায়ের কেয়ার, যত ইমিউনাইজেশন পাওয়া দরকার সবগুলোই আমাদের সেন্টার থেকে পাবে। এরকম কোনো মানে নাই যে ও বাইরের আছে বলে আমরা তাকে দিব না, সুযোগ সুবিধা সবার জন্য। এখন বাইরের আপনি এক জায়গায় ওষুধ খাচ্ছিলেন, ধরুন প্রেশারের ওষুধ খাচ্ছিলেন, সুগারের ওষুধ খাচ্ছিলেন, এখানে এসছেন আমবাড়িতে এসছেন ঘুরতে, আপনার ওষুধটা দেখা গেল শেষ হয়ে গেছে, তাহলে আপনি আমার কাছ থেকে এসে যে ওষুধটা খাচ্ছিলেন সেই ওষুধটা নিয়ে গেলেন, আপনি খেলেন, কন্টিনিউ করলেন, ওষুধটা ছাড়া যাবে না।
0: একদম, নিশ্চয়ই। আচ্ছা, আমাদের এই যে ঘোষপুকুর ব্লক বা ঘোষপুকুর যে গ্রাম পঞ্চায়েত বা এই যে আমবাড়ি অঞ্চল, এটা প্রধানত হচ্ছে চা বাগান অধ্যুষিত অঞ্চল। তো এইখানে চা বাগানের যারা শ্রমিকরা রয়েছেন, আমাদের যারা শ্রমজীবী ভাই বোনেরা রয়েছেন, তাদের প্রধানত কী কী সমস্যা আপনি দেখছেন এখানে?
1: তাদের সমস্যা বলতে প্রাইমারি সমস্যা যেরকম প্রেশার সুগারের সমস্যা একটা আছে যেটা আমরা স্ক্রিনিং করি, তারপরে ধরুন লুজ মোশনের সমস্যা এই ধরনের, তারপরে ধরুন অ্যালার্জি, ইচিং, এই সমস্ত সমস্যা নিয়ে আসে অনেকেই, সেই সমস্ত সমস্যার আমরা সমাধান করি।
0: আচ্ছা, কালা জ্বরের কোনো সমস্যা কি আপনাদের এখানে দেখা গেছে?
1: হ্যাঁ, কালা জ্বরের সমস্যা এখন নেই, আগে ছিল, এখন সেটা কিওর হয়ে গেছে।
0: আচ্ছা, এই পালস পোলিও কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে, পালস পোলিওতে আপনারা কতখানি সাড়া পান?
1: প্রচুর, আমাদের পপুলেশন তো অনেক, আমাদের পপুলেশন প্রায় 7,707-এর মতো, প্রচুর সাড়া পায়। এবং বাইরে থেকেও বাচ্চা এলে তাদেরও পালস পোলিওর ব্যাপারটা আমাদেরকেই দিতে হয়।
0: আপনার এখানে সহযোগী হিসেবে কয়জন রয়েছেন?
1: আমার এখানে সহযোগী হিসেবে আমার ফার্স্ট NM দিদি আছেন, সেকেন্ড NM আছেন, আর আশাকর্মীরাও আছেন।
0: তো শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন আমাদের এখানকার যিনি মাননীয় কমিউনিটি হেলথ অফিসার রয়েছেন তার আলোচনা, তার সাক্ষাৎকার। আমরা আবারও যাব। দিদি, আপনি খুব ভালো থাকবেন, এই অঞ্চলের মানুষ সুস্থ থাকুক, নিরোগ থাকুক, নমস্কার।
1: আপনাকেও ধন্যবাদ, সবাই ভালো থাকবে।
0: এই গ্রাম পঞ্চায়েতেই আমরা কাছে পেয়েছি এখানকারই সেলফ হেল্প গ্রুপের একজন কর্ণধারকে। আসুন তার সঙ্গে কথা বলে নিই, তারা কীভাবে যে নারী স্বাবলম্বীকরণ সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে হচ্ছে সে বিষয় এখন আমরা শুনে নেব। দিদি, আপনার নাম?
2: আমার নাম সুশীলা সিংহ রায়।
0: আচ্ছা, আপনাদের গ্রুপের নাম কি?
2: প্রতিমা SSG।
0: প্রতিমা SSG কত বছর ধরে চলছে আপনাদের এই গ্রুপ?
2: আমরা প্রথম দল গঠন করি 2017 সালের মে মাসে।
0: 2017 সালের, অর্থাৎ প্রায় 9 বছর ধরে?
2: হ্যাঁ, 9 বছর ধরে চলছে।
0: 9 বছর পূর্ণ হলো?
2: হ্যাঁ।
0: আচ্ছা, কি কাজ করেন আপনারা প্রধানত?
2: আমরা সাধারণত দলটা গঠন করলাম, প্রথমে তো 12 জন ছিল, এখন সেটা কমে গিয়ে 1 জন চলে যাওয়াতে 11 জনের দল আছে। আমরা দলটা গঠন করে প্রথম 6 মাস আমরা কিছু সঞ্চয় করি, সেই সঞ্চয়ের ভিত্তিতে আমাদের ব্যাংক থেকে লোন দেয়। প্রত্যেকটা সদস্যার পরিবারে যাতে উন্নয়ন হয় সেই উদ্দেশ্যেই আমরা এই দলটা গঠন করেছি। কিন্তু বর্তমানে এমন হয়েছে যে দল যে লোনের টাকাটা আমরা নিচ্ছি আমরা সেটা সেভাবে সবাই কিন্তু ইউটিলাইজ করতে পারছে না।
0: কেন পারছে না?
2: হয়তো পরিবারে বিভিন্ন খাতে তারা এত ঋণে জর্জরিত সেটা সে যে দল যে টাকাটা আমরা ব্যাংক থেকে পাই, যেটা ব্যবসার জন্যই আমরা বিশেষভাবে নিই, সেটা সেখানে ব্যয় না করে ওরা ঋণ

0: মহিলাই জমা করে, যার জন্য সেইভাবে উন্নয়নটা হচ্ছে না। কিন্তু কিছু কিছু মহিলা যারা ওখান থেকে কিছু নিয়ে, তারা যেমন সুন্দর করে ঘরবাড়ির দিকেও একটু নজর দিচ্ছে, ঘরবাড়িগুলো তৈরি করার চেষ্টা করছে, এমনকি তাদের পারিবারিক বা মেয়ের বিবাহ এইসব কাজেও তারা এটা কাজে লাগাতে মহিলারা অনেকটা স্বাবলম্বী হয়েছে।
1: আচ্ছা, তো আপনাদের এই যে সেলফ হেল্প গ্রুপ চলছে, আপনাদের আগামীতে আর কী কী পরিকল্পনা আছে?
0: আগামীতে আমরা চাইছি এই গ্রুপের মধ্য দিয়ে যে আমরা যারা করছি আর কি, তারা যেন একটা সবাই স্বনির্ভর হতে পারে লক্ষ্য রেখে আমরা কিন্তু এগোতে চাইছি।
1: মোটামুটি যারা আপনাদের গ্রুপে যুক্ত আছেন তাদের বয়স কত থেকে কত?
0: হ্যাঁ, সেখানে একটা বড় ফ্যাক্টর, বেশিরভাগ মহিলারা বয়স হয়ে গেছে বেশিরভাগই 60+।
1: আচ্ছা,
0: আর যে দু একজন আছে যারা বয়স কম 30-35 আছে, তাদের মধ্যে সেই উদ্যোগটা আমি অতটা দেখছি না। আমরা যাদের বয়স মোটামুটি 60-এর কাছাকাছি, তাদের মধ্যে যে উদ্যোগটা আছে, যারা কম বয়সী সদস্য তাদের মধ্যে সেই উদ্যোগটার অভাব একটু আছে।
1: আপনারা কি কোনো রকমের হস্তশিল্প বা কোনো কাজ বা কিছুর সঙ্গে কি আছেন?
0: না, সেইভাবে কিছু নেই, এই পশুপালন এই সব ব্যাপারগুলোই বেশি আছে। মানে গরু লোন নিচ্ছে কেউ, গাভী লোন, অনেকে ছাগল পালন করছে, অনেকে শুকর পালন করছে।
1: হাঁস মুরগি
0: সেইভাবে ততটা নেই, কিন্তু শুকর পালনের দিকেই বেশি চোখ।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমার গ্রাম আমার দেশ অনুষ্ঠানে এই ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতে আমরা রাস্তা দিয়ে যেতে যেতেই জাতীয় সড়কের ঠিক পাশেই আমরা দাঁড়িয়ে পড়লাম। বিশাল তাঁবু টাঙিয়ে, শামিয়ানা টাঙিয়ে এখানে সার্কাস খেলা চলছে, সার্কাস শো চলছে। আমরা ঢুকে গেলাম তাঁবুতে, আমরা পেয়েছি এই সার্কাসের যিনি কর্ণধার, তাকে। আপনার নাম?
2: মতি রায়।
1: মতি রায়, এই যে সার্কাস করছেন এখানে কতদিন থেকে এখানে করছেন?
2: এখানে তাও 20 দিন হয়ে গেল।
1: 20 দিন হয়ে গেল এখানে। আর আপনি নিজে সার্কাসের সঙ্গে কতদিন থেকে জড়িত?
2: আমার জন্মই সার্কাসে।
1: এখন বয়স কত আপনার?
2: 65 বছর।
1: অর্থাৎ আপনি 65 বছর ধরে এই সার্কাসের সঙ্গে যুক্ত আছেন?
2: অন্য সার্কাসে কাজ করতাম, অন্য সার্কাসে আগে কাজ করতাম, এটা 99 শুরু করছি আমরা
1: নিজের থেকে। আচ্ছা, তো এই যে আপনি আছেন এখানে, কি কি খেলা দেখানো হচ্ছে
2: এখানে? সব জিমনাস্টিক, ছেলে মেয়েদের জিমনাস্টিক শো, মানে নিজেদের মেহনতে খেলা করে ওরা, নিজেদের মেহনতে খেলা করে, কলাকার সব আছে, তারের খেলা, সাইকেলের খেলা, এইসবই।
1: এখন তো পশু রাখা নিষিদ্ধ?
2: হ্যাঁ, পশু পাখি তো একদমই নিষিদ্ধ, এখন পশু পাখি তো চলেই না।
1: আচ্ছা, আপনার এইখানে কতজন কর্মী কাজ করছেন?
2: এখন আছি 15 জনের মতো।
1: এখানে যে সার্কাস আপনাদের যে শো চলছে, আপনারা প্রতিদিন মোটামুটি আপনাদের কত টাকা রোজগার হয়?
2: এখন তো দেখেন, এমনি তো বর্ষার দিন ডেলি বৃষ্টি হচ্ছে, ডাল সিজন, এখন একদমই লসে চলতেছি, এখন একদমই লসে, খাওয়া খরচা ওঠা মুশকিল হয়ে যাচ্ছে। তাও আমরা চলাচ্ছি যে লোকগুলো এক জায়গায় আছে, খেয়ে দিয়ে বেঁচে থাকুক, এই হিসাবে আমরা চলতেছি। বন্ধ করে দিলে তো উপায় নেই আমাদের, আরও অন্য কোনো ব্যবসাও করতে পারি না, এটাই আমাদের ব্যবসা।
1: এই যে ঘোষপুকুরে, এই ঘোষপুকুর বা এই দার্জিলিং জেলার বাদে আপনারা আর কোথায় কোথায় আপনারা আপনাদের সার্কাস খেলা নিয়ে যান?
2: আমরা আপনাদের এদিকে আসাম, ত্রিপুরা যাই, এদিকে বিহার, এদিকে ভুটান ভুটান যাই, খালি নেপাল যাই না আর কি।
1: আচ্ছা, তো কি কি সমস্যা সার্কাস খেলা দেখাতে গিয়ে বর্তমানে কি কি সমস্যা ফেস করছেন?
2: সমস্যা এমনি কিছু না, এমনি তো কমিটি ধরে আমরা বসি, থানার থেকেও পারমিশন দেয়, এদিকে কোনো আমাদের সমস্যা নাই, কিন্তু ওই যে লোকজন না হলেই আমাদের সমস্যা হয়ে যায়, তখনই আমাদের মুশকিল হয়ে যায়, এতগুলো লোকজন কি খাবে, কীভাবে চলবে, বন্ধ করে দিলেও আমাদের বিপদ হয়ে যায়, সেই জন্যই আমরা চলাই যাচ্ছি আর কি, চলুক, সিজনটা আসলে তখন আমাদের একটু ভালো হয় আর কি।
1: কোন সময়টাতে আপনাদের সিজন শুরু হয়?
2: আমাদের এই বিশ্বকর্মা পূজার থেকে সিজন শুরু হয়।
1: কবে পর্যন্ত চলে?
2: এই আপনার বৈশাখ মাসের আগে পর্যন্ত আমাদের চলে।
1: ঠিক আছে দিদি, আপনাদের এই যে সার্কাস খেলা, আমাদের এটা তো একটা খুব প্রাচীন, একটা খুব অনেক পুরনো একটা মানুষের, আমরা ছোটোবেলা থেকে আমরাও সার্কাস দেখে বড় হয়েছি, আপনাদের এই যে অসাধারণ যে আপনাদের একটা দেহ সৌষ্ঠব বলুন, একটা যে একটা কারুকার্য, এটা এই যে বিষয়টা আপনারা করেন, এটা আস্তে আস্তে আস্তে করে আরও ভালো হোক, আবার আরও উন্নতির পথে এগিয়ে যাক, এবং আপনাদের জীবনের আপনাদের জীবিকার আরও উন্নতি হোক, এই কামনা করি, ভালো থাকবেন।
2: এটা কি আমাদের এই সার্কাস জিনিসটা আছে বহুত পুরানা, আজকের থেকে না, এটা বহুত পুরানা জিনিস, এটা চলেই আসছে, সব জিনিস যেরকম একটা বাধা পড়ে, সার্কাসে কিন্তু কোনো বাধা নেই, এটা ছোট বড় বুড়া বাচ্চা সবাই দেখে, এটা একটা জিমনাস্টিক দেখার মতনই, এই জন্য সার্কাসের জন্য কোনো পারমিশনের আমাদের অসুবিধা হয় না, এটা পেয়ে যাই আমরা।
1: খুব ভালো থাকবেন, নমস্কার।
2: আচ্ছা, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আমরা এখন রয়েছি ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতে, জাতীয় সড়ক দিয়ে চলছি, দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে, স্বাভাবিকভাবেই আমরা সকলেই খুব ক্লান্ত।

0: এই ক্লান্ত পথে চলতে চলতেই যে নেশাটা আমাদের সবার আগে জেগে ওঠে সেটা হচ্ছে চায়ের নেশা। ঢুকে পড়লাম একটি চায়ের দোকানে, এক কাপ চা হাতে নিলাম এবং তার সঙ্গে এখানে বসে রয়েছে এই অঞ্চলের প্রচুর যারা স্থানীয় জনগণ, আসুন তাদের সঙ্গে আমরা কথা বলে নিই। আমরা পেয়ে গেছি একজনকে। হ্যাঁ, আপনার নাম দাদা?
1: আমার নাম দীপক ঘোষ।
0: দীপকবাবুকে আমরা পেয়েছি। আচ্ছা দীপকবাবু, আপনি কী করেন?
1: আমি একটা মাদ্রাসাতে শিক্ষাকর্মী।
0: আচ্ছা, আপনি শিক্ষাকর্মী হিসেবে রয়েছেন ওখানে। আপনি এখানে কবে থেকে রয়েছেন?
1: আমি জন্ম থেকে এখানে, আমার জন্ম এখানেই হয়েছে।
0: বয়স কত আপনার?
1: আমার বয়স 40।
0: মানে অর্থাৎ আপনি 40 বছর ধরে আছেন। তো 40 বছর আগে যে ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত বা আজকের যে ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত কেমন কি দেখছেন?
1: আমি যদি বলি যে আমি তো মানে জন্ম থেকে এখানে দেখেছি যে গ্রাম পঞ্চায়েতের সিস্টেম ওগুলো তো অনেকটাই চেঞ্জ হয়েছে। আগের যে ব্যবস্থা ছিল সেরকম তো ব্যবস্থা নেই, তবে অনেক ডেভেলপ হয়েছে, অনেক কিছু হয়েছে। তো সেক্ষেত্রে দেখবো যে না, অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নয়ন হচ্ছে।
0: যেমন আগে কি ছিল আর এখন কেমন কি, কীরকম কি উন্নতি দেখছেন?
1: আগে যেমন যে জল নিকাশি ব্যবস্থা বা হচ্ছে রাস্তাঘাটের ব্যবস্থা, সেগুলো কিন্তু তখন কাঁচা রাস্তায় ছিল। এখন কিন্তু ধীরে ধীরে ওটাকে পাকা করা হচ্ছে, মানে সিমেন্টের রাস্তা করা হচ্ছে, যাতে ছোট ছোট গ্রামের ভিতরে যাওয়া যায়। আর এদিক থেকে স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালোই ডেভেলপ করেছে। আর্থিক দিক থেকেও আমাদের যে গ্রাম সেটা কিন্তু ভালোই উন্নয়ন করে,
0: মোটামুটি স্বনির্ভর হয়ে উঠেছে।
1: হ্যাঁ, স্বনির্ভর, কারণ আমাদের গ্রাম এমন একটা জায়গা অবস্থিত, এখানে কিন্তু কাজের কোনো অভাব নেই। মানুষ যদি আলসেমি না করে, মানুষ যদি কাজ খোঁজে, তাহলে ফ্যাক্টরি রয়েছে, চা ফ্যাক্টরি রয়েছে, জুট মিল রয়েছে, পেপার মিল রয়েছে, ইট ফ্যাক্টরি রয়েছে, নদী রয়েছে, আনারস বাগান রয়েছে, চা বাগান রয়েছে, কাজের কিন্তু অভাব নেই। মানুষ যদি খাটতে চায় তাহলে কিন্তু মানে যে কোনো সময় ওরা স্বাবলম্বী হয়ে উঠতে পারবে,
0: হয়ে উঠতে পারবে। আচ্ছা, এইখানে যে পরিবেশ, যে এখানকার যে পরিবেশ কতটা সুরক্ষিত?
1: এখানকার পরিবেশ মোটামুটি, আগে যেমন হচ্ছে প্রচুর চোর ডাকাতে উপদ্রব, সন্ধ্যাবেলা হলেই আমরা ঘর থেকে বেরোতে পারতাম না, যে চারদিকে চিৎকার চেঁচামেচি, চোর এসেছে নাকি ডাকাতে এসেছে, সেগুলো কিন্তু এখন শোনা যায় না।
0: শিক্ষার মান কতটা উন্নত হয়েছে?
1: শিক্ষার মান অনেকটা উন্নত হয়েছে, যেহেতু হচ্ছে মানুষ এখন চারপাশ দেখছে, শিক্ষিত হচ্ছে, সেই জন্যে বাবা মায়েরা নিজেরা দেখি যে হচ্ছে নদীতে ঘাটে কিংবা লেবার ঘাটে কিংবা হচ্ছে বিভিন্নভাবে পরিশ্রম করেও তার ছেলে মেয়েদের কিন্তু হচ্ছে ভালো স্কুলে পাঠানোর চেষ্টা করে। অনেক এমন আছে ফ্যামিলি যাদের হয়তো সারাদিন ধরে বাইরে মজুরি কাজ করতে হয়, কিন্তু ছেলে মেয়েকে কিন্তু ওরা প্রাইভেট স্কুলে পড়াচ্ছে। আবার সরকারি স্কুলেও শিক্ষার মান বেড়েছে, ভালোই, খারাপ না।
0: আগামীতে আর কী কী উন্নতি আপনি আশা করেন?
1: আগামীতে উন্নতি বলতে, আমাদের গ্রামে একটা মানে পশু চিকিৎসালয় ছিল, সেটা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, আশা করব সেটা হচ্ছে খুব শীঘ্রই চালু করা হোক, যেন এখানকার জনগণের খুব সুবিধা হয়।
0: আচ্ছা দীপকবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
1: আপনাকেও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, গত 3 পর্বের মতো এ পর্বেও আমরা এতক্ষণ ছিলাম ফাঁসি দেওয়া ব্লকের ঘোষপুকুর গ্রামে। আমরা এতদিন ধরে শুনছিলাম এই অঞ্চলের ইতিহাস, এই অঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা, এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা, এই সমস্ত কিছু নিয়ে। আমাদের আমার গ্রাম আমার দেশ অনুষ্ঠানে ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের যে ইতিবৃত্ত তা আজ এখানেই শেষ হলো। আগামী কোনো পর্বে আমরা আবারও ফিরব নতুন কোনো গ্রাম নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমার গ্রাম আমার দেশের কথা শীর্ষক অনুষ্ঠানে বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন মনুময় পাল। আজ শুনলেন চতুর্থ তথা শেষ পর্ব। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে অর্থাৎ 421.9 মিটারে। এখন আজকের অনুষ্ঠান সংক্রান্ত কিছু ঘোষণা। বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমাং।

শোনা যাবে 10:30। বিদ্যার্থীদের জন্য রয়েছে 11:30। একাদশ শ্রেণীর জন্য আজকের বিষয় ইংরেজি। পাঠদানে থাকবেন শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীপর্ণা দাস এবং ছাত্রীরা শুভশ্রী সেন ও নবনীতা বর্মন, একটায় মহিলা মজলিস। বনশ্রী দেব শর্মার কণ্ঠে লোকগীতি শুনতে পাবেন 1:45। সন্ধে 6:05 থাকছে বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। রাত 8টায় আইনি কথা, রাত 9:15 সংসদের পর্যালোচনার রেকর্ডিং, 9:30 বিশেষ অনুষ্ঠান বিচিত্রা, শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, নিবেদনে ঐক্যতান সঙ্গীত মহাবিদ্যালয় শিলিগুড়ি। আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলিগুড়ি, ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিয়মিত সুস্থ থাকুন এবং আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। একটি গাছ একটি প্রাণ, তাই গাছ লাগান, প্রাণ বাঁচান। আপনি গাছ লাগাচ্ছেন, আপনার প্রতিবেশী বন্ধুকেও বলুন না। গাড়ি চালাবার সময় সেলফোনে কথা বলবেন না, গাড়ি একপাশে দাঁড়িয়ে কথা বলে নিন অথবা সেলফোনের সুইচ অফ করে নিন। মনে রাখবেন, আপনার নিরাপত্তা আপনি নিজেই। আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি।

0: শ্রোতামণ্ডলী অনুষ্ঠানে গত পর্বের মতো এ পর্বেও আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মানসকান্তি ধর। ইনি সৌর বিদ্যুতের যে প্রকল্প, এই প্রকল্পের কাজের সঙ্গে তিনি বহুদিন থেকে জড়িত আছেন। আমরা গত পর্বের মতো এই পর্বেও তার কাছ থেকে সৌর বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসা আমরা তার কাছ থেকে জেনে নেব। আচ্ছা মানসবাবু, আপনি কবে থেকে এই কাজের সঙ্গে যুক্ত আছেন?
1: প্রফেশনালি আমি এই কাজের সঙ্গে যুক্ত 2021 থেকে।
0: আচ্ছা,
1: বাই কোয়ালিফিকেশন যেহেতু আমার, আমি বিটেক করেছি, তো আমি সোলারের সঙ্গে কানেক্টেড বলি ফ্রম মাই এডুকেশন লাইফ অনলি। মানে 2008-09 থেকে আমি এইটার সঙ্গে কানেক্টেড, ডিরেক্টলি ছিলাম না, ইনডিরেক্টলি পড়াশোনার থ্রুতে বলুন, কিউরিয়াসিটির থ্রুতে বলুন, কারণ জিনিস এই বিষয়টা খুব কিউরিয়াস বিষয়।
0: আচ্ছা,
1: তো তারপর প্রফেশনালি আমি এটাকে চুজ করি 2021-এ।
0: আচ্ছা,
1: সে তখন থেকে এখন পর্যন্ত আমি হোল্ডারলি রয়েছি।
0: আচ্ছা, কীভাবে মানে আপনি এলেন কীভাবে, মানে এই বিষয়টা আপনাকে কীভাবে উৎসাহিত করলো?
1: দেখুন, আমি বাই কোয়ালিফিকেশন এবিটেক, বাট আমি ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন আমার ট্রেড। এরপর আমি বিভিন্ন পারিপার্শ্বিক ব্যাপারে কারণে আমি চাকরিতে জয়েন করি, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স অ্যান্ড ফিনান্স, মানে ফিনান্স পার্টে। ব্যাঙ্কিং সেক্টরে আমার কর্ম ছিল, চাকরি ছিল, তো যে নিজের ভেতরে একটা স্যাটিসফ্যাকশন লেভেলটা কোথাও একটা অভাব ছিল, যে আমি পড়াশুনো যেটা নিয়ে করলাম সেটা নিয়ে আমি কখনো কাজ করতে পারিনি।
0: আচ্ছা,
1: তো তারপর আমি বিভিন্ন জায়গায় পোস্টেড ছিলাম, আপনাদের শিলিগুড়ি, রায়গঞ্জ, কালিম্পং, মানে নর্থ বেঙ্গলে পুরোটাই মোটামুটি আমি কাজ করেছি, অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার বলুন, এরিয়া হেড বলুন, আমি কাজ করেছি। তো তখন বাড়ি ফিরে যাওয়ার পরে মনে হলো, যেহেতু আমার বাড়িতে অনেকগুলো লাইব্রেরিটিস রয়েছে, মানে আমার সবসময় একটা লাইব্রেরিটিস আছে আমার হোম টাউনের প্রতি, আমার নিজের বাড়ির প্রতি, এবার আমাকে শিফট করার, আমার পক্ষে শিফট করাটা সম্ভব হবে না, আমাকে এখানে এস্টাবলিশড হতে হবে। এবং আমার থ্রুতে আমার বাবা বলুন, মামা বলুন, এনারা সবসময় একটা কথা বলে, নিজেকে এস্টাবলিশড তখনই তুমি ধরবে যখন তোমার জন্য 100টা ফ্যামিলি চলবে। সেই ভাবনা থেকে আমারও নিজের এন্টারপ্রেনারশিপের চিন্তাভাবনায় আসা। যখন আমি কোনো কাজের সঙ্গে কানেক্টেড হব, নিজেকে এন্টারপ্রেনার হিসেবে ভাববো, তখন আমাকে দেখতে হবে আগামী 40-50 বছর কোন বিজনেসটা চলবে বা কোন কাজটা হবে। কারণ আমরা শুনেছি কোডাক একসাথে 1.5 লক্ষ লোকের চাকরি কোডাকে হারিয়েছিল, 1.5 লক্ষ কর্মচারী। তাহলে আমাকে বিজনেসটাকে এমনভাবে চুজ করতে হবে যে বিজনেসটা ভবিষ্যতের জন্য মসৃণ, বা ভবিষ্যৎ যে বিজনেসটার উপর ডিপেন্ডেন্ট, তো সেক্ষেত্রে সোলারের উপরে কোনো অল্টারনেট অপশন নেই।
0: এবং আপনার নিজের,
1: এবং নিজের পড়াশুনোটা যেহেতু তার উপরে, কমার্শিয়ালি আমি ওইভাবে ভাবলাম, আর বাই এডুকে ভেতর থেকে, মনের থেকে আমি ওয়াজ ভেরি স্যাটিসফাইড টু চুজ দিস পার্টিকুলার সেক্টর। তখন আমার স্টার্ট করা, ইনিশিয়ালি অনেক কিছু ফেস করতে হয়েছে, যেহেতু এক্সপিরিয়েন্স এই পার্টের সঙ্গে কমার্শিয়ালি ছিল না, এডুকেশনালি ছিল, তো জিনিসগুলো বুঝতে সময় লেগেছিল। বাট ওয়ান্স এটা ডেভেলপ করে যায়, তারপর আমরা ফ্লারিশ করি, আমরা কাজ করছি, বিভিন্ন জায়গায় চলছে আমাদের প্রজেক্ট।
0: আচ্ছা, পশ্চিমবঙ্গের এই কোন কোন জেলায় আপনারা কাজ করছেন?
1: আমি সাগর থেকে শুরু করে কোচবিহার পর্যন্ত, মানে নর্থ টু সাউথ সবগুলো ডিস্ট্রিক্টে আমার কাজ হয়। ঝাড়গ্রামে কাজ হচ্ছে, বাঁকুড়াতে কাজ হচ্ছে, পুরুলিয়াতে কাজ হচ্ছে, মেদিনীপুরে হচ্ছে, ক্যানিংয়ে কাজ করে এলাম, সাগরে কাজ করে এলাম, আর এদিকে আমাদের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর, শিলিগুড়ি, মানে রেগুলার বেসিসে আমাদের কাজ চলে, রায়গঞ্জে কাজ হচ্ছে।
0: আচ্ছা আচ্ছা, মোটামুটি কেমন সাড়া পাচ্ছেন?
1: খুব এনার্জেটিক রেসপন্স, কারণ সবার ভেতরে একটা কিউরিয়াসিটি আছে, সোলার দিয়ে কীভাবে চলবে।
0: আচ্ছা,
1: সবার, আমরা তো ইউজ টু ইলেকট্রিকের সঙ্গে, তো সোলার দিয়ে যে এটা করা সম্ভব সেই কিউরিয়াসিটিটা সবার মধ্যেই রয়েছে। এই জন্য যে কারোর সঙ্গে আপনি এই টপিক নিয়ে যখন কথা বলবেন বা কারোর সঙ্গে ইমপ্লিমেন্টেশনে যাবেন, এক্সাম দেখাবেন, তখন সবার কাছ থেকে একটা পজিটিভ ফিডব্যাক আপনি পাবেন, যেটা বাকি ছেলেদের আমাদের কাজ করে বা আমাকেও অনেক ইন্সপায়ার করে আরও কাজটাকে ভালো করে করার জন্য। কারণ কারো ভালো কাজে একটা ইউজ হচ্ছে জিনিসটা, আর লোকের মধ্যে কিউরিয়াসিটি রয়েছে, ক্যাপাসিটিও প্রচুর লোকের মধ্যে রয়েছে। গভর্নমেন্ট আরও অনেকগুলো স্টেপ নিয়েছে, আগামী দিনে দেখবেন ঘরে ঘরে সবার সোলার মডিউল ইনস্টল হয়ে গেছে, সোলার সিস্টেম ইনস্টল হয়ে গেছে।
0: আচ্ছা, সরকারিভাবে কি কোনো রকমের কোনো এই যে সৌরশক্তি যে ব্যবহার, এই ব্যবহারের জন্য কি সরকার, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে?
1: অবশ্যই, কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প রয়েছে, প্রধানমন্ত্রী
0: সূর্যোদয়
1: যোজনা, ইয়েস, যেখানে 40% পর্যন্ত একজন সাধারণ নাগরিক সাবসিডি পাবেন যেটা তার কস্টিং আসবে, তারপর মানে মোটা মোটা কথা এটা, যত কিলোওয়াট তার বাড়বে তার এগেনস্টে সাবসিডি স্ল্যাবটা চেঞ্জ হবে যতটা রিকোয়ারমেন্ট আছে। বাট বেসিক একটা মানে সব অ্যাট্রাক্ট করার জন্য, গভর্নমেন্ট ইন্সপায়ার করার জন্য সবাইকে কিন্তু একটা জায়গা দিয়েছে, সাবসিডি দিয়েছে।
0: এই সাবসিডিজটা কি সকলের জন্য?
1: সকলের জন্য,
0: বিপিএল
1: তালিকা? নো নো নো, কোনো বিপিএল ব্যাপার নেই, যারা ইনস্টল করতে যাবে প্রত্যেকটা লোকের জন্য এটা অ্যাপ্লিকেবল।
0: আচ্ছা,
1: এছাড়াও আরও সুযোগ রয়েছে আমাদের বিভিন্ন মাটির কথা বলে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্রজেক্ট রয়েছে যেখানে 50% সাবসিডিতে যে কোনো কৃষক গ্রামের জন্য নিজের চাষের জন্য সোলার সিস্টেম ইনস্টল করতে পারে জলের পারপাসের জন্য। তাছাড়া কোম্পানিরা নিজেরাও চলে এসছে এখানে, ওরা এখন ইএমআই স্কিমে মানে মান্থলি ইএমআইতে আপনি সোলার সিস্টেম ইনস্টল করতে পারেন। এতে আপনার সবচেয়ে বড় সুবিধাটা কোথায়, আপনি যে অভ্যেসটা চালাচ্ছিলেন ইলেকট্রিসিটি বিল দেওয়ার, সেটা ইলেকট্রিসিটি বিল না দিয়ে সেটা চলে আসবে আপনার ইএমআইতে, এবং 5 বছর পরে সেটা শেষ হয়ে যাওয়ার পরে সেই জিনিসটা আপনার হয়ে যাবে,
0: আমার হয়ে যাবে, এবং উপকারটা কিন্তু যিনি ভোক্তা তার কাছেই থাকবে।
1: একদমই তাই,
0: তার কাছেই থাকবে। আপনারা এই যে ব্যক্তিগতভাবে এই যে সৌরশক্তি ব্যবহারের জন্য কোনো জনসচেতনতামূলক কোনো প্রচার অভিযান বা কিছু এরকম কি কিছু করেন?
1: হ্যাঁ, করি আমরা মাঝে মাঝে যখন সুযোগ সুবিধে হয়ে ওঠে, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বলুন বা আমার কাজের পলিসিটি একটু অন্যরকম, আমি সিস্টেমটা আমি অন্যভাবে একটু ইউজ করি। আমি যদি দেখছি কোথাও যাচ্ছি সেই জায়গাটা প্রচণ্ড অন্ধকার, কারো কোনো নজর নেই, আমি কাল পরের দিন হয়তো একটা ছেলে পাঠিয়ে দিলাম, সেখানে একটা লাইট ইনস্টল করে দিয়ে এলো যেটা সৌরশক্তির মাধ্যমে চলছে।
0: আচ্ছা, মানে বিনামূল্যে?
1: বিনামূল্যে। হ্যাঁ, দেখুন এটা এটা কি হয়, এটা অনেক লোকের কাছে টানা, অনেক লোকের কাছে ওই নজরে আসা, যেটা নজরে আসবে এবং তারাও ইন্সপায়ার্ড হবে, আরও 10টা জায়গায় সেই ওরাও এই এটাকে ইমপ্লিমেন্টেশন করবে। কমার্শিয়ালি বলুন এটা একটা টাইপ অফ অ্যাডভার্টাইজমেন্ট, বাট সোশ্যালি এটা ইম্পর্টেন্ট, দরকার ছিল
0: সেই জায়গাটা, অন্ধকার জায়গাটাকে আলোকিত করার
1: প্রয়োজন ছিল
0: ছিল। ঠিক, আপনাদের এই কাজের সাথে বর্তমানে মোটামুটি কতজন কর্মী আপনার সহযোগী হিসেবে?
1: আমার 100+ এখন স্টাফ।

0: ক্ষেত্রে যারা কাজ করছে থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল,
1: কিভাবে তাদেরকে কি দক্ষতার ভিত্তিতে তাদেরকে কাজে নেন?
0: দেখুন, বেসিক্যালি আইটিআই একটা ইম্পর্টেন্ট মিনিমাম লেভেল যা যেটা থাকা, তাদের একটা বেসিক সেন্স থাকা দরকার। কারণ আমরা জানি ডিসি কারেন্ট আঁকড়ে ধরে, এসি কারেন্ট কিন্তু আমাদের ধাক্কা দেয়। তো ডিসি কারেন্টের ক্ষেত্রে যদি ওদের একটু বেসিক নলেজ না থাকে, বেসিক ওরা যদি সিকিউরভাবে কাজটা না করতে পারে, তাহলে বিপদ খুব কঠিন। সেই জন্য একটু পড়াশুনো জানা ছেলে, যারা শুধু আইটিআই করেছে, ইভেন ইলেকট্রিক আইটিআই না করা থাক, ইলেকট্রিকের নলেজ রয়েছে, ইলেকট্রিশিয়ান, তাদেরকে আমি ডেভেলপ করে কাজ করাচ্ছি। এই ধরনের লোক ছেলেগুলো রয়েছে, ইঞ্জিনিয়ার্স রয়েছে, যারা পলিটেকনিক করেছে তারা রয়েছে, যারা বিটেক করেছে তারা রয়েছে, এমটেক যে করেছে সেরকমও দুজন তিনজন ছেলে রয়েছে।
1: আচ্ছা, এবার এই যে যারা মোটামুটি, তারা কেমনভাবে কি, তারা যে পারিশ্রমিক বা বেতন কিরকম,
0: ডিপেন্ডিং অন দেয়ার কোয়ালিফিকেশন আর ক্যাপাসিটি,
1: ডিজিগনেশন,
0: হ্যাঁ একদম
1: কর্মদক্ষতা,
0: কর্মদক্ষতা।
1: আচ্ছা, এই তাদের ছুটি ছাটা বা তাদের এই
0: একদম গভর্নমেন্ট সিস্টেম, 15টা সিএল বছরে রয়েছে, ইএল রয়েছে, মেডিকেল লিভ আছে, যা পিএফ, ইএসআইসি, হেলথ, মানে সব কিছু তারা পায়।
1: আচ্ছা, সে ধরুন এই যে একজন একটা একজন কোনো একটা সৌর এইরকম একটা সোলার প্যানেল কেউ ইনস্টলেশন করলো, এবার তাদের কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা সার্ভিস
0: 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে আমরা।
1: কতদিন আপনারা এই সার্ভিসিংটা ফ্রিতে দিচ্ছেন?
0: প্রথম বছর এএমসি ফ্রি।
1: আচ্ছা,
0: নেক্সট ইয়ার থেকে আমরা এএমসি চার্জেস করি পার কিলোওয়াট 1000 রুপিস।
1: আচ্ছা,
0: এবং সেটা 25 ইয়ার্স পর্যন্ত আমাদের এগ্রিমেন্ট থাকে ওনাদের সঙ্গে, আগামী 25 বছর পর্যন্ত আমরা তাদের সার্ভিস দেব।
1: এরা কি এই যারা যারা আপনার সঙ্গে যারা কাজ করছেন আপনার সহকারী হিসেবে, তারা কি প্রত্যেকে কোচবিহারের নাকি?
0: না, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায় রয়েছে, প্লেসমেন্টের মাধ্যমে অনেকে এসছে। কেউ বাঁকুড়ার আছে, ঝাড়গ্রামের রয়েছে, প্রত্যন্ত এলাকার, সাগরের রয়েছে, ক্যানিংয়ের আছে, যেখানে যেখানে আমরা কাজ করতে গেছি সেখানে, ইভেন আউট অফ স্টেটের আছে, দিল্লির ছেলে রয়েছে আমার 3-4 জন।
1: আচ্ছা, গুজরাট থেকে।
2: মজদুর মণ্ডলীর অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান, সৌরবিদ্যুৎ নিয়ে মানুষকান্তি ধরের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি মনুময় পাল, আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত সেই অনুষ্ঠান যার নাম NCERT উমাঙ্গ।

0: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এই মুহূর্তে স্টুডিওতে কিন্তু আমি একা নই, আমার সঙ্গে আমার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে এসে গিয়েছে দেবলীনা। তাই আগে দেবলীনার সঙ্গে একটু কথা বলে নিই, তারপর আমাদের আজকের বিষয় এবং অবশ্যই শ্রোতা বন্ধুদের ভালো লাগার গান তো রয়েছে। হ্যাঁ, শুভ সকাল।
1: শুভ সকাল,
0: বলো কেমন আছো?
1: বেশ, বর্ষামুখর পরিবেশ বাইরে, বেশ মনোরম, চারিদিক মনোরম পরিবেশ।
0: মনোরম পরিবেশের সঙ্গে সঙ্গে আর কিছু নেই, মানে শারীরিক উপসর্গ রয়েছে বর্ষাকাল যেহেতু, সবকিছুই থাকে, থাকবেই। তবে সত্যি সত্যি বর্ষার কিন্তু একটা আলাদা একটা কিন্তু মাধুর্য আছে, যাই বলো। আর এই তার মানে ভরা শ্রাবণ, শ্রাবণের এই যে বৃষ্টির একটা অদ্ভুত ভালো লাগা, ধরো যখন একা তখন তো একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে, ধরো চলতে চলতে কাজ করতে করতে।
1: শ্রাবণের বৃষ্টি মানে কখনো রোদ আবার কখনো বৃষ্টি।
0: হ্যাঁ, তো ভীষণ ভালো লাগা কাজ করে, তাই না? তো সকাল সকাল তো তুমি তো চলে এসছো, আর আজকে তাহলে আমরা আমাদের বিষয়টা বলে দিই।
1: হ্যাঁ,
0: বিষয়টা হচ্ছে আমরা সবাই
1: শ্রোতা বন্ধুরা অপেক্ষা করছে আজকের বিষয় শোনার জন্য,
0: অপেক্ষা করছে না তাদের জন্য বিষয় হচ্ছে ভুলে যাওয়া। মানে কত কিছু যে আমরা দৈনন্দিন জীবনে ভুলে যাই, আমার মনে হয় তোমার কিছু অভিজ্ঞতা আগে শুনি, ভুলে যাওয়ার অভিজ্ঞতা।
1: ভুলে যাওয়া যেমন ছোটবেলায় মানে পড়ার অজুহাতে বলতাম যে ভুলে গেছি কাজটা করতে, সেটা খানিকটা ইচ্ছে করে। আর সত্যিকারের ভুলে যাওয়া ইদানিং কালে হয়তো সবচেয়ে বেশি যেটা বলবো, ভুলে যাচ্ছি আমরা মানুষের সাথে সম্পর্ক যে আমাদের রয়েছে সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে, মাঝে মধ্যে তাদের সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি যোগাযোগের, এই সমস্ত।
0: আর দেখবে মানে এ তো গেল ধরো সম্পর্কের যে ব্যাপারটা সেটা এলো, আরেকটা ব্যাপার হচ্ছে তুমি দেখবে যে মানে আমরা ধরো কাজটা করছি, মানে সাংসারিক ধরো আমি তুমি আমরা সংসারের যখন চৌহদ্দির মধ্যে আর কি, এইবার ধরো একই সঙ্গে মানে ধরো ওই দিকে কিছু, ডান দিকে কিছু, বাঁদিকে কিছু, সামনে কিছু,
1: ব্যালেন্স ব্যালেন্স করতে,
0: এইবার হচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, আর যদি মানে সেই দিনগুলো যদি ছুটির দিন না হয়ে যদি কর্মমুখর দিন হয় এইবার ধরো, তখন ধরো খুব জরুরি একটা জিনিস এইবার তুমি দেখলে যে যা, সেই সময় যেটা হলো সব কিছু করতে গিয়ে কোনো না কোনো কিছু হয়তো একটা টুক করে মিস হয়ে গেল, এইবার তখন যা, এই যা যে বলে ফেলে, এবার তোমার সামনে যিনি আছেন তিনি তো তোমার এই ছুটোছুটি দেখছেন,

0: এবং তোমার পরিবারের আর যারা, তারা তোমার এই বিস্তর ছোটাছুটি দেখে তারা কিন্তু ওই যাটাকে নিয়ে অত বেশি গুরুত্ব দিচ্ছে না, যতটা তোমার খারাপ লাগছে তারা কিন্তু ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবে নিচ্ছে। কাজে ভুলে যাওয়াটা, এবং দেখবে যখন আমরা এই রকম হয় ভুলে যাওয়াটা আমাদের খুব এখন স্বাভাবিক একটা ব্যাপার।
1: এখন স্বাভাবিক,
0: হ্যাঁ, ওইখানে একটা কিছু রেখেছি একটু পরেই দেখলাম ভুলে গেলাম, হ্যাঁ, তারপরে আবার কিছুক্ষণ বাদে এই যা একটা কিছু করতে গেছিলাম ভুলে গেলাম, তা আবার ফিরে গেলাম, আবার হয়তো কাজটা করলাম। তো এই রকম মজার মজার ঘটনা তো আমাদের
1: প্রত্যেকের জীবনে,
0: কাজকর্মের জীবনে, তারপরে দ্রুতগতির জীবনে তো রয়েছে। তো তার জন্য ওই আর কি খারাপ লাগা একটা থাকে, কিন্তু সেগুলো ম্যানেজ করা যায় যদি খুব বেশি ইয়ে না হয়, ভুল না হয়।
1: ভুলে যাওয়া সব সময় কিন্তু খারাপ নয়,
0: অনেক কিছু ভালো বার্তাও বহন করে।
1: আমরা যদি মানে ধরো কোনো কষ্ট, অভিমান বা ব্যর্থতা সারা জীবন যদি সেটা মনে রাখি, তাহলে খারাপ লাগা একটা কাজ করে, তো সেইগুলো ভুলে যাওয়া বরং ভালোই।
0: অবশ্যই, মানে ভুলে যাওয়ার মতো হলে ভুলে যাওয়াটাই ভালো,
1: কিছু মানে জিনিস সেটা ভুলে যাওয়া ভালো,
0: আর যেগুলো মনে রাখা সেগুলো তো রাখতেই হবে। তো আজকের প্রথম গানটা শুনি,
1: হ্যাঁ
0: শুনে তারপর ফিরে আসি।
1: শ্রোতা বন্ধুদের একবার ফোন নাম্বারটা একবার জানিয়ে দিই।
0: হ্যাঁ বলো,
1: ফোন নাম্বারটা শ্রোতা বন্ধুরা আপনারা ফোন করুন 9434076705 এই নম্বরে।
0: আরেকবার বলো,
1: 9434076705।
0: বলতে বলতেই কিন্তু শ্রোতা বন্ধু ফোন করেছেন, তিনি কি বলছেন?
1: নমস্কার।
2: নমস্কার দিদি।
0: হ্যাঁ বলুন।
2: আমি, হ্যাঁ আমি বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতা ঘোষ কথা বলছি দিদি।
0: হ্যাঁ শুভ সকাল আপনাকে।
2: ধন্যবাদ দিদি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি, এবং আমার সঙ্গে দেবলীনা, ও খুব ভালো আছে।
2: দেবলীনা দিদি নমস্কার।
1: নমস্কার।
2: হ্যাঁ কেমন আছেন বলুন।
1: এই তো ভালো আছি।
0: আজকের বিষয় নিয়ে একটু শুনি।
1: আজকের বিষয় আপনি শুনেছেন মনে হয় ইতিমধ্যেই, ভুলে যাওয়া।
2: কেন বলুন তো, শুনুন আমার কথা আগে। হচ্ছে কি জানেন, আমাদের এখানে সব রেজিস্ট্রেশন মানে সমস্ত, হ্যাঁ, আকাশবাণী, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, আগরতলা, শিলিগুড়ি সমস্ত অ্যাপ কিন্তু বন্ধ হয়ে রয়েছে।
1: আচ্ছা,
2: কেন জানি না, কালকে রাত থেকে।
0: আচ্ছা,
2: কাল সন্ধ্যে থেকে, সরি সরি, হ্যাঁ কাল সন্ধ্যে থেকে, কালকে বিকেল আপনাদের সঙ্গে কথা বললাম, হ্যাঁ তারপর থেকে কিন্তু অ্যাপ আর নেই।
1: ওয়েদারের জন্য হতে পারে, নেটওয়ার্কের প্রবলেম।
0: আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ওনাকে বিষয়টা জানিয়ে দিই। ভুলে যাওয়া, ভুলে যাওয়া নিয়ে আমাদের জীবনে অনেক মজার মজার ঘটনা আছে, তো সেরকম কিছু একটা শুনি আপনার কাছে।
2: খুব সুন্দর বিষয় দিদি, ভুলে যাওয়া। দেখুন মানুষ যে দুটো জিনিস ভুলে না, সেটা হচ্ছে খেতে আর ঘুমোতে, এই দুটো বাদ দিয়ে দরকার
1: মনের কথা বলেছেন আপনি।
2: ঘুমোতে আর খেতে কিন্তু ভুলে না, হ্যাঁ আর ভুলে যায় বাকি দরকারের জিনিসগুলো। তো দিদি মানে আমরা বাড়িতে দুটি প্রাণী বুঝলেন, তো আমাকে মানে যখনই বাজার পাঠায় আমি কোনো না কোনো ভুল করি, হ্যাঁ, তো আমার মিসেস একটু মানে মানে অন্য টাইপের আর কি, মানে ধরুন এই ভুলে টুলে গেলে আর কি খুব রাগারাগি করেন, হ্যাঁ, তো আমি ওই রাস্তায় কখনো কখনো লিখে নিই, তো কখনো কখনো তো একবার কাগজে মানে লিখেছিলাম, তো সেইটা ঘামে মানে এত সেই মানে গ্রীষ্মের দাবদাহে ঘামে আর কি সেই লেখাটা আর কি খেপে গিয়েছিল। তো সেখানে লেখা ছিল সম্বরা, হলো সম্বরা মানে পাঁচ ফোড়ন, আমি সম্বরাই লিখতাম, হ্যাঁ, তো সম্বরার জায়গায় ওইটা আর পড়তে পারছি না, নিয়েছিল ভুলে। তেজপাতা যখন নিয়ে এসছি তখন,
0: আচ্ছা আচ্ছা, আপনি তেজপাতা নিয়ে হাজির হয়েছেন।
2: তারপর মিসেস এর কি তেজ জানেন, বলছি তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? আমার কেন, কাণ্ড আছে, জ্ঞানও আছে, দুটোই আছে। তো বলছে আমি তোমাকে কি বলেছিলাম, আমার বলো কি বলেছিলে, বলছে সম্বরা মানে পাঁচ ফোড়ন বলেছিলাম, তুমি নিয়ে এলে তেজ পাতা, আলো দেখো তো তেজ দেখিও না, সামনেই বাজার, আমি এটা হয়তো ভুলে গেছি, হ্যাঁ, তো আবার সামনেই বাজার, আমি আবার পাল্টে দিয়ে
0: কাজেই
1: তো লাগলো
2: অবশ্যই, সেটা ভালো করে বললেই হতো যে না ভুলে গেছো,
1: সে একটু খুনসুটি।
0: এইবার এই যে ধরুন প্রয়োজনের ব্যাপারটা হয়তো তার কাছে প্রয়োজনটা একটু বেশি ছিল, যাই হোক ওটা তো আপনার ম্যানেজ হয়ে গেল, ভালো লাগলো। আপনি আপনার প্রথম আমাদের আজকে শ্রোতা বন্ধু এবং আপনি ভুলে যাওয়া নিয়ে এত সুন্দর একটি
1: অভিজ্ঞতা বললেন,
0: শেয়ার করলেন আমাদের সাথে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন,
2: আপনারাও ভালো থাকবেন, আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন আপনারা দুজনেই।
1: একদম
0: ধন্যবাদ। তাহলে ভুলে যাওয়া নিয়ে তো একটা
1: মজার গল্প শুনলাম
0: বেশ, আর তার সঙ্গে একটা যদি সুন্দর গান এই সময়ে আমরা শুনি তাহলে তো আরো ভালো লাগবে।
1: আশা ভোসলের কণ্ঠে তাহলে শুনে নি পরের গানটি।

0: আশা ভোসলের কণ্ঠে শুনলাম আমরা এই গাটি। আমাদের মধ্যে কোনো এক শ্রোতা বন্ধু রয়েছেন? নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি প্রধাননগর থেকে গৌরী সরকার বলছি।
0: আপনি আমাদের নিয়মিত শ্রোতা নিশ্চয়ই?
1: বাবা, সেই ডিসেম্বরের আগের থেকেই আমি
0: আচ্ছা,
1: মানে রেডিও আমার বলো, এই যে আমি এখন কাজ করতে গেলাম, বন্ধ করে গেলাম, আবার এই যে কাজ সেরে এসে আমি রান্নাঘরে টেবিলের মধ্যে রেডিওটা রেখে দিয়েছি, আপনাদের প্রোগ্রাম শুনছি।
0: বাহ,
1: হ্যাঁ, শ্রোতাদের মানে সবার সাথে না, সবচেয়ে কি বলেন তো, একটা এই যে শ্রোতাদের যখন গলার আওয়াজ হয় না, এর
0: হ্যাঁ
1: একটা আন্তরিকতা, মনে কি ওনারা আমাদের এখন আত্মীয় হয়ে গেছে,
0: একদম।
1: বুঝলেন?
0: আমরা
1: আপনারা তো আছেন,
0: হ্যাঁ
1: আপনারা তো আছেন, আর আজকে হচ্ছে ভুলে যাওয়ার
0: ভুলে
1: কথা।
0: যাওয়া। আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল, একটু মজার কোনো ঘটনা বা কিছু একটু আমাদেরকে বলুন না।
1: হ্যাঁ, আমি তো ভুলে যাওয়ার তো আমার কোনোদিন ইয়ে ছিল না,
0: আচ্ছা
1: আমি সব নিজের কাজ নিজেই ইয়ে করি,
0: আচ্ছা,
1: আমার কর্তা যার জন্যে বলে মানুষ ভুলে যায়, তোমার মধ্যে কোনো দোষই দেখতে পাইনি,
0: আচ্ছা
1: মানে উনি তো 9 বছর হলো মারা গেছে।
0: আচ্ছা,
1: তারপরে আমি ঠাকুরে, আমি তো ভাড়া থাকি, তো ঠাকুরে ফুল ফেলতে গিয়ে পড়ে গেছিলাম।
0: হুম
1: পড়ে যাওয়ার পরে আমাদের আরো ভাড়াটিয়া আছে, তা আমি তখন পড়ে যাওয়ার পরে মাথাটা একটু কেমন হয়ে গেছে, 1 সেকেন্ড মতন আমার জ্ঞান ছিল না, যাই হোক
0: হুম
1: সব এ হলো। তারপরে সবাই আমার সাথে ইয়াকি করে
0: হুম
1: যে কাকিমা আগে যাও বা একটু ইয়ে হবে, এখন কাকিমার ব্রেনটা একেবারে খুব ইয়ে হয়ে গেছে, ভুলে থাকবে আমার কোনো কিছু, সব কথা আমার মনে থাকে,
0: হুম
1: সব বড় জিনিস জানেন,
0: হুম হুম
1: যে একটা জিনিস ভুলে যাব যে
0: হুম
1: সেই জিনিসটা আমি ভুলতে মানে ভুলতেই পারি না, আগেও ছিলাম না, এখন তো ভুলে যাওয়ার কথা হচ্ছে, যে মানে ভুলে যাওয়ার মজা একটা, ওই যে ভদ্রলোক
0: হুম
1: বলছেন
0: হুম হুম হুম হুম
1: তেজপাতার
0: হুম
1: কথা
0: হুম হুম
1: বলছেন,
0: হুম খুব সুন্দর করে বললেন উনি।
1: হ্যাঁ খুব সুন্দর বললেন, এই জন্য মানে আপনি বলছেন ভুলে যাওয়ার, হ্যাঁ ভুলে যাওয়ার মধ্যে আমার কোনো কিছু হয়তো ভাবলো, আমি তো একাই থাকি তো, যে
0: হ্যাঁ
1: জিনিসটা পরে খাবো,
0: হুম
1: রেখে দিয়েছি হয়তো কোনো জিনিস, আমার খাওয়ার প্রতি অত মানে নেশা নাই,
0: ওটাই।
1: আমার একটু গল্প করতে নেশা, ঘর সাজা ইয়ে করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, এসব
0: হুম হুম
1: পরে গিয়ে খাবো বলে ঘুমিয়ে পড়লাম রাত্রিবেলা। পরের দিন সকালবেলা উঠে দেখছি, ও এইটা তো খাবো ভেবেছিলাম, নষ্ট হয়ে গেছে, খেতে
0: সে
1: পারলাম না,
0: একটু একটু ভুল, এগুলো ভুলে যাওয়া প্রত্যেকের
1: এরকম।
0: মধ্যেই
1: হ্যাঁ
0: রয়েছে।
1: হ্যাঁ এরকম ভুল।
0: হুম
1: আরেকবার আরেকটা ঘটনা, ভুলে যাওয়া মানে কি, আমি যে বাড়িতে ভাড়া থাকি পাশের বাড়ির ভদ্রমহিলা ছিল, দুইজনে মিলে মার্কেটে যাব, তারপর
0: আচ্ছা
1: বলে কি দিদি চলো, দুইজনে মিলে মার্কেটে, আমার কর্তা কি করছে, ওই যে মানে রেশন কার্ড গুলো তখনকার দিনে সুন্দর করে রেখে দিয়েছে, আর পয়সার ব্যাগটা না নিয়ে আমি, উনি তো টাকা পয়সা সব ভালো করে
0: হুম
1: গুছিয়ে দেন আমাকে দিতেন, আমি নিয়ে গিয়ে যখন জিনিস কিনছি তখন দেখে কি যে ওইটা রেশন কার্ড গুলো।
0: আচ্ছা
1: তারপরে তো ওকে বললাম, এ মা দেখো আমি তো পয়সার ব্যাপারে, বলে কি হয়েছে দিদি, আমি তো আছি, হ্যাঁ
0: হুম হুম
1: গিয়ে দেবে, এই একটা আমার ভালো ভুল হয়েছে,
0: হুম
1: তারপরে আমার আর কোনো ভুলের ইয়ে নাই। হ্যাঁ, ছোট মোটো ভুল বলতে কি,
0: এগুলো
1: আমার
0: একটু হয়েই থাকে।
1: ভুলও হয়েই থাকে,
0: হুম
1: তবে বিশাল ভুল হয়েছিল কি বলেন তো,
0: হুম
1: যেটা আমার কর্তা নর্থ বেঙ্গলে ভর্তি হয়েছিল যখন, ওনার তো একটা কিডনি ড্যামেজ হয়ে গেছিল,
0: আচ্ছা
1: তো সেই একটা কিডনি নিয়ে আমি কিন্তু মানুষ চলে
0: হুম
1: চলতে পারে, ডাক্তার এসে ডাক্তার বললো না আপনি যেভাবে ইয়ে করছেন চলবে, ওনার কোনো অসুবিধা নেই, কিন্তু একবার শ্বাসকষ্ট হলো বলো, নর্থ বেঙ্গল নার্সিংহোমে ভর্তি করলাম, তারপরে যে ইয়ে ডায়ালিসিস করার জন্য চ্যানেল করলো,
0: হুম হুম
1: কিন্তু ডায়ালিসিস না করলেও চলতো না, ওই চ্যানেল করার পর থেকে যে ইনফেকশন হয়ে গেল,
0: হুম
1: তারপরে উনি মারা গেলেন,
0: আচ্ছা
1: একদম গর্ত হয়ে, ওইটা আমার মানে যদি তখন ওই মুহূর্তে যে না আমি ডায়ালিসিস করবো না, নাকে করাবো না, এইটা একটা মানে ইয়ে ভুল, আমি আমার কথা মানে সই করতে হয় না,
0: হুম হুম হুম
1: সই করে নিয়ে চ্যানেল করলো, এই একটা দুঃখ রয়ে গেল। এমনি আমি মানে কোনো কিছু আমার ভুল হয় না, এখনো অবধি আমার বয়স হয়েছে, এখনো অবধি কোনো কিছু মানে ঠিক ব্রেনে কোনো কাজ হচ্ছে।
0: শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
1: আর কি বলবো, আপনারাও ভালো থাকবেন।
0: হ্যাঁ, আপনিও খুব ভালো থাকবেন। ভুলে যাওয়া সবসময় কি খারাপ? হয়তো নয়। আমরা যদি সব কষ্ট, সব অভিমান, সব ব্যর্থতা সারা জীবন মনে রাখতাম, তাহলে নতুন করে হাসার, নতুন করে শুরু করার শক্তিটাই হয়তো হারিয়ে ফেলতাম। আবার কিছু ভুলে যাওয়া আমাদের চিন্তারও কিন্তু কারণ। যেমন ধরুন, কোনো প্রিয় মানুষের জন্মদিন, দরকারি কাজ, কিংবা শৈশবের অনেক মধুর স্মৃতি। এই বিষয়ে আমরা আরও কথা বলবো আমাদের শ্রোতা বন্ধুদের সাথে। এখনও যারা ফোন করেননি, আপনারা চটপট করে ফোন করুন 9434076705 এই নম্বরে। তার আগে আমরা লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনব আরও একটি গান।

0: লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন এই গানটি। ইতিমধ্যে আমাদের মধ্যে রয়েছেন কোনো এক শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার।
1: হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল, কে রয়েছেন?
1: হ্যাঁ, দুজন দিদি ভাই কি, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: হ্যাঁ, আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: অম্বিকা দেবী, আপনি আমাদের
1: হ্যাঁ, দেখুন,
0: নিয়মিত শ্রোতা।
1: হ্যাঁ দেখুন, যে বিষয়টা রেখেছেন
0: হ্যাঁ,
1: ভুলে
0: যাওয়া,
1: দেখুন, সত্যি এটা কিন্তু মানুষের অনেক সময় দেখা যায়, হ্যাঁ, এটা একটা এক ধরনের রোগও মানে হয়ে যায়।
0: হ্যাঁ
1: মানে বেশি অতিরিক্ত মাত্রায় যদি কেউ কোনো কিছু ভুলে যায়, মনে রাখতে না পারেন, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে মানে আমাদের ডাক্তারের পরামর্শ
0: সেটা
1: বা
0: চিকিৎসার
1: ডাক্তারের
0: প্রয়োজন
1: কাছে
0: রয়েছে।
1: প্রয়োজন রয়েছে।
0: হুম হুম
1: আর আমার ক্ষেত্রে বলি,
0: হুম
1: কাজ করতে করতে মাঝে মাঝে আমি অনেক কিছুই ভুলে যাই। দরকারি কাগজপত্র কোথায় যে রাখি, সেই মুহূর্তে দরকারের সময় আর খুঁজে পাই না।
0: হুম
1: হ্যাঁ, এটা আমার একটা মস্ত বড় রোগ। আর একটা
0: চশমা
1: জিনিস,
0: হারিয়ে যাওয়া কিন্তু বা ভুলে যাওয়া, চশমা রাখা, এটা কিন্তু
1: হ্যাঁ
0: মানে
1: হ্যাঁ এগুলো
0: প্রত্যেকেরই হয় এই
1: প্রায়শই
0: জিনিস।
1: মানুষের হয়ে থাকে,
0: হুম হুম হুম
1: যদিও চশমা আমি এখনো ব্যবহার করি না।
0: হুম হুম
1: হ্যাঁ, চশমার প্রয়োজন আমার এখনো
0: হুম
1: হয়নি, তবে দেখেছি মাথার উপর চশমা তোলা রয়েছে, অথচ চশমা খুঁজে বেড়াচ্ছেন, এরকম
0: সেই
1: মানুষকেও দেখা যায়।
0: হ্যাঁ
1: হ্যাঁ, তো আর দেখুন, আমি যেটা খুব বেশি ভুলে যায়, হ্যাঁ, গ্যাসে দুধ বসিয়ে দিয়ে আমার একেবারে মনে থাকে না, এইটা আমার খুব হয়,
0: হুম
1: প্রায় দিন দুধ ধরে পুড়ে হয়ে যায়। পাড়ার যখন সবাই গন্ধ পায় কি পুড়ছে কি পুড়ছে,
0: হুম
1: তখন সবাই এসে বলে, তোর ঘরে কি পুড়ছে বলতো, তখন আমি গিয়ে দেখি, ও বাবা, আমার আমার ঘরেই হয়েছে।
0: হুম
1: কিন্তু প্রায়শই হয়। হ্যাঁ, তো আমি এখন এবার ঠিক করেছি কি, এবার দুধটা বসিয়ে দিয়ে, হ্যাঁ, আমি আর কোথাও সরে যাব না, বসেই থাকবো।
0: হুম
1: এটাই মানে বললাম। আর দেখুন, যাদের বেশি মাত্রায় ভুল হয়
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তাদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের
0: পরামর্শ
1: পরামর্শ
0: নেওয়া
1: নিতে
0: উচিত।
1: হবে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ, একদমই,
0: ভুলে যাওয়া নিয়ে কিন্তু বিজ্ঞানও অনেক কথা বলে।
1: হ্যাঁ হ্যাঁ
0: যেমন
1: হ্যাঁ
0: ধরুন,
1: অনেক
0: আমাদের
1: কথা বলে।
0: মস্তিষ্ক, মানে আমাদের মাথা, প্রতিদিন অজস্র জিনিসকে
1: হ্যাঁ হ্যাঁ
0: সংগ্রহ করে,
1: কত কিছু
0: অনেক
1: নিয়ন্ত্রণ
0: কিছু
1: করতে
0: তথ্য
1: হবে।
0: আমাদের মাথার মধ্যে থাকে।
1: হ্যাঁ,
0: তবে
1: সমস্তটাই,
0: সব যদি আমরা জমিয়ে রাখতাম, তাহলে তো নতুন
1: হ্যাঁ,
0: কিছু শিখতেই পারতাম না, বা
1: কিছুই
0: নতুন কিছু
1: পারতাম না,
0: কারো ঢোকাতেই পারতাম না মাথায়, তাই না?
1: না না, হ্যাঁ,
0: তাই অনেক
1: একদমই
0: সময়
1: তাই।
0: ভুলে যাওয়াগুলো কিন্তু স্বাভাবিক, এই ব্যাপারগুলো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: শুনতে
1: ভালো
0: থাকুন,
1: থাকবেন।
0: আপনিও খুব
1: কিশোর
0: ভালো
1: কুমারের
0: থাকবেন।
1: একটি গান, কিশোর কুমারের একটি গান শুনিয়ে দেবেন,
0: আচ্ছা
1: তোমায় পড়েছে মনে আবারও শ্রাবণ দিনে।
0: আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমরা চেষ্টা করব আপনার পছন্দের এই গানটি শোনাবার জন্য।
1: ধন্যবাদ ধন্যবাদ।
0: ধন্যবাদ। এবারে কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে গানটি আপনাদের জন্য।

0: কত সহজে আমরা অন্যকে বলি ভুলে যাও, অথচ নিজে যখন সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বুঝতে পারি ভুলে যাওয়া কোনো সিদ্ধান্ত নয়, সময়ের সঙ্গে ধীরে ধীরে ঘটে যাওয়া একটি প্রক্রিয়া। দেখতে দেখতে আজকের আমাদের কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানের আড্ডা প্রায় শেষের পথে। আজ আমরা কথা বললাম ভুলে যাওয়া নিয়ে। জীবনে কিছু স্মৃতি আমাদের শক্তি দেয়, আবার কিছু স্মৃতি শুধু কষ্টের ভার বাড়ায়। তাই হয়তো সময় আমাদের শেখায় যা ভালো তা মনে রাখো, আর যা মনকে বারবার আঘাত দেয় তাকে ধীরে ধীরে ছেড়ে দিতে শেখো। ভুলে যাওয়া মানেই সব হারিয়ে ফেলা নয়, অনেক সময় ভুলে যেতে পারাই নতুন করে বাঁচার সাহস যোগায়। আর কিছু মানুষ, কিছু মুহূর্ত, কিছু ভালোবাসা, সেগুলো ভুলে যাওয়ার জন্য নয়, হৃদয়ের গভীরে যত্ন করে রেখে দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানে যারা ফোন করে নিজেদের গল্প, অনুভূতি, স্মৃতি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আর যারা নীরবে শুনেছেন আপনাদের সঙ্গেও আমাদের কাছে কিন্তু সমান মূল্যবান। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দেবলীনা। আজকের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠান এ পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য। আজ এই অনুষ্ঠানে শুনবেন একাদশ শ্রেণীর ইংরেজি বিষয় পাঠ। পাঠদান করবেন শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীপর্ণা দাস, সাথে ছাত্রীরা শুভশ্রী সেন এবং নবনীতা বর্মণ।

0: আমার প্রিয় ছাত্রছাত্রীরা,
1: আমি শ্রীপর্ণা দাস, শিলিগুড়ি বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা।
0: প্রিয় ছাত্রছাত্রীরা,
1: আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্ধারিত একাদশ শ্রেণীর ইংরেজি পাঠ্যক্রমের অন্তর্গত কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি বুঝিয়ে দেব। তোমাদের পাঠদানে সাহায্য

অপশন শিট দেওয়া হবে, যেটাতে তোমাদের সঠিক অপশনে গিয়ে সম্পূর্ণ সার্কেলটা পূর্ণ করতে হবে পেন দিয়ে। প্রত্যেকটা অপশন তোমাদের প্রশ্নপত্রেই দেওয়া থাকবে। আচ্ছা, প্রথমেই কবি পরিচিতি বা কবি সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেবল একজন কবি ছিলেন না, বরং তিনি ছিলেন প্রকৃতির একনিষ্ঠ উপাসক ও দার্শনিক। 1798 সালে স্যামুয়েল টেইলর কোলরিজের সাথে তার যৌথ প্রয়াস লিরিক্যাল ব্যালেডস প্রকাশের মাধ্যমে ইংরেজি কবিতার গতিপথ চিরতরে বদলে যায়। এই গ্রন্থের যুগান্তকারী ভূমিকায় তিনি কাব্যিক জটিলতা বর্জন করে সাধারণ মানুষের মুখের ভাষাকে সাহিত্যের মূলধারায় নিয়ে আসেন। তার মতে কবিতা হল তীব্র আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বা স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, যা নিভৃতে স্মৃতির রোমন্থন থেকে জন্ম নেয়। তার মহাকাব্যিক সৃষ্টি দ্য প্রিলিউড মানুষের মন ও প্রকৃতির মনস্তাত্ত্বিক মেলবন্ধনের এক অনন্য দলিল। অন্যদিকে টিনটান অ্যাবে এবং দ্য সলিটারি রিপার, এই কবিতাগুলিতে তিনি দেখিয়েছেন কিভাবে নাগরিক জীবনের কোলাহল থেকে দূরে গিয়ে প্রকৃতির মাঝে পরম শান্তি ও আধ্যাত্মিক প্রজ্ঞা লাভ করা সম্ভব। তার কাছে প্রকৃতি ছিল এক পরম শিক্ষক যা মানুষকে নৈতিকভাবে সমৃদ্ধ করে। 1802 সালের সেপ্টেম্বর মাসে রচিত বিখ্যাত সনেট কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এই কবিতাটিতে কবি শিল্প বিপ্লবে লন্ডন শহরকে ভোরের আলোয় এক স্বর্গীয় শান্তরূপে অবলোকন করেছেন, যেখানে ধোঁয়া আর কোলাহল নেই, আছে কেবল প্রকৃতির আদিম নিস্তব্ধতা। 1843 সালে ব্রিটেনের পোয়েট লরিয়েট বা রাজকবি উপাধিতে ভূষিত হওয়া ওয়ার্ডসওয়ার্থের সাহিত্যিক জীবনের এক মহিমান্বিত স্বীকৃতি। আধুনিক যুগের চরম ব্যস্ততা ও যান্ত্রিকতার মাঝেও তার কবিতা আমাদের শেখায় কিভাবে প্রকৃতির সান্নিধ্যে গিয়ে মনের ক্ষত নিরাময় করা যায়। 2 শতাব্দী পেরিয়েও মানুষের হৃদয়ের সাথে প্রকৃতির এই আত্মিক সংযোগ স্থাপনে ওয়ার্ডসওয়ার্থের সৃষ্টি আজও সমানভাবে প্রাসঙ্গিক ও চিরন্তন। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি প্রথমে 3 সেপ্টেম্বর 1802 সালে লেখা হয়েছিল বলে প্রকাশিত হয়, কিন্তু পরবর্তী সংস্করণগুলোতে তা সংশোধন করে 1802 সালের 31 জুলাই করে দেওয়া হয়। ওয়েস্টমিনস্টার ব্রিজ ইংল্যান্ডের লন্ডনের একটি সেতু। এটি একই নামের মঠের কাছে টেমস নদীর ওপর নির্মিত এবং ডোভারের দিকে যাওয়ার কোচ রোডে মেশে। ফ্রান্সে যাওয়ার সময় লন্ডন থেকে ডোভার যাওয়ার পথে ওয়ার্ডসওয়ার্থ তার ঘোড়ার গাড়িটিকে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দাঁড় করিয়ে গাড়িটির ওপর বসে এই কবিতাটি লেখেন। সময় ছিল সকালবেলা। সকালের সূর্যালোকে স্নাত লন্ডন নগরীর সৌন্দর্যে কবি মুগ্ধ হন। তিনি যখন ওয়েস্টমিনস্টার ব্রিজে দাঁড়িয়েছিলেন তখন এই সৌন্দর্য উপভোগ করেছিলেন। কবির বোন ডরোথি, যিনি ভ্রমণকালে তার সঙ্গ দিয়েছিলেন, তার দিনপঞ্জিতে লিখেছিলেন, সকাল 5টা থেকে 6টার মধ্যে লন্ডন ছেড়ে বের হলাম, সুন্দর সকাল, নগরী, সেন্ট পলস, অসংখ্য নৌকাসহ নদী, ওয়েস্টমিনস্টার ব্রিজ পেরোনোর সময়কার দৃশ্যটা অপরূপ করে তুলেছিল। সূর্য এত উজ্জ্বলভাবে নির্মল আলোর বন্যা বইয়ে দিচ্ছিল যে প্রকৃতির নিজস্ব অসাধারণ দৃশ্যের পবিত্রতা প্রতিভাত হল। পুরো কবিতাটি একবার পড়ে শোনাই তাহলে তোমাদের। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই ওপেন অ্যান টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি, রক অর হিল। নেয়ার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, দ্য রিভার গ্লাইডেথ অ্যাট ইটস ওন সুইট উইল।

0: Dear God, the very houses seem asleep, and all that mighty heart is lying still. এবার কবিতাটির ব্যাখ্যায় যাওয়া যাক। কবিতাটির প্রথম লাইনটি হচ্ছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ মানে আমরা জানি আমাদের গ্রহ পৃথিবী। ফেয়ার অর্থাৎ সুন্দর। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, নো সিন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য সাইট অফ দ্য সিটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং সানলাইট। এটি একটি অথিকথন বা হাইপারবোল, যেটি একটি ফিগার অফ স্পিচ। কবি দাবি করেছেন যে এই গ্রহের সবচেয়ে সুন্দর দৃশ্যটি তিনি দেখতে পেয়েছেন। এই বিশ্বের কোনো দৃশ্যই সকালবেলা সূর্যের আলোয় লন্ডন নগরীর দৃশ্যের মতো সুন্দর নয়। ওয়েস্টমিনিস্টার বিচ থেকে দৃশ্যমান ভোরের লন্ডন শহরের দৃশ্য কবিকে এতটাই মুগ্ধ করেছে যে কবি এমনটি ভাবছেন। পরের দুটো লাইন, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন হিটস ম্যাজেস্টি। ডাল কথাটির মানে হচ্ছে স্বাভাবিক মানবিক অনুভূতি ও শিল্পবোধহীন অর্থাৎ অনুভূতি শক্তিহীন। ডাল অফ সোল মানে আনএস্থেটিক বা নান্দনিকতা বোধহীন। কবি সেই ব্যক্তিকে বুঝিয়েছেন যে উষালগ্নে লন্ডন শহরের অপরূপ সৌন্দর্যের প্রতি উদাসীন। হিয়ার দ্য পোয়েট রেফার্স টু দ্যাট পারসন হু ইজ ইনডিফারেন্ট টু দ্য গ্লোরিয়াস অর সেরিন বিউটি অফ লন্ডন অ্যাট ডন। আচ্ছা, পাস বাই কথাটির মানে হচ্ছে পেরিয়ে যায় বা গো পাস্ট, এবং টাচিং মিন্স অ্যারাউজিং সামওয়ানস ইমোশনস বা এক কথায় মর্মস্পর্শী। ম্যাজেস্টি মিন্স ইমপ্রেসিভনেস অ্যান্ড গ্র্যান্ডিওর বা মহিমা। তাহলে এই লাইনটির মানে দাঁড়ালো, এ পার্সন হু পাসেস বাই উইদাউট বিং ইমপ্রেসড বাই দ্য সিনিক বিউটি অফ দ্য লন্ডন সিটি ল্যাক্স দ্য এস্থেটিক সেন্স টু অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ নেচার। সাচ এ পার্সন মাস্ট বি ভেরি ডাল। Only a dull fellow would remain emotionally unmoved by the grandeur of the spectacle visible from the bridge. Je byakti nagorir prakritik shondorje mugdho na hoye pash katiye chole jay tar prakritik shondorjo rasasadhan korbar moto nandonikota bodh nei. E dhoroner manush bhishoni bodhin, shudhu ekjon bodhin byakti bridge theke dekha chomotkar drishyer mohimay abege apluto hobe na. This city now doth like a garment wear the beauty of the morning. এখানে শুভশ্রী তোমাকে প্রশ্ন করি, দিস সিটি কোন সিটির কথা বলা হয়েছে?
1: ম্যাম, এখানে দিস সিটি মানে সিটি অফ লন্ডন বা লন্ডন নগরীকে বোঝানো হয়েছে।
0: হ্যাঁ, একদম ঠিক বলেছ। ডাত কথাটির অর্থ ডাজ, যার মানে তুমি কি জানো নবনীতা?
1: ম্যাম, ডাজ কথাটির অর্থ করে।
0: হ্যাঁ, ডাত একটি অতি প্রাচীন অপ্রচলিত রূপ। গার্মেন্ট কথাটি তো বহুল প্রচলিত। শুভশ্রী তুমি বলো তো এই কথাটির মানে কি? এটি অনেক দোকানের পরিচিতি জ্ঞাপক সাইনবোর্ডেও দেখা যায়।
1: ম্যাম, গার্মেন্ট কথাটির অর্থ এখানে ড্রেস বা পোশাককে বোঝানো হয়েছে।
0: হ্যাঁ, একদম ঠিক বলেছ। তাহলে লাইক এ গার্মেন্ট মিন্স জাস্ট অ্যাজ এ ড্রেস কাভার্স দ্য বডি, দ্য বিউটি অফ দ্য মর্নিং কাভার্স দ্য সিটি। The poet means to say here, bathed in the light of the morning sun, the city looks extremely beautiful. Poshak jemon shorirke abritto kore rakhe, temni sokaler shondorjo London nagorike achhadito koreche. Sokaler surjaloke snato nagorike bhishon sundor dekhacche. Fifth line, shesh hocche silent bear. Ebong sixth line e ache ships, towers, domes, theaters and temples lie. আর সেভেন্থ লাইনে ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই। বেয়ার কথাটির অর্থ কি তোমরা কেউ জানো?
1: না ম্যাম।
0: এর অর্থ হচ্ছে অনাবৃত বা উন্মুক্ত। দ্য বিউটি অফ দ্য মর্নিং সিমস টু বি বেয়ার বিকজ লন্ডন ইজ ওপেন টু দ্য স্কাই, নাথিং ইজ দেয়ার টু অবস্ট্রাক্ট দ্য পোয়েটস ভিশন। সকালের সৌন্দর্য উন্মুক্ত কারণ লন্ডন আকাশে উন্মুক্ত, কোনো কিছুই সেখানে নেই যা কবির দৃষ্টিকে ব্যাহত করবে। টাওয়ার্স মিন্স দ্য টাওয়ার্স অফ লন্ডন মানে লন্ডন নগরীর উঁচু চূড়া, টাওয়ার্স আর গ্লিটারিং ইন দ্য ব্রাইট মর্নিং সানলাইট, মানে চূড়াগুলো উজ্জ্বল সকালে সূর্যালোকে ঝলমল করছে। ডোমস মিন্স দ্য ডোম অফ সেন্ট পলস বা সেন্ট পলসের গম্বুজ। ডোমস লুক ব্রাইট বিকজ দে শাইন ইন দ্য মর্নিং সান, গম্বুজগুলো সকালের সূর্যে উজ্জ্বল দেখাচ্ছে। ওপেন কথাটির অর্থ ভিজিবল বা আনঅবস্ট্রাক্টেড, বা বাংলায় যাকে আমরা বলি দৃশ্যমান। দ্য ফিল্ডস বিয়ন্ড অ্যান্ড দ্য স্কাই অ্যাভাব আর ভিজিবল অ্যাজ দেয়ার ইজ নাইদার ফগ নর ক্লাউড, কুয়াশা বা মেঘনা থাকায় দূরের প্রান্তর এবং উপরের আকাশ স্পষ্ট দেখা যাচ্ছিল। আনটু কথাটির অর্থ হচ্ছে টু বা পর্যন্ত, এটি অ্যানাদার আর্কেক ওয়ার্ড, একদম দাঁতের মতনই। গ্লিটারিং মিন্স স্পার্কলিং বা দ্যুতিময়, শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস আর স্পার্কলিং ইন দ্য ব্রাইট মর্নিং সানলাইট, জাহাজ চূড়া গম্বুজ নাট্যমঞ্চ মন্দির সবই দ্যুতিময় উজ্জ্বল সকালের সূর্যালোকে। স্মোকলেস, স্মোকলেস মানে ধোঁয়াহীন, এটা ইট মিন্স ফ্রি ফ্রম দ্য হেজ কজড বাই স্মোক। অ্যাজ ইট ইজ ভেরি আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য ডেজ ওয়ার্ক ইজ ইয়েট টু স্টার্ট, দ্য অ্যাটমসফিয়ার ইজ স্মোকলেস, যেহেতু সকাল এবং দিনের কাজ তখনও শুরু হয়নি তাই পরিবেশ ধোঁয়াহীন। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং, এই কথাটির অর্থ হচ্ছে ইন দ্য মর্নিং দ্য এয়ার ইজ ফ্রি ফ্রম স্মোক সো এভরিথিং লুকস ব্রাইট অ্যান্ড স্পার্কলিং, সকালের বাতাস ধোঁয়ামুক্ত তাই সব কিছুই উজ্জ্বল এবং দ্যুতিময় দেখাচ্ছে। তোমরা সনেট আগেও পড়েছ, তোমরা জানো যে এটিও একটি সনেট, এর দুটি পার্ট বা অংশ হয়, অক্টেভ যা আট লাইনের স্তবক এবং সেস্টেট যা ছয় লাইনের স্তবক। অক্টেভ শেষ হলো, তাহলে এখন বলতে পারবে কি শুরু হবে? শুভশ্রী তুমি বলো তো।
1: ম্যাম এখন সেস্টেট শুরু হবে।
0: হ্যাঁ একদম ঠিক বলেছ, শিপস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, এখানে কি ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে বলতে পারবে নবনীতা?
1: ম্যাম এটা তো ঠিক বুঝতে পারছি না।
0: আচ্ছা এটা তোমরা আগে জানো না, তোমরা তো অ্যালিটারেশন বা অনুপ্রাস আগে হয়তো জানো না। এখানে রিপিটেশন অফ টি সাউন্ড হচ্ছে, মানে টি ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। সেস্টেট এবার শুরু হচ্ছে, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, হিয়ার দ্য সান দ্য রিভার অ্যান্ড দ্য হাউজেস আর গিভেন হিউম্যান কোয়ালিটিস, বা সূর্য নদী ঘরগুলিকে ব্যক্তিগুণ দান করা হয়েছে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, স্টিপ কথাটির অর্থ প্লাবিত করেছে, স্লোপ ডাউন মানে নিচে নামছে, স্প্লেন্ডার মিন্স গ্র্যান্ডিওর রেডিয়েন্স বা বাংলায় আমরা যাকে বলি দ্যুতিময়তা বা দীপ্তি। আচ্ছা এই পুরো লাইনটির ব্যাখ্যা হচ্ছে যে সকালের সূর্য আলোর বন্যায় প্লাবিত করে সব কিছু বদলে দিয়েছে, প্রকৃতির সব কিছুকে দ্যুতিময় ও মহিমান্বিত করে তোলে ভোরের সূর্যালোক। সকালের সূর্যালোকে স্নাত দৃশ্য সুন্দর দেখাচ্ছে। কবি মনে করেন যে সূর্য কখনো উপত্যকা পাহাড় এবং পর্বতকে এত সুন্দরভাবে আলোকিত করেনি, কিন্তু লন্ডন নগরীর সৌন্দর্য যেন প্রকৃতির সৌন্দর্যকেও ছাপিয়ে যাচ্ছে। দ্য মর্নিং সান ট্রান্সফর্মস অল অবজেক্টস বাই ইটস ফ্লাড অফ লাইট, ইট লেন্ডস স্প্লেন্ডার অ্যান্ড গ্লোরি টু দ্য অবজেক্টস অফ নেচার, বেথড ইন দ্য আর্লি মর্নিং সানলাইট দ্য সাইট লুকস বিউটিফুল, দ্য পোয়েট থিংস দ্যাট দ্য সান হ্যাজ নেভার শোন মোর বিউটিফুলি অন দ্য ভ্যালিজ রকস অ্যান্ড হিলস, বাট দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন সারপাসেস ইভেন দ্য বিউটি অফ ন্যাচুরাল সিনস। পরের দুটি লাইন, নিয়ার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, দ্য রিভার গ্লাইড অ্যাট ইটস ওন সুইট উইল, এ কাম সো ডিপ মিন্স দ্য কামনেস অর কোয়াইটনেস অফ দ্য অ্যাটমোসফিয়ার ইজ প্রোফাউন্ড, দ্য পোয়েট নেভার ফেল সাচ কামনেস অ্যাজ হি ফিলস ওয়াইল অবজার্ভিং দ্য বিউটি অফ লন্ডন দ্যাট ব্রাইট মর্নিং। পরিবেশের নিস্তব্ধতা খুবই গভীর, কবি সেই উজ্জ্বল সকালে লন্ডনের সৌন্দর্য দেখার সময় যে প্রশান্তি অনুভব করেছেন তেমন তিনি আগে কখনো অনুভব করেননি। লন্ডন শহরের মধ্যে দিয়ে

0: কোন নদী বয়ে চলেছে নবনীতা তুমি কি জানো?
1: হ্যাঁ ম্যাম, টেমস নদী, এটা আমি ভূগোলেও পড়েছি।
0: হ্যাঁ একদম ঠিক বলেছ। দ্য টেমস ইজ এ রিভার দ্যাট ফ্লোস থ্রু দ্য সিটি অফ লন্ডন। মেনি পোয়েটস রাইট অ্যাবাউট দিস গ্রেট রিভার। টেমস নদী লন্ডনের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে, অনেক কবি এই নদী সম্পর্কেও লিখেছেন। দ্য রিভার গ্লাইডেথ, এই কথাটির অর্থ টেমস নদী স্বচ্ছন্দ গতিতে বয়ে চলেছে। দ্য রিভার ফ্লোস জেন্টলি অ্যাট হিস ওন সুইট উইল, মিনস অ্যাট ইটস ওন পেস, ফ্রিলি অ্যান্ড স্মুথলি, মানে নিজস্ব গতিতে স্বাধীনভাবে এবং স্বচ্ছন্দভাবে টেমস নদী তার গতিপথে বয়ে চলেছে। আচ্ছা, দ্য রিভার ফ্লোজ কামলি, আনডিস্টার্ব বাই শিপস অ্যান্ড সেলার্স, অ্যাট দিস আর দেয়ার ইজ নাথিং টু ডিস্টার্ব দ্য ন্যাচারাল ফ্লো অফ দ্য রিভার। হিয়ার দ্য পোয়েট পার্সোনিফাইজ দ্য রিভার, মানে নাবিকদের দ্বারা বিঘ্নিত না হয়ে নদীটি শান্তভাবে বয়ে চলেছে। এই সময় নদীটির স্বাভাবিক প্রবাহ কোনোভাবে বাধাপ্রাপ্ত না। এখানে টেমস নদীকে ব্যক্তিসত্ত্বা আরোপণ করা হয়েছে, যাকে ইংরেজিতে কি বলে শুভশ্রী?
1: ম্যাম, পার্সোনিফিকেশন বলে।
0: হ্যাঁ একদম ঠিক বলেছ, এখানে টেমস রিভারকেও পার্সোনিফাই করা হয়েছে। এবার কবিতাটির কনক্লুডিং লাইনে আমরা যাই। লাস্ট দুটো লাইন হচ্ছে, ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। ডিয়ার গড, মানে এখানে পোয়েট, দ্য পোয়েট ইজ অ্যাড্রেসিং গড। দ্য এক্সক্লেমেশন শোজ দ্য ফিলিং অফ জয় অ্যান্ড ওয়ান্ডার অফ দ্য পোয়েট। কবি ঈশ্বরকে সম্বোধন করেছেন, এই আবেগ কবির আনন্দ ও বিস্ময় প্রকাশ পাচ্ছে। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, দ্য অ্যাটমসফিয়ার ইজ ভেরি কোয়াইট, নো সাউন্ড কামস ফ্রম দ্য হাউসেস অফ লন্ডন অ্যাজ দ্য পিপল আর স্টিল স্লিপিং, সো দ্য হাউসেস অ্যাপিয়ার টু বি ইন এ অ্যাটমসফিয়ার অফ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি উইচ ফিলস দ্য পোয়েট উইথ জয়। হিয়ার দ্য হাউসেস আর অলসো পার্সোনিফাইড, মানে পরিবেশ এখানে ভীষণই শান্ত, লন্ডনের বাড়িগুলো থেকে কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, মানুষজন তখনও ঘুমোচ্ছে, তাই বাড়িগুলোকে মনে হচ্ছে শান্ত নিঃশব্দ। এই পরিবেশ কবির মনকে এক গভীর আনন্দে ভরিয়ে তুলেছে। এখানে বাড়িগুলির ওপর ব্যক্তিসত্তা আরোপণ করা হয়েছে বা বাড়িগুলিকেই পার্সোনিফাই করা হয়েছে। দ্যাট মাইটি হার্ট, আচ্ছা, 1802 সালে লন্ডন অনেকটাই আলাদা ছিল। লন্ডন নগরীকে তখন চারপাশের যে পল্লী অঞ্চলের থেকে আলাদা অংশ বলে ধরা হতো না, নগরীকে প্রাণকেন্দ্র হিসেবেই মানা হতো। দেশের রাজধানী এবং শক্তির প্রধান কেন্দ্র লন্ডনকে তুলনা করা হয়েছে হৃৎপিণ্ডের সঙ্গে। এখানে হৃৎপিণ্ড শব্দটি রূপকালঙ্কার হিসেবে ব্যবহার করা হয়েছে। দ্য লন্ডন অফ 1802 ওয়াজ কোয়াইট ডিফারেন্ট। দ্য সিটি অফ লন্ডন ওয়াজ নট টেকেন অ্যা সেপারেট এন্টিটি ফ্রম দ্য সারাউন্ডিং কান্ট্রিসাইড। দ্য সিটি ওয়াজ কনসিডার্ড টু বি দ্য হার্ট অফ দ্য কান্ট্রিসাইড, লন্ডন দ্য ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য মেন সেন্টার অফ এনার্জি ইজ কম্পেয়ার টু হার্ট। হিয়ার দ্য ইউজ অফ হার্ট ইজ মেটাফরিক্যাল। লাইং স্টিল মানে এখানে নগরী যে স্থির এবং কোলাহল মুক্ত, কারণ মানুষজন তখনও ঘুমোচ্ছে, কর্মব্যস্ততা তখনও শুরু হয়নি। ইট মিনস দ্য সিটি ইজ কোয়াইট মোশনলেস অ্যান্ড নয়েজলেস নাও অ্যাজ দ্য পিপল আর অ্যাসলিপ। কবিতাটি পড়ানো শেষ হলো, আশা করি তোমরা দুজনে কবিতাটি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছ। তাহলে এবার কিছু প্রশ্নোত্তর পর্ব হোক, তোমাদের অপশনস দেওয়া থাকবে, সঠিক উত্তরটি বুঝে অ্যান্সার করবে এবং ওএমআর শিটে তোমাদের ঠিক অপশনটির পাশে সার্কেলটাও পূর্ণ করতে হবে পেন দিয়ে। আচ্ছা, দ্য সাইট অফ দ্য সিটি অফ লন্ডন ইজ টাচিং বিকজ নাম্বার এ দ্য অ্যাটমসফিয়ার ইজ কাম অ্যান্ড কোয়াইট, নাম্বার বি দ্য এয়ার ইজ স্মোকলেস, নাম্বার সি এভরিথিং লুকস ব্রাইট, নাম্বার ডি অল অফ দ্য অ্যাবাভ। এটার উত্তর কি হবে নবনীতা?
1: ম্যাম, নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ।
0: হ্যাঁ একদম ঠিক বলেছ। পরের প্রশ্ন বলছি, দ্য সিটি অফ লন্ডন ওয়েয়ার্স দ্য গার্মেন্ট অফ নাম্বার এ দ্য বিউটি অফ দ্য মর্নিং, নাম্বার বি দ্য সাইলেন্স অফ দ্য অ্যাটমসফিয়ার, নাম্বার সি আ নিউ ক্লোথ, নাম্বার ডি নান অফ দ্য অ্যাবাভ। এটার উত্তর কি হবে শুভশ্রী?

0: मैम ऑप्शन ए द ब्यूटी ऑफ द मॉर्निंग.
1: शीप्स टावर्स डोम्स थिएटर्स एंड टेम्पल्स आर नंबर ए नेचुरल ऑब्जेक्ट्स व्यूड इन द कलर ऑफ इमेजिनेशन नंबर बी मैन मेड एंटिटीज ग्लिटरिंग ब्राइटली इन द लाइट ऑफ द राइजिंग सन नंबर सी क्रिएशन ऑफ वर्ड्सवर्थ्स पोएटिक इमेजिनेशन नंबर डी नन ऑफ द अबव. এটার উত্তরটা কি কারো জানা আছে?
0: হ্যাঁ ম্যাম আমার জানা আছে, অপশন বি হবে.
1: হ্যাঁ অপশন বি হবে, শুভশ্রী একদম ঠিক বলেছ, এটা হবে ম্যান মেড এন্টিটিস গ্লিটারিং ব্রাইটলি ইন দ্য লাইট অফ দ্য রাইজিং সান. আচ্ছা পরের প্রশ্ন, দ্য গার্মেন্ট অফ দ্য সিটি নাম্বার এ হাইডস দ্য বিউটি অফ দ্য সিটি অ্যান্ড রিভিলস ইটস আগলিনেস নাম্বার বি হাইডস দ্য আগলিনেস অ্যান্ড রিভিলস দ্য বিউটি অফ দ্য সিটি নাম্বার সি মেক্স দ্য সিটি লুক ডাল অ্যান্ড কালারলেস নাম্বার ডি নান অফ দ্য অ্যাবাভ. এটা কোনটা সঠিক নবনীতা?
0: হ্যাঁ ম্যাম এটা বি, অপশন বি.
1: হ্যাঁ একদম ঠিক, অপশন বি হাইডস দ্য আগলিনেস অ্যান্ড রিভিলস দ্য বিউটি অফ দ্য সিটি. আচ্ছা পরের প্রশ্ন, অ্যাকর্ডিং টু ওয়ার্ডসওয়ার্থ দ্য সান ইন ইটস ফার্স্ট স্প্লেন্ডার হ্যাড নেভার শোন নাম্বার এ মোর বিউটিফুলি অন দ্য আর্থ নাম্বার বি মোর বিউটিফুলি অন লন্ডন নাম্বার সি মোর বিউটিফুলি অন ভ্যালি রক অর হিল নাম্বার ডি নান অফ দ্য অ্যাবাভ. এটার উত্তর কোন অপশনটা হবে শুভশ্রী?
0: ম্যাম অপশন সি হবে, মোর বিউটিফুলি অন ভ্যালি রক অর হিল.
1: হ্যাঁ হ্যাঁ একদম ঠিক হয়েছে. আচ্ছা দ্য রিভার টেমস ফ্লোজ ফ্রিলি অ্যাট ইটস ওন সুইট উইল বিকজ নাম্বার এ ইট ইজ ফুল অফ ওয়াটার নাম্বার বি ইট ইজ ড্রাই নাম্বার সি দেয়ার ইজ নো বোট অর শিপ টু চেক ইটস ফ্লো নাম্বার ডি ইট ইজ ইমপ্রেসড বাই দ্য সিন. নবনীতা তুমি বলো তো কোনটা সঠিক উত্তর?
0: ম্যাম অপশন সি, দেয়ার ইজ নো বোট অর শিপ অর টু চেক ইটস ফ্লো.
1: একদম একদম একদম ঠিক. দ্য কামনেস দ্যাট দ্য পোয়েট এক্সপিরিয়েন্সেস বাই স্ট্যান্ডিং অন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ নাম্বার এ ইজ এ ভেরি কমন এক্সপিরিয়েন্স টু দ্য পোয়েট নাম্বার বি ইজ এ ভেরি ন্যাচুরাল এক্সপিরিয়েন্স টু দ্য পোয়েট নাম্বার সি ইজ এ ভেরি রেয়ার অ্যান্ড ইউনিক এক্সপিরিয়েন্স টু দ্য পোয়েট নাম্বার ডি নান অফ দ্য অ্যাবাভ. শুভশ্রী এটা তুমি বলো.
0: ম্যাম অপশন সি ইজ আ ভেরি রেয়ার অ্যান্ড ইউনিক এক্সপিরিয়েন্স টু দ্য পোয়েট.
1: হ্যাঁ একদম ঠিক বলেছ. আচ্ছা পরের প্রশ্নটা, দ্য এক্সপ্রেশন মাইটি হার্ট রেফার্স টু নাম্বার এ দ্য হার্ট অফ গড দ্য ক্রিয়েটার নাম্বার বি দ্য সিম্বলিক হার্ট অফ দ্য সিটি অফ লন্ডন নাম্বার সি দ্য হার্ট অফ দ্য পোয়েট নাম্বার ডি নান অফ দ্য অ্যাবাভ. কোনটা সঠিক মনে হচ্ছে নবনীতা?
0: অপশন বি দ্য সিম্বলিক হার্ট অফ দ্য সিটি অফ লন্ডন.
1: হ্যাঁ একদম ঠিক হয়েছে তোমার উত্তর. আচ্ছা এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোয়েশ্চেন্স আলোচনা করব আমরা. চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য গ্যাপস. নাম্বার ওয়ান দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট ড্যাশ নাম্বার এ ওপেন নাম্বার বি বেয়ার নাম্বার সি আনঅবস্ট্রাক্টেড নাম্বার ডি স্টেনলেস. এর কোনটা সঠিক অপশন হবে শুভশ্রী?
0: ম্যাম অপশন বি বেয়ার.
1: হ্যাঁ একদম ঠিক হয়েছে. নেয়ার সো আই নেভার ফেল্ট এ কাম সো ড্যাশ নাম্বার এ প্রোফাউন্ড নাম্বার বি ডমিনেটিং নাম্বার সি ডিপ নাম্বার ডি ইন্টেন্স. এটা বলো তো নবনীতা তুমি.
0: আমার মনে হচ্ছে এটা সি ডিপ, অপশন সি হবে.
1: হ্যাঁ ডিপ একদম ঠিক বলেছো, একদম ঠিক বলেছো. ডিয়ার গড দ্য ভেরি হাউজেস সিম ড্যাশ নাম্বার এ অ্যাসলিপ নাম্বার বি স্লিপিং নাম্বার সি রেস্টিং নাম্বার ডি টায়ার্ড. এটার উত্তরটা চটপট বলো তো শুভশ্রী.
0: ম্যাম আমার মনে হচ্ছে অপশানে অ্যাসলিপ হবে.
1: হ্যাঁ ঠিক হয়েছে. নেভার ডিড ড্যাশ মোর বিউটিফুলি স্টিপ নাম্বার এ লন্ডন নাম্বার বি দ্য টেমস নাম্বার সি সান নাম্বার ডি দ্য আর্থ. নবনীতা তুমি বলো তো.
0: অপশন সি সান.
1: একদম ঠিক হয়েছে এটাও. আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ড্যাশ নাম্বার এ ফেয়ার নাম্বার বি বিউটিফুল নাম্বার সি মার্ভেলাস নাম্বার ডি রোম্যান্টিক. দুজনেই বলো তো একসাথে এটার উত্তর.
0: অপশন এ ফেয়ার.
1: হ্যাঁ একদম ঠিক বলেছ. কোনো পংক্তি যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে এখনই জিজ্ঞেস করো.
0: ম্যাম এখানে ডিয়ার গড কেন বলেছেন কবি?
1: আচ্ছা ডিয়ার গড এখানে কবির গভীর বিস্ময় মুগ্ধতা বোঝাতে ব্যবহৃত একটি অভিব্যক্তি. ভেরি হাউজেস সিম অ্যাসলিপ এখানে কবি মানবিকীকরণ বা পার্সোনিফিকেশন যেটি একটি ফিগার অফ স্পিচ আগেও বলেছি

0: ব্যবহার করেছেন। শহরের বাড়িগুলো সকালে নীরবতায় যেন মনে হচ্ছে চরম প্রশান্তিতে ঘুমিয়ে আছে। দিনের হাসেল বা বাসেল তখনও শুরু হয়নি, কর্মব্যস্ততার সময় আসেনি তখনও। আচ্ছা, আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো?
1: ম্যাম খুব ভালো, খুব ভালো লেগেছে ম্যাম।
0: হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি পরীক্ষাতে কবিতাটির থেকে প্রশ্ন করলে আমি নির্ভুল উত্তরগুলোই পাবো। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। কোনো সমস্যা থাকলে পরবর্তী ক্লাসে জানিয়েও বুঝিয়ে দেব। তখন এই কবিতার থেকে আরও কিছু প্রশ্ন আমি জিজ্ঞাসাও করব। আচ্ছা, পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করো, আমরা সবাই সাহায্য করতে এগিয়ে আসব। আমি কিন্তু, এবং আমি শুধু আমি না, অন্য টিচাররাও কিন্তু তোমাদের ভালো রেজাল্টই আশা করছি। আচ্ছা, ভালো থেকো তোমরা।
2: থ্যাংক ইউ ম্যাম।
3: এতক্ষণ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠ। পাঠদান করলেন শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয় স্কুলের শিক্ষিকা শ্রীপর্ণা দাস, সাথে ছাত্রীরা ছিলেন শুভশ্রী সেন এবং নবনীতা বর্মন। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। একটু পরেই শুনবেন কথায় সুরে।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির অনুষ্ঠান কথায় সুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বর্ষার টুপটাপ শব্দে, ভেজা মাটির সোনা গন্ধে আর সবুজে মোড়া পৃথিবীর মাঝে এসে গেছে এই ঋতু। শুধু বৃষ্টির নয়, এ যেন মনেরও এক নতুন জানালা খুলে দেয়। কখনো মেঘের ডাক, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো আবার প্রবল বর্ষণ, সব মিলিয়ে শ্রাবণ আমাদের জীবনে নিয়ে আসে এক অন্য রকম অনুভূতি। শহরের ব্যস্ত রাস্তায় কিংবা গ্রামের সবুজ মাঠে বর্ষার রূপ আলাদা হলেও তার স্পর্শ কিন্তু একটাই। সে বনকে ছুঁয়ে যায়, স্মৃতিকে জাগিয়ে তোলে আর গানকে করে তোলে মধুর। তাই আজকের সময়টা জুড়ে আমরা বর্ষাকে অনুভব করব কিছু কথায় আর কিছু গানের মধ্য দিয়ে। শুরু হচ্ছে কথায় সুরে অনুষ্ঠানের প্রথম গানটি, মণিহার ছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে।

মনকে কি আর ঋতুর ক্যালেন্ডারে বেঁধে রাখা যায়? তাই তো বলা হয় আষাঢ় শ্রাবণ মানে না তো মন। বাইরে বর্ষা থাক বা না থাক, মনের ভেতর কখনো আনন্দের বৃষ্টি নামে, আবার কখনো স্মৃতির মেঘ জমে। প্রকৃতির ঋতু বদলায় সময়ের নিয়মে, কিন্তু মনের ঋতু বদলায় অনুভূতির টানে। আষাঢ় শ্রাবণ আমাদের শেখায় জীবনে যেমন রোদ আছে তেমনই আছে বৃষ্টি। কখনো ভিজে যাওয়াই আনন্দ, কখনো আবার সেই বৃষ্টি পুরনো স্মৃতির দরজা খুলে দেয়। তাই বর্ষা শুধু প্রকৃতির নয়, মানুষের মনেও এক চিরন্তন ঋতু। এবার চলুন বর্ষার এই সুরেলা আবহকে আরও একটু গভীর করে তুলতে শুনে নেওয়া যাক পরের গানটি। পরের গানটি আশা ভোসলে এবং অমিত কুমারের কণ্ঠে অনুরাগের ছোঁয়া ছবি থেকে।

একটি জনপ্রিয় চলচ্চিত্র অনুরাগের ছোঁয়া, আর তারই গানটি শুনলেন আশা ভোঁসলে এবং অমিত কুমারের কণ্ঠে। বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের এক অনন্য সৃষ্টি জীবন মৃত্যু। ছবির গল্পে যেমন রয়েছে মানুষের অনুভূতি, ভালোবাসা আর জীবনের টানা পড়েন, তেমনি তার গানগুলো আজও সমানভাবে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটিও ঠিক তেমনই এক চিরসবুজ সৃষ্টি। জীবন মৃত্যু ছবি থেকে।

দেয়া নেয়া ছবি থেকে এবারের গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। গানটি যেন আমাদের এক সুন্দর বার্তা দিয়ে যায়, জীবনের বড় পথ ছোট ছোট পদক্ষেপেই অতিক্রম করা যায়। আশা, ধৈর্য আর এগিয়ে চলার ইচ্ছাই আমাদের গন্তব্যে পৌঁছে দেয়। ঠিক তেমনি শ্রাবণও প্রকৃতিকে ধীরে ধীরে নতুন প্রাণে ভরিয়ে তোলে। এক একটি বৃষ্টির ফোঁটা মিলে যেমন নদী ভরে ওঠে, তেমনি ছোট ছোট আনন্দের মুহূর্তে ভরে ওঠে আমাদের জীবন। চারিদিকে সবুজের সমারোহ, ভেজা মাটির সোদাগন্ধ, মেঘ রোদের লুকোচুরি, সব মিলিয়ে শ্রাবণ প্রকৃতির এক অপূর্ব উৎসব। এই গানটি আপনারা শুনলেন হীরে মানিক ছবি থেকে, প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই সুন্দর আবহকে সঙ্গী করে চলুন কথায় সুরে শুনে নেওয়া যাক বাংলা চলচ্চিত্রের আরও একটি কালজয়ী গান। এবারের গানটি গীতা দত্তর কণ্ঠে, সাথী হারা ছবি থেকে।

বর্ষার কথা যখন উঠেছে, তখন বৃষ্টিকে ঘিরে তৈরি হওয়া জনপ্রিয় চলচ্চিত্রের গানগুলোর কথা না বললেই নয়। কখনো বৃষ্টি হয়ে ওঠে ভালোবাসার ভাষা, কখনো আবার আবেগের, কখনো বা স্মরণীয় কোনো ছায়াছবির মুহূর্ত। এবার সেই রকমই একটি বহুল জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রের গান আমরা শুনব, আর আমাদের শ্রোতা বন্ধুদেরও শোনাব মোহরা ছবি থেকে, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে।

কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে শুনলেন সরফরোশ ছবি থেকে এই গানটি। কথায় সুরে অনুষ্ঠানের আমরা কিন্তু একদম শেষে প্রায় পৌঁছে গিয়েছি। এবারে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য যে গানটি রয়েছে সেটি হল অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে সজন ছবির এই গানটি।

সজন ছবি থেকে অনুরাধা পারোয়ালের কণ্ঠে শুনলেন এই গানটি। দেখতে দেখতে শেষ হয়ে এলো আজকের কথায় সুরে। বর্ষার স্নিগ্ধতা, শ্রাবণের সবুজ প্রকৃতি আর একের পর এক প্রিয় গানের সঙ্গেই কেটে গেল একটি ঘণ্টা। আশা করি আজকের এই ছোট্ট সঙ্গ আপনাদের মনেও বৃষ্টি ভেজা কিছু সুন্দর অনুভূতির ছোঁয়া রেখে গেল। ঋতু বদলাবে, আকাশে আবার নতুন মেঘ জমবে, আবারও নামবে বৃষ্টি, কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আসুন সবুজকে ভালোবাসি, প্রকৃতিকে আগলে রাখি আর জীবনের প্রতিটি ঋতুকে আন্তরিকভাবে উপভোগ করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। আবারও ফিরে আসব নতুন কোনো বিষয়ে, নতুন কিছু ভাবনা আর নতুন কিছু গান নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন নিন। নমস্কার।

0: আকাশবাণী শিলিগুড়ি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। শুরু হচ্ছে আজকের মহিলা মজলিশের অনুষ্ঠান।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিস। একজন সুস্থ নারী মানেই একটি সুস্থ পরিবার, আর একটি সুস্থ পরিবারই গড়ে তোলে একটি সুস্থ সমাজ। আমাদের দেশের গ্রামীণ নারীরা প্রতিদিন সংসার, সন্তান, কৃষিকাজ ও নানা দায়িত্ব সামলাতে গিয়ে অনেক সময় নিজের স্বাস্থ্যের কথা ভুলে যান, অথচ নিজের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। সঠিক পুষ্টি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিচ্ছন্নতা, মানসিক সুস্থতা এবং সচেতন জীবনযাপন, এই সমস্তটাই একজন নারীর সুস্থ জীবনের ভিত্তি। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব গ্রামীণ নারীদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, মাতৃসুরক্ষা, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে। এই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ডক্টর ঋতুপর্ণা বসাক দাশগুপ্ত। তিনি শিলিগুড়ি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ইংরাজি বিভাগের সহযোগী অধ্যাপিকা, একই সাথে তিনি IQAC-র কোয়ার্ডিনেটর। আমরা জানব এই IQAC কী এবং কোয়ার্ডিনেটর হিসেবে তিনি ঠিক কী কাজগুলি করেন এবং কেন তাকে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। ডক্টর ঋতুপর্ণা, আপনাকে আমাদের আসরে স্বাগত জানাই।
1: অনেক ধন্যবাদ এবং শ্রোতা বন্ধুদের প্রতি আমার ভালোবাসা এবং শুভেচ্ছা।
0: তো প্রথমেই যেটা বললাম, এই যে আপনার পরিচয় আমি দিলাম IQAC কোয়ার্ডিনেটর, তার সাথে আপনি তো অবশ্যই ইংরেজির একজন সহ অধ্যাপিকা, কিন্তু এই যে IQAC কোয়ার্ডিনেটর, সেটি ঠিক কী এবং কী কাজ করতে হয় আপনাদের?
1: আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে আমাদের যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, তারই একটা নির্দেশনা বলা যায় বা গাইডলাইন্স অনুযায়ী সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটিতে এই IQAC থাকতে হবে। IQAC-র পূর্ণ রূপ যদি বলতে হয় তাহলে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল। অর্থাৎ একটা মহাবিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের যে পরিকাঠামোগত, তারপরে তার পঠন পাঠন সংক্রান্ত সমস্ত কিছুর গুণমান তার দেখাশোনা করাটাই তার কাজ। এবং এই IQAC থেকে প্রত্যেক বছর আমাদের একটা রিপোর্ট আপলোড করতে হয় UGC-র ন্যাক ওয়েবসাইটে, সেটাকে বলা হয় AQAR, অ্যানুয়াল রিপোর্ট যেটা। এবং সেই রিপোর্টে এতদিন পর্যন্ত আমরা যখন আমাদের থার্ড সাইকেল ন্যাক হয়েছে যখন কলেজে 2024-এ, তখনও পর্যন্ত দেখেছি আমাদের 7টা বিভাগে আমাদের এই বিভিন্ন ডেটা, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স, এবং একটা কলেজ বা একটা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান সেখানে শুধু কী কী স্টুডেন্ট ভর্তি হলো, তারা কি, তার সাথে পঠন পাঠন, কলেজের কাজ কিভাবে চলছে, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলছে, ছেলেমেয়েরা পড়াশোনার বাইরে আর কী কী কাজ করছে, সমাজের প্রতি তার কী ভূমিকা, এই নিয়ে আমাদের দীর্ঘ রিপোর্ট তৈরি করতে হয়।
0: আচ্ছা,
1: তো সেই IQAC কোয়ার্ডিনেটর যিনি হবেন তার কাজ হচ্ছে এই গুণমানটা বজায় রেখে, এর ওপর ভিত্তি করে ন্যাক কিন্তু আমাদের একটা গ্রেড দেয়, গ্রেডের ওপর নির্ভর করে আমরা কিন্তু তার কাছ থেকে গ্র্যান্ট পাই।
0: আচ্ছা,
1: এবং এই টিকে থাকার লড়াই প্রায় একরকম, কিন্তু এই কাজটা করতে করতে ভীষণ ভালো লাগা তৈরি হয়ে যায় যে কত রকমভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠান কাজ করতে পারে। সংক্ষেপে যদি বলতে হয় তাহলে এটাই
0: একদম। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার সঙ্গে যুক্ত করা নয় ছাত্রছাত্রীদের, তাদের সমাজের প্রতি কি দায়বদ্ধতা রয়েছে, কি কর্তব্য রয়েছে, সেগুলির সম্বন্ধেও তাদেরকে জানান দেওয়া, সেগুলির সম্বন্ধেও তাদেরকে সচেতন করার একটা কাজ আপনাকে করতে হচ্ছে।
1: হ্যাঁ,
0: বেশ। তো আজকের অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় গ্রামীণ নারীর সুস্থতার অঙ্গীকার। তো আপনাকে তো কাজ করতে হয়েছে এই সমস্ত গ্রামে, নারীদের সাথে গিয়ে কাজ করতে হয়েছে, মেয়েদের সাথে কাজ করতে হয়েছে, তাদের স্বাস্থ্য বিষয়ে আপনাদেরকে অনেক তথ্য দিতে হয়েছে তাদেরকে। তো প্রথম প্রশ্ন যেটা, এই গ্রামের নারীদের স্বাস্থ্য নিয়ে যদি কথা বলতে যাওয়া হয়, সেক্ষেত্রে প্রথমেই কী কী চ্যালেঞ্জের মুখোমুখি আপনাদের হতে হয়?
1: দেখুন, আমাদের যেহেতু এটা শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়, অর্থাৎ আমাদের এখানে কিন্তু প্রথাগতভাবে আমরা ছাত্র বা শিক্ষার্থী বলি না, আমরা তাদের বলি প্রশিক্ষণার্থী। অর্থাৎ এরপরে তারা একটা বিদ্যালয়ে গিয়ে শিক্ষক বা শিক্ষিকা হবে, তার কাছে যে ছাত্র বা ছাত্রী আসছে পড়াশোনায় মনোযোগের অভাবে শুধু সে যে ইচ্ছে করে পড়ছে না বা তার মাথায় বুদ্ধি নেই সেটা নয়, তার পরিবারের একটা ভূমিকা আছে, পরিবারের স্বাস্থ্যটা কেমন, মানসিক বা শারীরিক স্বাস্থ্যের জায়গাটা কি, তো এটা ভাবতে ভাবতেই কিন্তু আমাদের এই ধরনের কাজগুলোর মানে ভাবা। এবং যেহেতু প্রায় 3 মাস ধরে তাদের কোনো না কোনো বিদ্যালয়ে গিয়ে তাদের স্কুল ইন্টার্নশিপ, মানে তারা ওই টিচারের কাজগুলো করে, তার কিভাবে পড়তে হবে পড়াতে হবে সেগুলো করে, তখন যেহেতু আমাদের মহাবিদ্যালয়ে একটা পঞ্চায়েত এলাকায় অবস্থিত, তাই অনেক স্কুলই আছে যেগুলো একেবারেই গ্রামীণ, একেবারে পরিকাঠামো বা গ্রামীণ পরিবেশে, সেখানে আমাদের এই খবরগুলো ওদের কাছে কথা বলতে বলতে মনে হয়েছিল যে কোনোভাবে কি আমরা সেই পরিবারগুলোর কাছে একটু পৌঁছতে পারি, যদি যেটাকে আমরা বলি কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম, এগুলো সম্পর্কে ন্যাক জিজ্ঞাসা করে। এটা নয় যে আমরা হঠাৎ খুবই নিজেরা ভেবেছি, তখন মনে হচ্ছে আচ্ছা কিভাবে কাজ করলে আমরা ওদের পাশেও একটু দাঁড়াতে পারি, আবার আমাদের রিপোর্টেও আমরা বলতে পারি যে আমরা এটা করতে পারলাম। তো চ্যালেঞ্জ বলতে প্রথমে যেটা, তারা বলতে চায় না, অসুবিধের কথা কিছু বলতে চায় না, এটা সব থেকে বড় সমস্যা। সে কারণে একটা কোশ্চেনের ধরিয়ে দিয়ে ওরা গিয়ে খালি ডেটা কালেকশন করে আনবে, এটা কিন্তু প্রথম দিকে একদম ভালো হচ্ছিল না।
0: আচ্ছা,
1: যেটা পাওয়া যাচ্ছিল সেটা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি একটু ম্যানিপুলেটেড, বা যেটাকে আমরা বলি না একটু তৈরি করা তথ্য মতো। হ্যাঁ, মানে সব ভালো, সব ঠিক আছে। তো তখন যেটা করা হয় যে আমাদের মানে শিক্ষকদেরও সাথে সাথে একটু যাই আমরা, প্রথমে একটু গল্প করা, কি কাকিমা কেমন আছেন, বা কি আজকে কি কি রান্না হচ্ছে দেখি, আচ্ছা আজকে তাহলে বাড়ির মেনুটা কে ঠিক করলো। মানে সবসময় যদি বলি না যে পুরুষ সদস্যর কি ভূমিকা, তাহলে সবসময় এটা একটা আমাদের এটা ধরুন মানে সবসময় আমরা বলি যে লিঙ্গ ভিত্তিক যে ধারণাটা, মানে আমরা তো লিঙ্গ সামনে পৌঁছতে পারিনি, কিন্তু সেটা অনেকটা কিন্তু সামাজিক নির্মাণ, এবং এটা বহু যুগ ধরে এই নির্মাণের প্রক্রিয়া চলে আসছে, মানে এই নির্মাণ থেকে বেরোনোটা খুব মুশকিল। তাই মেয়েদের সবসময় শেখানো হয় একটু একটু তৈরি করা একটা ছবি দেখানোর, তারা সেই প্রথম চ্যালেঞ্জই হচ্ছে তাদের কাছ থেকে সত্যিটা
0: বের করা মুশকিল,
1: বা তাদেরকে এটা বোঝানো যে অনেক সময় হয় এই বৈষম্যমূলক লিঙ্গ বৈষম্যের যে আচরণটা, সেটা আমরা এতটা স্বাভাবিকভাবে ভাবতে শিখি যে এটা যে প্রকৃতপক্ষে একটা বৈষম্য, সেটা বোঝানোটা প্রথমে চিহ্নিতকরণ, তারপর হচ্ছে তাদেরকে বোঝানো। এবং এটা করা অর্থ পরিবারের বিরুদ্ধে যাওয়া নয়, বরং বাড়ির নারীরা সুস্থ থাকলে পরিবারেরই সুবিধে, সেটা বোঝানো, তাদের কাছে পৌঁছানো, তাদের বন্ধুত্ব অর্জন করা, বিশ্বাস অর্জন করা, এবং সত্যিটা বার করে আনা, এটা সব থেকে বড় চ্যালেঞ্জ।
0: আচ্ছা, এটা আমার মনে হয় শুধু গ্রামের নারীদের ক্ষেত্রে নয়, এটা আমরা যদি সব দিক দিয়ে দেখি, সব জায়গাতেই দেখি, সব জায়গায় বোধহয় এই সমস্যাটা কোথাও না কোথাও আছে। ওই যে বললেন যে প্রকৃত জিনিসটাকে সামনে না আনার মধ্যেই যেন স্বাভাবিকতা লুকিয়ে রয়েছে, ঠিক আছে, সেটা তো পরের বিষয়। তো আপাতত আমরা গ্রামের নারীদের কথাই বলি। তো এর পরের প্রশ্ন যেটা, পরিবার এবং সমাজের উন্নয়নের সাথে নারীদের শারীরিক স্বাস্থ্য কিভাবে জুড়ে রয়েছে, একটু আগেই আপনি যেটা বললেন যে যেটা তাদেরকে বোঝানো উচিত।
1: এই সংযোগ তো খুবই গভীর, কেননা পরিবারের নারী সুস্থ থাকা মানে পরিবারটা সুস্থ থাকা, পরিবারের নারী পরিচ্ছন্নতা বজায় রাখা মানে পরিবারের স্বাস্থ্য ঠিক থাকা, পরিবারের একজন নারীর শিক্ষিত মানসিকতা, সবসময় প্রথাগত যে নামের পাশে অনেক ডিগ্রি থাকতে হবে তা নয়, শিক্ষিত মনস্কতা বা চিন্তন বা মননে তাদের একটা নিজস্বতা যদি থাকে, তাহলে সেটা কিন্তু মানে খুব স্বাভাবিকভাবে সঞ্চারিত হবে, বিশেষ করে কনিষ্ঠ সদস্যদের দিকে। আর শারীরিক স্বাস্থ্যের ব্যাপারে যেটা বলতে চাইবো, সেটা হচ্ছে বিশেষ করে এই এলাকার, আপনি যেটা বলেছেন শহরাঞ্চলে, সেটা তো আছেই, কিন্তু গ্রাম

0: গ্রামাঞ্চলেও যেহেতু এখানে প্রথাগত শিক্ষার হারটা কম এবং খুব সক্রিয়ভাবে, বা আমি যদি বলি যে খুব প্রথাগতভাবে বা খুব সংগঠিতভাবে উপার্জনটা একটু অনিয়মিত, কারণ এরা তো কোনো একটা নির্দিষ্টভাবে কাজ করছে না, কোথাও হয়তো গৃহপরিচারিকার কাজ করছে বা ছোট ওই মিড ডে মিলের রান্নাতে গিয়ে কাজ করলো কিছুদিনের, বা 100 দিনের কাজ কখনো করলো, মানে এগুলো অনিয়মিত রোজগার। এবং এটা তো অস্বীকার করে লাভ নেই যে অর্থনৈতিক নির্ভরতা একটা পরিবারে তার বক্তব্যকে স্পষ্ট করে, বক্তব্যকে বলিষ্ঠ করে। অনেক ক্ষেত্রেই হয় যে শারীরিক সমস্যাটা তারা বলে না, চেপে যায় যে পরিবারে অর্থনৈতিক একটা চাপ বাড়বে বলে। এবং এক্ষেত্রেও কিন্তু আবার সেই জায়গায় যাব, পিতৃতন্ত্রের একটু মানে যে দিকটা বলতে আমাদের খুব একটা ভালো লাগে না, আমরা খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না, সেটা হচ্ছে মনে করা হয় যে মানে মেয়েদের অসুখটা, এটা চেপে থাকলে মেয়েলি রোগ, এটা খুব একটা আলোচনার বিষয় নয়। তাই বেশিরভাগ ক্ষেত্রে জ্বর সর্দি ঠিক আছে ওষুধের দোকানে বলে চলে আসলাম, এই জায়গাটা আমরা বুঝতে পেরেছিলাম বলে আমরা ক্ষেত্র সমীক্ষার কাজটা শুরু করেছিলাম।
1: একদম, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে মেয়েদের যে আলাদা মানে কিছু যে শারীরিক সমস্যা যেটা হয়ে থাকে, বা আমরা যদি মাসিক নিয়েই কথা বলি, এই সমস্ত বিষয়গুলি নিয়ে কথা বলতে প্রকাশ্যে তারা স্বচ্ছন্দ বোধ করেন। একদম, তো সেই সাথেই কিছু নিশ্চয়ই কুসংস্কার, ভুল ধারণা এগুলো চলেই আসে, সেগুলো কি দেখতে পান আপনারা যখন এখানে কাজ করেন, তখন কি দেখেছেন যে কি কি ধরনের ধারণা তাদের মধ্যে বাসা বেঁধে রয়েছে?
0: খুব ভালো প্রশ্ন, মানে এগুলো এত ভালো, মানে এগুলো আমাদের যত আলোচনা করা যায় ততই ভালো।
1: একদম, আমার শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকেই এরকম গ্রামের দিকে রয়েছেন, গ্রামাঞ্চলে থাকেন, তাদের জন্য নিশ্চয়ই এটা খুব ভালো কাজ দেবে বা তারা উপকৃত হবেন।
0: গ্রামাঞ্চলের মহিলাদের, তাদের যে জায়গাটাকে আমি একটু স্পষ্টভাবে বলতে চাইব, সেটা হচ্ছে নিজের অধিকারের কথা বলা অর্থ কিন্তু পরিবারের বিরুদ্ধে যাওয়া নয়। এবং একজন মাকে দেখে কিন্তু সন্তানরা শেখে যে কি করা যাবে আর কি করা যাবে না। একটা পরিবারে মায়ের সম্মান যদি না থাকে, সেই পরিবারের ভবিষ্যতে যারা আবার সেই হেড অফ দ্য ফ্যামিলির যা পরিবার মুখ্যের জায়গায় যাবেন, তারা কোনোদিন মেয়েদেরকে সেই সম্মান দিতে পারবেন না। এবং সবচেয়ে বড় কথা, বাড়ির যে মেয়েটি বড় হয়ে উঠছে সে এই অসম্মানটাকে স্বাভাবিক বলে ধরে নিতে শুরু করবে। অর্থাৎ আমরা যখন জিজ্ঞেস করছি পরিবার মুখ্য কে, তো 90% ক্ষেত্রে উত্তর আসছে পুরুষ। সেটা আমরা যখন প্রথম সমীক্ষা শুরু করেছিলাম তখন দেখা যাচ্ছে পরিবারে পুরুষে কাজ নেই, কোভিডের পরে কাজ চলে গেছে, বাড়ির মহিলা পুরোপুরি একা সংসার টেনে কাজ করছেন, তখনও জিজ্ঞেস যখন করা হচ্ছে সে কিন্তু স্বামীর কথাটা বলছে।
1: আচ্ছা,
0: ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে আমরা এই রিসেন্ট যখন ডেটা আবার এই 25 বা 26 2025-26 তখন দেখছি আমরা যে এই 5 বছর ধরে বলে আসছি কথাটা, সেটার একটা প্রভাব পড়েছে। কেন, এখন জায়গাটা গিয়ে প্রায় 80-20 দাঁড়িয়েছে, আগে যেটা 100 ছিল। অবশ্য তার একটা পার্শ্ব কারণ কিন্তু পরিবারে পুরুষ সদস্যের মৃত্যু বা ছেড়ে চলে যাওয়া, এটাও একটা কারণ। কিন্তু সেক্ষেত্রে আমরা আগে দেখতাম যে পরিবারে পুরুষ সদস্য ছেড়ে চলে গেছে, তখন হয়তো বা মারা গেছেন স্বামী, তো স্বামীর মা জীবিত, তখন বৌমা হয়তো কাজ করে সংসার চালাচ্ছে, কিন্তু কে পরিবারের মুখ্য সেটা বলতে তিনি কিন্তু শাশুড়িকে দেখিয়ে দিচ্ছেন অথবা তার ভাসুরকে দেখাচ্ছেন। এখন কিন্তু আমরা দেখছি যে যদি তিনি রোজগার করে চালাচ্ছেন তাহলে কিন্তু তিনি বলছেন বা ছেলেমেয়েরাও বলছে যে তার মাই তো আমাদের পরিবারের
1: মুখ। অর্থনৈতিক নির্ভরশীলতা মানে নিজের ডিপেন্ডেন্সিটা ভীষণ ভাবে কিন্তু কাজ করে এই সমস্ত ক্ষেত্রে, মানসিক জোর আনার ক্ষেত্রে,
0: এবং তার সাথে আসে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা।
1: একদম,
0: এইগুলো হচ্ছে অনেকটা একটা বৃত্তীয় সম্পর্কের মতো। যদি অর্থনৈতিক স্বনির্ভরতা আসে তাহলে সেটা খুব স্বাভাবিকভাবেই বা স্বতঃস্ফূর্তভাবে তখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা সমস্যার সমাধানের ক্ষমতা, এইগুলোতে তখন নারীদের আমি বলবো যে তাদের অংশীদারত্ব বাড়তে থাকে এবং পরিবার পরিকল্পনা।
1: আর স্বাস্থ্য বিষয়ে তাদের মধ্যে কি কি ভুল ধারণা আপনি ওখানে দেখতে পান?
0: স্বাস্থ্য বিষয়ে যেমন দেখুন, প্রথমে মেয়েদের কথা বলতে গেলে তাহলে দেখবো খাদ্যাভ্যাসের মধ্যে একটা ব্যাপার, যে ওই ভাঙা মাছটা সেটা হয়তো নিজের জন্য রেখে দেওয়া, অথবা ভাত কম হয়েছে যদি ছেলেও হয়তো বা মেয়ে বলেছে যে মা তোমার ভাত কম, না না আজকে খিদে নেই, বা ভালো জিনিসটা পুরুষ সদস্যদের জন্য তুলে রাখা। হ্যাঁ, এইটা ভালোবাসা যেমন সেরকম আমাদের বোঝাতে হয়েছে যে এটা ভালোবাসার কিন্তু সম্পূর্ণ প্রকাশ নয়, কেননা একটা বয়সের পরে ক্যালসিয়ামের অভাবে আপনার হাঁটু ব্যথা হবে, কোমর ব্যথা হবে, আপনি এভাবে কাজ করতে পারবেন না। তখন আজকে যাদের খাইয়েছেন তারাও কিন্তু বলবে তুমি তখন খাওনি কেন। তো এভাবে একটু বোঝানোর ব্যাপার থাকে, এটা একটা। দু নম্বর হচ্ছে যে এই মাসিকের সময়ে যে নিজের একটু পরিচ্ছন্নতা বা যৌনাঙ্গের যত্ন নেওয়া, যে এইগুলো আসলে আলোচনা করাটা আমরা স্বচ্ছন্দ মনে করি না এবং এগুলো আমাদের লজ্জা সংস্কৃতির অঙ্গ নয়। সাধারণত যেগুলো কাজ করে লজ্জা পাওয়া উচিত সেগুলোতে তো আমরা লজ্জা পাই না, কিন্তু বাড়িতে সে তার অল্প বয়সী মেয়ে কিশোরী যার হয়তো শুরু হবে মাসিকের আগে, সে যে পরিবারে যে কোনো কারোর সাথে এটা নিয়ে স্বচ্ছন্দ বোধ করছে কথা বলতে তা নয়, বা বাড়ির মহিলা, তার এই জাতীয় সমস্যা হচ্ছে ঘরোয়া উপায়কেই তারা এতদিন ভাবত একমাত্র সাধন এবং সেটাকে বারবার ব্যবহার করো, বা পুরুষ সদস্যদের চোখ এড়িয়ে বাইরে বেড়াতে হয়তো মেলে দেওয়া, বা সেটা ভীষণ একটা অপরিচ্ছন্ন এবং খুবই ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, বা ওরকম হলেও তখন ভাবছে যে এই হেলথ সেন্টারে যাবো, এখানে তো মহিলা ডাক্তার নেই, মহিলা ডাক্তার ছাড়া তো দেখাবো না, বা বাড়ির একটা রিজার্ভেশন থাকে যে একমাত্র মহিলা ডাক্তারই একজন মহিলার সেই অর্থে
1: চেক আপ করতে পারবেন।
0: হ্যাঁ, তার যে বিশেষ ব্যক্তিগত অঙ্গ, বিশেষ ব্যক্তিগত অঙ্গের মানে তার স্বাভাবিকত্বটা কি, তার কতক্ষণ পর পর আমাদের এই মাসিকের সময়তেও আমাদের মানে যেটা আমরা একটা সুরক্ষা হিসাবে বস্ত্র হিসাবে নিই বা স্যানিটারি ন্যাপকিন যেটাই হোক, সেটা পাল্টানোর সময় কতটা হওয়া উচিত, বা সেই সময় যে বাচ্চা মেয়েরা যারা হচ্ছে তারা চুপ করে বসে থাকছে বা স্কুলে যাচ্ছে না হয়তো, বা তাকে সবচেয়ে বড় কথা যেটা বলা হচ্ছে যে তুমি অশুচি এই সময়, এই যে একটা মানে পলিউটিং এজেন্ট হিসেবে একটা মহিলাদের চিহ্নিত করা, এটা কোথাও তাদের ভিতরে সেলফ এস্টিমটাকে কিন্তু অনেক নামিয়ে দেয়। এটা তাদের বোঝানো যে এটা ছাড়া তুমি মাও হতে পারবে না, তুমি মা না হলেও সমাজ কিন্তু তোমায় দোষী করবে। আর এটা ঠিক আছে, তোমার যদি মনে হয় বাড়িতে তুমি এই সময় তোমার ভালো লাগছে না, তুমি ঠাকুর ছুলে না, কিন্তু এই সময়ে তোমার এই খাওয়া বারণ, ওই খাওয়া বারণ, যে চেয়ারে বসতো সেই চেয়ার ধোয়া বারবার করে, অনেক ক্ষেত্রে এরম হয়েছে তারা বলে তারা মূল বাড়ির তারা ভেতরে ঢুকতে পারে না, বাইরের দিকে একটা ঘর আছে। আগেকার দিনে যেটা হতো যে সন্তান জন্মের পরে মূলত গোয়াল ঘরেই রাখা হতো মেয়েদের, সবচেয়ে অস্বাস্থ্যকর জায়গা
1: একদম,
0: এই কারণে তখন প্রসূতি মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার এত বেশি ছিল। তো এইগুলো তো প্রচুর কুসংস্কারের জায়গা।
1: তো এই যে আপনি বলছেন এই পরিস্থিতিগুলো যে যেরকম এখনই যেগুলি বললেন, এগুলি আপনি বলছেন যে আপনারা যখন কাজ শুরু করেছিলেন তখন খুব বেশি মাত্রায়, সেটা তাও কোন বছর কোন সালের কথা?
0: 2022।
1: আর আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলছেন অনেকটা পরিবর্তন দেখেছেন,
0: প্রচুর,
1: কিন্তু এই পরিবর্তনটা আনাটা খুব সহজ কাজ নয়। কিন্তু যেটা আমরা বলতে পারি যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে যেই একটা বদ্ধমূল ধারণা নিয়ে আমরা চলছি, বড় হচ্ছি, সেই ধারণাগুলিকে একবারে তো উঠিয়ে ফেলা সম্ভব নয়। তো সেটা করার জন্য আপনাদের ঠিক কিভাবে তাদেরকে বোঝাতে হয়েছে, মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আপনারা কাজ করেছেন?
0: হ্যাঁ, বাড়িতে বাড়িতে, মানে কিছু পরিবার, মানে সেটা আমরা ধারাবাহিকভাবে এই 5 বছর ধরে কিছু পরিবারের উপর করছি, যাতে আমরা বলতে পারি ওই সময় 22 সালে এরকম ছিল, 26 এটা হয়েছে। যেমন প্রচুর বাড়িতে তখন নিজস্ব কিন্তু টয়লেট ছিল না, এখন আমি 2026 গিয়ে দেখলাম 100% কিন্তু এখন টয়লেট হয়েছে, এবং তার মধ্যে দেখবো হয়তো 60-40 ক্ষেত্রে যেটা অ্যাটাচ বাড়ির একদম ভিতরে একটু বাইরে, বা তখন অনেক জায়গাতে ওই পুকুরে গিয়ে যেখানে বাসন মাজছে সেখান থেকেই জল নিচ্ছে, সেখানেই মাসিকের কাপড় ধোয়া হচ্ছে। তো এই জিনিসগুলো তো বোঝাতে হয়েছে, মানে যেটা দরজায় দরজায় ঘুরে। তাছাড়াও আরেকটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমরা প্রথম বছরের যখন ডেটাটা নিয়ে আলোচনা করছিলাম তখনই বুঝতে পারছিলাম যে এটা আমাদের একার ওই বছরে একবার গিয়ে কাজ করলে হবে না। তো তখন আমরা যোগাযোগ করলাম যে কারা আমাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, যেমন মাটিগাড়া ব্লক হেলথ সেন্টারকে পেলাম পাশে, এরকম বিভিন্ন সংগঠনকে পেলাম, তারা বিনামূল্যে সে স্বাস্থ্য শিবির করলেন আমাদের মহাবিদ্যালয়ে, এবং আমরা ওই সময় গিয়ে তাদেরকে জনে জনে গিয়ে বলেছি যে আপনারা আসবেন, এবং সেখানে মহিলা চিকিৎসক আসলেন, পুরুষ চিকিৎসক আসলেন, আশা দিদিরা আসলেন, এবং ওখানকার যারা আরও কিছু মহিলা কর্মী নার্স তারাও আসলেন, মহিলা সদস্য তিনি বলছেন, এবং তারা দেখছে যে এটা কোনো লজ্জার ব্যাপার নয়, এটা নিয়ে সচেতনতা বাড়ানো, এটা এটা জীবনের একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটাকে আমরা যত এই সময় আমরা পরিচ্ছন্ন থাকবো তত আমাদের মঙ্গল। তো এইভাবে একবার দেখলাম ওরা এটাও বলছে যে শুধু মহিলাদের মানে যেটা আমরা বলি গাইনোকোলজিক্যাল সমস্যা, শুধু সেটা নয়, মেয়েদের যেমন ইসিজি শুনলে পরিবার অত ইন্টারেস্ট দেখায় না, পুরুষ সদস্যদের ক্ষেত্রে যে ইন্টারেস্টটা পাওয়া যায় মহিলা সদস্যদের ক্ষেত্রে ইসিজি মানে অনেক টাকার ব্যাপার। তো তারপরে হয়তো চোখ, চোখ খারাপ,
1: চোখের বিষয়েও গ্রামাঞ্চলে একটু ব্যাপারটা রয়েছে যে মেয়েদেরকে নিয়ে যাওয়ার মধ্যে অতটা গুরুত্ব কেউ খুঁজে পায় না।
0: তারপরে আরো আরেকটা

0: একেবারে বাস্তব, সেটা হচ্ছে একটা মেয়ে এক মাস ধরে উনুনের সামনে যাবে না, এটা তো পরিবারের বিশাল সমস্যা
1: একদম, ওই ক্যাটারাক্ট অপারেশন।
0: তখন আমরা কিন্তু ওই বিনামূল্যে আবার চক্ষু শিবিরেরও ব্যবস্থা করলাম, এবং ওখানে তাদেরকে এটাও বোঝানো হলো যে এখন কিন্তু ফেকো সার্জারির মতো হয়েছে, যেতে অত কনফাইন, অতদিন ঘরের মধ্যে আটকে থাকার ব্যাপার নেই, এবং পুরুষ সদস্যকেও বোঝানো যে উনি যদি কিছুদিন বাড়ি কিছুই না দেখতে পান তখনও তো আপনি রান্না করে খেতে পারবেন না, এবং বাড়ির ছেলেদের বিশেষ করে বোঝানো, মানে আমি বলছি না স্বামী, মানে মহিলার যিনি সন্তান ছেলে তাকেও বোঝানো যে সবসময় সারা জীবন এটা অপেক্ষা করা নয় যে বাড়িতে মেয়েরা আছে তারাই রান্না করবে তারাই খেতে দেবে, তাদের প্রয়োজনে আমাদেরও করতে হবে। তো এগুলো করে কিন্তু দেখুন একটা স্থির জল তাকে তো মানে তার মধ্যে তরঙ্গ তৈরি করতে তো সময় লাগবে, কিন্তু আমরা বলতে পারি আমরা একেবারে স্রোত তৈরি করে দিতে না পারলেও ঢিল ছুঁড়ে কিছু তরঙ্গ তৈরি করতে পেরেছি। তাতে এখন যেটা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রথমে যেটা 100% দেখেছি পুরুষ, এখন কিন্তু ওটা 60-40 নেমে এসেছে। বহু পরিবারে মেয়েরা বলছে যে হ্যাঁ আমাদেরকে জিজ্ঞাসা করে, আগে যেটা
1: জিজ্ঞাসাও করা হতো না, আর এটা একটা নিঃসন্দেহে বড় কাজ, কেননা আমরা শহরাঞ্চলেও যদি দেখি অনেক পরিবারে অনেক জায়গাতেও বোধ হয় এখনও সেটা 60-40 পৌঁছয়নি, সেটা বোধ হয় 100% দাঁড়িয়ে রয়েছে। তো শ্রোতা বন্ধুরা শুনলেন মাসিক নিয়ে যে কিছু ভুল ধারণাগুলির মধ্যে অনেকেই থাকেন, সেগুলি কিন্তু নিজেদের জন্যই ক্ষতিকর, সেগুলির থেকে বেরিয়ে আসুন এবং নিজেদেরকে সুস্থ রাখার জন্য যা করতে হয় সেইভাবে চলুন। আচ্ছা, এবার একটু গর্ভাবস্থার কথা বলবো। গর্ভাবস্থায় সেখানে নিয়মিত চেক আপ কি তারা করান?
0: হ্যাঁ করান, কেননা আমাদের এখন যে সরকারের তরফ থেকে তো প্রচুর এরকম মেটারনিটি হেলথ কার্ড বা এগুলো তৈরি করে দেয় এবং ব্লকগুলো যথেষ্ট ভালো কাজ করছে, সেখানে ওদেরকে ওই সপ্তাহে যেমন খিচুড়ি ডিম সেদ্ধ বা একটা ফল দেওয়া বা কার্ডে ওয়েট মানে ওজনটা দেখা, আগে যেটা মায়ের যে আলাদা করে এই সময় যত্ন দরকার বিশেষ করে খাদ্যাভ্যাসের ব্যাপারটা, সেটা কিন্তু খুবই অবহেলিত ছিল, কিন্তু এখন জিজ্ঞাসা করে যেটা দেখছি সেটা কিন্তু অতটা মানে আরেকটু হলে ভালো হয় কিন্তু এটা কিন্তু হচ্ছে।
1: আচ্ছা, বেশ শুনে ভালো লাগলো। এবার যেহেতু এই পুষ্টিকর খাদ্যের কথা বা নিউট্রিশনের কথায় চলেই আসলেন, তো আমি এবার জিজ্ঞেস করব যেটা যে পুষ্টিকর খাবার তো তাদের কাছে আমাদের মতো নেই, সীমিত। আমরা শহরাঞ্চলে থেকে যদি দেখি আমরা যেটা আমরা খুব সহজে পেতে পারছি তারা হয়তো সেটা পাচ্ছেন না, তো তাদের কাছে সেই সীমিত বরাদ্দের মধ্যে কিভাবে তারা নিজেদের জন্য পুষ্টিকর খাবার বানিয়ে নিতে পারবেন সেটার কি পথ রয়েছে?
0: হ্যাঁ, সেটার পথ রয়েছে। যেমন তারা যখন জিজ্ঞাসা করেন বা আমরা কথা বলি গিয়ে দেখি কোনো গর্ভবতী মহিলা আছেন বা কিছু, জিজ্ঞাসা করি খাবার দাবারের ব্যাপার, আপনি যেটা সঙ্গতভাবেই বলেছেন যে এক্ষেত্রে তো সামর্থ্যের একটা ব্যাপার আছে, কিন্তু আগে যেটা মানে ওদের একটা ধারণা থাকে যে অল্প থাকলে সেটা শুধু পুরুষরাই পাবে, মেয়েরা না পেলেও হবে, কিন্তু সেটা তাকে বোঝাতে হয়েছে যে যদি একটা ডিম থাকে তাহলে ভাগ করে খাও, এক গ্লাসে দুধ আছে তাহলে ভাগ করে খাও, কিন্তু নিজেকে এই অবহেলাটা করো না, তাহলে কিন্তু তুমি যে পরিবারকে বাঁচানোর চেষ্টা করছো তুমি না থাকলে তো সেই পরিবারেরও ক্ষতি। আর সস্তার সহজ পাচ্ছ যে জিনিসগুলো যেমন ডালিয়া, মানে যেগুলো তো খুব বেশি খরচ সাপেক্ষ নয়, বা ক্যালসিয়ামের জন্য বয়স্ক সদস্যদের জন্য যে তিলের ব্যবহার, যেমন তিল, তিল একটু বাটা করে খেলেও তো সেটা বা রান্নাতে দিয়ে
1: একদম,
0: তো ওই রকম যেগুলো অত বেশি খরচ দরকার নয় কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে নিজের জন্য একটু ভাবা, সেটাকেই বোঝানোর চেষ্টা করা হয় যে নিজের জন্য না একটু ভাবো খাবার সময় বা রান্না করার সময়, তুমি তো করছো সয়াবিন, এটা যথেষ্ট
1: সহজলভ্য এবং সস্তা,
0: হ্যাঁ, তো ওইগুলো যাতে তখন একটা নিয়মিত ভাবে একটু থাকে এখন। এবং ওই যে হেলথ সেন্টারের কথা বললাম, ওরা কিন্তু ডিম সেদ্ধ হোক, ফল হোক, খিচুড়ি হোক, এগুলো দেয়, তখন দিয়ে এসে তুমি বাড়িতে সবাইকে বিলিয়ে দিও না, তুমি খেও।
1: এটা বোধহয় মহিলারা এই জায়গাটাই বোধহয় নিজেদেরকে কিভাবে বিরত রাখবে আমি জানি না, কিন্তু এটা সবার মধ্যেই বোধহয় রয়েছে। তো ওই পুষ্টিকর খাবার আপনারা এটা ভাববেন না যে আপনি খাচ্ছেন, পরিবারের সবার জন্য তো আপনি রাখছেনই, কিন্তু নিজের জন্য একটু ভাবতে হবে। আর যদি আপনি নিজের জন্য ভাবতে পারেন অবশ্যই আপনি খুঁজে পাবেন যে কিভাবে নিজের জন্য পুষ্টিকর খাবার আপনি জোগাড় করে নিতে পারবেন, একটু ভাবতে হবে নিজের জন্য। আচ্ছা, এরই সাথে আমরা চলে আসবো একটু মানসিক স্বাস্থ্যের কথায়। শারীরিক অবস্থা নিয়ে আমরা কথা বললাম, মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা শহরাঞ্চলের নারীরাই বোধ হয় অতটা সচেতন নই, সেখানে গ্রামাঞ্চলের কথা আমি জানি না, তো আপনারা কি দেখেছেন সেখানে কি ধারণা রয়েছে
0: মানসিক স্বাস্থ্যের? তো দেখুন, এক নম্বর হচ্ছে ওনাদের কাছে সেরকম কোনো ধারণাই নেই, ধারণার খুবই অভাব।

0: এবং যেটা হয় যে এই যে লিঙ্গ বৈষম্য, এটা তো খুবই প্রকট আমাদের সমাজে, নারী পুরুষ বা শহর গ্রাম নির্বিশেষে। কিন্তু ওনাদের কাছে গেলে মনে হয় যে এই যে বৈষম্য ব্যাপারটাই মাথাতে ঢোকানো, যে এই বৈষম্যটা থাকার কথা নয়, বা যেটা বলা যায় লিঙ্গ নিরপেক্ষতা, সেই যে বায়াস ধারণাগুলো, সেইগুলোকে এতটাই স্বাভাবিকীকরণ করে নেওয়া হয়েছে যে এটা বোঝানো মানে তখন ওরা একটু সন্দেহজনকভাবে তাকায় যে এরা মনে আমাদের পরিবার ভাঙতে এসেছে। হ্যাঁ, সেখানে একটা বন্ধুত্ব বা আস্থা অর্জন করা বা এটা তো যথেষ্ট দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, মানে ওদের কোনো রকমের শারীরিক স্বাস্থ্য মানে মেনটেন করে চলাটাই অনেক, তবুও মানে যেটা বোঝানোর ওই যে তোমার মত কেন নেওয়া হবে না, পরিবার পরিকল্পনাতে কি তোমার মত থাকে, বা পরিবার পরিকল্পনার যে সাধনটা সেটা তোমার স্বামী কি তোমার সাথে আলোচনা করে ঠিক করেন যে কি হবে পরিবার নিয়ন্ত্রণের বিধি। কেননা অনেক সময় হয় মেয়েদেরকেই শুধু পিলটা খেতে বাধ্য করা হয় এবং ওটা মোটামুটি ফ্রিতেই পাওয়া যায়, কিন্তু তার অনেক রকমের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তো এইটাতে যেমন এখানে কথা বলা থাকে তাদের ভীষণ লজ্জা লাগে বা মনেই করে না, অথচ এটা কিন্তু কোথাও কোথাও তাদের একটা স্ট্রেস বাড়ায়, হয়তো ভীষণ মোটা হয়ে যাচ্ছে, হয়তো স্বামীর আগের মতো পছন্দ হয় না, বা সন্তান প্রচুর এসে যাচ্ছে, তখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বা সময়ের অভাব, এটা তো ধরুন শহর গ্রাম সব জায়গাতেই রয়েছে, কিন্তু শহরের মহিলারা হয়তো ব্যাপারটা ওয়াকিবহাল হয়ে আর কিছু না হলেও দুটো মোটিভেশনাল স্পিকারের কথা শুনছে,
1: একদম
0: সোশ্যাল মিডিয়ায় দুটো লেখা পড়ে ভাব যাচ্ছে, ঠিক আছে আমি একা নই, কিন্তু এদের কাছে তো যেহেতু প্রথাগত শিক্ষার জায়গাটাও খুব নিয়ন্ত্রিত, ফলে তারা অনেকে নাম সই করতে শিখেছে বা একটু একটু পড়েছে, সেই জায়গাটা যে মানসিক স্বাস্থ্যটাও কত জরুরি নিজের ভালো রাখা, এই জায়গাটা কিন্তু আমার মনে হয় অনেক কাজ করা বাকি।
1: আচ্ছা, আমাদের হাতে সময় একদম শেষ হয়ে এসছে, ছোট্ট করে যেটা জানবো সেটা হলো যে কোনো পাঁচটি অভ্যেস যেটা গড়ে তোলা খুব প্রয়োজন একটি একজন নারীর সুস্থ জীবন পাওয়ার জন্য।
0: এটা তো ধরুন বিভিন্ন মানুষ বিভিন্ন পাঁচটা অভ্যাস বলতে পারেন, কিন্তু আমি যে পাঁচটা অভ্যাসের কথা বলবো সমস্ত মহিলাদের উদ্দেশ্যে, গ্রামীণ মহিলারা বিশেষত, নিজের খাদ্যাভ্যাস ঠিক রাখুন। নিজের খাদ্যের সম্পর্কে সচেতন হওয়ার অর্থ আপনি স্বার্থপর হওয়া না, নিজেকে ভালোবাসার অর্থ স্বার্থপর হওয়া একদম না। দ্বিতীয়ত বলবো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের সাথে যৌনাঙ্গের যত্ন নিন, সেখানে বিন্দুমাত্র কিছু অসঙ্গতি বা অন্যরকম কিছু অস্বাভাবিকত্ব দেখলেই আপনি তখনই প্রাথমিক অবস্থাতে চিকিৎসকের পরামর্শ নিন। ওই হাতুড়ে চিকিৎসক, পাশের বাড়ির ওঝা, এই ওই এগুলো ভীষণ আছে ওদের মধ্যে, এ তুকতাক অমুক তমুক, ওখানে গেলাম জল পড়া তেল পড়া, এগুলো নয়। পরিচ্ছন্নতা বজায় রাখা, নিজের পরিবারের পরিচ্ছন্নতা, খাবার দাবারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা, নিজের শরীরের পরিচ্ছন্নতা, মনের পরিচ্ছন্নতা, আর পরিবারের সিদ্ধান্ত গ্রহণে নিজের অবস্থানকে স্পষ্ট করুন এবং সেটাকে আরো শক্ত করুন।
1: খুব গুরুত্বপূর্ণ পাঁচটি কথা কিন্তু বললেন দিদি। শ্রোতা বন্ধুরা, যারা বিশেষ করে আমার গ্রামাঞ্চলের শ্রোতা বন্ধুরা রয়েছেন, তাদের জন্য আমার মনে হয় এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং একটু চিন্তা করবেন। নিজেদেরকে সুস্থ রাখতে পারলেই কিন্তু আপনি আপনার পরিবারকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকেও সুস্থভাবে বড় করে তুলতে পারবেন। ডক্টর ঋতুপর্ণা বসাক দাশগুপ্ত আজকে আমাদের আলোচনায় ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।
0: আপনাকেও অনেক ধন্যবাদ এবং আকাশবাণী শিলিগুড়িকে অন্তরের ধন্যবাদ আমি জানাচ্ছি, এবং যে শ্রোতা বন্ধুরা শুনলেন যে আমি আমার যতটুকু স্বল্প অভিজ্ঞতা সেটা আমি আপনাদের সাথে একটু ভাগ করে নিতে পারলাম, তার জন্য আমার আন্তরিক ধন্যবাদ।
1: তাহলে শ্রোতা বন্ধুরা বুঝলেন নিশ্চয়ই যে নিজের সুস্থতার প্রতি যত্ন নেওয়াটা কিন্তু বিলাসিতা নয়, এটা প্রত্যেকটা নারীর অধিকার এবং দায়িত্ব। আর দিদির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেলাম, আপনারাও শুনলেন, এবার চিন্তা করার সময় এবং নিজেদেরকে সময় দেওয়ার জন্য সময় কিন্তু চলে এসেছে। আজ আসর এখানেই শেষ করছি।
2: এতক্ষণ মহিলা মজলিস শুনলেন, অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অনুশ্রী রায়। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতবি করা হয়েছে। জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। চলতি মাসের 19 তারিখ এমভি গোল্ডেন লিও নামক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ভারতে নিযুক্ত রুশ চার্জ ডি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করেছে বিদেশ মন্ত্রক। সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও প্রক্রিয়া আহ্বান করেছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে 21 জুলাই। আসছে বিস্তারিত খবরে। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানান, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
1: আগে পেপার লিক নেই হোনে কে লিয়ে সক্তি সে জো কদম উঠায়া গয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর প্রধানমন্ত্রী জি নে ইয়ে ভি কাহা কি পেপার লিক সিরফ এক রাজ্য কা মামলা নেই হ্যায় সিরফ কেন্দ্র সরকার কা মামলা নেই দলগত রাজনীতি কা বিষয় নেই হ্যায় ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাও কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নেই হোনে কে লিয়ে অর খিলওয়াড় নেই করনে দেনে কে লিয়ে সক্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষিয়ো কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রহে হ্যায় উসমে ভি সব।
0: শ্রী রিজিজু আরও বলেন, বিভিন্ন দেশের সঙ্গে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও প্রধানমন্ত্রী কথা বলেছেন। বৈঠক চলাকালীন শ্রী মোদী বলেন, প্রতিটি মুক্ত বাণিজ্য চুক্তিতেই ভারতীয় কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কৃষকদের কল্যাণ এবং জাতীয় স্বার্থকে সামনে রেখেই সব চুক্তি চূড়ান্ত করা হয়েছে।
1: প্রধানমন্ত্রী জি নে কাহা হ্যায় জিতনা ভি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হুয়ে হ্যায় উসমে কিসানো কো লেকর কে কিসানো কা ইন্টারেস্ট উসকো প্রাথমিকতা দেতে হুয়ে কোই নুকসান হোনে নাহি দেঙ্গে উসমে কিসানো কা হিত কো সবসে সর্বোচ্চ ধ্যান দিয়া জায়েগা অর দিয়া গিয়া হ্যায় ইসলিয়ে ইয়ে কিসানো কে হিত মে অর দেশ হিত মে রহেগা।
0: এনডিএ সাংসদরা জানিয়েছেন, দেশে আয়োজিত পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রীয় লোকমোর্চা সভাপতি উপেন্দ্র কুশওয়াহা বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভবিষ্যতের সমস্ত পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষাও স্বচ্ছভাবে পরিচালনা করা হবে। এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রথমবারের মতো অংশ নেওয়া বিজেপির রাজ্য সভার সদস্য অশোক মিত্তল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, সরকার সবসময় শিক্ষার্থীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, তারা জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা ইস্যু তৈরি করছে। অন্যদিকে বিজেপির আরেক সাংসদ জনার্দন সিং সিগ্রিওয়াল বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবক নারী ও সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যু সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতবি ঘোষণা করা হয়েছে। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বে সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা পর্যন্ত মুলতবি করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি সৃষ্টি হয়। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গেকে তাঁদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খড়গে নিট সংক্রান্ত বিষয় গতকাল নতুন দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশনও মুলতবি করা হয়। সিকিমের নামচি জেলার সামারডুং এ নির্মীয়মান NHPC তিস্তা স্টেজ 6 হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের

এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচিকে আরও শক্তিশালী করতে ভারতের কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সিডিএসসিও দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য এটি দেশে অনুমোদিত প্রথম ডেঙ্গু টিকা। 4 ধরনের ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে এই টিকা কাজ করবে। এই টিকাটি 4 থেকে 60 বছর বয়সীদের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সহ বিশ্বের 42টি দেশে টিকাটি ইতিমধ্যেই কৌশলগত ও প্রশাসনিক অনুমোদন পেয়েছে। এর আগে ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া তৈরি ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারে বিক্রির অনুমতি দেয়। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প, এই বিষয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি মাসের 19 তারিখে এমভি গোল্ডেন লিওন নামক একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনে হামলার ঘটনায় ভারতে নিযুক্ত রুশ চার্জ ডি অ্যাফেয়ার্স ভ্লাদিমির লাদানভকে তলব করে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা করা হয়েছে। হামলায় 4 ভারতীয় নাগরিক প্রাণ হারান। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা, সুরক্ষা ও স্থিতিশীলতাকে নষ্ট করে। মন্ত্রক আরও জানায় ভ্লাদিমির লাদানভকে রাশিয়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ভারতের উদ্বেগের কথা জানানোর অনুরোধ করা হয়েছে। ভারত আরও জানিয়েছে বাণিজ্যিক জাহাজে হামলা চালানো এবং এর ফলে নিরীহ মানুষের প্রাণহানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পাশাপাশি বিদেশ মন্ত্রক জানিয়েছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন যথাযথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি আরাবল্লী পর্বতমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও প্রতিক্রিয়া আহ্বান করেছে। চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালা ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়গুলি খতিয়ে দেখতে এই কমিটি গঠন করে। আগামী মাসের 31 তারিখের মধ্যে একটি বিস্তারিত ও পূর্ণাঙ্গ রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করবে এই কমিটি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে আগ্রহী ব্যক্তিরা উপযুক্ত প্রমাণসহ আগামী 3 সপ্তাহের মধ্যে MSHPC@gmail.com ঠিকানায় ইমেল মারফত তাদের মতামত জানাতে পারবেন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে 21 জুলাই। কলকাতায় এবার শহীদ দিবসে উপলক্ষে 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কালীঘাট গোষ্ঠী বিড়লা তারামণ্ডলের সামনে সভা করছে। অন্যদিকে বিরোধী দলনেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস মেয়ো রোডে শহীদ তর্পণ ও সমাবেশ করছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজও শহীদ মিনারে 21 জুলাই সমাবেশ করা হচ্ছে। 21 জুলাই উপলক্ষে তৃণমূল কংগ্রেস ত্যাগী NCPR সদস্যরা আজ দিল্লির রাজঘাটে শহীদ দিবস পালন করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। কিয়ার স্টারমারের পরে লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ব্রিটেন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষাসহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি করেছে। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ, দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে বজায় রেখেছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা চলতি মাসে কার্যকর হয়েছে। দিল্লির ডিভিশনের গাজিয়াবাদ নতুন দিল্লি সেকশনে 6টি ওয়াগনের একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল ব্যাহত। উত্তর রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুসহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর 2টো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতবি করা হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। দেশের অন্যান্য রাজ্যের মতো এরাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে পরিবহন দপ্তর সিটি মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। কলকাতার কসবায় আজ শহরের বিভিন্ন রুটে মোট 50টি এসি বাসের যাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। তিনি বলেন, দক্ষিণবঙ্গের দুর্গাপুর, আসানসোল এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যে এই সিটি মেট্রো পরিষেবা শুরু

0: পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করার জন্য রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালকে নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয় রেখেই এরাজ্যের পরিবহন নগর উন্নয়নের কাজ করা হবে। পরিবেশের দূষণ কমাতে বৈদ্যুতিক বাসের সংখ্যাও বাড়ানো হবে। এই বাসগুলি কেনার জন্য মোট অর্থের 60% কেন্দ্র ও 40% রাজ্য দেবে। পাশাপাশি রাজ্যের 3টি পরিবহন নিগমের বাস ডিপোগুলিতে চার্জিং স্টেশন ও আনুষঙ্গিক পরিকাঠামো গড়ে তোলা হবে। পূর্বতন সরকারের সময় মোট 8 লক্ষ কোটি টাকা ঋণ মেটাতে ও সরকারের আয় বাড়াতে পরিবহন দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
1: এই যোগাযোগ মাধ্যমে যত আপনি বিস্তার ঘটাবেন ততই এই রাজ্যে শিল্প আসবে, বাণিজ্য বাড়বে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেভাবে সড়ক বিপ্লব হয়েছে নীতিন গড়করিজির নেতৃত্বে, এই সড়ক বিপ্লবে আমরা যদি ট্রেন, মেট্রো, জলপথ, আকাশপথের সাথে সরকারি গণপরিবহন ব্যবস্থাকেও সঠিক সুন্দর করতে পারি, আমাদের এই রাজ্য দ্রুততার সঙ্গে এগিয়ে যাবে।
0: রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই। এই উপলক্ষে কলকাতায় এবার 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
2: রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথম 21 জুলাই শুধু ভোটের পরাজয় নয়, দলের সত্য প্রতীক তহবিল নিয়ে আদালত নির্বাচন কমিশনে দড়িটানটানিতে খান খান তৃণমূল কংগ্রেস। এমতো অবস্থায় শহরে এক জায়গায় নয়, 3-3টি শহীদ সমাবেশের আয়োজন করা হয়েছে। মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস যেমন ধর্মতলা চিরাচরিত সভাস্থল ছেড়ে আদালতের নির্দেশে বিড়লা তারামণ্ডলের সামনে নতুন সভাস্থল বেছে নিয়েছে, তেমনই তাদের চ্যালেঞ্জ ছুড়ে ময়দানে গান্ধীমূর্তির পাদদেশে মঞ্চ বেঁধেছে বিদ্রোহী গোষ্ঠী। আবার তার থেকে ঢিলছোড়া দূরত্বে শহীদ মিনারের পাদদেশে সভার আয়োজন করেছে শহীদ দিবসের উত্তরাধিকার ফিরে পেতে মরিয়া প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এই 3 সভা ঘিরে গতকাল থেকে সরগরম গোটা রাজ্য। তবে তৃণমূল কংগ্রেসের 2 শিবিরের কাছেই এবারের 21 জুলাই বিশেষ তাৎপর্যপূর্ণ, বলতে গেলে অ্যাসিড টেস্ট। কারণ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা কর্মী সমর্থকদের ভিড়ের অভিমুখ আর মিছিলের গতিপথ বুঝিয়ে দেবে ঘাসফুল শিবিরের উত্তরাধিকার কার হাতে দেখতে চান আম জনতা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে সভাস্থলে আসার সময় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন গোষ্ঠীর ওপর বিজেপি কর্মীরা কটূক্তি ও নিগ্রহ করেছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর স্টেশনে কলকাতাগামী তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য বিজেপির পক্ষ থেকে পানীয় জল ও বিস্কুটের ব্যবস্থা করা হয়, যদিও স্টেশনে বা ট্রেনে সমাবেশে যোগ দিতে যাওয়া কোনো সমর্থকের দেখা মেলেনি। বিড়লা তারামণ্ডলের সামনে তৃণমূল কংগ্রেসের 21 জুলাইয়ের সভামঞ্চ ভাঙচুরের অভিযোগের প্রেক্ষিতে জয়েন্ট কমিশনার অফ পুলিশকে অবিলম্বে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে হতে পারে পুলিশকে তার জন্য নজর রাখতে হবে। 30 জুলাই পুলিশকে এ বিষয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে 21 জুলাইয়ে শহীদ হওয়া বরানগরের বিশ্বনাথ রায়ের ছেলে রাজীব রায় সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট প্রকাশ না করার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং মনীষ গুপ্তের বিরুদ্ধে FIR করবেন বলে জানিয়েছেন। তিনি সকাল থেকে তাঁর বাবার ছবিতে কোনো তৃণমূল নেতাকে মালা দিতে দিচ্ছেন না। 21 জুলাইয়ের সমাবেশ উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় এবছরে বৃহত্তর কলকাতার চিত্রটি আলাদা। রাস্তাঘাটে যান চলাচল মোটামুটি স্বাভাবিক, তবে আজ সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। নির্মীয়মান একটি বাড়ি দখলের অভিযোগে নদিয়ার হোগলবেড়িয়া থানায় দায়ের হওয়া মামলার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে তদন্তে সহযোগিতার শর্তে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপাতত পাঁচই অক্টোবর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকমের কঠোর পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছে আদালত। আগামী 14 আগস্ট দুপুর 3টের সময় সশরীরে তদন্তকারী আধিকারিকের সামনে হাজিরা দিতে হবে মহুয়াকে। তদন্তে সহযোগিতা না করলে অবিলম্বে তা আদালতের নজরে আনার জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ নির্দেশ দিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন লোকগীতি শুনবেন শিল্পী বনশ্রী দেবশর্মা।

এতক্ষণ লোকগীতি শুনলেন বনশ্রী দেব শর্মার কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ।

আরেকটা ঘনে ঘনে আরেকটা স্টাইল শোনাচ্ছি।

টাইম বেশি নেই, আমি একটা আপনাদের ঝেড়েকেটে একটা নতুন ধরনের লাগি লাড়ি শোনাচ্ছি।

এটা লজ্জি, এর উপর লড়িয়ে আছে। দেখা যায়

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে গান পরম্পরায় শুনলেন তবলা, শিল্পী পণ্ডিত শঙ্কর ঘোষ, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুব অনুষ্ঠান।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। তোমাদের সাথে রয়েছে আমি যুববন্ধু বর্ণা, আর আমার সাথে রয়েছেন যুববন্ধু পাপিয়া। হ্যাঁ, আজ আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন ক্যারাম খেলোয়াড় যিনি নিজের দক্ষতা ও অধ্যাবসায়ের জোরে রাজ্য এবং জাতীয় স্তরে বাংলা তথা আমাদের এলাকার প্রতিনিধিত্ব করেছেন। ক্যারাম শুধু একটি ইনডোর গেম নয়, এটি মনোযোগ, ধৈর্য, কৌশল এবং নিখুঁত পরিকল্পনার এক অসাধারণ সমন্বয়। তার খেলোয়াড়ি জীবনের নানা অভিজ্ঞতা, সাফল্য, চ্যালেঞ্জ এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার গল্প শুনতেই আজকের এই বিশেষ আড্ডা। চলুন স্বাগত জানাই আমাদের আজকের অতিথিকে। পাপিয়া, তোমাকে আকাশবাণীর যুব অনুষ্ঠানে স্বাগত।
1: নমস্কার।
0: একদম, কেমন আছো বলো?
1: আমি ভালোই আছি, তুমি?
0: আমিও ভালোই আছি। তো এবার আমরা সরাসরি প্রশ্নে চলে আসি। প্রথমেই জানতে চাই যে ক্যারামের সঙ্গে তোমার পরিচয় কিভাবে?
1: ক্যারামের সঙ্গে আমার পরিচয় বলতে, ছোটবেলায় তো সবাই খেলেছে ক্যারাম, ঘরে হোক বাইরে হোক, সবাই কোনোভাবে না কোনোভাবে ক্যারাম কখনো না কখনো খেলেছে। তো আমি একদম ছোট যখন ছিলাম তখন আমার ভাই পাড়ায় খেলতো এমনি।
0: একদম ছোট বলতে কেমন?
1: একদম ছোট বলতে 5-7 এরকম এজে আমার ভাই, বাড়িতে ক্যারাম বোর্ড ছিল, কিন্তু সেটা তো বেসিক যেরকম থাকে খেলনা ক্যারাম বোর্ড ওরকম ছিল। তারপর স্কুলে যখন আমি ক্লাস 8 পড়ি তখন স্কুলে আমাদের বাইরে থেকে কিছু টিচাররা এসেছিলেন যারা এই ক্যারাম নিয়ে খেলাধুলা করেন এবং এর সঙ্গে জড়িত ছিলেন। স্কুল টুর্নামেন্ট বলে

0: টুর্নামেন্ট হতো প্রত্যেক বছরে, সেখানে আমাদেরকে ইনভাইট করা হতো, আমরা যেতাম। সেখান থেকে আমার ক্যারামের সঙ্গে পরিচয়।
1: একদম, এই ক্যারাম খেলার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছে?
0: সবচেয়ে বেশি অনুপ্রেরণা আমার স্যার।
1: আচ্ছা,
0: আমার ক্যারামের স্যার যিনি, তিনি।
1: ওকে, তো এই স্টেট এবং ন্যাশনাল স্তরে খেলার অভিজ্ঞতা কী শিখিয়েছে?
0: স্টেট এবং ন্যাশনাল স্তরে খেলার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে আমাকে একদম হার মানলে হবে না, কারণ বোর্ডের একদম শেষ বোর্ড পর্যন্ত, শেষ কয়েন পর্যন্ত আমাকে নিজের 100% দিতে হবে, এবং তারপরে যা রেজাল্ট হবে সেটা পরের বিষয়। মানে হার হতেই পারে, কিন্তু হারাটা যেন লুজারের মতো না হয়, হারাটাও যেন উইনারের মতোই হয়।
1: ওয়াও, খুব সুন্দর বললে। একটি ম্যাচ জিততে টেকনিক বেশি গুরুত্বপূর্ণ নাকি মানসিক দৃঢ়তা?
0: আমার মতে টেকনিক তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মানসিক দৃঢ়তা খুব বেশি দরকারি। কারণ তুমি যতই খেলো, যতই প্র্যাকটিস করো, যতই তোমার টেকনিক থাকুক না কেন, তোমার যদি সেই খেলার সময় মনে জোরটা না থাকে, মানসিকভাবে তুমি যদি প্রস্তুত না থাকো, সেই খেলা বা এত বছরের প্র্যাকটিস তুমি বোর্ডে কখনোই প্রয়োগ করতে পারবে না। তো দুটোই তোমাকে পাশাপাশি নিয়ে চলতে হবে।
1: বেশ, আচ্ছা, তোমার পড়াশুনো, স্কুলিং সেগুলো কোথায়?
0: আমার ক্লাস 10th পর্যন্ত আমি NGP রেলওয়ে গার্লস হাই স্কুলে পড়েছি। তারপর 2 বছর আমার 11 and 12 আমি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের ছাত্রী। তারপর কলেজে আমি APC রয় গভর্নমেন্ট কলেজে 1 বছর পড়ার পর আমাকে কোনো কারণে ড্রপ করতে হয়েছে, এখন আমি ডিস্টেন্সে নিজের গ্র্যাজুয়েশন করছি।
1: ওকে, তো তোমার ছোটোর থেকেই কি স্বপ্ন ছিল যে তুমি ক্যারাম প্লেয়ার হবে, নাকি অন্য কোনো স্বপ্ন কোথাও একটা মনের কোথাও দানা বেঁধেছে?
0: ছোটোর থেকে আমার ক্যারাম নিয়ে সেরকম কোনো স্বপ্ন ছিল না, কারণ এটা খুব হঠাৎভাবে আমার লাইফে আসে, আর আসার পরেই যে হুট করে আমার এটা ভালো লেগে যায় বা একদম এটা নিয়ে আমার স্বপ্ন হয়ে যায় যে আমি এটা নিয়েই কিছু করবো, ওরকমটা নয়। আই থিঙ্ক আমার এটার প্রতি ধীরে ধীরে খেলতে খেলতে একটা ভালোবাসা জন্মায় এবং এখন আমি এটা নিয়ে কিছু করতে চাই।
1: আচ্ছা, তাহলে ছোটোবেলায় কী ইচ্ছে ছিল যে আমি কী হব?
0: একদম ছোটোবেলায়, মানে যখন আমি 5-6 পড়তাম, তখন আমার ইচ্ছে ছিল আমি হয়তো বা বড়ো হয়ে আর্টিস্ট হবো।
1: আচ্ছা, তার মানে তুমি ক্যারামের পাশাপাশি ছবি আঁকতেও ভীষণ পছন্দ করো, তাই তো? এখনও করা হয়
0: না, এখন সেটা ছুটে গেছে বেশ কিছু বছর ধরে, কিন্তু অনেক দিন পর পর একবার করে বসা হয়।
1: বেশ, আমরা আবার একটু ক্যারামে চলে আসি। এই ক্যারামে ব্রেক বা প্রথম শট, এটা কতটা গুরুত্বপূর্ণ?
0: এটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম শটটা কি হয়, তোমার একটা ইমপ্রেশন ক্রিয়েট করে অপোনেন্টের কাছে। তো তোমার যদি প্রথম ব্রেকটাই খুব সুন্দর হয় এবং তুমি প্রথম ব্রেকেই নিজের খেলার কিছুটা অংশ দেখিয়ে দিতে পারো সামনের জনকে, তাহলে ওর মধ্যে কি হয়, একটা প্রেশার ক্রিয়েট হয় যে না, সামনে যে খেলছে আমার সাথে সে বেশ ভালো খেলে, তো একটা ভয় তখন ক্রিয়েট হয়। তো এটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু তার পাশাপাশি আমার মনে হয় যে যদি প্রথম শটটা ভালো না হয়, তার মানে এই না যে বাকি খেলাটা ভালো হবে না, বাকি খেলাটা পরে ভালো হতেই পারে।
1: কখন কি ঘুরে যায় সেটাই, একেবারেই তাই। আচ্ছা, এমন কোনো ম্যাচ আছে যা আজও তোমার জীবনের টার্নিং পয়েন্ট
0: বলতে, স্টেট লেভেলের যেটা টুর্নামেন্ট হয় সেখানে আমাদের স্টেটে কাজল সিং বলে একজন আছেন, তিনি বিগত অনেক বছর থেকে, মানে 12-13 বছর থেকে কন্টিনিউয়াসলি স্টেটে আমাদের চ্যাম্পিয়ন ছিলেন, মানে ওনাকে ধরা ছোঁয়ার মতো কেউ ছিল না। হ্যাঁ,
1: ওকে।
0: তো 2023 আমার সাথে অনেকবার হেরেছি ফাইনাল খেলায়, আর সেকেন্ড হওয়ার একটা অনেক বড় হিস্ট্রি আমার আছে লাইফে, মানে এতবার আমি জীবনে সেকেন্ড হয়েছি, আর ফিলিংটা খুব একটা ভালো না, কারণ সেকেন্ড হওয়ার পরে সবারই একটা আফসোস থাকে যে একটুর জন্য হলো না, ফার্স্টই তো হতে পারতিস, প্রত্যেক আর কতবার সেকেন্ড হবি এরকম। তো সেখান থেকে 2023 সালে আমার যখন ফাইনাল ম্যাচটা হয়, তো সেখানে আমি খুব ভালোভাবে জিতি, আর সেই সময়টা টার্নিং পয়েন্ট না, কিন্তু খুব বড় একটা মুহূর্ত ছিল,
1: অ্যাচিভমেন্ট, হ্যাঁ, যেটা একদম কোনোদিনও ভোলা যাবে না।
0: হ্যাঁ, আর কারণ তার থেকেও বড় কথা হলো যে সেই টাইমটায় আমার স্যারের চোখে জল ছিল যখন আমি জিতলাম, তো মেবি ওর জন্য ওই মোমেন্টটা আমি কোনোদিনও ভুলতে পারবো না।
1: সাচ মেমোরেবল, একদমই।

0: প্রতিটার জায়গায় আমি অন্য কিছু মারতে পারতাম বা এখানে আমি আমার অপোনেন্টকে আটকাতে পারতাম। তো এগুলো জিনিস কি হয়, খেলার পরেই রিয়েলাইজেশনটা হয়। তো সেখান থেকে হার না মেনে সেগুলো কারেকশন করে নেক্সট ম্যাচে আবার ভালো করে খেলাটাই আমার মোটিভ।
1: ওকে, আচ্ছা, ক্যারামকে অনেকেই শুধু অবসর বিনোদনের খেলা মনে করে, তো তুমি কি কেন বলবে যে এটা একটা পূর্ণাঙ্গ স্পোর্টস?
0: হ্যাঁ, এটা একটা পূর্ণাঙ্গ স্পোর্টস, কারণ অন্যান্য খেলায় যেরকম শারীরিক মানসিক সব রকমেরই দক্ষতা প্রয়োজন, এই খেলাতেও কিন্তু সেম। আমাদের এই খেলা খেলার জন্য মানসিকভাবে খুব স্ট্রং হতে হবে, আমাদের মনসংযোগ খুব মানে খেললেও স্ট্রং হয় এবং খেলার সঙ্গে সঙ্গে আমাদের ওটা কী হয় পড়াশোনাতেও হেল্প করে। এছাড়া আমাদের অন্যান্য খেলায় যেরকম ফিউচারের দিক থেকে স্কোপ আছে, এই খেলাতেও সেরকমই আছে। এই খেলার থ্রুতে বিভিন্ন রকমের জব, সে প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক, সব দিকেই এটার
1: হেল্পফুল। আচ্ছা, একটা কথা বলো, এই যে এখানে তো বেশিরভাগ ক্ষেত্রে বুদ্ধির দরকার হচ্ছে আর হাতের খেলা হচ্ছে, এখানে তো কোনো শারীরিকভাবে বা শরীরকে অত বেশি খাটাতে হচ্ছে না, পুরো বিষয়টা তো বসে বসেই হয়।
0: হ্যাঁ, বিষয়টা বসে বসে হয়, কিন্তু কন্টিনিউয়াসলি যখন তোমাকে এক একটা ম্যাচ তিনটা সেটের হয়, মিনিমাম দেড় ঘন্টা চলে, তো সেই দেড় ঘন্টা যে একটা মানুষ চেয়ারে বসে থাকবে তার জন্যও তাকে ফিজিক্যাল এক্সারসাইজের প্রয়োজন হয়। আর এছাড়া বডি মুভমেন্ট যেটা হয়, অনেক সময় কী হয় চেয়ারে আমাদের যেইটুকু স্পেস থাকে, চেয়ার বা টুল যাই দেওয়া হোক, সেখানে যেইটুকু স্পেস থাকে আমরা পুরোটা স্পেস সবসময় ব্যবহার করি না, কারণ পুরোটা স্পেস ব্যবহার করে আমরা খেলতে পারবো না, আমাদেরকে অল্প অল্প কিছু অংশ অ্যাডজাস্ট করে খেলতে হয়। সাইডের গুটি মারার জন্য আমাদেরকে সাইডে যেতে হবে, তো আমরা পুরো বডি তো একদম সাইডে নিয়ে যেতে পারবো না, আমাদেরকে হালকা বডি সাইড নিতে হবে এবং পায়ের সাপোর্টে আমাদেরকে সাইডের গুটিগুলো মারতে হয়। তো সেই পায়ের আমাদের অনেকটা স্ট্রেংথ দরকার, এছাড়া বসে থাকার জন্য ঘাড়ে কন্টিনিউয়াস যেটা বসে থাকার জন্য সবারই প্রবলেম হয়, সেগুলোও করতে হয়। তাছাড়া হাতের বিভিন্ন এক্সারসাইজ আছে, আর এছাড়া তো ফিজিক্যালভাবে ফিট তো থাকতে হবে, নয়তো তুমি দেড় ঘন্টা দু ঘন্টা কন্টিনিউয়াসলি সারাদিন বসে খেলতে পারবে না, কখনোই পসিবলই না।
1: একদম, বোর্ডে বসার আগে কি প্রতিপক্ষকে দেখে তার খেলার ধরন আন্দাজ করা যায়?
0: না, আমার মনে হয় না। অ্যাপিয়ারেন্স দেখে মানে আমার মনে হতে পারে যে হয়তো সে ভালো খেলে, কিন্তু আসলটা তো খেলা শুরু হলে বোঝা যায় যে কি অ্যাকচুয়ালি কি আছে। এছাড়া যারা নামি খেলোয়াড় আছে তাদের, তারা যখন সামনে থাকে তখন স্বাভাবিকভাবে নার্ভাসনেস থাকেই নতুন প্লেয়ারদের।
1: বেশ, আচ্ছা, প্রতিদিনের প্র্যাকটিস সেশনটা কেমন হয়?
0: প্রতিদিনের প্র্যাকটিস সেশনটা বলতে পারো যে দিনে অন্তত চার ঘন্টা, এর থেকে আরও অনেক বেশি করতে হয়, কিন্তু দিনে অন্তত চার ঘন্টা করি। আর এছাড়াও মানে ব্যাপারটা এরকম থাকে যে প্রতিদিন তোমাকে বসতেই হবে বোর্ডে, যে করেই হোক সময় তো বের করতেই হবে, প্রতিদিন বোর্ডে বসতেই হবে এবং খেলতে হবে, প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসই তোমার আলটিমেট রেজাল্ট এনে দেবে
1: সব কিছুতেই, তাই? আচ্ছা, নতুন প্রজন্মের অনেকেই মোবাইল গেমে বেশি সময় দেয়, তাদের ক্যারামের প্রতি কীভাবে আকৃষ্ট করা যায় বলে তুমি মনে করছো?
0: আমার মনে হয় এটা একদম প্রাথমিক লেভেল থেকে শুরু করলেই ভালো হয়, স্কুলে যদি এটা শুরু করা যায় গেমসের মধ্যে ক্যারামটাকে অ্যাড করে, তাহলে আমার মনে হয় সেটা অনেক হেল্পফুল হবে এবং বাচ্চাদের আকৃষ্টও করবে। কারণ আর বাচ্চাদেরকে কী হয়, তোমরা যা শেখাবে ওরা তাই শিখবে, তোমরা ফোন দেখালে ফোন দেখবে, খেলা শেখালে খেলা শিখবে, গান করালে গান শিখবে, তো এটা অনেকটা প্যারেন্টসদের উপরও নির্ভর করে যে তারা কীভাবে তার বাচ্চাদেরকে কোন জিনিসের প্রতি নিয়ে যাবে এবং কী কী করাবে।
1: একদম, ভালো ক্যারাম খেলোয়াড় হতে গেলে কোন তিনটি গুণ সবচেয়ে বেশি জরুরি বলে মনে করছো?
0: সবচেয়ে প্রথম আমার মনে হয় প্র্যাকটিস তোমাকে করতেই হবে, একদম সঠিক উপায়ে প্র্যাকটিস, মানে এই না যে বসলাম আমি ছ ঘন্টা বসলাম আট ঘন্টা বসলাম খেলছি যেমন তেমন করে, একদম প্রপারভাবে যেরকমভাবে করতে হয়। এছাড়া মনসংযোগ, একদম মনোযোগ তোমাকে প্রপার দিয়ে খেলতে হবে, এই না যে আমি এখানে খেলছি আর আমার মন পড়ে আছে কোনো বিদেশে আমি ঘুরছি, এরকম করে হবে না। আর এছাড়া স্ট্র্যাটেজি, খেলার সময় সবার খেলা একই থাকে না, তো কোন ম্যাচের সময় আমাকে কোন স্ট্র্যাটেজি ইউজ করতে হবে, কোন গুটি আগে মারতে হবে, আমার কুইন ফেলার পরে আমার কভার কী করতে হবে, এগুলো সব কিছু বিষয় দেখে আমার মনে হয় যে স্ট্র্যাটেজি খুব ইম্পর্ট্যান্ট। তো এই তিনটি জিনিস আমার মনে হয় যে ভালো প্লেয়ারের জন্য খুব দরকার।
1: বেশ, আচ্ছা, তুমি তো এত বছরের এক্সপিরিয়েন্স তোমার, তো ক্যারাম খেলতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল তোমার কাছে?
0: সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয় খেলার থেকে বেশি আমার

0: মানসিক চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল, কারণ যখন থেকে আমি খেলা শুরু করেছি আমার লাইফে আমি সেকেন্ড অনেক হয়েছি, অনেক।
1: হ্যাঁ, যেটা তুমি একটু আগে বলছিলে,
0: সেকেন্ড অনেক হয়েছি। তো এই সেকেন্ডটা হওয়ার পর একবার দুবার ঠিক আছে, কন্টিনিউয়াসলি তুমি পাঁচবার ছবার যতবার খেলছো ততবারই সেকেন্ড হচ্ছ, হারছো। আর তারপর তোমাকে বাইরের থেকে সবাই বলছে যে আর কতদিন, আর কতদিন লাগবে ফার্স্ট হতে, মানে। তো এই জিনিসটা কি আমার, আমরা যতই বলি যে অন্যের কথা আমাদেরকে ট্রিগার করে না, কিন্তু সেটা কোথাও না কোথাও গিয়ে করে কি, হ্যাঁ সত্যিই তো তাই, আমি তো এতদিন থেকে খেলছি আমি কেন পারছি না, কেন হচ্ছে না, তাহলে কি আমার এটা খেলা উচিত না। তো আমার মনে হয় যে মানসিকভাবে স্ট্রং হওয়াটা খুব ইম্পর্টেন্ট, আর ওটাই আমার মনে হয় একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু এখন এখন সেটা আর ম্যাটার করে না, তখন অনেকটা ছোট ছিলাম তাই।
1: একদম। তো দীর্ঘ এত দিনের ক্যারামের জার্নিতে এমন কোনো ঘটনা তোমার মনে পড়ে যা মনে পড়লেই তোমার খুব কষ্ট হয়, বা যে ঘটনাটা তোমাকে অনেক বেশি হার্ট করেছিল?
0: হার্ট ঠিক বলবো না, মানে হ্যাঁ হার্টই বলতে পারো। লাস্ট আমাদের 2023-এর শেষে কি 24-এ, আমার এক্স্যাক্ট ডেট মনে নেই, ন্যাশনাল ছিল, সিনিয়র ন্যাশনাল। তো সেখানে আমি অনেকটা দূর গিয়েছিলাম অন্যান্য বারের তুলনায়, কারণ নক আউট ম্যাচ হয়, একটা ম্যাচ তুমি যদি হারো তাহলে সেখানেই তোমার ওই ওই টুর্নামেন্ট এন্ড। তো টপ 32-এ আমার একজনের সাথে খেলা পড়েছিল, তিনি অনেক নামি প্লেয়ার ছিলেন। তার সঙ্গে খেলার সময় আমার ওটা আমি কোনোদিনও ভুলতে পারবো না যে আমি ওই একটা শট মিস করে আমি হেরেছি, মানে ওটা হারার পরে খুব নেক টু নেক কম্পিটিশন ছিল। হ্যাঁ, ফার্স্ট সেট আমি জিতলাম, সেকেন্ড সেট উনি জিতলো, থার্ড সেটে 11-12 এরকম স্কোর লাস্ট বোর্ডে, আমি লিড করছিলাম, আমার 12 ছিল ওনার 11 ছিল এরকম ছিল। লাস্ট বোর্ডে খেলছি, আমি খুব ভালো স্টার্ট করেছি, আমার ব্রেক ছিল, আমার আমি খুব ভালো স্টার্ট করেছি, ব্রেক করে আমি অনেকগুলো কয়েন ফেলেছি, কিন্তু তারপর দুটো গুটি আমার বেঁচেছিলো, সেগুলোর জন্য কোনো না কোনোভাবে মানে ঘুরতে ঘুরতে কী হলো, আমি আর ওটা বের করতে পারলাম না ম্যাচটা, আর এমন একটা কয়েন মিস করলাম যেটা মিস করাটা সেই সময় এত উচিত ছিল না। তো ওই কয়েনটা মিস করার
1: কোথাও গিয়ে কি কোথাও মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলো এরকম কিছু?
0: ওটা মাইন্ড ডিস্ট্র্যাক্ট তো ঠিক না, ব্যাপারটা হলো যখন হারার থেকে বেশি না জেতার প্রেশারটা অনেক থাকে, তুমি যখন লিড করো তখন ওই প্রেশারটা অনেক বেশি থাকে যে হ্যাঁ আমি আর একটু, জাস্ট একটু আমি দূরে আছি জেতার থেকে। তো মেবি ওই কয়েনটা মারার সময় মাথায় কি চলছিল আমি এক্স্যাক্ট বলতে পারবো না, টেনশন ছিল, ভয় ছিল, মেবি কোথাও ছিল এটা মারলেই আমি নেক্সট কোয়ার্টারে পৌঁছে যাবো এরকম একটা ব্যাপার ছিল। তো সেটাই, কিন্তু কোনোভাবে ওটা মিস হয়, তারপরে আমি চান্স পাই, স্টিল আমার মানে আমি ওটা ফেলতে পারি না। তো সেই কয়েনটা, যে পার্টিকুলার কয়েনটা আমি মিস করি, ওটা নিয়ে আমি কন্টিনিউয়াসলি 3-4 দিন পরে স্বপ্ন দেখেছি যে কেন ওটা মিস করলাম। ওটা মিস করার পরে আমি হ্যাঁ খুব হার্ট ছিলাম বেশ কয়েকদিন।
1: একদম। তো এই ক্যারাম খেলার যে তোমার জার্নি, এতে ভালো মন্দ চড়াই উতরাই সব কিছুই রয়েছে, তার মধ্যেও তোমাকে বলবো যদি ক্যারাম নিয়ে তোমাকে স্বপ্ন দেখতে বলা হয়, বা তুমি ইন ফিউচারে এই ক্যারামকে নিয়ে কী ভাবছো?
0: ইন ফিউচারে আমি ক্যারামকে নিয়ে সত্যি কথা বলতে যে ক্যারাম থেকে আমি কোনো জব করব বা কিছু সেরকমটা আমার মাথায় নেই, কিন্তু আমি এই ক্যারাম খেলায় আমি উচ্চ স্তরে আরও কিছু রেজাল্ট করতে চাই, যেমন আমি ন্যাশনালে কিছু করতে চাই, ইন্টারন্যাশনাল খেলতে চাই, আমি ইন্ডিয়ার জার্সি পরতে চাই, এইটুকুই আমার স্বপ্ন। এরপরে যদি কিছু আসে এক্সট্রা সেটা বোনাস হবে।
1: বাহ, খুব সুন্দর বললে। তা এখনো পর্যন্ত তুমি লাস্ট কি ধরনের গেম খেলেছো?
0: লাস্ট আমাদের লাস্ট ইয়ারই ন্যাশনালস ছিল, দিল্লিতে হয়েছিল, সেখানে আমরা লাস্ট সেমিফাইনাল খেলেছিলাম অ্যাজ আ টিম।
1: ওকে, আর কোথায় কোথায় এখনো পর্যন্ত গেছো ক্যারাম খেলার জন্য?
0: বেঙ্গলের মধ্যে তো কলকাতা, পুরুলিয়া, নর্থ 24 পরগনা বিভিন্ন জায়গায় গিয়েছি, এছাড়া বেঙ্গলের বাইরে আমি বেনারসে গিয়েছি, মুম্বাইতে গিয়েছি, দিল্লি গিয়েছি, গোয়ালিয়র গিয়েছি, বিশাখাপত্তনম গিয়েছি, তামিলনাড়ু গিয়েছি, হ্যাঁ এইসব জায়গায় আমি গিয়েছি।
1: অনেকগুলো অ্যাচিভমেন্ট। ক্যারামের সবচেয়ে কঠিন শট কোনটা বলে মনে হয়?
0: এটা তো এক একজনের কাছে এক একটা অ্যান্সার হবে, কারণ সবার পার্সোনাল ফেভারিট থাকে। আমার কাছে এটা ভালো, ওটা অন্য কারোর কাছে খুব টাফ হতে পারে। পার্সোনালি আমার ডাবল টাচ শটটা একটু টাফ লাগে, কারণ সেটা আমার কিছু কিছু সময় মিস হয়।
1: ওকে, জীবনের সবচেয়ে স্মরণীয় ট্রফি কোনটা?
0: সেই স্টেট লেভেলের চ্যাম্পিয়ন ট্রফি।
1: যদি তোমাকে 5 মিনিটে একজন নতুন খেলোয়াড়কে শেখাতে হয়, প্রথমে কি শেখাবে?
0: প্রথমে সবার প্রথমে তো বোর্ড সম্পর্কে জানতে হবে, এবং সিটিং পজিশন কী হয় সেটা সম্পর্কে জানতে হবে, এবং গ্রিপ, বেসিক গ্রিপ।
1: ওকে, 5 মিনিটে হয়ে যাবে সেটা?
0: হ্যাঁ, কিছুটা ধারণা তো হয়ে যাবে। এখন গ্রিপটা তো একদিনের বিষয় না বা 5 মিনিটের বিষয় না, সেটা অনেকের কী হয়, গ্রিপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, তো সেটা অনেকের অনেকটা বেশি সময়ও লাগতে পারে, কেউ কম সময়ও করতে পারে।
1: ক্যারাম খেলতে খেলতে জীবনের কোন শিক্ষা সবচেয়ে বেশি পেয়েছো তুমি?
0: হার মানলে হবে না, মানে তুমি জাস্ট বিকজ তুমি প্রথমের কিছু ম্যাচ হেরেছো বা প্রথম কিছু বোর্ড তুমি পাচ্ছ না, তার মানে এই নয় যে তুমি কাম ব্যাক করতে পারবে না বা তুমি আর কিছু করতে পারবে না, ওখান থেকে আর জিততে পারবে না। তো লাইফেও সেরকমই, জাস্ট বিকজ তোমার কিছুটা সময় খারাপ গেছে বা লাইফের কোনো পার্ট তোমার ইচ্ছে মতন হয়নি, তার মানে এই না যে সেটাকে তুমি পরে চেঞ্জ করতে পারবে না।
1: যদি ক্যারাম অলিম্পিকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত হয়, ভারতে এটার সম্ভাবনা কতটা, কি মনে করছো?
0: দুবার আমাদের এই ক্যারাম গেমটা অলিম্পিকে ট্রায়াল হিসেবে প্রস্তাবিত করা হয়েছিল। আমি আশা রাখছি যে ইন ফিউচার খুব শীঘ্রই অলিম্পিকে এটাও স্থায়ীভাবে যুক্ত হবে।
1: বেশ, আচ্ছা, একজন দর্শক যদি ক্যারাম ম্যাচ দেখার সময় ঠিক কোন কোন বিষয়গুলোর দিকে নজর দিলে খেলাটা আরও উপভোগ করবেন?
0: যারা নিজেরা খেলেন না কিন্তু খেলা দেখেন, তাদের কাছে আমার মনে হয় যে সেই এক্সট্রা অর্ডিনারি শটগুলো বা যেগুলো দেখে মনে হচ্ছে হ্যাঁ এটা খুব এক্সাইটিং, শার্ট শার্ট করে পকেটে ঢুকছে, একটা দিয়ে আর একটা বের হচ্ছে, ওই জিনিসগুলো ওদের কাছে খুব ইন্টারেস্টিং হয় যে বা এটা কীভাবে করছে, এটা কীভাবে মারতে পারছে, তো আমার মনে হয় ওগুলো ওদেরকে অ্যাট্রাক্ট করে। আর যারা খেলার মানুষ তারা তো সব বিষয়েই দেখেন, টেকনিক্যাল জিনিস কীভাবে গুটি মারছে এবং এছাড়া কী স্ট্র্যাটেজি দিয়ে খেলছে, তার ব্রেন কতটা চলছে খেলার সময়, তার বডি ল্যাঙ্গুয়েজ কী, সব কিছুই তারা দেখে।
1: আচ্ছা, তো তুমি যে স্যারের কাছে এতদিন ধরে খেলা শিখছো, ওনার কাছ থেকে সবচেয়ে বেশি একটা তো ভালো দিক তুমি বললে, যখন তুমি জিতেছিলে তখন তার চোখ জলে ভরে উঠেছিলো, সেটা তোমার কাছে খুবই মেমোরেবল, এবং আরও একটা জানতে চাইছি যে সবচেয়ে বেশি বকা কখন খেয়েছো আর
0: বকা? সত্যি কথা বলতে যখন থেকে আমি খেলা স্টার্ট করেছি বকা খাইনি, কিন্তু ব্যাপারটা হলো ছোটোবেলা থেকেই স্যারকে দেখে মানে একটা অন্যরকম ভয় ছিল। ছোটোবেলায় মনে হতো যে স্যার খুব রাগি, স্যার খুব বকে, স্যারের সামনে যাওয়া যাবে না, কিছু ভুল করা যাবে না, মনে হতো যে হ্যাঁ আসলাম স্যারকে বলতে হবে, হ্যাঁ স্যার আমি আসলাম, যাওয়ার সময় স্যার আমি আসছি, মানে সব একদম ঠিকঠাক, স্যারের সামনে কিছু ভুল করা যাবে না, স্যারের সামনে মিস করা যাবে না, এরকম মনে হতো। কিন্তু এখন যখন বড় হলাম, এখন এখন তো স্যার কাইন্ড অফ ফ্রেন্ডের মতো সব কিছু।
1: একদমই তাই। আচ্ছা, এই যে যারা বলা হয় যে যারা খেলোয়াড় তারা নাকি ভীষণ ডিসিপ্লিনড হয়, তো তোমাদের ক্ষেত্রে কী ধরনের ডিসিপ্লিন, বা তুমি তোমার এই খেলার জগতে আসার পর নিজেকে কতটা ডিসিপ্লিন করে তুলতে পেরেছ?
0: আমার মনে হয় ডিসিপ্লিন শুধু খেলার ক্ষেত্রেই নয়, নিজের সাধারণ জীবনযাপন করার ক্ষেত্রেও মানুষকে ডিসিপ্লিন হওয়াটা খুব প্রয়োজন, কারণ তুমি প্রতিদিন কী করছো, কীভাবে করছো এবং কীভাবে তুমি টাইম নিজের মেনটেন করছো। যদি তোমাকে কোথাও 10টায় যেতে বলা হয় বা তোমার প্র্যাকটিস যদি 10টায় থাকে, সেখানে তোমাকে 5 মিনিট আগে আগে যাওয়া উচিত অবশ্যই, এমন নয় যে স্যার চলে এসছেন তুমি 15 মিনিট যাচ্ছ আস্তে আস্তে। আই থিঙ্ক এগুলো জিনিস কোথাও না কোথাও গিয়ে ম্যাটার করে এবং বোঝা যায় যে তুমি কীরকম লাইফস্টাইল তুমি লিড করছো। এবং এছাড়াও ডিসিপ্লিন তো শুধু সময়টাই নয়, সময়টা প্রথমে আসে, এছাড়া কার সঙ্গে তোমার কীরকম আচার আচরণ, তোমার ব্যবহার, সেটা আমার মনে হয় খুব বেশি দরকার, সেটাও ডিসিপ্লিনের মধ্যেই পড়ে। তুমি সিনিয়রদের সাথে কীরকম বিহেভ করছো এবং যখন তুমি টিমের সঙ্গে যাচ্ছ খেলতে, তোমার কীরকমভাবে তুমি তাদের সাথে মিশছো এবং
1: কতটা
0: অ্যাডজাস্ট করতে পারছো, কারণ বাইরে তুমি যখন যাবে তখন তুমি সবসময় সব জিনিস নিজের ইচ্ছে মতন পাবে না, তোমাকে অনেক জায়গায় অ্যাডজাস্ট করতে হবে, অনেক কিছু তোমার ইচ্ছে মতন হবে না কিন্তু তোমাকে মানিয়ে নিতে হবে। তো আমার মনে হয় এটা
1: সবার ক্ষেত্রে খুব দরকার। আচ্ছা, তো ক্যারামকে যদি বর্তমান প্রজন্ম বা কেউই পেশা হিসেবে নিতে চায়, তাহলে সেটা কতটা গুরুত্বপূর্ণ পরামর্শ হতে পারে?
0: শুরুতেই আমি বলবো যে শুরুতেই পেশা হিসেবে তো ওরকম করে ভেবে বোধহয় কেউ আসে না যে হ্যাঁ আমি এটাই যাব, পেশা হিসেবে যাব। তো আমার মতে শুরুতে তোমার খেলাটাকে খেলা হিসেবেই, শুধু খেলার জন্যই আসা উচিত, তারপর খেলো, খেলে দেখো কীরকম লাগে এবং তুমি কতটা

0: পারছো, কতটা তোমার ইচ্ছে আছে এটা নিয়ে করার। তারপর আই থিঙ্ক ডিসিশনটা তুমি নিজেই নিতে পারবে যে তুমি পেশা হিসেবে নিতে চাও নাকি শুধু খেলতে চাও।
1: একদম। আর যদি সে পেশা হিসেবে নিতে চায় তাহলে তাকে কোন কোন অ্যাক্টিভিটিসগুলো প্রথম থেকেই করতে হবে, বা যখন তার মাথায় এলো যে আমি এটাকে প্রফেশন বানাবো তখন থেকে ভাববে আর কি কী কী?
0: তখন তোমাকে আরও খেলার প্রতি ইম্পর্টেন্স দিতে হবে এবং বিভিন্ন টুর্নামেন্টস যেগুলো আছে ন্যাশনাল লেভেলে স্পেশালি তোমাকে র্যাঙ্ক করতে হবে 1 থেকে 8 বা 1 থেকে 3-এর মধ্যে থাকতে হবে। তারপর গিয়ে যা যা ক্রাইটেরিয়া থাকে, যেগুলো ফর্মস বেরোয়, যা হয় সেগুলো সব ফিল করতে হবে, এবং তুমি যদি ভালো খেলো ইভেন্চুয়ালি তোমার জব হয়েই যাবে।
1: একদমই তাই। আচ্ছা, আমাদের সময় হয়ে এসেছে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। একদম শেষ পর্যায়ে এসে আমি তোমার কাছে যেটা জানতে চাইবো, যারা নতুন প্রজন্ম ক্যারাম খেলবে ভাবছে, দেখো এখন তো সবার হাতে সময় খুব কম, সকালে ঘুম থেকে উঠেই তাদের 7টায় বাস চলে আসে, তারা স্কুলে চলে যাচ্ছে, বাড়ি ফিরতে ফিরতে যারা উঁচু ক্লাস বিশেষ করে তাদের ফিরতে ফিরতে 4টে বেজে যাচ্ছে, এসেই আবার টিউশন, এবার টিউশন পড়ে এসে আবার পড়া রেডি করতে হবে, তো সমস্ত কিছু মিলে তারা না এতটাই ব্যস্ত এখন, আর এত কম্পিটিশন যে জিততে হবে, আমাকে ফার্স্ট হতে হবে, ওর থেকে বেশি নাম্বার পেতে হবে, তো এই সব কিছুর দৌড়ে কোথাও গিয়ে না এখন এখনকার যে প্রজন্ম তারা খুব একটা সময় পায় না এই ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে ধরে রাখার। তাদের উদ্দেশ্যে তুমি কী বলবে?
0: তাদের উদ্দেশ্যে যারা যারা এজে অনেকটা ছোট আছে তাদের উদ্দেশ্যে তো কিছু বলার নেই, তাদের প্যারেন্টসদের উদ্দেশ্যে বলার আছে যে ডেফিনেটলি পড়াশোনাটা সত্যি ইম্পর্টেন্ট, কিন্তু তার পাশাপাশি নিজের বাচ্চাদের এইসব খেলাধুলো বা অন্যান্য যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে সেগুলো অবশ্যই করানো উচিত। কারণ ওদেরকে জানানো উচিত যে লাইফে শুধু পড়াশোনাটাই নেই, তার পাশাপাশি অনেক কিছু আছে, এবং তারা নিজের ইচ্ছা মতো নিজের প্রফেশন, নিজের হবিস সব কিছু যেন নিজের ইচ্ছা মতো তারা চুজ করতে পারে, আমার মনে হয় এটা দেখাটা খুব দরকারি। আর যারা সিনিয়র স্টুডেন্ট আছে তারা তো অনেকটাই বোঝে, তারা আই থিঙ্ক তাদের যদি কোনো কিছু খেলার ইচ্ছে থাকে বা কোনো এক্সট্রা কারিকুলার কিছু করার ইচ্ছে থাকে, তারা আমার মনে হয় যে নিজের সেই পড়াশোনার সময়ের মধ্যে থেকে 1 ঘন্টা 2 ঘন্টা তারা কষ্ট করে বের করতেই পারে, বাকিটা তো সবার নিজের ইচ্ছে এবং কতটা ইন্টারেস্ট আছে তাদের কোনো বিষয়ের প্রতি তার উপর ডিপেন্ড করে।
1: একদমই তাই। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, তুমি অবশ্যই ন্যাশনালের পাশাপাশি ইন্টারন্যাশনাল খেলো এই কামনা রাখি, এবং এতদিনের জার্নি তোমার প্রত্যেকটা এর পরে যা যা হবে সব যেন সাকসেসফুল হয়, এবং তুমি অবশ্যই প্র্যাকটিসে থাকো, সাধনায় থাকো, এটাও কিন্তু এক ধরনের সাধনা।
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
1: হ্যাঁ, তো এই আশা রেখেই তোমাকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ ও আকাশবাণীর পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আর এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি যে আজকের অনুষ্ঠান আপনাদের ভীষণ ভালো লাগলো। আমি বর্ণা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, আবারও ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো আড্ডা নিয়ে। আর অবশ্যই শুনতে থেকো আকাশবাণী শিলিগুড়ির যুব অনুষ্ঠান। ধন্যবাদ।

এতক্ষণ যুব অনুষ্ঠান শুনলেন। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন বর্ণা ভট্টাচার্য। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজ প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: এখন এক যোগে মিডিয়াম ওয়েভ আর ডিআরএম ট্রান্সমিটারে
1: সেই একই চেনা ঠিকানায়
0: 421.9 মিটার
1: 711 কিলোহার্টজ
0: শুধু কি বাড়িতেই
1: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন ডিআরএম সম্প্রচার
0: ঝকঝকে ডিজিটাল
1: কাহিনী কথা সুরতাল
0: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার
1: কারণ ডিআরএম সম্প্রচার
0: শুনতে ভুলবেন না
1: স্টে টিউনড

0: গ্রামেগঞ্জে সকল শ্রোতাবন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামেগঞ্জে আসর। আজ আসরে রয়েছে আলোচনা, মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব। হ্যাঁ, আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ হেমব্রম। নমস্কার ডক্টর হেমব্রম, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের চাষবাসের ক্ষেত্রে মাটি একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এই মাটিতে কতটা কি পরিমাণ উপাদান রয়েছে সেই অনুযায়ী সেই মাটির পরিচর্যা সম্ভব, তার জন্য প্রয়োজন মাটি পরীক্ষা। আজ আসরে এই মাটি পরীক্ষা নিয়েই আমাদের আলোচনা। তো মাটি পরীক্ষা আসলে কি বা কেনই বা আমাদের কৃষক ভাইরা করবেন?
1: মাটি পরীক্ষার মাধ্যমে জমির উর্বরতার মান আমরা নির্ধারণ করতে পারি, যে সেই জমিতে কতটা পরিমাণ আগামী দিনে আমরা যে খাদ্য উপাদানগুলো দিই সেগুলো আমরা বুঝতে পারি যে আমি কতটা পরিমাণ সুষম আহারে খাদ্য উপাদান দিতে পারব এবং সেই মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব আমরা জানতে পারব, যে কতটা পরিমাণ আদৌ আমার জমিটা অম্ল আছে না ক্ষার আছে আমরাও কিন্তু বুঝতে পারি না মাটি না পরীক্ষা হওয়া অবধি। এবার যেমন কি হয় যে যখন আমরা জানতে পারি না যে সেই মাটিতে কতটা পরিমাণ নাইট্রোজেন আছে বা কতটা পরিমাণ ফসফরাস আছে, না জেনেই কিন্তু আমরা শুধু বাজার থেকে টাকা খরচা করে আমরা কিন্তু জমিতে বিভিন্ন সার প্রয়োগ করে থাকি, তাহলে সেখানে আমাদের কি হয় বিভিন্ন আমাদের এই যে না জেনে যে সার কিনে আমরা প্রয়োগ করছি তাতে আমাদের খরচাটা বেড়ে যাচ্ছে, আমাদের লাভাংশটা কমে যাচ্ছে। তেমনি আমাদের মাটির মধ্যে যে অম্লত্ব বা ক্ষারত্ব কি আছে এটা না জেনে কিন্তু আমরা কোনো সময়ে চুন প্রয়োগের মাত্রা বা ক্ষার থাকলে সেখানে জিপসাম প্রয়োগের মাত্রা সেগুলোও কিন্তু জানতে পারছি না। শুধু আমরা দোকানে যাচ্ছি, দোকানে গিয়ে আমরা ফার্টিলাইজারের দোকানে গিয়ে ডিলারদেরকে বলছি যে আমার এই সমস্যা দিয়ে তারা যে পরিমাণে বা যে হারে ওরা দিতে বলছে সেই হারেই কিন্তু আমি জমিতে প্রয়োগ করছি, তাতে কিন্তু আমাদের জমির যে অবস্থা সেটা কিন্তু দিনকে দিন দূষিত হয়ে যাচ্ছে বা টক্সিক হয়ে যাচ্ছে। তাই আমাদের অন্তত অ্যাটলিস্ট 5 বছরে একবার মাটি পরীক্ষা একান্তই দরকার।
0: হ্যাঁ, এতে মাটির গুণগত মান সেটাও কিন্তু খারাপ হয়ে যায়।
1: হ্যাঁ, এবার দীর্ঘদিন যেমন আমরা চাষবাস করছি এটাতে কি হয়, আমরা যে এই বছর বা বিগত 10 বছর থেকে আমি হয়তো 5 কিলো হারে আমি জমিতে ইউরিয়া দিয়ে আসছি বা ইউরিয়া হচ্ছে নাইট্রোজেনের সোর্স, আদৌ কি আমার জানা ছিল যে নাইট্রোজেনটা জমিতে আমার কম আছে না বেশি আছে না কী পরিমাণে আছে, কিন্তু আমার না জেনে নাইট্রোজেনটা দিয়ে যাচ্ছি বা ইউরিয়াটা দিয়ে যাচ্ছি। তাতে জমির একটা নিজস্ব ধর্ম থাকে, জমি কিন্তু বা মাটি কোনো সময়ে তার পিএইচ ব্যালেন্স, এটাকে বলছে পিএইচ ব্যালেন্স, যদি ঠিকঠাক না থাকে বা অম্লত্ব বা ক্ষারত্ব এই ব্যালেন্সটা যদি ঠিকঠাক না থাকে মাটি কিন্তু কোনো সময়ে আমরা যে খাদ্য উপাদানগুলো দিই সেগুলো কিন্তু তার নেওয়ার একটা ক্যাপাসিটি থাকে, নেওয়ার যে একটা তার একটা ক্ষমতা সেটা কিন্তু এই পিএইচ ব্যালেন্সটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ওরা মানে খাবারটা কিন্তু নিতে পারবে না। তাই আমাদের একান্তভাবে মাটি পরীক্ষাটা আগে অবশ্যই একবার মানে 5 বছরের অন্তর অবশ্যই একবার করা উচিত।
0: মাটির নমুনা কিভাবে সংগ্রহ করবে আমাদের কৃষক ভাইরা?
1: হ্যাঁ, নমুনা সংগ্রহ একটা প্রধান বা গুরুত্বপূর্ণ একটা ধাপ বলা যায়। মাটি পরীক্ষার সময় যদি নমুনা জমির থেকে যদি ঠিকঠাক আমি না নিতে পারি বা সঠিক উপায়ে যদি না নিতে পারি সেই মাটির যে আমি রেজাল্টটা পাবো সেটা কিন্তু সঠিকভাবে পাবো না। যেমন আমাদের হেলথ চেক আপের জন্য ব্লাড নেওয়া হয়, অতি সাবধানতার সহ আমাদের ব্লাডটা নেন প্যাথোলজি ল্যাবে বা আমাদের যখন যারা কালেকশন করতে আসেন, তো তেমনি মাটি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুবই একটা সাবধানতা অবলম্বন করতে হয়। সেই জায়গায় মাটি পরীক্ষার সময় আমাদেরকে জমি নির্বাচন করতে হয় যে সেই জমি প্লেন কতটা আছে বা সেই জমিতে মাটির গঠন বা গ্রথন বা উঁচু নিচু বা জমির রং বা কোন জায়গায় জমিতে জল জমে আছে বা ছায়া জায়গা আছে এইসব জিনিস নির্ধারণ করে একটা প্লেন জায়গা বা সমতল জায়গা থেকে কিন্তু মাটি নেওয়া হয়, বা এই যে উঁচু নিচু বা এই যে কিছু জায়গায় যে শেড থাকে বা ছায়াযুক্ত থাকে, সেই সব জায়গা পৃথক পৃথকভাবে মাটি কিন্তু আমাদেরকে নিতে লাগবে।
0: মাটি নমুনা সংগ্রহ করার যে পদ্ধতি রয়েছে সেটা যদি একটু আপনি বলেন।
1: মাটি নমুনা নেওয়ার সময় আমাদের প্রয়োজনীয় কিছু কিছু সরঞ্জাম থাকে, সেগুলো হচ্ছে যেমন কোদাল, প্লাস্টিক বালতি, ডট প্যান ও পলিথিন চাদর। মাটি পরীক্ষার সময় অনেকেই কি করে, মাটি শুকানোর জন্য পেপার টেপার ইউজ করে, কিন্তু সেটা কোনো সময়ই উচিত না, কারণ পেপারের মধ্যে লেগে থাকা যে কার্বন সেটা যদি মাটির মধ্যে লেগে যায় সেটার রেজাল্ট কিন্তু একটা অন্য দেখাবে। তো তাই সবথেকে ভালো পরিষ্কার পলিথিনের চাদর হলে খুব ভালো হয়। তো যে জায়গার থেকে আমরা নমুনা নেব সেই জায়গাটা একটু কোদাল দিয়ে ভালোভাবে পরিষ্কার করব, মানে ঘাস যেখানে থাকে সেই জায়গাটা একটু কোদাল দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পর আমরা এক সাইড থেকে একটা কোপ দিলাম, তারপরে অপর সাইড থেকে আরেকটা কোপ দিলাম। এবার যখন আমি কোপ দিচ্ছি তখন যেমন গভীরতাটা যেমন 6 সেন্টিমিটার অবধি যায়, তাতে আমি খুরপি দিয়েও করতে পারি বা কোদাল দিয়েও করতে পারি। এবার দু সাইড থেকে যখন কোপ দিলাম দেখবে যে একটা মাটির পিণ্ড উপরে উঠে আসে, যখনই সেটা উপরে উঠে আসবে একটা ভি আকৃতির একটা গর্ত তৈরি হবে। ভি আকৃতির যখন গর্ত তৈরি হবে সেই গর্তটা যেন 6 ইঞ্চির মতো গভীরতাটা হয়, সেই গভীরতা হয়তো হতেও পারে 6 থেকে 12 ইঞ্চি, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম যেমন 6 ইঞ্চিটা হয়। কারণ আমরা জানি যে ম্যাক্সিমাম আমাদের জমিতে খাদ্য উপাদানগুলো থাকে সেটা কিন্তু এই সারফেস লেয়ারেই থাকে, বা এই যে ধান বা গম বা ম্যাক্সিমাম যে সবজিগুলো আমরা চাষ করে থাকি সেগুলোর কিন্তু শিকড় যে অঞ্চলে ঘুরে বেড়ায় আর কি এই সব ফসলের, তার গভীরতা মোটামুটি 6 থেকে 12 ইঞ্চি এরকম মধ্যেই থাকে। তাই আমরা ওই মাটি নেওয়ার যে সারফেস সয়েলের বা সারফেসের যে উপরভাগের মাটির অংশ আমরা যখন নেব তখন কিন্তু তার গভীরতাটা অ্যাটলিস্ট 6 ইঞ্চির যেমন হয়, এবং গর্তের দুদিকে ভি আকৃতির যে গর্তটা পেলাম তার দু সাইড থেকে আমরা 1/2 ইঞ্চির স্লাইস রুটি যেমন হয় তেমনি 1/2 ইঞ্চি করে মাটি নেব, মানে ওই উপর থেকে নিচ অবধি সমান হারে, মানে যেমন রুটি স্লাইস রুটিগুলো হয় বা কেক যেগুলো হয় সেরকম একটা পাতলার আস্তরণ নেব দু সাইড থেকে। এটাই হচ্ছে আমার স্যাম্পল। উপরে যে

0: মাটিটা আমরা গর্ত করার সময় যখন ফেলে দিলাম সেটা কিন্তু আমার স্যাম্পেল না। আমার স্যাম্পেল হচ্ছে ওই গর্তে দু সাইডে যখন পাতলা আস্তরণ যেটা নিচ্ছি হাফ ইঞ্চির রুটির মতো, সেটা কিন্তু আমার হচ্ছে আসল স্যাম্পেল। তো এরকম হাফ ইঞ্চির আস্তরণ আমি সমগ্র পুরো জমিটা মিলে এলোপাথাড়িভাবে আমি নেব। আমার মাথায় এটা থাকবে যে আমি পুরো জমিটার থেকে অ্যাটলিস্ট 10 থেকে 12 খানা আমি স্যাম্পেল নেব, ঠিক আছে? তো এইরকম স্যাম্পেল নেওয়ার পর আমার দেখা যাবে যে 2 কিলো বা 4 কিলো এরকম একটা স্যাম্পেল জড়ো হবে। তারপরে সেটা জড়ো হওয়ার পর আমরা সেই স্যাম্পেলটাকে সুন্দরভাবে মিক্স করব, সেটাকে একটা কম্পোজাইট স্যাম্পেল বলা হচ্ছে। এবার এই স্যাম্পেলটাকে আমার ল্যাবে, এতগুলো স্যাম্পেল লাগবে না, আমার ল্যাবে হয়তো দেখা গেল 500 গ্রাম লাগবে। তো এই 4 কিলো বা 2 কিলো স্যাম্পেলটাকে কমানোর একটা সুন্দর প্রসেস আছে। সুন্দর প্রসেস মিন্স যে 4 কিলো আমার জমি থেকে যে মাটিটা নেওয়া হলো সেই স্যাম্পেলটাকে যখন মিক্স করার পর একটা যোগ চিহ্ন, যেটা বলা হয় যোগ চিহ্ন, একটা টানলাম। যোগ চিহ্ন টানার পর দুই সাইডের মাটিটাকে আমি ফেলে দিলাম, আবার দুই সাইডের মাটিকে আমি জড়ো করলাম। এরকম পুনরায় করতে থাকলাম যতক্ষণ না আমার মাটি 500 গ্রামে আসছে। সেই 500 গ্রাম হওয়ার পর সেই মাটিটাকে কিন্তু আমি একটা কোনো ছাওয়া জায়গায় সুন্দরভাবে শুকোতে দিয়ে দেবো। কোনো সময় কিন্তু সেই মাটিটাকে ডাইরেক্ট সূর্যালোকে আলোতে কিন্তু শুকাবো না, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর যখন আমরা কোনো কোদাল দিয়ে বা কোনো খুরপি দিয়ে মাটিটাকে কালেকশন করছি বা স্যাম্পেলটাকে আমি নিচ্ছি, তখন কিন্তু সেই যন্ত্র বা সেই কোদাল বা খুরপি যেমন সুন্দরভাবে পরিষ্কার থাকে, মানে এইখানেও আমরা যেমন মানুষের রক্ত নেওয়ার সময় মানুষের রক্ত যেমন কন্টামিনেট হতে পারে, তেমনি কিন্তু সয়েল স্যাম্পেল বা মাটির নমুনা নেওয়ার সময়ও মাটি কন্টামিনেট হতে পারে। তাই আমরা মাটিটাকে কোনো সময়েই অন্য জমির বা জমি নেওয়ার একটা যে অঞ্চল থাকে সেই জমি অঞ্চল ছাড়া অন্য জায়গার জমির সঙ্গে কোনো সময়েই যেমন সংস্পর্শে না আসে। তাই আমরা যখন সেই মাটিটাকে নিয়ে আসব বাড়িতে কোনো জায়গায় ছাওয়া জায়গায় আমরা শুকোতে দেবো, তখন কিন্তু একদম নিচে শুকোতে দেবো না, সেই মাটিটা আমরা কোনো একটা মানে পরিষ্কার প্লাস্টিকের উপরে আমরা শুকোতে দেবো। তারপরে সেটাকে গুঁড়ো করে নেব, এবার সেটাকে ল্যাবে পাঠাতে হবে।
1: আচ্ছা, কতক্ষণের জন্য শুকাতে হয়?
0: এবার তো সেটা মাটির ময়েশ্চারের উপর ডিপেন্ড করবে কতদিন লাগবে। হ্যাঁ, এবার হয়তো দেখা গেল যে আমার একটু তাড়াতাড়ি নিয়ে যেতে হবে মাটিটাকে, তখন হয়তো আমি ফ্যানের নিচেও রাখতে পারি, ফ্যান চালিয়ে দিলাম তখন তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
1: আচ্ছা, মানে দিনের উপরে এটা নির্ভর করে যে কতদিনে হচ্ছে,
0: মাটির মধ্যে জলাভাবটা কতটা আছে সেটার উপর ডিপেন্ড করবে যে কত তাড়াতাড়ি শুকাবে। এবার মাটিটা যদি বেলে মাটি টাইপের হয় একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়।
1: আচ্ছা, আমাদের কৃষক ভাইদের যখন মাটি পরীক্ষা করবেন, তারা তো বিভিন্ন জমিতে বিভিন্ন রকম ফসলের চাষ করে থাকেন, তো এই ফসল ভিত্তিক কি কোনো পরিবর্তন হয় এই মাটি সংগ্রহের?
0: হ্যাঁ, ফসল ভিত্তিক মানে এই যে যেমন বললাম যে ধান বা বিভিন্ন সবজি, আর আমরা কিছু এমনি অর্চার্ড বানাই যেগুলো হয়তো দেখা গেল আম বা পেয়ারা বা লেবু, আম পেয়ারা লেবুর এগুলোর শিকড় কিন্তু একটু ডেপতে যায়, গভীরতা বেশি। আর বিশেষ করে আমাদের সবজি বা ধান যেগুলো বললাম সেগুলো 6 বা 12 ইঞ্চির মধ্যেই যথেষ্ট। তো তাই এই সব মাটির পরীক্ষা আমরা সারফেস সয়েল থেকেই নিতে পারি বা যেটা বললাম 0 থেকে 6 ইঞ্চি। আর যখন সেই জায়গায় কোনো অর্চার্ডের প্ল্যান বানাচ্ছি সেই জায়গার মাটির নমুনা নেওয়ার গভীরতাটা সেটা কিন্তু 6 ইঞ্চির থেকে বেশি হবে। আমরা 0 থেকে 6 একটা নিলাম নমুনা, 6 থেকে আবার 6 ইঞ্চি আমরা বাড়িয়ে দিলাম, এরকম করে করে মোটামুটি 3টে লেয়ার আমরা নেব।
1: আচ্ছা, এই মাটি সংগ্রহ করার সময় বা মাটি পরীক্ষার সময় কি কি কাজ করা যাবে না?
0: হ্যাঁ, মাটি কালেকশনের সময় বা নমুনা সংগ্রহের সময় যে জিনিসগুলো আমরা অ্যাভয়েড করি বা যেসব জিনিসগুলো আমাদের নজরে রাখা উচিত, মানে যেসব জায়গার থেকে আমরা মাটি নেব না সেই সব জায়গা হচ্ছে ছায়াযুক্ত জায়গা, বাড়ির কাছাকাছি জায়গা, আলের কাছাকাছি জায়গা, মানে আল থেকে আমরা সবসময় 1.5 হাত দূরে আমরা মাটি নেব, বা যেসব জায়গায় হয়তো দেখা যাচ্ছে আমার গোবর বা কোনো সারটার দেওয়া ছিল সেই জায়গায় স্তূপ আকারে ছিল জমিতে, সেই সব জায়গায় আমরা অ্যাভয়েড করে চলব, বা যেসব জায়গায় সবসময়ই সেটাতে জল জমা থাকে সেই সব জায়গায় আমরা অ্যাভয়েড করে থাকব, এবং কোনো রাস্তার কাছাকাছি সেই সব জায়গার থেকে আমরা অ্যাভয়েড করে চলব, এবং জমির যেসব জায়গা আম্লিক বা নোনা বা ক্ষারীয় বা চুন সমৃদ্ধ যেসব জায়গা আছে সেই সব জায়গার জমি স্যাম্পেলটা আমরা একটু আলাদাভাবে নেব আর, মানে আলাদাভাবে মানে সেপারেট করে নেব। কিছু কিছু জায়গা থাকে দেখা গেল কোনো কৃষকের জমি এক বিঘা, এক বিঘার মধ্যে দেখা গেল 10 কাঠা জমি কিছু অংশ আপনার ছায়াযুক্ত জায়গায় আছে বা একটু নিচু আছে, বা হয়তো সেই জায়গার জমিটার একটু কালার অন্যরকম, সেই জায়গার সয়েলটা বা সেই জায়গার মাটিটা কিন্তু আমরা কোনো অন্য একটা পাত্রে আমরা সেটা কালেকশন করব, সেটার সঙ্গে দুটোকে মিক্স করব না। এমনও হয় চাষবাসের ক্ষেত্রে দেখা যায় একটা জমির মধ্যেও দু ধরনের ফসল হয় দুই সাইডে, একটা সাইডে দেখা গেল খুব সুন্দর ফসল হয়েছে আর একটা সাইডে দেখা যায় ফসলটা ঠিকঠাক হয়নি বা ঠিকঠাক ধানের শীষ হয়নি। তো সেই সব জায়গার ক্ষেত্রে পৃথকভাবে স্যাম্পেলটাকে কালেকশন করে নেওয়া যায়, তাহলে আমার মনে হয় একটু কৃষকরা ভালো রেজাল্ট পাবে এবং নিজের জমির অবস্থানটা তারা বুঝতে পারবে।
1: আচ্ছা, নমুনা সংগ্রহের অঞ্চল কতটা হওয়া দরকার?
0: নমুনা সংগ্রহ করার জন্য আমাদের অ্যাটলিস্ট 3-3.5 বিঘা অঞ্চলের মধ্যেই একটা স্যাম্পেল হয়। কৃষকের যেটা করণীয়, একটা কৃষকের যদি 3 বিঘা জমি মানে এক জায়গায় যদি না থাকে, 3 বিঘার মধ্যে যদি দুটো তার জমি থাকে, দুটো জায়গার স্যাম্পেল কিন্তু মিক্স করে একটা স্যাম্পেল নিয়ে যেতে পারে। কারণ সেই জায়গায় কৃষক বন্ধু যদি দুটো স্যাম্পেল নিয়ে যান ল্যাবে টেস্ট করার জন্য, ওনার কিন্তু দুটোর টাকা পয়সা লাগবে আর কি, যে ল্যাব টেস্টের জন্য যে একটা খরচা সেই খরচাটা দুটো দিতে হবে। তো 3 বিঘা বা 3.5 বিঘা সারাউন্ডিংলি যদি জমি দুটো প্লট থাকে বা 3টে প্লট থাকে, সেই প্লটের জমির যে নমুনা সেটা কিন্তু মিক্স করে একটা স্যাম্পেল বানিয়ে সে কিন্তু নিয়ে যেতে পারে।
1: আচ্ছা, এক্ষেত্রে কি তাহলে পাশাপাশি দুজন কৃষক ভাই, তাদের হয়তো জমি পাশাপাশি রয়েছে, তারা কি একসাথে এই মাটি পরীক্ষাটাকে করতে পারে, তাতে তাদের খরচটাও কমবে?
0: হ্যাঁ, একদম একদম। সব থেকে ভালো একটা গ্রামের বা একটা কোনো অঞ্চলের কৃষক বন্ধু যদি সবাই মিলে এক সময়ে যদি মাটি পরীক্ষা করেন, তো এই যেটা বললাম যে একটা আঞ্চলিকগত একটা যে একটা পরিধি বা যে একটা সীমা দেওয়া আছে সেই অনুযায়ী তারা কিন্তু মাটিটাকে কালেকশনও করতে পারবে, এবং যে কোনো জায়গায় একটা জায়গার থেকে মাটি নিয়ে গেলে যে একটা সয়েল ম্যাপিং একটা ব্যাপার থাকে সেটা যারা টেস্ট করবেন তাদের ক্ষেত্রেও সুবিধা, এবং সব থেকে সুবিধা হচ্ছে সেই অঞ্চলের মানুষ তারা বুঝতে পারবেন যে আমার এই সব এরিয়াগুলো এই অভাব আছে, এই সব এরিয়াগুলোর অমুক প্রবলেম আছে, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ওরা কিন্তু জানতে পারবে।
1: আচ্ছা, এক্ষেত্রে হয়তো দুটো জমি পাশাপাশি কিন্তু চাষ হয়তো দুরকম ফসল চাষ হয়েছে, তো তার জন্য যে সার প্রয়োগ বা কীটনাশক প্রয়োগ ছিল সেটার জন্য কি কোনো তারতম্য হতে পারে, মানে দুটো জমিতে আলাদা আলাদা ফসল চাষ
0: হতে পারে? যে এরিয়া হয়তো ওই এরিয়ার মধ্যে আছে, 3 বিঘার মধ্যে আছে, এবার ওই যে বললাম যে তার মধ্যে কিছু কিছু জমির রং বা জমির কী কী প্রয়োগ করা হয়েছে সেটার উপরেও ডিপেন্ড করে আর কি, তার ফলনটা কত হতে পারে। এখন যেমন ভুট্টার একটা বেশ ভালো চাষ আবাদ হচ্ছে, এখান আমাদের উত্তরবঙ্গতে একটা সময় যেটা পাট খুব চাষ হতো, পাটের পরিবর্তে এখন কিন্তু ভুট্টা খুব চাষ হচ্ছে। আর ভুট্টা যেমন একটা হেভি ফিডার বা বেশি পরিমাণে সার খেয়ে নেয় আর কি, মানে জমির যে উপাদান থাকে সেগুলো কিন্তু খেয়ে নেয়। আমার মনে হয় যে তারপরে কোনো ফসল যদি চাষ করা হয় তার ক্ষেত্রে একটু কম ফসল দেওয়ারই স্বাভাবিক।
1: ঠিক আছে, কত বছর অন্তর মাটির নমুনা নেওয়া যেতে পারে?
0: অ্যাটলিস্ট 5 বছর অন্তর অন্তর জমি পরীক্ষা করা একান্তভাবে দরকার।
1: আচ্ছা, কোনো কৃষক ভাই যদি মাটি পরীক্ষা করতে চান তাহলে তিনি কোথায় নিয়ে যাবেন এই মাটির স্যাম্পেলটাকে, এবং এর খরচটাই বা কীরকম রয়েছে?
0: হ্যাঁ, মাটি পরীক্ষার জন্য যে কোনো কৃষক ভাইয়ের নিজস্ব ব্লকের যে ADA ডিপার্টমেন্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার, যে সেখানেও টেস্ট করতে পারেন যদি সুবিধা থাকে, বা আমাদের উত্তরবঙ্গতে একটা বিশ্ববিদ্যালয় আছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, সেই জায়গাতেও টেস্ট করতে পারেন, কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র সেই জায়গাতেও টেস্ট করতে পারেন, এবং উত্তরবঙ্গতে আরও কিছু কিছু জায়গায় এরকম রিসার্চ স্টেশন আছে সেই সব জায়গাতেও কিন্তু টেস্ট করার সুবিধা আছে। তো কৃষক বন্ধুরা যে জায়গায় থাকেন আর কি, ওনাদের কাছাকাছি জায়গায় একটু খোঁজ নিলে এইসব লাইন ডিপার্টমেন্ট বা কৃষি দপ্তরের যতগুলো অফিস আছে সেই সব জায়গায় একটু খোঁজ করলে ওনারাই বলে দেবেন যে মোটামুটি আমাদের এই জায়গাতে টেস্ট হয় কি হয় না। আর হ্যাঁ, যেটা বললেন যে খরচের ব্যাপার, খরচ বিভিন্ন ল্যাবের বিভিন্ন রকম একটা টেস্টের খরচ হয়, কারণ খরচ ইনস্ট্রুমেন্টের উপর ডিপেন্ড করবে। আমি কী কী ইনস্ট্রুমেন্ট বা কী কী কেমিক্যাল দিয়ে সেটাকে টেস্ট করছি সেটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট আর যে কেমিক্যালের যে একটা খরচ সেটার উপরে দামটা নির্ধারণ হয়, কতটা কোন এলিমেন্টের বা কোন খাদ্য উপাদানের জন্য কতটা পরিমাণ চার্জ নেওয়া হবে। যেমন আমি কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে আসছি, তো আমাদের যে ইনস্ট্রুমেন্ট আছে সেটা হচ্ছে মানে ফার্মার্সদের রেকমেন্ডেশন করার জন্যই একটা মেশিন আছে, ছোট্ট মেশিন যদিও, কিন্তু সেটাতে মোটামুটি 12-14 আমি উপাদান দেখতে পারি। তাতে খরচ একদম খুবই কম, যেখানে আমরা মোটামুটি 250-300 মধ্যে আমরা মানে 12-14 উপাদান আমরা টেস্ট করতে পারি। যে জায়গায় আমি যদি হেভি ইনস্ট্রুমেন্টে যদি আমি এগুলো টেস্ট করতে চাই সে থেকে 3-4 আমার খরচা হবে। সেই জায়গায় আমাদের যে সয়েল টেস্ট কিট আছে সেটাতে কিন্তু 300 মধ্যেই আপনার 12-14 টেস্ট কমপ্লিট হয়ে যায়।
1: আচ্ছা, তাহলে কৃষক ভাইরা উত্তরবঙ্গ কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রতেও কিন্তু এইসব মাটি পরীক্ষা করতে পারবে। এই মাটির যে পিএইচ, হ্যাঁ, এই কথাটির সাথে তো আমরা পরিচিত, এই পিএইচটাই আসলে কি এবং স্কেল কত?
0: মাটির পিএইচ বলতে সাধারণত চাষিদেরকে এটাই বলবো যে মাটির যে অম্লত্ব বা ক্ষারত্ব এটার একটা মান নির্ধারণ করা হয়, এর উপরে আমাদের কিন্তু জমির অবস্থাটা ডিপেন্ড করে। যেমন মানুষেরও কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা পিএইচ ব্যালেন্স মেনটেন থাকে, তেমনি আমরা আমাদের জমিরও যদি ঠিকঠাকভাবে পিএইচ ব্যালেন্সটা মেনটেন করি, যেটা পিএইচ স্কেল হচ্ছে 0-14, যে জায়গায় আমরা 6.5-7 এটাকে আমরা নিউট্রাল স্কেল বলা হয় বা সুষম স্কেল বলা হয়, এই স্কেলটাই আমরা মেনটেন করার চেষ্টা করি সবসময়। এই 6.5-7 এই স্কেলটা যদি থাকলে, যেটা একটু আগে আমি আলোচনা করছিলাম যে জমির যে খাদ্য উপাদান নেওয়ার একটা যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটা ঠিকঠাক থাকে, আমি জমিতে কোনো জিনিস দিলাম আমার দেখা গেল 7-7.5-8-4 আমার পিএইচ ব্যালেন্স আছে, সেই জায়গায় হয়তো ইউরিয়া দিচ্ছি ইউরিয়া আমার নিতে পাচ্ছে না, বা কোনো কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছি মাইক্রোনিউট্রিয়েন্ট নিতে পাচ্ছে না। তো এই পিএইচ ব্যালেন্সটা যদি ঠিকঠাক থাকে জমিতে আমরা যাই দিই না কেন সেই মাটি তার গ্রহণযোগ্য যে ক্ষমতা সেই ক্ষমতাটা কিন্তু থাকে।
1: আচ্ছা, মাটির পিএইচ ব্যালেন্স ঠিক রাখবার জন্য তাহলে আমাদের কৃষক ভাইদের কী করণীয় রয়েছে?
0: এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে সবসময় আমরা মাটির পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই চেষ্টা করব এবং চেষ্টা করা উচিত। তার জন্য সবথেকে প্রয়োজন হচ্ছে যে মাটিতে আমরা অধিক পরিমাণে জৈব সার দেব, এবং এই জৈব সার দেওয়ার জন্য চাষি ভাইদের কোনো বাজারে যেতে হবে না আর পয়সা খরচাও করতে হবে না। শুধু আমার চিন্তাধারা বা আগামী দিনের জেনারেশনের কথা যদি আমরা মাথায় রাখি যে আগামী দিনে আমার নেক্সট জেনারেশন সেই 5 জমি বা সেই জমির থেকে বা 10 জমি যার যেমন আর কি পরিবারের জমি থাকে সেই জমির থেকে নেক্সট জেনারেশন আমার ঠিকঠাকভাবে খাদ্য উপাদান তৈরি করতে পারবে, এই কথা মাথায় রেখে যদি আমরা চাষাবাদ করি তাহলে একমাত্র একটাই উপায় জৈব হারে চাষবাস করা এবং অধিক পরিমাণে জৈব উপাদান প্রয়োগ করা আমাদের জমিতে। বা এখন যেমন সরকার থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পও চালাচ্ছে প্রত্যেকটা জায়গায় যে প্রাকৃতিকভাবে চাষাবাদ করা, তো এইসব জিনিস যদি চাষি ভাইরা একটু সচেতন থাকেন তাহলে আমার মনে হয় না যে আগামী দিনে জমি দূষিত হওয়া বা এই পিএইচ ব্যালেন্স ঠিকঠাকভাবে মেনটেন করা বা আমরা অনেক সময় বাজার থেকে বিভিন্ন হরমোন বা বিভিন্ন অনুখাদ্য যেগুলো আমরা প্রয়োগ করে থাকি সেগুলোর প্রয়োজন হবে যদি আমরা মানে জৈবভাবে বা অধিক পরিমাণ জৈব উপাদান যদি আমরা দেওয়ার চেষ্টা করি, বা তাহলে জমির যে কিছু কিছু সমস্যাগুলো মেনলি আমাদের জমি নষ্ট হয়ে গেছে, আমাদের জমিতে আমাদের যে বেনিফিশিয়ারি বা পরিবেশ বান্ধব যে ছোট্ট ছোট্ট যে পোকাগুলো থাকে মাইক্রোবস যেগুলো বলা হয় সেই মাইক্রোবসের সংখ্যা দিনকে দিন কমানোর জন্য, এবার তাদের সংখ্যা যখনই কমে গেছে, মাটির উর্বরতা

0: তখনই কিন্তু হারিয়ে ফেলেছি। তো এই উর্বরতা আগামী দিনে নিয়ে আসার জন্য আমাদের একটাই উপায় যে অতিরিক্ত বা তাদের প্রয়োজন মাফিক আমাদের খাবার দিতে হবে। তাদের একটাই খাবার, সেটা হচ্ছে জৈব উপাদান। তারা কিন্তু এই যে আমরা বিভিন্ন কেমিক্যাল জিনিস আমরা দিয়ে থাকি, সেটা কোনো সময়েই তাদের খাবার জিনিস না। তাদের খাবার জিনিস কিন্তু আমরা জৈবভাবে যে জিনিসগুলো দিই সেই সব জিনিসগুলো। এখন যেহেতু আমরা যান্ত্রিকের উপর ডিপেন্ড হয়ে আছি, যে যান্ত্রিকভাবে চাষাবাদ করার, তা সত্ত্বেও আমাদের মাঝে মধ্যে কম বেশি হলেও জৈব উপাদান দেওয়া উচিত। না হলে কিন্তু আমাদের সেই জমিটা আর জমি থাকবে না, সেটা একটা বাঞ্জার জমি হয়ে যাবে।
1: ঠিক আচ্ছা, মাটির গুণমান নিজে কিভাবে পরীক্ষা করবেন আমাদের কৃষক ভাইরা?
0: হ্যাঁ, মাটির গুণমান যদি কোনো কৃষক ভাই মনে করেন যে আমার কোনো ল্যাব টেস্ট করার জায়গা নেই, কোথাও আমি যেতে পারছি না, তো বিভিন্ন যে খাদ্য উপাদানগুলো আমরা দিয়ে থাকি, ইউরিয়া, ফসফেট, পটাশ যেগুলো থাকে, তো সেইগুলো একটা 2 মিটার বাই 2 মিটার এরকম একটা চারকোনা ঘর বানিয়ে সেটা নিজে নিজে টেস্ট করতে পারে। দেখা গেল এখানে আমি ইউরিয়া নিয়েছি, পটাশ নিয়েছি, এরকম 2-4টা উপাদান যেগুলো বিশেষ করে আমরা দিই, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ আর কি, ঠিক আছে। তো এই উপাদানগুলো বা এই সারগুলো আমি বাজার থেকে নিয়ে এসে আমি 4টা চারকোনায় ভাগ করে রাখলাম এবং সুন্দর একটা জমিতে এমনভাবে 1 মিটার স্কোয়ার বা 2 মিটার স্কোয়ার একটা ঘর বানালাম, মানে যাতে এই জলটা ওর ঘরে না ঢুকতে পারে, ওর জলটা এর ঘরে না ঢুকতে পারে। এরকম করে যদি আমরা ফসলটাকে তার ফল দেখি যে কতটা পরিমাণ সে ফসল ফলাতে পারছে, এবার যখন দেখব যে এই ফসল যখন যেখানে ইউরিয়া দিয়েছি এবার সেখানে ফসল কম হয়েছে, সেখানে বুঝবে আমরা এটার ঘাটতি কম আছে,
1: ইউরিয়ার ঘাটতি। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ,
0: তো এরকমভাবে নিজে নিজে টেস্ট করা যায়।
1: আচ্ছা,
0: যে বিভিন্ন সার, প্রধান যে সারগুলো থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের যে খাদ্য উপাদান, সেগুলো দিয়ে আমরা এরকমভাবে টেস্ট করতে পারি। একটা জমিতে এরকম 4 কোনায় 4টা ঘর বানিয়ে আমরা চাষ করতে পারি যে ওই ফসলটার ওই ঘরে, পার্টিকুলার ঘরে কতটা পরিমাণ ফলন দিয়েছে। যখন যেটাতে দেখব একটু কম হচ্ছে তখন সেটা আমরা ধরে নিতেই পারি এটার আমার অভাব আছে।
1: আমাদের এই মাটি বহু যুগ যুগ ধরে তবেই তো তৈরি হয়েছে, এবং মাটির সংরক্ষণ, মাটির স্বাস্থ্য ভাবনা, সেগুলো কিন্তু আমাদেরকেই ভাবতে হবে, তবেই হয়তো আগামী প্রজন্ম এই সুফলা সুজলা একটা পৃথিবী আমরা দিতে পারব। তো আমাদের কৃষক ভাইদের জন্য এই মাটি পরীক্ষা নিয়ে আপনার কি বার্তা রয়েছে?
0: হ্যাঁ, কৃষক ভাইদের জন্য আমি একটা কথাই বলবো, লাস্টে যেটা বললাম যে অধিক পরিমাণে জৈব সার যাতে আপনারা ব্যবহার করেন, এবং জমিতে প্রয়োগ করার জন্য যে সার বা যে ওষুধ আপনারা দেবেন সেটা যেমন বাড়িতেই তৈরি করার চেষ্টা করেন। তাতে কী হবে, এক, আপনার নিজের স্বাস্থ্য ভালো থাকবে, দুই হচ্ছে আপনার জমির স্বাস্থ্য ভালো থাকবে, আপনার অর্থ শুধু অপচয় হবে না, সাথে হচ্ছে আপনি দীর্ঘদিন সেই জমির থেকে ফসল উৎপাদন করতে পারবেন।
1: হ্যাঁ, আবার অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগে ফসলের গুণগত মানও হ্রাস পায়, সেটাও কিন্তু এই মাটি পরীক্ষার মাধ্যম দিয়েই ঠিক করতে পারবে আমাদের কৃষক ভাইরা।
0: হ্যাঁ নিশ্চয়ই, কারণ আমি যখনই জানতে পাচ্ছি যে আমার নাইট্রোজেন পার্সেন্টেজ যথেষ্ট আছে, অথচ আমি নাইট্রোজেন ইউরিয়া দিয়েই যাচ্ছি, তখন আমি সেটাকে কমাতে পারি এবং সুসংহত হারে সারের প্রয়োগ করতে পারি। প্রথমে বললাম যে সার প্রয়োগ করার যখন এই গুরুত্ব, সেই জিনিসগুলোকে কমানোর জন্যই মাটি পরীক্ষা দরকার কিন্তু।
1: ঠিক,
0: যাতে করে আমি এই যে অধিক পরিমাণে সার ব্যবহার করছি সেটাকে রিডিউস করার জন্যই আমি মাটি পরীক্ষা করব, যাতে করে পরিমিত পরিমাণ আমি জানতে পারি এবং সেই পরিমাণে সার প্রয়োগ করতে পারি।
1: হ্যাঁ, একদম ঠিক। আমাদের কৃষক ভাইরা যারা এখনও মাটি পরীক্ষা করেননি, তারা কিন্তু অবশ্যই যে কোনো চাষের আগে মাটি পরীক্ষা করবেন, এবং বিভিন্ন কেন্দ্র থেকে কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন, কিভাবে করতে হবে সেটাও কিন্তু সেখান থেকে আপনারা জানতে পারবেন। আমাদের আজকের এই আলোচনা থেকে মাটি পরীক্ষা নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ডক্টর হেমব্রম জানালেন সেটাতে কিন্তু আমাদের কৃষক ভাইরা অনেকটাই উপকৃত হবেন। আসরে আসার জন্য ডক্টর হেমব্রম আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব। আলোচনায় অংশ নিয়েছিলেন কুচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ হেমব্রম। গ্রামেগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।

0: কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে, সিকিম সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। এর সাথে শেষ হল আজকের গ্রামে গঞ্জের অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন আইভি দে।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: জাল অফার্স থেকে সাবধান।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরই।
1: আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে জনজীবন।

0: চলছে জীবন গড় গড়িয়ে, বাড়ছে বোঝা রোজ, রোজ নামচার এই জীবনে কমছে না সে বোঝ। জীবন নির্বাহের ক্ষেত্রে জীবিকার গুরুত্ব অপরিসীম, এ যেন একে অপরের সাথে সমান্তরাল সমীকরণেই চলে এসেছে বরাবর। সমাজের প্রতি স্তরে প্রতি ক্ষেত্রে এই জীবিকা নির্বাহের জন্যই মানুষকে ক্রমাগত লড়ে যেতে হচ্ছে। আমরা আমাদের এই অনুষ্ঠানে সেই বিভিন্ন স্তরের মানুষদের রোজ নামচার গল্পই তুলে ধরব আপনাদের কাছে জনজীবন অনুষ্ঠানটির মধ্য দিয়ে। নির্দিষ্ট সময় তিস্তা ক্যানেল ধরে আমরা চললাম গজলডোবার দিকে। বেশ কিছুটা যাওয়ার পর আমরা ডান দিকে বৈকুণ্ঠপুর ফরেস্টের ভেতর দিয়ে কাঁচা রাস্তা ধরে আঁকা পাকা পথ দিয়ে বনাঞ্চলের ভেতর প্রায় 8 থেকে 9 কিলোমিটার দক্ষিণ দিকে এগিয়ে চললাম। কিছুটা যাওয়ার পর আমরা এসে পৌঁছালাম 1 নম্বর টাকিমারি গ্রাম পঞ্চায়েতের ঠিক কাছেই মহারাজ ঘাটে। একটি টিনের দোতলা বাড়ির সামনে আমরা অবশেষে উপস্থিত হলাম। এই বাড়িতেই বসবাস করেন 70-এর ঊর্ধ্ব গৌতম চক্রবর্তী। তার বাড়ির ঠিক সাথে লাগানো রয়েছে 2টি পুকুর। এখন তিনি সেখানেই থাকেন এবং নিয়মিত মাছ চাষ করেন। একসময় তিনি যুক্ত ছিলেন রাজনীতির সাথে, পাশাপাশি তিনি ছিলেন ওই এলাকার একজন সুপরিচিত মানুষ, বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বর্তমানে মৎস্য ব্যবসায়ী গৌতমবাবু তাঁর জীবনের নানা কথা আমাদের প্রতিনিধির কাছে তুলে ধরলেন।
1: আচ্ছা গৌতমবাবু, প্রথমে একটু আপনার এই বাড়ির বর্ণনাটা জানতে চাইছি, যে এই যে টিনের একটা বাড়ি দোতলা, এটা কত বছরের পুরনো?
2: 90-এর দিকে আর কি, দশকের।
1: এবং পাশে যে আপনি পুকুরটা বলছেন, এই পুকুরটা কত বিঘার উপরে আছে?
2: এটা 2টো যে পুকুর আর সামনের জমি নিয়ে এই 12 বিঘার মতো জমি আছে।
1: পুকুরটা কত বিঘার উপরে হতে পারে?
2: তাও 5 বিঘা।
1: বেশ বড় কিন্তু পুকুর একটা। এইখানে এই মহারাজ ঘাটে এইখানে বসবাস কত বছর হলো?
2: এখানে আমি ধরেন 1994 সালে এসেছি বীরপালার থেকে। এই যে পুকুরগুলো দেখতেছেন তো, এগুলো সবগুলো আমি করছি আর কি।
1: এই যে পুকুরটা করেছে, এখানে কি কি মাছ চাষ হয়?
2: সব মাছ, কাতল, রুই, বাটা, চায়নাপটি।
1: মাছ এখানে কারা আসে নিতে?
2: টাকিমারি
1: ওরা এসে নিয়ে যায়। ওটা কি সিস্টেমে নিচ্ছে, মানে প্রত্যেক মাসে মাসে?
2: ওজনে
1: মানে কতদিন পর পর এটা তোলে ওরা?
2: তারা ওই 4-5 বার উঠাইলো, তারপরে বললো যে পরে আমি আর উঠাবো।
1: তো হাতি যখন আসে তখন কি করেন?
2: তখন দেখি, কিন্তু বেঁচে গেলাম একবার।
1: কিভাবে?
2: এই যে রাস্তাটা, মানে বুদ্ধি, মানে তখন ই হয়ে যায় আর কি।
1: ওরা তো দলে দলে আসে,
2: হাতি আসলেন এই দিক দিয়ে ওই বেড়াটা ভাঙলো।
1: আচ্ছা,
2: দিয়ে এই রাস্তা দিয়ে আসছে। আমি যে ঘরে ঢুকবো ভুলে গেছি, সোজা ছোট রান্না দৌড় মারছি আর কি। দৌড় মারার পরে ওই বাড়িতে যেয়ে উঠছি, আর ওই বাড়িতে আমি উঠলাম আর ওনার ছেলে উঠলো ওই পাশে। হ্যাঁ, আর হাতি একটু তাড়া দিল ঠিকই, কিন্তু ভদ্রলোক একটু ভালো ছিল। হ্যাঁ, তার বেশি দূর আর যায়নি আর কি।
1: এখানে কি প্রায় হাতি আসে?
2: এই সিজনে যদি বলতে পারেন এইদিকে কম আসলো, তবে আসছে দুধিয়া এইবারায়।
1: এখানে দেখছি অনেক হাঁস মুরগি আছে, এগুলো কি আপনি এখানে পালন করেন?
2: এইটা করতেছি আর কি।
1: কিরকম কেজি আপনি বিক্রি করেন এই লোকাল? এগুলো তো লোকাল মুরগি বলে না,
2: হচ্ছে লোকাল বললে ভুল হবে, এটা কয়লার।
1: কয়লার কয়লার কিরকম কেজি বিক্রি হয়?
2: কয়লার হচ্ছে 200 টাকা কেজি।
1: ব্রয়লার কোনটা, কয়লার কোনটা?
2: ব্রয়লারটা তো সাদা
1: সাদা,
2: আর এটা হচ্ছে বিভিন্ন রঙের আর কি।
1: এটাও হাইব্রিড। তো এখন আপনার জীবিকা কি? আপনি ভালো থাকুন এবং আপনার এই একটা বিশাল খামার বাড়ি, বাকি জীবনটা এইভাবে আপনি সুন্দরভাবে কাটিয়ে চলুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
2: নমস্কার।
0: গৌতম বাবুর সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আবারও বনাঞ্চলের ভেতর দিয়ে চললাম গজলডোবার দিকে, যেতেই আমাদের নজরে পড়ল বেশ কিছু মানুষ, তারা ক্ষেতে কাজ করছেন। এখানকার বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিকাজের সাথে যুক্ত। উত্তরবঙ্গের অন্যতম পর্যটন কেন্দ্র গজলডোবা সৌন্দর্যে পরিপূর্ণ হওয়ার পাশাপাশি উৎকৃষ্ট তার কৃষিকাজের জন্য, প্রসিদ্ধ তার কৃষিকাজের জন্য। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যেখানে উচ্ছে, ঝিঙে, আলু, পটল সহ বিভিন্ন ফসলের চাষাবাদ হয়, এমনই সরু আলপথ দিয়ে অনেকটা দূর যাওয়ার পর আমরা অবশেষে উপস্থিত হলাম একটি আলু ক্ষেতে। দেখলাম প্রচুর মানুষ সেখানে মাটির নিচ থেকে আলু তুলে বস্তা বন্দি করছেন। এবারে এমন কিছু মানুষের সাথে আমরা কথা বললাম, কৃষিকাজ যাদের জীবনের বড় অঙ্গ।
1: আপনার নাম?
3: কবিতা দাস।
1: একদম আমরা আলুর ক্ষেতে দাঁড়িয়ে আছি, প্রচুর আলু ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা কি কাজ করছেন?
3: আলু কুড়াচ্ছি।
1: আচ্ছা, আলু কুড়াচ্ছেন। এই আলু দেখছি প্রচুর আলু এখনো মাটির মধ্যে মিশে আছে, এগুলো আপনারা কিভাবে কাজ করছেন একটু বলুন।
3: আমরা হাত দিয়ে আশ্রয় নিয়ে কুড়াচ্ছি, তারপরে বস্তায় প্যাকেট করব, বস্তায় উঠাবো।
1: আচ্ছা, এটা করতে কতটা সময় লাগলো?
3: এই দেখেন বেলা 5টা বাজবে।
1: আচ্ছা, এখানে কত কিলো আলু হবে মোটামুটি মনে হয়?
3: 35-30।
1: 35-30 কুইন্টাল হবে, মানে কত বিঘার উপরে এই আলু চাষটা আপনারা করেছিলেন?
3: 4-5 বিঘা।
1: কত কেজি করে আলু এটা বিক্রি হচ্ছে, মানে কুইন্টাল কত করে থাকবে?
3: 60 টাকা করে কিলো হলে এবার 700 টাকা।
1: ও, 7-7 টাকা কিলো।
3: হ্যাঁ, 7 টাকা কিলো, 700 টাকা কুইন্টাল।
1: বাজারে তো 15-20 টাকা করে আলু আছে, তো মানে 7 টাকা করে এটা কি পাইকাররা নিচ্ছে?
3: পাইকার নিচ্ছে।
1: পাইকাররা কখন আসবে নিতে?
3: এই যে বিকাল 5টা,
1: মানে আজকেই আসবে?
3: আজকেই আসবে। হ্যাঁ, আজকে আলু তুলছে, আজকে পাইকার চলে আসবে।
1: আচ্ছা, কোথার থেকে আসবে পাইকার?
3: এই যে আমাদের গ্রাম থেকে বাজারে, বাজারে ধরেন দোকান দিয়ে বসে, ওখান থেকে আমরা বেচা কিনা করি, ওখান থেকেই আসছে।
1: এসে তারা বিকালবেলা এসে সব নিয়ে যাবে, গাড়ি নিয়ে আসবে, সব লোড করে নিয়ে চলে?
3: হ্যাঁ, বিকালবেলা গাড়ি লোড করে নিয়ে চলে যাবে।
1: আচ্ছা, মানে এই ক্ষেতের জমিটা আপনার আজকে পুরোটাই আলু উঠে যাবে?
3: হ্যাঁ, পুরোটাই আলু উঠাবে।
1: পুরো আলু উঠে যাবে?
3: হ্যাঁ, পুরো আলু উঠবে।
1: আচ্ছা, এরপরে আপনি কোথায় যাবেন আবার? আলু আবার কোন ক্ষেতে যাবেন এরপরে?
3: আজকের দিন বাদে কালকের দিন যাবো আবার, ঠিকাদার আছে।
1: আচ্ছা, ও ঠিকাদাররা আপনাকে বলে দেবে কোথায় কোথায় যাবেন?
3: হ্যাঁ, বলে দেয় কোথায় কোথায় যাই।
1: কতজন কাজ করছেন শ্রমিক এখানে?
3: এখানে 9 জন, 10 জন করেছি।

0: দেওয়া পরে ধরো রোয়ার লাগানোর পরে 20-22 দিন পরে সাফান দেয়, সাফান দিতে লাগে,
1: আচ্ছা,
0: এই দুইবার দিতে লাগে,
1: দুইবার লাগে।
0: লাগানো কালে একবার, পরে আবার সাফান কালে।
1: এত আলু এই ক্ষেতের মধ্যে আছে, এই সারাদিনে উঠে যাবে আলুগুলো?
0: হুম, টান শেষ হয়ে যাবে,
1: শেষ হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
0: নমস্কার।
2: নমস্কার, আমরা গাজলডোকা থেকে 6 কিলোমিটার আগে টাকিমারি ভালোবাসার মোড়ের কাছে এসেছি। এখানে আমরা একজন সাক্ষাৎ পেয়েছি, উনি কি করেন একটু আমরা জেনে নিই। আপনার নামটা বলুন।
3: রোহি দাস।
2: আপনি করেন কি?
3: বাড়িতে কাঁচা সবজির চাষ করছি, আমাদের টাকিমারির চরে।
2: আচ্ছা,
3: তিস্তা মায়ের চরে যে চাষ করছি। আমার তো জমি নেই, অল্প কিছু বাহিরে নিয়ে চাষবাস করছি আর কি।
2: ভাগ চাষ করছি,
3: ভাগ চাষ করছি।
2: কত বিঘে?
3: 3-4 বিঘে।
2: কি কি চাষ করেন ওর মধ্যে?
3: আলু আছে, বিনস আছে, বেগুন আছে, লঙ্কা আছে, এই সমস্ত।
2: তো এগুলো দিয়ে আপনাদের খাবার হয়ে যায় না আপনারা বিক্রি করেন?
3: খাবার জন্য এত লাগে না, কিন্তু আমরা বিক্রি করার জন্য যাতে এটা দিয়ে সংসার আমাদের চলে, সকল কিছু যাতে এটা দিয়ে চলে, এই আর কি। কিন্তু এর ভিতরে এই যে কিছুদিন আগে রাস মেলার আগে আমরা যে আলু রোপণ করেছি, সেখানে আমাদের প্রথমবারের আলু মটর সকল কিছু প্রত্যেকটা লোকেরই এই চাষে আমরা মার খেয়েছি। বর্ষা হলো, বর্ষার জলে সকল কিছু নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা যেহেতু এখানে চাষি মানুষ, তাহলে সেই চাষনি নিজের লেখা গান, গুরুদেবের কৃপায় আমি নিজেই লিখেছি গানটা। ওমর মনরে ছড়ি শুনে তিস্তার চরের চাষার লাইফ হিস্টোরি শুনে আমার বড় দুঃখ হয়, ওই তারা এই জীবন উৎসর্গ করে এ দেশে বাসীর প্রাণ বাঁচায়। ওমর মনরে ছড়ি শুনে তিস্তার চরের চাষের লাইফ হিস্টোরি শুনে আমার বড় দুঃখ হয়, এই চরের চাষের গতি অতি ফাস্ট, ওয়েদার হচ্ছে না একজাস্ট, তাই সম্মুখে মোদের দুর্গতি মাস, ওই আঘাতে খাচ্ছি বারে বার। দেখুন এই চরে যে চাষটা চলছে বারবার, কিন্তু আমরা আঘাত হানছি আমাদের ফসলের উপরে, মাছ চাষের উপরে, যত ফসল আছে সকল কিছুর উপরে, তাই আমরা বারবার আঘাত খাচ্ছি। তাই আমার
2: পোকার আঘাত কিন্তু আসেনি।
3: হ্যাঁ, পোকার আঘাত তো আছে, পোকার আঘাত তো চলছে সকল কিছু মিলিয়ে।
2: শুনি একটু, শোনা।
3: সবুজ ফসলের পাতার দুলনায় সকলে চাষির মুখের হাসি তার মাঝে লুকায়, তারা সকল চাষে মারি খেয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নেয়। ওমর মনরে ছড়ি শুনে তিস্তার চরের চাষার লাইফ হিস্টোরি ও শুনে আমার বড় দুঃখ হয়।
2: অনেক অনেক ধন্যবাদ রুই দাস মশাই আপনাকে। আচ্ছা, আপনার নামটা বলুন।
4: আমার নাম বঙ্কিম দাস, 1 নং টাকিমারি।
2: 1 নম্বর টাকিমারিতে আপনার বাড়ি। কত বছর ধরে আপনি এখানে বসবাস করছেন?
4: না হলো 18-20 বছর হবে।
2: আপনাদের গ্রাম সম্বন্ধে একটু বলুন, কি কি আছে আপনাদের গ্রামে? বাজার, দোকান, স্কুল, হাসপাতাল?
4: আমাদের এখানে ধরেন এমনিতে মোটামুটি ওই সেন্টার আছে, কিন্তু হাসপাতাল ওগুলা নেই। আর ধরেন টাকিমারি বাজার, ওইটা আমাদের এলাকায়
2: একমাত্র বাজার,
4: একমাত্র বাজার। আর আমরা মালামাল বিক্রি করতে হলে যেতে হয় আমাদের হয় বেলাগোপা মার্কেট, নাই শিলিগুড়িতে।
2: এখান থেকে বেলাগোপা মার্কেট কত?
4: তাও মনে হয় 15-16 কিলো এরকম হবে।
2: আচ্ছা, এই যে জঙ্গলের ভিতর দিয়ে আমরা এলাম তিস্তা ব্যারেজ থেকে, কোন জঙ্গল এটা?
4: এটা বকুণ্ঠপুর জঙ্গল,
2: বৈকুণ্ঠপুর ফরেস্ট। এখানে তো দেবী চৌধুরানীর মন্দিরও রয়েছে। কত দূর এখান থেকে?
4: এখান থেকে বেলাগোপা থেকে 15 কিলো।
2: আচ্ছা, তো এই জঙ্গলের ভিতর দিয়ে আজকে 18 বছর আগে এটা জায়গাটা কেমন ছিল?
4: তখন তো আরো অনেক জঙ্গল ছিল।
2: তারপর
4: এখন তো এই যে রাইতে তো মানে আমাদের চলাফেরা অনেক কষ্ট।
2: কিরকম
4: মানে? রাইতে হাতিবাবু ঢুকে।
2: এখনো হাতি চলে আসে?
4: এখনো আসে।
2: আচ্ছা,
4: এ গত পরশু দিন রাইতেও ঢুকছে।
2: হুম,
4: এই যে আলু খেতে দিয়ে গিয়ে মানে আলু টালু ঠ্যাং দিয়ে মানে তুলে অনেকগুলো আলু খেয়েছে।
2: আর বাঁশ বাগান? বাঁশ তো ওর খুব প্রিয় খাদ্য।
4: বাঁশ তো হলো ওর প্রিয় খাদ্য। ধরেন এই জ্যৈষ্ঠ মাসের দিকে তখন বেশি আসে। এক এক পালে ধরেন 80-90টা 70টা 50টা ওই রকম করে থাকে।
2: আচ্ছা, তো তাড়ান কি করে তখন?
4: ও তখন তো মানুষের মানে ঘুম নাই। কত মানুষ মারা গেল, গেল বছর 3 জন মানুষ মারা গেল হাতিতে মারছে, 3 জন।
2: এমনি কি করেন?
4: চাষ করি, সবজি, সবজির চাষ করি।
2: কত বিঘা?
4: 8 বিঘা জমি চাষ করি।
2: 8 বিঘাতে আপনি সবজি চাষ করেন?
4: হ্যাঁ।
2: দুজনের সংসার, চারজনের সংসার?
4: চারজনের সংসার।
2: পুকুর টুকুরও আছে, মাছ চাষও করেন নাকি?
4: মাছ চাষও করি অল্প, নিজের জায়গা যতটুকু আছে অতটুকু পুকুর।
2: সবজি কি কি?

0: করছেন এখন?
1: কপি করছি, আলু করছি, লঙ্কা করছি, তারপর ঝিঙা করছি, তারপরে ধুন্দুল বলে,
0: হ্যাঁ ধুন্দুল, হ্যাঁ
1: ওইটা ওইটাও করছি।
0: আচ্ছা, তো এগুলো করে
1: লাউ লাউ আছে, করলা আছে,
0: এগুলো বিক্রি কোথায় করেন?
1: ওগুলা শিলিগুড়িতে বিক্রি
0: করতে হয়। খরচ কীরকম হয় আর দাম কীরকম পান?
1: খরচ যদি ফল হয় তাহলে মানে দাম কম পাইলেও পোষায় আসে দামে, দামে যদিও কম হয় তাও মাল বেশি হলে তাহলে পোষায়, আর যদি মালও বেশি হয় দামও কম থাকে পোষায় কিন্তু, তবে দাম যদি কম থাকে মালও যদি কম হয় তাহলে তো আর পোষাবে না।
0: না যাই হোক, আপনার চাষবাস করে মোটামুটি, চাষ আপনি নিজে করেন না মজুর দিয়ে করাতে?
1: না, লোক দিয়ে করাই, নিজেও করি।
0: আচ্ছা, তো আপনাদের কি ট্রাক্টরে চাষ না গরুর এখন?
1: না ট্রাক্টর, আমাদের এখানে ট্রাক্টরের চাষ।
2: এবারে আলু চাষিদের সাথে কথা হওয়ার পর আলু ক্ষেতের মধ্যে দিয়ে অনেকটা হেঁটে সরু আলপথ দিয়ে অনেকটা যাওয়ার পর অবশেষে আমরা এসে উপস্থিত হলাম গজলডোবার সেই বিখ্যাত ব্রিজে, যেখানে দাঁড়িয়ে আমরা আবারও মন দিয়ে উপভোগ করলাম প্রকৃতিকে, প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ গজলডোবাকে, যেখানে একদিকে সবুজ বনানী, অন্যদিকে নদীর বহমান ঢেউয়ের খেলা। এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। সেই সাথে উপরি পাওনা হিসেবে দেখতে পেলাম দূরের ওই সবুজ পাহাড়কে। এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার সাথে যুক্ত, পর্যটন কেন্দ্রকে তারা যেন আগলে রেখেছেন বিভিন্নভাবে, এবং সেই কেন্দ্রের মাঝেই তারা নিজেরা পেয়েছেন জীবনে বাঁচার রসদ। কেউ বা টোটো চালিয়ে, কেউ বা ব্রিজের ওপরে বিভিন্ন রকম ঠেলায় খাওয়ার বিক্রি করে তাদের জীবন অতিবাহিত করছেন। শুধু যে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসছেন নিয়মিত তা নয়, উত্তরবঙ্গের বাইরে, ইভেন পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে আসছেন এই অপার প্রাকৃতিক সৌন্দর্যকে দুচোখ ভরে উপভোগ করবেন বলে।
3: আমরা একদম তিস্তা ব্যারেজ, এটা তিস্তা ব্যারেজ, তো তিস্তা ব্যারেজের উপরে আছি। নতুন বোধহয় বৃষ্টি হয়েছে, নতুন বৃষ্টি হয়েছে, তো এই ব্রিজের উপরে অনেক পর্যটক তারা এখানে রয়েছে, এবং এখানে বেশ কিছু দোকানদারও রয়েছে, তারা পসার সাজিয়ে বসে আছে। আমরা একটু তাদের সাথে কথা বলি। আপনার নাম?
4: আনন্দ বিশ্বাস।
3: আচ্ছা, আপনি কিসের দোকান দিয়েছেন দাদা? এটা
4: পেয়ারা, তারপরে কামরাঙ্গা, তারপরে যে আনারস, আচ্ছা এসব আখের রস আছে।
3: আচ্ছা, তো কীরকম টুরিস্ট আসছে এখানে
4: এখন? একটু আসে টুকটাক হালকা,
3: তো গরমও পড়ে গেছে। হ্যাঁ, তো এবারে আপনি এখানে কখন দোকান দেন?
4: ওই 10টা 11টা দিই।
3: কতক্ষণ থাকেন?
4: 6টা অবধি 7টা অবধি।
3: তো কীরকম ব্যবসা হচ্ছে?
4: হচ্ছে মোটামুটি ভালোই।
3: টুরিস্টরা আসছে, জিনিস কিনছে?
4: হ্যাঁ আসে।
3: হ্যাঁ, এই যে টুরিস্টরা আসছে, জিনিস কিনছে, আপনাদের সংসার এইভাবেই চলছে?
4: হ্যাঁ এইভাবেই চলছে।
3: কীরকম লাভ হচ্ছে আপনার?
4: হচ্ছে মোটামুটি 300-400 টাকা হয়, 400-500 টাকা হয়।
3: 400-500 টাকা হয়? আচ্ছা, এবং টুরিস্টরা কোথা থেকে আসে মোটামুটি?
4: এটা তো আসে অনেক দূরে থেকে, কলকাতা থেকে আসে, তারপরে যে আরও বাইরে থেকেও আসে।
3: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে?
4: আমার মা বাবা নাই, আমি আছি, আর আমার ছেলে পেলে আছে।
3: আচ্ছা, কয় ছেলে পেলে?
4: 3 ছেলে 4 মেয়ে।
3: আচ্ছা, তারা কি করছে?
4: বাড়িতেই আছে এখন, একজন বাইরে গেছে কাজে।
3: আচ্ছা, এই যে আপনি এখানে দোকানটা দিয়েছেন ব্রিজের উপরে, কোনো অসুবিধা হয় না?
4: না,
3: কেউ কিছু বলে না, প্রশাসন থেকে কিছু বলে না?
4: যেদিন ভিড় হয় ওই দিন নিচে যেতে হলে নিচে যাই।
3: নিচে যাও?
4: হ্যাঁ।
3: আচ্ছা, আর অন্য সময় তোমরা
4: যেদিন ফাঁকা থাকে ওই দিন এখানে থাকি?
3: তখন পুলিশ কিছু বলে না?
4: না, এমনি বলে না।
3: আচ্ছা, এই যে আপনি কামরাঙ্গা পিয়ারা এগুলো সব রেখেছেন, তো এগুলো কোথার থেকে নিয়ে আসেন?
4: শিলিগুড়ি থেকে নিয়ে আসি, আমাদের গ্রামে থেকে নিয়ে আসি।
3: আচ্ছা, তো এগুলোর কিরকম লোকে নিচ্ছে, খাচ্ছে কিরকম?
4: খাচ্ছে ভালোই, টুকটাক করে চলছে।
3: হ্যাঁ, এটা দিয়ে আপনার সংসার চলে যাচ্ছে?
4: হ্যাঁ চলছে।
3: আপনার পরিবারে যারা আছে তারা আপনাকে সহযোগিতা করে?
4: হ্যাঁ করে।
3: আচ্ছা, যখন ভিড় হয় তখন কি করেন?
4: আসে, যেমন বাড়ি থেকেও আসে লোক।
3: আপনাকে ধন্যবাদ এবং নমস্কার। আমরা একদম গজলডোবা, যে নতুন ব্রিজটা হয়েছে সেই ব্রিজের উপরে রয়েছি, এবং এখান থেকে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর দেখা যাচ্ছে। পাশ দিয়ে তিস্তার জল বয়ে যাচ্ছে ক্যানেলের পাশ দিয়ে, এবং ওটা কি রয়েছে দিদি?
5: আপনি
3: ব্যবসা করছেন, কি ব্যবসা রয়েছে? এটা
5: এটা হলো পিয়ারা, কামরাঙ্গা, আনারস, সব চাট।
3: সব চাট?
5: হ্যাঁ, চাট।
3: কিরকম আপনি আপনার বিক্রি হচ্ছে?
5: হ্যাঁ, ভালোই হয়। এই সিজন
3: কিরকম টুরিস্ট আসে?
5: আসে, ভালোই আসে টুরিস্ট।
3: কোথা থেকে কোথা থেকে আসে জানেন?
5: বাইরে থেকে, কলকাতা, শিলিগুড়ি, বিভিন্ন জায়গা থেকে।
3: আচ্ছা, এটা আপনার দোকানটা কতক্ষণ চালান, মানে কখন খোলেন, কখন আপনি বন্ধ করেন?
5: 10টা 11টা আবার চলে যাই, 5টা 5:30 যখন অন্ধকার হয়, সন্ধ্যাবেলায় চলে যাই।
3: এই ব্রিজের উপরে যে ব্যবসা করছেন তাতে কোনো অসুবিধা হয় না?
5: না না, কোনো অসুবিধা নেই।
3: কেউ কিছু বলে
5: না? না, কেউ কিছু বলে না। না,
3: যখন ভিড়ভাট্টা খুব হয়ে যায় তখন?
5: তখন যখনকার ভিড়ভাট্টা না, তখন কাউ কিছু বলে না। যখনকার ওই 25শে ডিসেম্বর বা যে সময় ভালো ভালো দিন, সেই সময় ওই নিচে পাঠিয়ে দেয়।
3: নিচে পাঠিয়ে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কীরকম আপনার বিক্রি হয় ডেলি?
5: ডেলি বিক্রি হয় 700-800-1000।
3: কীরকম দাম আছে কোনটা বলুন তো? কীভাবে?
5: 20 টাকা প্লেট, 30 টাকা প্লেট, কামরাঙ্গাও 30 টাকা, 20 টাকা, আনারস, সব একই।
3: কীরকম খাচ্ছে লোক?
5: হ্যাঁ, ভালোই খাচ্ছে এসে। হ্যাঁ।
3: আপনার সংসারে কে কে আছে?
5: আমার সংসারে আমার শাশুড়ি আছে, আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড।
3: আচ্ছা, হাজবেন্ড কি করে?
5: হাজবেন্ড ভোরের আলোতে চাকরি করে।
3: বাহ, মানে আপনারা সবাই একদম এইখানে যুক্ত হয়ে আছেন। হ্যাঁ, ছেলে মেয়েরা কি করছে?
5: আমার ছোট ছোট ছেলে মেয়ে, একটা হলো 4 বছর, একটা হলো 5.5 বছর।
3: আচ্ছা, ওরা
5: ওরা বাড়িতে? হ্যাঁ, পড়াশোনা করছে
3: বাড়িতে। আচ্ছা, তো এইখানে এই যে সুন্দর একটা টুরিস্ট স্পট হওয়াতে আপনাদের মতন এই আশপাশে গ্রামের অনেক মহিলা বা পুরুষদের কিন্তু অনেক সুবিধা হয়েছে, তাই না?
5: সুবিধা হয়েছে, খুব অনেক সুবিধা হয়েছে।
3: এবং একটা ইনকামের পথ কিন্তু হয়ে গেছে, নাকি?
5: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
3: আচ্ছা, সরকারি কোনো সুযোগ সুবিধা পান?
5: সরকারি সুযোগ সুবিধা এখনো তো পাইনি, সরকারি সুযোগ সুবিধা।
3: রেশন পান?
5: হ্যাঁ, রেশন পাই।
3: বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন?
5: না না, ঘর পাইনি এখনো। হ্যাঁ, বাথরুম পেয়েছি। যে জমিটার বদলে আমাদের চাকরি দিছে, তারপরে হলো জায়গা দিছে, টাকা দিছে। এখন 1,00,000 টাকা পাবো, 50,000 টাকা করে দিছে। আমাদের জমি, ওই যে ফার্স্ট প্লেয়ার আছে না, ওখানে আমাদের ঘর ছিল। এখানে হলো অনেকগুলো 14টা বাড়ি ছিল।
3: সবাই?
5: হ্যাঁ, সবাইকে উঠিয়ে দিয়েছে। ক্ষতিপূরণ এখন 1,00,000 টাকা পাবো, সেটাই। আর চাকরি পাবে? চাকরি শুধু আমার হাজবেন্ডই পেয়েছে, আর 13 জন পাইনি।
3: আচ্ছা, কিন্তু আপনাদের এই যে ক্ষতিপূরণটা দিল, আপনাদেরকে আলাদা করে বাড়ি করে দিয়েছে, বাড়ি থাকবার জায়গা করে দিয়েছে?
5: বাড়ি, হ্যাঁ, থাকবার জায়গা তো দিয়েছে। ওই যে মনসা মন্দিরে, ওখানে সবাইকে 7 কাটা করে দিয়েছে। হ্যাঁ, 14 জনকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
3: ঠিক। আপনাকে ধন্যবাদ এবং নমস্কার।
5: ধন্যবাদ আপনাকে।
3: নমস্কার ভাই।
6: হ্যাঁ নমস্কার।
3: কি বিক্রি করছো?
6: ঝালমুড়ি, মিশালি, চটপটি।
3: একদম তিস্তার এই যে নতুন ব্রিজটার, এই ঝুলন্ত ব্রিজ বলে নাকি?
6: হ্যাঁ, ঝুলন্ত ব্রিজ।
3: ঝুলন্ত ব্রিজ, একদম ব্রিজের উপরে তুমি দোকান দিয়ে বসে আছো, তো এবারে কোনো অসুবিধা হয়?
6: না না, কি আর অসুবিধা হবে।
3: আচ্ছা, প্রশাসন থেকে কিছু বলে না যে এখানে দোকান দিও না?
6: না না।
3: আচ্ছা, তোমার এখানে কিরকম ব্যবসা হয়?
6: ওইটা, এখানে তো লোক আসলে লোক দেয় কথা, ওই 500-600-1,000 কত সময়, সবসময় একরকম না তো?
3: 500-600-1,000 এরকম হচ্ছে না? আচ্ছা, কোথার থেকে কোথায় টুরিস্ট আসছে?
6: না তা জানি না।
3: আচ্ছা, এই দোকানটা কতক্ষণ চালাবা তুমি?
6: 6টা 7টা।
3: 7টা পর্যন্ত লোক থাকে?
6: থাকে, কতদিন? কতদিন থাকে না।
3: তোমার পরিবারে কে কে আছে?
6: এক ছেলে, এক মেয়ে, ঘরে বাইরে 4 জন।
3: মানে এইটা দিয়ে কি তোমার সংসার চলে?
6: না,
3: ঠিক আছে, অনেক ধন্যবাদ এবং নমস্কার।
6: নমস্কার।
3: আপনার নাম কি দাদা?
7: আমার নাম জহরলাল মন্ডল।
3: আচ্ছা, এখানে থাকেন গাজলবাদে?
7: আমাদের বাড়ি কাঠামবাড়ি।
3: তো এই যে এখন সিজন টাইম, কিরকম আপনার প্যাসেঞ্জার হচ্ছে?
7: প্যাসেঞ্জার একটু কম হচ্ছে আর কি।
3: কোন সময়টা বেশি হয়?
7: এই পূজোর সময় একটু বেশি হবে মানে, আর এমনি 15-ই আগস্টে বেশি হয়।
3: আচ্ছা, এই এই ব্রিজটা তো নতুন ব্রিজ না গাজলডোবার?
7: হ্যাঁ হ্যাঁ
3: হ্যাঁ,
7: নতুন ব্রিজ।
3: তো টুরিস্ট যারা বাইরে থেকে দেখতে আসছে, এরকম কিরকম সংখ্যা এখন এই সময়টায়?
7: সংখ্যা একটু কম এই সময়টা।
3: আচ্ছা, তো আপনার এই ডেইলি টোটো কিরকম ইনকাম হচ্ছে?
7: আগে 500-600-700 এরকম হতো, এখন 300-400 এরকম আসছে আর কি।
3: আচ্ছা, নিজের টোটো এটা?
7: হ্যাঁ, নিজের টোটো, আমার নিজের টোটো।
3: আচ্ছা, এই টোটো চালিয়ে আপনি সংসার চালান?
7: হ্যাঁ হ্যাঁ।
3: বাড়িতে কে কে আছে?
7: বাড়িতে আমি আছি, দুই ছেলে এক মেয়ে আর আমার স্ত্রী।
3: ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। আপনার নাম?
8: আমার নাম সুষমা বৈদ্য।
3: কোথা থেকে এসেছেন?
8: নদিয়া কৃষ্ণনগর থেকে।
3: বাবা বা, ইয়ে গাজলডোবা ইয়ে তিস্তার ব্রিজের উপরে আপনারা রয়েছেন, কেমন লাগছে দেখতে?
8: খুবই ভালো লাগছে, আচ্ছাজনক ব্রিজ আমরা দেখিনি কোনোদিন।
3: তাই পাশ দিয়ে চলে যাচ্ছে তিস্তা নদী, আর এই যে সুন্দর ভিউটা চারিদিকে, কেমন আপনার ওখানে আছে?
8: খুব আচ্ছা, আমাদের ওখানে এই সমস্ত ব্রিজ নেই, যত ব্রিজ যত নদী সবই তো উত্তরবঙ্গে, জল ঢাকা তিস্তা তোর্ষা মহানন্দা সবই তো আমাদের উত্তরবঙ্গে, সব উত্তরবঙ্গে, আমাদের নদী তো উত্তরবঙ্গে।
3: এখানে এসে আপনার কেমন লাগছে বলুন?
8: হ্যাঁ, নদী মাতৃক দেশ, খুবই ভালো লাগছে।
3: আচ্ছা, তো হঠাৎ করে এখানে কেন?
8: দেখতে আসলাম, আশ্চর্যজনক ঝুলন্ত ব্রিজ দেখতে আসলাম।
3: আগে কখন এসেছেন?
8: না, প্রথম,
3: প্রথমবার। খুব ভালো, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু বলুন।
8: সুষমা বৈদ্য।
3: সুষমা বৈদ্য, সুষমা বৈদ্য এসেছেন নদিয়া থেকে এবং গাজলডোবা এই ঝুলন্ত ব্রিজের উপরে দাঁড়িয়ে আছেন, তিনি দেখে খুব অভিভূত এবং খুব আনন্দিত, তাই তো?
8: খুব উৎফুল্লিত,
3: উৎফুল্লিত। আচ্ছা, তোমার নাম কি বাবা?
9: হীরক মণ্ডল।
3: হীরক মণ্ডল, হীরক তুমি কোথায় থাকো?
9: আমি কাঠামবাড়ি।
3: কাঠামবাড়ি, তুমি কি এই প্রথমেই গাজলডোবাতে এলা?
9: না, আগেও দুইবার আসি।
3: দুবার এসছো, তো এখন এইবারে এসে এই ব্রিজটা তো নতুন দেখলা নাকি?
9: না, আগেও আসি, আগেও দেখছি।
3: আগেও দেখেছি, এইবার এসে তোমার কেমন লাগছে বলো?
9: এইবার এসে ভালোই লাগতেছে।
3: ভালো আছে। কি কি দেখলা বলো তো?
9: এখানে এই যে ব্রিজ দেখলাম, নদী দেখলাম।
2: আমাদের প্রতিনিধি এই অঞ্চলের বিভিন্ন মানুষের সাথে কথা বললেন, জানলেন তাদের জীবন গাথা। সত্যি গজলডোবার এই পর্যটন স্থলকে কেন্দ্র করে এই অঞ্চলের স্থানীয় মানুষ নিজেদেরকে বিভিন্ন পেশার সাথে যুক্ত করেছেন। কেউ বা নদীতে জাল ফেলে মাছ ধরে, কেউ বা নদী থেকে সংগ্রহ করা বিভিন্ন রকমের মাছকে পর্যটকদের জন্য খাদ্য হিসেবে প্রস্তুত করে, আবার কেউ বা নানা রকমের খাওয়ারের পসরা সাজিয়ে তাদের জীবন অতিবাহিত করছেন। এ যেন এক ক্ষুদ্র ভারত, যেখানে শুধু উত্তরবঙ্গ কিংবা পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসেন গজলডোবার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখবেন বলে। এভাবে ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হয়ে গেল ফালাকাটা জেলার এক ক্ষুদে বন্ধুর। শুনলাম পড়াশুনোর পাশাপাশি মাটির গানের সাথে জুড়ে থাকা তার আরও একটি নেশা। চলুন এবারে তার সাথে পরিচিত হই এবং তার কাছ থেকে শুনে নিই মাটির গান।
10: নমস্কার, আমি সৌজন্য বর্মন, আমি কুশিয়ার বাড়ি এপি স্কুল থেকে পড়াশোনা করি, আমি ক্লাস থ্রিতে পড়ি। আমি আজকে আমার মা বাবার সঙ্গে গাজলডোবায় ঘুরতে এসেছি।

জনজীবন অনুষ্ঠানটির আজকের পর্ব আমরা এখানেই শেষ করলাম। আজ আমরা ছিলাম উত্তরবঙ্গের অন্যতম মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র গজলডোবায়, যেখানে একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য, নদীর ঢেউ, সেই সাথে এই অঞ্চলে স্থানীয় মানুষদের জীবন যাপনের বিভিন্ন গল্পকথা আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন পর্বে নতুন কোন জায়গায়। গ্রন্থনা সম্প্রীতা আচার্য, সম্পাদনা বিকাশ পাল।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন জওয়ান ভাইদের জন্যে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নম্বরে 9434076705 9434076705। ইতিমধ্যেই একজন শ্রোতা বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন, দেখি কে আছেন। হ্যালো।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে
1: আমি
0: বলছেন?
1: বীরভূম, বীরভূম জেলার দুবরাজপুর থেকে।
0: হ্যাঁ, আপনার নামটা বলুন।
1: অমিতাভ ঘোষ।
0: আচ্ছা, নমস্কার অমিতাভ ঘোষ।
1: নমস্কার দিদি।
0: হ্যাঁ, কেমন আছেন বলুন?
1: হ্যাঁ ভালো আছি দিদি, ভালো আছি। আপনি?
0: হ্যাঁ ঠিক আছি, ভালো আছি।
1: আচ্ছা, বিষয় কি রাখলেন বিষয়টা যেন?
0: না, বিষয় আমি এখনো বলিনি, আমরা সবে অনুষ্ঠান শুরু করলাম।
1: হ্যাঁ হ্যাঁ, আমার প্রথম শ্রোতা বলছি।
0: হ্যাঁ, আপনি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শ্রোতা। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, অনুষ্ঠান শুনতে থাকুন।
1: বিষয়টা বলুন, আমি একবার শুনে
0: হ্যাঁ,
1: নিই।
0: বিষয়টা আজকে হচ্ছে, আমরা বিষয় ভাবনা রেখেছি সংস্কৃতির সমন্বয়। ঠিক আছে, মানে দুটো সংস্কৃতিকে, দুটো ভিন্ন সংস্কৃতি,
1: হ্যাঁ হ্যাঁ বুঝেছি
0: হ্যাঁ,
1: বুঝেছি
0: কিভাবে
1: বুঝেছি, মানে
0: একসাথে এসে একটা নতুন, হ্যাঁ, সংস্কৃতি
1: তৈরি
0: তৈরি
1: করা যায়,
0: হয়।
1: সমাজ সমন্বয়। হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ
1: ঠিক আছে ঠিক আছে, আপনি ইয়ে করুন, তারপর আবার যদি আমি পারি আবার
0: হ্যাঁ,
1: বলবো, আমি
0: একদম
1: একটু হেঁটে নিই
0: একদম একদম
1: বিষয়টা
0: একদম,
1: নিয়ে। হুম ঠিক
0: আপনি
1: ঠিক
0: সাথে থাকুন।
1: ধন্যবাদ
0: হ্যাঁ,
1: ধন্যবাদ দিদি।
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, শুরুতেই একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আজকে যে বিষয় ভাবনা নিয়ে আনন্দধারা অনুষ্ঠান শুরু করছি, সেই বিষয় ভাবনা রয়েছে সংস্কৃতির সমন্বয়। এটি মূলত বোঝায় যে দুটো বা ততোধিক ভিন্ন সংস্কৃতির লোকজনের মধ্যে যোগাযোগের ফলে একে অপরের সংস্কৃতিকে প্রভাবিত করা এবং গ্রহণ করা, এর ফলে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে কিংবা কিছুটা পরিবর্তিত হয়ে একটি মিশ্র ও বৃহত্তর সাংস্কৃতিক ধারা তৈরি হয়। আজকে আমাদের বিষয় ভাবনা সংস্কৃতি সমন্বয়। আর একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কে আছেন দেখে নি। হ্যালো।
2: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: ভালো ভালো গান চালান।
0: হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন।
2: আচ্ছা
0: শ্রোতা বন্ধুরা, চলে যাই আজকে আমাদের প্রথম গানে, শিল্পী মান্না দে, হার মানাহার ছায়াছবি থেকে।

0: আচ্ছা, নমস্কার বিশ্বজিৎ বাবু।
1: কেমন আছেন দিদি ভাই?
0: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো তো?
1: না দিদি ভাই, আমি তো চিরদিনে খারাপ। আমি তো এমনি ধরুন এখন, আগে চোখে দেখতে পেতাম না সেটা আলাদা কথা,
0: হ্যাঁ
1: কিন্তু
0: হ্যাঁ,
1: এখন বর্তমানে কিডনির সমস্যা হওয়ার জন্য আমি খুব মানে অসুস্থ। এখন এখন
0: ওহো,
1: আমি সারাদিন বর্ধমান থেকে ডাক্তার দেখিয়ে এলাম।
0: আচ্ছা আচ্ছা,
1: কিছু তো করার নেই, সময়
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, রোগ মানুষের শরীর থাকলেই আসবে, সেটা থেকে মুক্তি কি করে পাওয়া যায়, তার উপায় আমাদের খুঁজে বার করে নিতে হবে, আর কি করা যাবে।
1: না।
0: হ্যাঁ বলুন,
1: বিষয় কি দেখেছেন আজকে?
0: আজকে বিষয় সংস্কৃতির সমন্বয়। দুটো সংস্কৃতির মিলে যে নতুন একটা সংস্কৃতি তৈরি হয়, সেই বিষয় নিয়ে আজকে কথা হচ্ছে।
1: দেখুন সংস্কৃতিটা
0: যেমন ধরুন, খুব সহজে বলতে গেলে আমাদের ধরুন বাংলা, বাঙালি যে সংস্কৃতি, সেখানে আমরা এই যে যেমন শ্রাবণ মাস পড়ে গেছে এখন বর্তমানে, আমরা যখন ছোট ছিলাম সেই সময় কিন্তু এই যে শ্রাবণ মাসে হাতে কাছের চুড়ি পরা, আমরা পারিপার্শ্বিক কাউকে কিন্তু সেভাবে তখন সেই সময় কিন্তু দেখিনি। এখন এই সংস্কৃতিটা আমরা কোথাও থেকে তো গ্রহণ করেছি, তো সেইটা এখন আমরা নিজের মধ্যে বহন করছি, তো এইভাবেই তো সংস্কৃতি একটার সাথে একটা যোগসূত্র তৈরি হয়। তো আজকে এই নিয়ে আমাদের কথা হচ্ছে, আপনার যদি কিছু বলার থাকে বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, আপনি মানে সংস্কৃতি নিয়ে মনে হয় যেন সে মতো বলবো, কারণ এই কারণে আমি সপ্তাহখানেক ছিলাম, সেই মাত্র আমরা সেই জন্য আমি আর কিছু বললাম। আমি কেমন জানলাম এবং আমরা স্টেশন নিয়ে খুব সুন্দর পরিচালনা করছেন সেটা মানে শুনে আমার খুব, এইটুকু বললাম দিদি ভাই, নমস্কার।
0: ধন্যবাদ ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আপনি শুনুন আমাদের অনুষ্ঠান, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন, ঠিক আছে? শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাই পরের গানে। শিল্পী লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে শুনুন স্বর্ণ তৃষ্ণা ছায়াছবি থেকে এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে ডায়াল করুন এই নম্বরে 9434076705। নম্বরটি আর একবার বলছি, 9434076705। আপনারা অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে, মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। আজকে এই অনুষ্ঠানে আমাদের বিষয় ভাবনার মধ্যে রয়েছে সংস্কৃতির সমন্বয়। বাঙালি সংস্কৃতি, আমাদের যে বাঙালি সংস্কৃতি, এটা কোনো একক উৎস থেকে উদ্ভূত হয়নি। প্রাচীনকাল থেকে শুরু করে বিভিন্ন সংস্কৃতির মানুষ যখন একত্রে বসবাস শুরু করে, তখন একে অপরের রীতিনীতি ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। বিভিন্ন সভ্যতার সংমিশ্রণের ফলে নতুন শিল্পকলা, খাদ্যাভ্যাস ও উৎসবের জন্ম হয়। এই বিশ্বায়নের যুগে এক সংস্কৃতির উপাদান অন্য সংস্কৃতিতে ছড়িয়ে পড়ে, যা বিশ্বব্যাপী মানুষের মধ্যে এক মেলবন্ধন তৈরি করে। এই বিষয়ে আপনার মতামত আমাদের জানাতে ফোন করুন এই নম্বরে 9434076705। চলুন শুনে নিই আমাদের পরবর্তী গান। পরবর্তী গানের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, মনিহার ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। এই অনুষ্ঠানটি ফোন করতে, আমাদের সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে যে নাম্বারে ডায়াল করতে হবে, নাম্বারটি আর একবার বলে দিচ্ছে, 9434076705 9434076705। এই নাম্বারে ফোন করুন আর আপনাদের মতামত জানান, আমাদের অনুষ্ঠান কেমন লাগছে, আমরা অপেক্ষায় রয়েছি। চলে যাই আমাদের আজকের পরের গানে। শিল্পী কিশোর কুমার হরিশ্চন্দ্র শৈব ছায়াছবি থেকে, গানটির সঙ্গীতকার রবীন্দ্র জৈন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের পরবর্তী গানে। শিল্পী আশা ভোঁসলে, একান্ত আপন ছায়াছবি থেকে শুনুন এই গানটি।

শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের হাতে সময় আর একদমই নেই। আজকের মতো এখানেই শেষ করছি লাইভ ফোন ইন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আনন্দধারা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন আকাশবাণী শিলিগুড়ি। নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব বিদ্যমান। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কালিম্পং, দার্জিলিং, মালদা ও আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ কালিম্পং 17 সেন্টিমিটার, লাভা 11, ঝালং 9, দার্জিলিং 7, রায়গঞ্জ 7, কুমারগ্রাম 7, মাঝিতার 6 এবং চেপান 6 সেন্টিমিটার করে। আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলার দু একটি স্থানে ভারী বৃষ্টিপাত যথাক্রমে 7 থেকে 11 সেন্টিমিটারের সতর্কী বার্তা রয়েছে। শুনলেন আবহাওয়ার খবর। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হিয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, আলিপুর, কলকাতা। জেনারেল ওয়েদার বুলেটিন। সাউথ ওয়েস্ট মনসুন হ্যাজ বিন অ্যাক্টিভ ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, উইথ হেভি টু ভেরি হেভি রেইনফল অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার কালিম্পং, মালদা, দার্জিলিং, আলিপুরদুয়ার অ্যান্ড নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রিসিভড, মালদা 14 সেন্টিমিটার, কালিম্পং 12, লাভা 11, ঝালং 9, কুমারগ্রাম 7, মাঝিতার 6 অ্যান্ড চেপান 6 সেন্টিমিটার ইচ। Weather forecast for next 7 days. Light to moderate rain or thundershower very likely to occur at most places over all districts of Sub-Himalayan West Bengal and Sikkim. Weather warning for next 7 days. Heavy rainfall 7 to 11 centimeter very likely to occur at one or two places over Darjeeling, Alipurduar and Kalimpong districts of Sub-Himalayan West Bengal. That's conclude for weather today. Please stay tuned with us. Our next announcement in Bangla.

আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ি, সন্ধ্যে 6:05 বিশেষ অনুষ্ঠান মুখোমুখি, বিষয় সমাজসেবা আমার সাধনা, সমাজসেবী শক্তিপদ পালের সাক্ষাৎকার আপনারা শুনবেন। সাক্ষাৎকারটি নিয়েছেন সোমনাথ দাস। 6:40 প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী জয়শ্রী দেউরি। 7:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:00 আইনি কথা, হিন্দু আইন অনুযায়ী কন্যা সন্তানদের প্রাপ্ত অধিকার, এই বিষয়ে কথা বলবেন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মনীষা দত্ত। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আঠ। 8:30 আধুনিক গান শিল্পী প্রতিমা।

বন্দ্যোপাধ্যায়। 9:15 সংসদ পর্যালোচনার রেকর্ডিং। রাত 9:30 এ শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান বিচিত্রা। 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:30 শুনবেন লাইভ ফোনের অনুষ্ঠান মনের জানালা। এখন আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী আজকে পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6:05 শুনবেন লাইভ ফোনের অনুষ্ঠান বাংলা আধুনিক গানের অনুষ্ঠান গানের ভেলা। 7:00 জয়মালা। 7:45 পপ এক্সপ্রেস। রাত 8:00 শুনবেন হাওয়া মহল। 8:15 অনুষ্ঠান চিত্রলোক। রাত 9:00 শুনবেন আপকে লিয়ে। 9:30 আজকে ফানকার। রাত 10:00 শুনবেন বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান ছায়া গীত। 10:30 শুনবেন ঢালতি যায় রাত। এখন জানিয়ে দিচ্ছি আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। মঙ্গলবার 21 জুলাই 2026, যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় শহরের প্রধান প্রধান সড়কগুলিতে যান চলাচল প্রত্যাশিতভাবে ধীর গতির থাকবে। সকল যাত্রী ও চালকদের ধৈর্য বজায় রেখে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। ধীর গতির যান চলাচল নির্মাণাধীন এলাকা দার্জিলিং মোড় ক্রসিং, সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলমান, এটি একটি পরিচিতপূর্ণ যানজট এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শাহুডাঙ্গি থেকে আমবাড়ি লিঙ্ক ব্রিজ নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা অথবা শিলিগুড়ি ও আমবাড়ি অথবা শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতের ক্ষেত্রে নোয়াপাড়া মোড় ব্যবহার করতে হবে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা মাটিগাড়া হাট থেকে মাটিগাড়া সকাল 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন অনুগ্রহ করে দার্জিলিং মোড় এড়িয়ে চলুন। এনজিপি স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং এবং মিরিকগামী যানবাহন নৌকাঘাট কাওয়াখালী খাপড়াইল রেউট ব্যবহার করুন। সিকিম ও কালিম্পং থেকে এনজিপি স্টেশন এবং বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রিয়েল টাইম আপডেটের জন্য শিলিগুড়ি ট্রাফিক অফিসিয়াল পেজটি অনুসরণ করুন। আপনাকে সাহায্য করতে আমাদের সহযোগিতা করুন। শুনলেন আজকের ট্রাফিক বুলেটিন আকাশবাণী শিলিগুড়ি।

0: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
2: শিলিগুড়ি, শুরু হচ্ছে অনুষ্ঠান মুখোমুখি। মুখোমুখি অনুষ্ঠানে আজ রয়েছে সমাজসেবী শক্তি পালের সাক্ষাৎকার।
3: ইউনিক ফাউন্ডেশন মানুষের পাশে, মানবতার সেবায়। গত 15 বছর ধরে উত্তরবঙ্গ থেকে শুরু করে সমগ্র পশ্চিমবঙ্গে নিরলসভাবে মানুষের সেবায় কাজ করে চলেছে ইউনিক ফাউন্ডেশন টিম। সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত এবং প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই তাদের একমাত্র লক্ষ্য। করোনা মহামারীর কঠিন সময়ে যখন শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল, তখন কৃষক পরিবারের প্রায় 80 জন শিশুকে নিয়ে তারা গড়ে তোলে বিদ্যাছায়া পাঠশালা, যাতে অর্থের অভাবে কোনো শিশুর পড়াশুনো বন্ধ না হয়ে যায়, সেই লক্ষ্যেই শুরু হয় তাদের এই উদ্যোগ। মানুষের বাড়ি বাড়ি গিয়ে পুরনো পোশাক সংগ্রহ করে সেগুলো পৌঁছে দেওয়া হয় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী

বাগানের শ্রমিক ও অসহায় পরিবারগুলোর হাতে। তাদের এই ছোট্ট প্রচেষ্টা বহু মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে। মাত্র এক টাকায় বিরিয়ানি, হাসপাতালের বাইরে রোগীর পরিবারের হাতে খাবার তুলে দেওয়া, চিকিৎসার পাশাপাশি যেন ক্ষুধার সঙ্গে লড়াই করতে না হয়, সেই ভাবনা থেকেই তাদের এই উদ্যোগ। আপনিও চাইলে এই মানবিক যাত্রার অংশ হতে পারেন। আপনার সামান্য সহযোগিতা এবং অংশগ্রহণ অনেক মানুষের জীবনে আশার আলো জ্বালাতে পারে। যোগাযোগ করুন 9064111943। নম্বরটি আবারও জানাচ্ছি 9064111943। ইউনিক ফাউন্ডেশন, মানুষের পাশে, মানবতার সেবায়।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।
0: নমস্কার, মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে মুখোমুখি অনুষ্ঠানে একজন বিশেষ ব্যক্তিত্বকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। তিনি ইউনিক ফাউন্ডেশনের একজন কর্ণধার। ইউনিক ফাউন্ডেশন বিগত 15 বছর ধরে মানুষের পাশে থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। গোটা উত্তরবঙ্গ জুড়ে তাদের কাজকর্ম ছড়িয়ে রয়েছে। ইউনিক ফাউন্ডেশনের ফাউন্ডার অর্থাৎ কর্ণধার যিনি শক্তি পাল, তিনি পেশায় ডিফেন্সের একজন কর্মচারী কিন্তু নেশায় সমাজকর্মী। তিনি নিজেকে সমাজকর্মী বলেই পরিচয় দিতে বেশি আগ্রহী। শক্তিপাল আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তাকে বলতে ইচ্ছে হয়, হে কর্মযোগী, এমন হোক তোমার কর্মকাণ্ড যে বিধাতা তোমার ভাগ্য লেখার আগে তোমায় প্রশ্ন করবে তুমি কি চাও। সে প্রশ্নের উত্তরে আমরা পরে যাব, তার আগে শক্তিপালকে আমরা স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার স্যার। নমস্কার।
0: প্রথমে আপনার কাছে জানতে চাইব যে আপনার পরিচয়টা কি, ডিফেন্স কর্মী না সমাজকর্মী?
2: স্যার, আমি বেসিক্যালি ডিফেন্স থেকে তালুকাত রাখি, তারপরে আমি সমাজের জন্য মানুষের জন্য কাজ করা আমার একটা নেশা। কারণ ছোটবেলার থেকে আমি যেই দারিদ্রতার সাথে লড়াই করেছি, যেই ছোটবেলা থেকে আমি যে হেরিকেনের আলোতে পড়াশোনা করে ম্যাট্রিক পাস করেছি, আমি HS পাস করেছি, সেই যে কষ্টটা আমার মধ্যে যে রয়েছে সেটা আমি যাতে আর কোনো ছেলে বা কারোর মধ্যে যাতে না দেখতে পাই তার জন্যই আমার এই প্রয়াস এবং ইউনিক ফাউন্ডেশনটা আমি শুরু করেছি। এইভাবেই আমার জার্নিটা শুরু হয়।
0: আচ্ছা, এই যে ইউনিক ফাউন্ডেশন বললেন, এটি একটি সমাজসেবী সংস্থা। আপনার এই কর্মজীবনের সঙ্গে সমাজকর্মী হিসেবে নিজেকে নিয়োজিত করা, ডিফেন্সে কতদিন ধরে আপনি আছেন?
2: বিগত আমি আমার 17 বছর হয়ে গেল স্যার।
0: এখনো আপনি ডিফেন্সে কর্মরত অথচ সমাজকর্মী হিসেবে, সেখানে আপনার কোনো একটা সংঘাত হয় না?
2: না স্যার, আমার কাজকর্ম বিগত যে 15 বছর হয়ে গেল, আমার স্যারেরা বা আমার যারা আছে তারা আমার কাজকর্ম তাদের ভালো লেগেছে, তারা আমার এই কাজকর্মে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, মানুষের পাশে থাকার জন্য আমাকে পাঠিয়ে দিয়ে থাকে।
0: আচ্ছা, তাহলে ডিফেন্সে আপনি কর্মরত বলছেন, সেটা কোথায় পোস্টিং আপনার?
2: এখন তো আমার নাগাল্যান্ডে পোস্টিং।
0: আচ্ছা, নাগাল্যান্ড থেকে এসে আপনি সারা উত্তরবঙ্গ জুড়ে, যেমন আপনি বলছেন যে আপনাদের ইউনিক ফাউন্ডেশনের কাজকর্ম ছড়িয়ে রয়েছে, বিশেষ করে শিলিগুড়িতেও তো ছড়িয়েই রয়েছে, ওখান থেকে এসে আপনার এই কাজ করতে কোনো অসুবিধা হয় না?
2: না, আমার বিশেষভাবে টিম রয়েছে আমার।
0: আচ্ছা,
2: আমি এখন ফোনের মাধ্যম দিয়ে বেশি এটা করি। আমার টিমে ম্যাক্সিমাম 40 জন মেম্বার রয়েছে।
0: আচ্ছা,
2: বেশিরভাগ কলেজের স্টুডেন্টরাই কাজকর্ম রয়েছে।
0: বাহ।
2: তো আমাদের বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ আমরা বেসিক্যালি করে থাকি, তো সেগুলোর মধ্যে সবগুলো ডিপার্টমেন্টের টিম আলাদা আলাদা করা আছে আমার।
0: আপনি একটু আগেই বললেন যে ছোটবেলায় আপনি যখন হেরিকেনের আলোয় পড়াশুনো করতেন, দারিদ্র দেখেছেন, সেই থেকে আপনার মনে হলো, ইউনিক ফাউন্ডেশন আপনি তৈরি করলেন কিভাবে, কবে তৈরি করলেন, কেন তৈরি করলেন?
2: আমি যখন ছুটিতে একা একা আসতাম, যখন আমাদের বেসিক্যালি একটা ডিফেন্স পার্সোনালের 3 মাস ছুটি থাকে, তো আমি যখন ছুটিতে আসতাম শহরে দেখতাম রাস্তায় বিভিন্ন ধরনের ভবঘুরেরা পড়ে থাকতো।
0: আচ্ছা,
2: সেই ভবঘুরেদের আমার ইচ্ছা ছিল যে তাদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে, ক্লিন আপ করে, খাওয়া দাওয়া করিয়ে আমি একটা জায়গায় রাখার ব্যবস্থা করতাম। তো সেখান থেকেই আমার একটা নেশা আমার মধ্যে শুরু হয়। তো এইভাবে আমি কাজ করতে করতে

0: করতে শহরে বিভিন্ন ধরনের মানুষ আমার সাথে যোগাযোগ করে।
1: তখন একাই ছিলেন?
0: তখন আমি একাই করতাম।
1: আচ্ছা,
0: এইভাবে করতে করতে আরো মানে এখন 40 জনের মতো হয়ে গিয়েছে।
1: মানে এখন এটা নেশায় পরিণত,
0: নেশায় পরিণত হয়ে গেছে।
1: আচ্ছা, তা আপনার এই ইউনিক ফাউন্ডেশনের অধীনে কি কি কাজ হয়, কি কি কাজ করেন?
0: প্রথমে যেটা আমি কাজ যেটা করি, যে বিদ্যাছায় পাঠশালা আমি একটা খুলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের আদলে, খোলা আকাশের নিচে আমার এই পাঠশালা।
1: আচ্ছা বেশ।
0: যার নাম হচ্ছে বিদ্যাছায় পাঠশালা।
1: কিরকম সেটা?
0: যাদের বাবা মা কৃষক পরিবারের সাথে বিলং করে, যার হয়তো বাবা নেই বা বাবা ছেড়ে চলে গেছে, সেই সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে আমার একটা, কোভিড এর সময় আমরা দেখেছি যে শিক্ষা ব্যবস্থা একদমই বসে গিয়েছিল, স্কুল কলেজ যাতায়াত বন্ধ হয়ে গেছিল, সেখান থেকেই আমার কনসেপ্টটা হয়েছিল খোলা আকাশের নিচে এই সমস্ত শিশুদেরকে শিক্ষা দিয়ে তাদের মানে আলোকিত করার জন্য। আমার
1: মানে এটা কি শুধু অনাথ শিশুদের জন্যই? না
0: না, বেসিক্যালি কৃষক পরিবারের থেকে বিলং করে, গরিব ঘরে কৃষক পরিবারের থেকে। আর এমন জায়গায় আমার স্কুলটা কাওয়াখালীতে রয়েছে, পোড়াঝাড় গ্রাম বলে, ওখান থেকে আপনার একটা সরকারি স্কুল 10 কিলোমিটার দূরে।
1: আচ্ছা,
0: তাই আমার এই প্রয়াসটা ওখানে চালু,
1: মানে ওই এলাকায় যাতে,
0: ওই এলাকায় যাতে একটুখানি সুবিধা হয়, যাদের তাদের ছাত্রছাত্রীরা যাতে একটুখানি মানুষ হতে পারে, সেই জন্য আমার প্রয়াস। এবং শহরের বিভিন্ন ধরনের শিক্ষকেরা 1 ঘন্টা করে সময় দেন, কেউ আর্ট শেখান, কেউ নাচ শেখান, কেউ ইংলিশ টিচিং করেন।
1: কতজন ছাত্রছাত্রী
0: ওখানে? স্যার 80 জন রয়েছে বর্তমানে।
1: আচ্ছা, তাদের সবকিছু পড়াশোনার ব্যাপারে, সবকিছু
0: পড়াশোনা, তারপরে খাওয়া দাওয়ার দায়িত্ব। এবং বিভিন্ন সময় আমরা দেখেছি শহরের মানুষেরা ফোন করে, কেউ জন্মদিন পালন করতে চান, কেউ মৃত্যুবার্ষিকী, আপনার অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী, এই সমস্ত ওই বাচ্চাদের মিড ডে মিলের মাধ্যম দিয়ে তারা করতে চান, অনেকে যোগাযোগ করেছেন।
1: সরকারি সুযোগ সুবিধা কিছু পান
0: না? সরকারি সুযোগ সুবিধা পাইনি আমরা, এবং রেজিস্ট্রেশন করা আমার এই সংগঠন। এবং পাবলিক যেভাবে আমাদের কাজকে সাপোর্ট করছে, পাবলিক সাপোর্ট করছে বলে আমরা এগিয়ে যাচ্ছি, এই কাজটা কন্টিনিউ করতে পারছি।
1: আচ্ছা, এরপরে আর কি করেন?
0: এরপরে আমরা একটা কাজ করে দেখবেন, হসপিটালের বাইরে আমাদের 1 টাকায় বিরিয়ানি চলে।
1: আচ্ছা,
0: শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, আমরা সবাই জানি বাইরের থেকে, বিভিন্ন জেলা থেকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে ওখানে চিকিৎসার জন্য।
1: আচ্ছা,
0: সেই সমস্ত রোগীর পরিবারের জন্য আমরা 1 টাকায় বিরিয়ানি খাওয়া, একটু ভালো খাবার, কখনো ভেজ কখনো চিকেন।
1: আচ্ছা,
0: বিকজ 1 টাকাটা এই জন্যই আমরা নিই, যেহেতু তারা এসে যাতে বলতে না পারে যে আমরা ফ্রিতে খাওয়াটা নিচ্ছি।
1: আচ্ছা, তাদের মনে যাতে কোনো সংকীর্ণতা না থাকে।
0: এক্স্যাক্টলি স্যার, তাই জন্য আমরা এই 1 টাকাটা আমরা রেখেছি, 1 টাকার বিনিময়ে আমরা একটু ভালো খাবার তাদের মুখে তুলতে চাই, এটাই আমাদের একটুখানি।
1: এটা কি রেগুলার করেন আপনারা?
0: এটা আমরা রেগুলার করি, আমরা বেসিক্যালি নর্দার্ন মেডিকেল কলেজে একদিন করি, আর একদিন আমরা শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে করি।
1: আচ্ছা, সমাজসেবার জন্য তো অনেক অনেক মানে দিগন্ত বিস্তৃত পরিষেবার দরকার।
0: একদম স্যার,
1: একটু আগে কথা বলতে বলতে শুনছিলাম যে পুরনো জামা কাপড় কিভাবে কালেকশন করে সবাইকে ডিস্ট্রিবিউট করেন, সেটা কিভাবে?
0: আজকালকার দিনে দেখেছি স্যার, মানে পুরনো জামা কাপড় না দেখবেন একদিন পরার পরে না মানে ছোট হয়ে যাচ্ছে বা অন্য পছন্দ হচ্ছে, কিনতে যায় মানুষে। কিন্তু এই পুরনো জামা কাপড়গুলো যে কাউকে দেবে মানুষে, যে আমার কাছে বাড়িতে রাখা আছে, সেটা আজকাল মানুষ একদমই বলে না, যে বাড়িতে এমনি পড়ে থাকে। তো আমাদের এই কনসেপ্টটা যে বিনা পয়সায় বাজার আমরা চা বাগানের মানুষদের কাছে নিয়ে যাই প্রত্যেক মাসে 2 বার করে।
1: আচ্ছা,
0: বিনা পয়সায় বাজার, সেখানে আমরা এই পুরনো জামা কাপড় বিভিন্ন বাড়ির থেকে আমরা সংগ্রহ করি অ্যাজ আ সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে।
1: আচ্ছা,
0: তা আমরা বিভিন্ন কলকাতা থেকেও রিসেন্টলি এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে আমরা জামা কাপড় কালেকশন করে আমরা শর্ট আউট করি, যে বয়স্কদের একজন, বাচ্চাদের শাড়ি আলাদা করে, সেগুলো আমরা চা বাগানের মানুষদের কাছে প্রত্যেক মাসে 2 বার করে আমরা বিনা পয়সায় বাজার আমরা সেই জামা
1: কাপড়ের বিভিন্ন চা বাগান।
0: হ্যাঁ, বিভিন্ন চা বাগান।
1: আচ্ছা,
0: বন্ধ চা বাগান হোক, তারপরে আরো যেখানে, কেন চা বাগানে মানুষ না পুরনো জামা কাপড়ের জন্য মানে দাঁড়িয়ে থাকে, আমরা কবে আসবো বলে, তাদের তো দরকার জামা,
1: ওটাই তাদের চাহিদা।
0: একদম ম্যাম, একদম স্যার। তো এটাই আমাদের পুরনো জামা কাপড় কালেকশন। এখন তো কলকাতা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন করছে আমাদের, এমনকি মুম্বাই থেকেও ফোন করেছে, জামা কাপড় কুরিয়ার করে দিচ্ছে আমাদেরকে।
1: আচ্ছা, এই যে জামা কাপড়গুলো নিয়ে যান, তারপরে সেটা কি করেন? সেটাকে বললেন যে বিনা পয়সার দোকান,
0: বিনা পয়সায় বাজার,
1: বিনা পয়সায় বাজার, সেটা কিভাবে করেন আপনারা?
0: আমরা এই জামা কাপড়গুলো মানুষ যখন গুছিয়ে আমাদেরকে দেয়, আমরা সেটাকে প্রথমে রিফ্রেশিং করি আমরা, আমার মিসেস সেটা উপরে নিয়ে গিয়ে ধোলাই করে সম্পূর্ণ আলাদা আলাদা করে,
1: মানে বাগানে গিয়ে কি দোকানে?
0: না না, আমরা আমরা আগে আমরা নিজেদের মতো করে আমরা চয়েস করে নিই আগে।
1: আচ্ছা,
0: যেই কামা, অনেকে সবাই ভালো দেয় না, অনেকে ছেঁড়া ফাটা সবকিছু দিয়ে দেয় একবারে, সেটাকে শাট আউট করতে হয় আমাদের।
1: আচ্ছা,
0: সেই জন্য তারপরে আমরা আলাদা আলাদা করতে হয়, বাচ্চাদের আলাদা, বয়স্কদের আলাদা, তারপরে ওটাকে আমরা ব্যাগ ভরে ভরে আমরা বিস্তীর্ণ চা বাগান এলাকাতে নিয়ে গিয়ে বিনা পয়সায় বাজার বলে আমরা একটা অনুষ্ঠান করে থাকি প্রত্যেক মাসে 2 বার করে।
1: আচ্ছা, এই যে আপনি বললেন বিনা পয়সায় বাজার, প্রত্যেক মাসে

0: এবার আমার মনে করুন ইচ্ছে হলো যে আমিও কিছু জামা কাপড় আপনাদের মাধ্যমে গরিবদেরকে দিতে চাই, সেটা কিভাবে আপনারা যোগাযোগ করেন?
1: আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের একটা যোগাযোগ নাম্বার রয়েছে, আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, এবং সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখতে পাবেন ইউনিক ফাউন্ডেশন বলে, সেখান থেকে মানুষ আমাদের নাম্বার যোগাযোগ করে আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছে।
0: আচ্ছা,
1: মানে কন্টিনিউ একদিনে প্রায় 10-20 জন মানুষ ফোন করছে জামা কাপড়ের জন্য।
0: আচ্ছা, বেশ খুব সুন্দর একটা প্রয়াস আপনাদের।
1: থ্যাংক ইউ।
0: এর সঙ্গে শক্তিবাবু আপনার নাম একটা জায়গায় জড়িয়ে আছে, সেটা হচ্ছে রক্তদান। এই যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষ চিকিৎসা করতে আসেন আমাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে শিলিগুড়িতে, এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রক্তের চাহিদা কিন্তু একটা বিরাট বড় চাহিদা, সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি?
1: সেক্ষেত্রে স্যার আমাদের একটা ব্লাডের একটা আমাদের টিম রয়েছে, ডাইরেক্ট ব্লাড ডোনেট সিস্টেম বলে আমরা DBD বলে একটা আমরা টিম বানিয়েছি।
0: আচ্ছা,
1: ধরুন বাইরের থেকে যখন পেশেন্টরা আসে রক্তের জন্য, যখন এখানে রক্ত দরকার পড়ে তার পেশেন্টের রোগীর পরিবারের জন্য, রোগীর জন্য স্পেশালি, তখন তারা ঘোরাফেরা করে বাইরের থেকে আসা করে, কোথায় রক্ত পাবো, কোথায় ইয়ে যাবো, কোথায় কী করবো, কারণ মানুষ তখন মেন্টালি তার পেশেন্টকে ঠিক করার জন্য থাকে। সেই সময় আমার নাম্বার তারা যোগাযোগ করে, অ্যাজ আ সোশ্যাল সাইট বা কারো মাধ্যম দিয়ে হোক, কোনো শুভাকাঙ্ক্ষীর মাধ্যম দিয়ে হোক, আমার নাম্বার জোগাড় করে তারা আমার কাছে ফোন আসে। তখন আমরা কুইক আমার টিম, যে DBD টিম আছে ডাইরেক্ট ব্লাড ডোনেট, তারা পৌঁছে যান তাদেরকে ব্লাড দেওয়ার জন্য, ডাইরেক্ট ব্লাড দেন। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা করে থাকি তার কার্ডও রয়েছে। আমরা শহরের মানুষদের জন্য কম দিই, বাট বাইরের থেকে যারা আসে তাদের জন্য বেশি প্রেফার করি আমরা।
0: আচ্ছা, মানে শহরের মানুষ যদি করার চাহিদা হয়,
1: হ্যাঁ, তখন আমরা আমাদের কার্ড দিয়ে হেল্প করি।
0: আচ্ছা, আর এমনি রক্তদান শিবিরও হয় আপনাদের?
1: হ্যাঁ, আমাদের রক্তদান শিবিরও করি। রক্তদান শিবির না করলে আপনি কার্ডটা আপনার কাছে রাখতে পারবেন।
0: আচ্ছা, সেটা তার মানে আপনারা সেই রক্তদান শিবির করে সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকে জমা
1: দিচ্ছেন? ব্লাড ব্যাংকে জমা।
0: বেশ, আমরা দেখেছি এর আগেও যে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগ হয়, গত বছরও হয়েছে, এবং এর আগে শুধু প্রাকৃতিক দুর্যোগ বলবো কেন, বিভিন্ন দুর্ঘটনা, এরকম বিষয়গুলোতেও সমাজসেবী সংগঠনগুলো বিপুলভাবে ঝাঁপিয়ে পড়েন। সেক্ষেত্রে এরকম কোনো দুর্যোগ হলে আপনারা কীভাবে কাজ করেন?
1: স্যার আমার এটার জন্য একটা কুইক রেস্কিউ টিম করা আছে এই প্রাকৃতিক দুর্যোগের সময়। আমাদের কাজ হচ্ছে সবার ফার্স্টে গিয়ে মানুষকে রেস্কিউ করা। রিসেন্টলি দেখেছিলাম যে বন্যা হয়েছিল আগের বছর, সেই সময় বন্যা প্রবলিত এলাকায় পোড়াঝাড়ে আমরা রেস্কিউর জন্য, এবং 24/7 সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা খাবারের যে জনতার কিচেন আমরা সেটা চালিয়েছিলাম, সেই সমস্ত মানুষের কাছে আহার তুলে দিয়েছিলাম, তাদেরকে উদ্ধার করে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে টিম, সেই টিম দ্রুত গতিতে কাজ করে। আমরা সবার আগে পৌঁছানোর চেষ্টা করি, আমাদের একটা ফোনের মাধ্যম দিয়ে বা আমরা যে কোনোভাবে খবর পেলে আমরা সবার আগে পৌঁছানোর চেষ্টা করি।
0: ধরুন কোনো দুর্যোগে কেউ আটকে গেল, তাকে উদ্ধার করে আনা?
1: হ্যাঁ স্যার, আমাদের আলাদা টিম রয়েছে এটার জন্য,
0: পুলিশের সঙ্গে
1: ফায়ার ব্রিগেডের সঙ্গে সহায়তা করে, এবং অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ তারা থাকে, হসপিটাল কর্তৃপক্ষ থাকে, সবাইকে নিয়েই আমাদের এই টিমটারে রয়েছে কুইক রিয়াকশন টিম। আমরা
0: দুর্ঘটনার ক্ষেত্র কিছুদিন আগে যেমন NJP-র কাছাকাছি একটি জায়গায়,
1: হ্যাঁ স্যার, হ্যাঁ,
0: একটা রেল দুর্ঘটনা,
1: হ্যাঁ, রেল,
0: আমরা শুনেছি আপনারা ওখানে ছিলেন।
1: হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাটা যে অ্যাক্সিডেন্ট হয়েছিল রাঙ্গাপানিতে, সেই সময় বাড়িতেই ছিলাম, সেই সময় সকালবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আমরা তুরন্ত আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আমরা গিয়েছিলাম, এবং আমাদের সাথে টাই আপ করা রয়েছে BSF কদমতলা BSF যে ক্যাম্পের যে হসপিটাল গুলো রয়েছে সেখানে আমরা 4 পেশেন্টকে রেস্কিউ করেছিলাম ট্রেন থেকে, তারপরে আমরা নিয়ে যাই কদমতলা BSF হসপিটালে এবং তাদেরকে ডিসচার্জ করে তাদের পরিবারের হাতে তুলে দিই আমরা।
0: এটা একটা বিরাট কাজ করেছিলেন আপনারা। প্রাকৃতিক দুর্যোগে আপনাদের সহায়তার কথা আপনি বললেন একটু আগে, এবারও কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কম কিছু নেই, যেমন ধরুন দুধিয়াতে জলস্ফীতির কারণে ব্রিজ উড়ে যাওয়া, ব্রিজ ভেঙে যাওয়া, মানুষের অসুবিধায় পড়া, তারপরে আপনার ধরুন সিকিমগামী যে 10 জাতীয় সড়ক, সেখানেও একটা প্রাকৃতিক দুর্যোগের বিপুল চাপ রয়েছে, তা সেই সব ক্ষেত্রে কি আপনারা জানেন?
1: হ্যাঁ, আমাদের সরকারের সাথে আমি একটা কথা বলেছিলাম, আমরা পিটিশন দিয়েছিলাম যে আমরা এরকম কাজ করার জন্য আমাদের টিমও সবসময় রেডি রয়েছে, তা আমরা ট্যুরিজম ডিপার্টমেন্ট আরও আমাদের লেটার আমরা প্রোভাইড করেছি যে আমরাও আপনাদের সাথে একসাথে একত্রিত হয়ে কাজ করতে চাই, মানুষের জন্য যেহেতু আমরা কাজ করে থাকি বা করেছি আগে, সেজন্য আমরা যে কোনো ধরনের বিপদে বা প্রাকৃতিক দুর্যোগে আমরা কাজ করার জন্য প্রস্তুত রয়েছি। তারা আমাদের অ্যাপ্রিসিয়েট করে আমাদের নাম্বার যোগাযোগ নাম্বার নিয়ে রেখেছে।
0: আচ্ছা, এবং প্রয়োজনে তারা
1: আমাদেরকে ডাকবেন।
0: আচ্ছা, এবারে উত্তরবঙ্গ জুড়ে বললেন আপনাদের ফাউন্ডেশনের কাজকর্ম হচ্ছে, আর কোথায় কোথায়? হ্যাঁ, উত্তরবঙ্গে
1: ময়নাগুড়ি, কুচবিহার বলুন, মালদাতে আমাদের টিম রয়েছে, তারপরে ডুয়ার্স এলাকাগুলোতে বলুন আমাদের টিম রয়েছে, যে কোনো ধরনের কারো বিপদ হলে আমাদের ফোনের মাধ্যম দিয়ে কন্ট্যাক্ট করে আমরা তার কাছে পৌঁছে যাই।
0: আচ্ছা, আপনি একটু আগে এই বললেন যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে মানুষ আসেন, তাদের রক্তের প্রয়োজন হয়,

0: চিকিৎসার ক্ষেত্রে বহু মানুষ আছেন উত্তরবঙ্গে, চা বাগান এলাকার মানুষ আছেন, গ্রামেগঞ্জের মানুষ আছেন, গরিবী রেখার নিচে যারা বসবাস করেন, তারা সঠিক চিকিৎসা কোথায় হবে, কিভাবে হবে, কত টাকা লাগবে, সেই সব জিনিসগুলো, যেমন দিশাহারা হয়ে পড়েন একজন মানুষ, সেই ক্ষেত্রে আপনাদের
1: সেক্ষেত্রে স্যার আমাদের একটা কাউন্সিলিং টিম রয়েছে, কাউন্সিলিং করি আমরা প্রথমে, সে
0: মানে পরিবারকে
1: পরিবারকে কাউন্সিলিং করি, আপনাকে কোথায় যেতে হবে,
0: আচ্ছা
1: কোথায় গেলে ট্রিটমেন্টটা ভালো হবে। আমরা অনেক পেশেন্টকে ব্যাঙ্গালোর পাঠিয়েছি রিজার্ভেশন করে,
0: যেতে সেটা কি আপনাদের খরচা?
1: হ্যাঁ, আমরা পাবলিকের থেকে আমরা কালেকশন করে তারপরে আমরা পাঠিয়েছি রিজার্ভেশন করে। আমরা প্রচুর মানুষকে আমরা এরকম হেল্প করিয়েছি, আমরা সরকারের সাথে, আমরা যে এখন যে সরকারের সাথে বা সেন্ট্রালের সাথে আমরা টাই আপ করে দিয়েছি তাদেরকে, তাদের বিভিন্ন রকমের যে যেমন চিকিৎসার জন্য যে ফান্ডগুলো পায় সেগুলো আমরা টাই আপ করে দিয়ে আমরা ব্যাঙ্গালোরে পাঠিয়েছি এবং বিভিন্ন চেন্নাইতে পাঠিয়েছি, তারা বিনামূল্যে চিকিৎসা করে এসেছে। বেসিক্যালি যে ক্যান্সার হচ্ছে এখন, দেখবেন এখন বেশিরভাগ সকলের বাড়িতে ক্যান্সারটা দেখা যাচ্ছে, এই ক্যান্সার নিয়েও আমরা প্রচুর পেশেন্টকে বাইরে পাঠিয়েছি, কেমোর জন্য বলুন,
0: সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে
1: তাদেরকে কাউন্সিলিং করি আমরা।
0: মানে চিকিৎসার জন্য যদি আমার গ্রামের কোনো ব্যক্তির যদি চিকিৎসা ক্ষেত্রে তার প্রয়োজন হয় এবং তিনি গরিবী রেখার নিচে, তার সামর্থ্য নেই, তিনি যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করেন,
1: হ্যাঁ আমরা সামর্থ্য মতো তাদের কাছে প্রয়াস করি, তাদের পাশে থাকার চেষ্টা করি এবং আমরা তাদেরকে প্ল্যান বলি যে তুমি কোথায় গেলে যে ট্রিটমেন্টটা ভালো হবে।
0: এটাও তো একটা বড় ব্যাপার, কারণ দিশেহারা হয়ে পড়েন মানুষ, কোথায় যাব সেটাই হচ্ছে প্রথম প্রশ্ন হয়ে ওঠে, যে আমার গ্রামের এই মানুষের এই সমস্যাটা হয়েছে, কোথায় গেলে সুচিকিৎসা পাবো সেটাই অনেকে জানেন না, সেটার আপনারা দিশা দেখান।
1: একদম,
0: খুব ভালো লাগলো এটা শুনে। আর একটা কথা, আপনি যে রক্তদানের কথা বললেন, আপনারা বছরে কবার করে রক্তদান করেন?
1: আমরা চারটা করে ক্যাম্প করি আমরা বছরে,
0: চারবার ক্যাম্প করেন, কেমন সারা পান?
1: ভালোই সারা পাই। রিসেন্টলি আবার আমাদের রয়েছে, আমাদের শিলিগুড়ির একটা ব্যবসায়ী সমিতি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, খুব শীঘ্রই আমরা ওখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চলেছি, 2 আগস্ট সম্ভবত।
0: আচ্ছা, এবার এই যে রক্তদানের কথা বললেন, আপনারা তো রক্ত দিচ্ছেন, আপনি নিজে ফাউন্ডেশনের একজন কর্ণধার, আপনি নিজে রক্তদানে এগিয়ে আসছেন, আপনার টিম এগিয়ে আসছেন, বাইরের লোকেদের কীভাবে উৎসাহিত করবেন?
1: বাইরের লোককে আমরা অ্যাওয়ারনেস করি। আমরা ধরুন এই রিসেন্টলি আমরা ক্যালেন্ডার দিয়েও আমরা অ্যাওয়ারনেস করেছিলাম, আমাদের একটা প্রতিদিন প্রত্যেক বছর আমরা একটা বড় করে রক্তদান উৎসব করে থাকি আমরা।
0: আচ্ছা,
1: আমরা সেটা উইনার্স ক্লাবে করে থাকি, ও রক্তদান উৎসব, তখন আমাদের 2 মাস আগের থেকে প্রচার চলে, আমরা অ্যাওয়ারনেস করি, স্ট্রিট অ্যাওয়ারনেস করি, স্কুলগুলোতে যাই, কলেজগুলোতে যাই, তাদেরকে আমরা সচেতনতা বৃদ্ধি করি, আমরা বিভিন্ন ধরনের মাধ্যম দিয়ে আমরা পাড়ায় পাড়ায় আমরা হচ্ছে আমরা মাইক প্রচার করি, আমরা মাইকে প্রচার করি মানুষকে আসার জন্য, প্রচুর আমরা সাড়া পাই
0: রক্তদানের জন্য,
1: রক্তদানের জন্য উৎসাহের জন্য নিজেরা এগিয়ে আসে।
0: আর এই যে আপনি বললেন আপনারা 40 জন আপনার সঙ্গে যুক্ত আছেন, সমাজ সেবার সঙ্গে যদি আরো কেউ যুক্ত হতে চান বা আপনাদের সঙ্গে যদি যুক্ত হতে চান, তাদেরকে কিভাবে আহ্বান করবেন আপনারা?
1: দেখুন, এটা একটা মানুষের একটা নেশা বা অনেকেই কাজ করতে চায়, যদি আমাদের সাথে জড়িত হতে চান, আমাদের নির্দিষ্ট একটা ওয়েবসাইট রয়েছে www.unicfoundation.com, এছাড়াও আমাদের মেল আইডি রয়েছে unicfoundation@gmail.com, এছাড়াও আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 9064111943।
0: আচ্ছা, এই সমস্ত নম্বরে যোগাযোগ করলে এবং এই সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটে যোগাযোগ করলে পরে
1: আমাদের সাথে
0: যোগাযোগ করা যেতে পারে, কেউ যদি সমাজসেবায় ইচ্ছুক হন,
1: একদম,
0: এবং তাদেরকে কি বলবেন সমাজসেবায় আসার জন্য, উৎসাহিত করবেন?
1: একদমই, আমি বলবো যে আরো মানুষের পাশে থাকায় বার্তা নিয়ে যদি আপনার ইচ্ছা থাকে, কিছু যদি ভালো করার জন্য যদি প্রয়াস থাকে, দেখুন মানুষের কাছে সবকিছুই আছে মানুষের কাছে, কিন্তু মানুষের পাশে থাকার জন্য যে আমাদের একটা মানে ইচ্ছে, মানে এটা কোনোদিনও মানুষ টাকা দিয়ে কিনলেও পাবে না।
0: আচ্ছা, এটাকে আপনি কর্তব্য বলবেন নাকি একটা শখ বলবেন?
1: ধরুন আপনার সামনে দিয়ে কিছু একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনার একটা কর্তব্য বলবো সেই মানুষটা পাশে থাকা, সেই মানুষটাকে পাশে থাকা অবশ্যই আমি বলবো যে আপনি এড়িয়ে চলে যেতে পারবেন না,
0: মানে দুর্গত মানুষের পাশে থাকা,
1: পাশে থাকা আমাদের সকলেরই একটা, শুধু আমার না, প্রত্যেকটা মানুষেরই আমাদের একটা কর্তব্য।
0: একটু অন্যদিকে চলে যাই, সেটা হচ্ছে যে আপনি ডিফেন্স কর্মী, আপনার পোস্টিং এখন নাগাল্যান্ডে, তাই ডিফেন্সের কাজে তো আপনাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়, ভারতবর্ষের কোথায় কোথায় ঘুরলেন আপনি?
1: আমি মণিপুরে গিয়েছি, আমি দিল্লিতে গিয়েছি, নাগাল্যান্ডে গিয়েছি, আমি মায়ানমার গিয়েছি, আমি আপনার অরুণাচল প্রদেশ গিয়েছি, এইসব জায়গায় আমি কলকাতা গিয়েছি।
0: আচ্ছা, এইবারে আপনি তো এত মানে ভারতবর্ষের বাইরেও গেছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনি কাজ করে এসেছেন ডিফেন্সের যেহেতু কর্মচারী আপনি, আপনার কর্মজীবন যেটা তার সঙ্গে এই সমাজসেবী জীবন, সেটা কোনটা আগে শুরু?
1: আমি যেহেতু দারিদ্রতার সাথে লড়াই করে আমি যেহেতু বড় হয়েছি, আমার মা যেভাবে বড় করেছে আমাদেরকে, সেটা

0: আমি নিজের চোখে মানে দেখেছি,
1: হুম
0: আমি দারিদ্র থেকে বিলং করে আমি চাকরিটা পেয়েছি।
1: আচ্ছা,
0: আমি বহুত অনেক কষ্ট করে আমি চাকরিটা পেয়েছি। তারপরেও আমার একটা মানে মনে হয়েছে যে সমাজসেবাটা, আমার মানুষের পাশে থাকা বা যে সমস্ত অসহায় মানুষেরা ঘুরে বেড়ায় তাদের পাশে থাকা আমার খুবই প্রয়োজন। আমার বেশিরভাগ স্যালারি বেশিরভাগটাই আমি দিয়ে দিই এই সমাজসেবামূলক কাজে।
1: তাহলে পরিবার
0: পরিবার পরিবার আমার বাড়িতে
1: মানে যেটুকু থাকে সেটাতে চলে,
0: সেটাতেই চলে। আমার বাড়িতে এখন বসার একটা চেয়ার নেই, টেবিল নেই আমার অত, মানে আমার মিসেসে দেখবেন সোনা গয়না আমাদের কোনো অত মানে ইয়ে নেই,
1: মানে যা আপনারা আয় করেন সেটাই আপনাদের সমাজসেবায় ব্যয় হয়,
0: সমাজসেবাতে ব্যয় হয়।
1: এরকম সত্যি এটা একটা ধন্যবাদ পাওয়ারই যোগ্য আপনারা। তবে একটা কথা এখানে আমাকে আসতে হচ্ছে, সেটা হচ্ছে এই যে বিপুল পরিমাণে কাজ কতদিন ধরে করছেন বললেন?
0: আমার এটা 15 বছর ধরে।
1: 15 বছর ধরে আপনারা এই সংগঠন চালাচ্ছেন ইউনিক ফাউন্ডেশন, সারা উত্তরবঙ্গ জুড়ে এত বড় কাজ আপনাদের, চিকিৎসা, দুর্গত মানুষদের পাশে থাকা, মানুষকে সঠিক পথ দেখানো প্রত্যেকটি, এবং বিদ্যাছায়া পাঠশালা সেটাও বললেন আপনি, এত কিছু করেন, এই যে বিপুল পরিমাণ অর্থ, এটা তো আপনার যে মাইনে বা আপনি কর্মজীবন থেকে যে টাকা রোজগার করেন সেখান থেকে তো সম্ভব না, এটা আপনি কোথা থেকে জোগাড় করেন?
0: আমাকে শহরের বিভিন্ন ধরনের মানুষ আমাকে সাপোর্ট করে।
1: আচ্ছা,
0: চাই ব্যবসায়ী সমিতি থেকে বলুন, চাই আরো ভালো বিজনেসম্যান বলুন, মানে আমার কাজকর্ম দেখে তারা আমাকে ফোন করে।
1: আচ্ছা,
0: যে ভাই আমিও হেল্প করতে চাই। তো আমি একটা সিস্টেম চেঞ্জ করতে পেরেছি শহরের। বেশিরভাগ মানুষ দেখবেন জন্মদিন বা ধরুন বাড়িতে আপনার কেউ মারা গিয়েছে, পরলোক গমন করেছেন, তার হয়তো শ্রাদ্ধ অনুষ্ঠান করছেন, সেটা আমাদের সাথে গ্রামের মানুষদেরকে খাওয়াতে চায়।
1: আচ্ছা,
0: মানে এই সিস্টেমটা আমরা খুবই চেঞ্জ করতে,
1: আপনার মাধ্যমে চালু,
0: আমাদের মাধ্যম দিয়ে যোগাযোগ করে আমরা সেটা সেট আপ করে আমরা সেটা সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে দিই। মানুষেরা সেখানে এসে সুন্দরভাবে তাদের গ্রামের মানুষকে, 100 জন মানুষকে খাইয়ে থাকে। এরকমই ধরুন জন্মদিন বলুন বা মৃত্যুবার্ষিকী বলুন, আমরা এইসব এইভাবে মানে পরিচিতিটা বেড়ে গেছে। 15 বছর ধরে কাজ করছি তো মানুষ আমাদের
1: চেনে
0: এবং কাজকর্মটা জানে, আমরা জানি এখানে সঠিক জায়গাতে গেলে আমরা সঠিক সুবিধাটা পাবো।
1: আচ্ছা বেশ, আপনি একটু আগে বললেন যে কিভাবে আপনাদের সাথে যুক্ত হতে গেলে কি কি করতে হবে আর কি,
0: একদম
1: ওয়েবসাইটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, আর সকলকে আপনি তো বলবেন নিশ্চয়ই যে সমাজসেবার সঙ্গে যুক্ত হওয়া দরকার।
0: একদম একদম স্যার, একদম। এটা একটা এটা সারাদিন কাজকর্ম করার পরেও যদি আপনি একটু একটা মানুষের পাশে যদি থাকেন, দেখবেন সারাদিনটা আপনার একটু অন্যরকমই যাবে, রাতের ঘুমটা অ্যাটলিস্ট ভালো হবে।
1: খুব সুন্দর কথা বললেন আপনি, যে একজন দুর্গত মানুষের সেবায় থাকলে পরে
0: আপনি যে কোনো কিছু কাজ করুন না কেন
1: রাতের ঘুমটাও ভালো হবে।
0: একদম
1: সত্যি কথা, এই কথাটা কিন্তু আমাদের সকলেরই মেনে চলা দরকার এবং উপলব্ধি করা দরকার আমাদের। শহরে যে কোনো অনুষ্ঠানে শুনেছি আপনারা খাবার সংগ্রহ করেন, অসহায় মানুষদের মুখে তুলে দেন, এটা কিরকম সিস্টেম?
0: 15 বছরে এখন পর্যন্ত আমরা 50,358 প্লেট রিসিভ করে ফেলেছি।
1: আচ্ছা,
0: যে ধরুন আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানে 50 জনের খাওয়ার মতো বেঁচে গিয়েছে, তো শহর জুড়ে ফার্স্ট কলটা আমার কাছে আসে, আমাদের সংগঠনের কাছে আসে। তাই যে কোনো অনুষ্ঠানে 100 জনের খাওয়ার বেঁচে গেছে, বিয়ে বাড়িতে আসলো না, মৃত্যুবার্ষিকী কেউ আসেনি,
1: প্রচুর হয়,
0: প্রচুর হয়, আমরা দেখেছি। এই শ্রাদ্ধ অনুষ্ঠানগুলো যে আপনাকে একটু আগে বলছিলাম, শ্রাদ্ধানুষ্ঠানে মানুষ বেশিরভাগ করে দেয়, আজকাল কেউ যায়ই না, তবু মানুষ ধরেন 200 জনের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে না, এসেছে 50 জন, 150 জনের খাওয়ার বেঁচে গেল, সেই খাবারটা আমার কাছে লাস্টে ফোন আসে, সেই খাবারটা রিসিভ করে আমি অসহায় মানুষদের বা তেঞ্জিনকে বাস টার্মিনালসে অবস্থিত মানুষগুলো যারা মানে ট্রাভেলিং করার জন্য তারা যে অপেক্ষা করে তাদের কাছে তুলে দিই। এছাড়া এনজিবি স্টেশনে যে সমস্ত দূরদূরান্ত থেকে রোগ মানে মানুষেরা যাতায়াত করার জন্য এসে থাকে তাদেরকে হাতে তুলে দিই, তাদের মুখে তুলে দিই, হসপিটালের বাইরে একটুখানি ভালো খাবার তুলে দিই তাদের মুখে।
1: মানে এইভাবেই সংগ্রহ করলেন?
0: এইভাবে
1: এটা কি প্রায় প্রত্যেক সময়ই হয়ে থাকে আপনাদের?
0: হ্যাঁ, আমাদের সপ্তাহে 3-4 বার ফোন এসেই থাকে।
1: আচ্ছা, কোনো না কোনো জায়গা,
0: কোনো না কোনো জায়গাতে আমরা বেশিরভাগ 30 জনের উপরে খাবার বেঁচে গেলে আমরা রিসিভ করি।
1: আচ্ছা, এর আগে শুনছিলাম আপনি বলছিলেন প্রভুজি সেবা, সেটা যদি একটু কি বলেন?
0: প্রভুজি সেবা হচ্ছে এমন একটি সেবা, মানে আমরা দেখি রাস্তায় ভবঘুরেরা পড়ে থাকে, দেখবেন বিভিন্ন ধরনের ভবঘুরের রাস্তায় চলাফেরা করার সময় পড়ে থাকে, তাদেরকে একটু ক্লিন আপ করে, চুল কেটে, দাড়ি কেটে, মানে একটুখানি জুতো টুতো পরে সুন্দরভাবে স্নান টান করে, কলগেট টলগেট করিয়ে, তা আমাদের একটা টিম রয়েছে, কলেজ স্টুডেন্ট, সম্পূর্ণ কলেজ স্টুডেন্ট, তো এটা আমাদের প্রভুজি নাম দিয়েছি।
1: আচ্ছা,
0: প্রভুজির মাধ্যম দিয়ে আমাদের এই কাজটা হয়, যে আমাদের কলেজের স্টুডেন্টরা এটা
1: ওই ভবঘুরেদের,
0: ভবঘুরেদেরকে প্রতিদিন 2-3টা করে পরিষ্কার আমরা করে থাকি।
1: আচ্ছা, এই যে 3 জন বা 4 জনকে প্রত্যেকদিন করলেন, তারপরে কি তাদেরকে আবার ছেড়ে দিলেন?
0: না, তাদেরকে তাদের
1: থাকার ব্যবস্থা করলেন,
0: তাদেরকে তাদের জায়গাতেই আবার রেখে দিলাম, ক্লিন আপ করে খাওয়া দাওয়া করিয়ে তাদেরকে তাদের জায়গাতেই রেখে দিলাম।
1: কিন্তু তারা তো আবার সেই আগের অবস্থায় ফিরে যাবে,
0: আগের অবস্থায় ফিরে
1: চিকিৎসার তো দরকার।
0: কিন্তু আমরা

0: এটাই বলবো মানুষের কাছে, যদি আমরা তো এরকম জায়গা খুঁজছি যে যদি কেউ আমাদের এরকম জায়গা ডোনেট করে, তাহলে আমরা এই সমস্ত ভবঘুরে মানুষদেরকে আমরা একটা জায়গায় করে তাদের বাড়ির অ্যাড্রেস আমরা কালেক্টিভিটি করে আমরা পুলিশের মাধ্যমে সহায়তা করে আমরা তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারি।
1: আর অনেকে আছে যে যাদের কেউ নেই, তাদের তো থাকার ব্যবস্থা,
0: হ্যাঁ,
1: তাদের
0: আমাদের কাছে
1: চিকিৎসার ব্যবস্থা।
0: একদমই চিকিৎসা ব্যবস্থা আমরা করে থাকি তাদের। অনেকে দেখবেন এরকমই পা পচে গিয়েছে, আমরা মেডিকেলে তুরন্ত
1: মানসিক ভাবে ভারসাম্যহীন,
0: মানসিক ভারসাম্যহীন আমরা তাদের হসপিটালাইজ করি, কিন্তু কি করবেন, তারাও তো আননোন পেশেন্ট, আমাদের রিক্সে পেশেন্টকে অ্যাডমিট করি, তারাও পালিয়ে যায়, তারাও ইয়ে হয়, ওখানে থাকতে চায় না সবসময়। তো আমার পক্ষে, আমাদের টিমের পক্ষে সম্ভব না একটা মানুষকে গাইড করে ওখানে ভবঘুরকে ইয়ে করা। তাই আমাদের বেসিক কাজটা আমরা করি বেসিক্যালি শহরে বিভিন্ন জায়গাতে আমাদের একটা ডায়েরি নোটিফাইড আছে যে কোন মানুষটা কোথায় বা আমাদের কাছে যখন ফটো আসে।
1: আচ্ছা,
0: কিন্তু আমরা চাই যে কোনো শহরে মানুষ যদি আমাদের এই ভয়েসের মাধ্যমে যদি কেউ জানতে পারে যে কোনো জায়গায় যদি আমাদের একটা শেল্টার দিল বা জায়গা দিল, আমরা তাহলে এরকমভাবে সুন্দর সুব্যবস্থা করতে পারি এই সমস্ত রাস্তার ভবঘুরে মানুষদেরকে এক জায়গায় করে আমরা হচ্ছে
1: তাদের
0: চিকিৎসা পরিষেবা তাদের বাড়ির অ্যাড্রেসে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।
1: আচ্ছা, খুব সুন্দর কথা বললেন। তা আমরা আপনার সঙ্গে আলোচনায় প্রায় শেষের দিকেই এসে পড়েছি। ইউনিক ফাউন্ডেশন চলছে আজকে বললেন 15 বছর ধরে সারা উত্তরবঙ্গ জুড়ে, এবং আপনার কথা যেটা বুঝলাম সেটা শিলিগুড়ি শহরকে কেন্দ্র করে আপনারা আপনাদের উত্থানটা বেশি আর কি। এছাড়াও আপনাদের বললেন কোথায়, মালদা,
0: জলপাইগুড়ি, তারপরে আপনার কুচবিহার,
1: এসব জায়গাতেও,
0: হ্যাঁ, ডুয়ার্স এলাকাগুলোতেও আমাদের টিম রয়েছে, এবং কলকাতাতেও টিম রয়েছে, দমদম 1 নম্বরে।
1: আচ্ছা, এইবার সেখানকার যে ফাউন্ডেশনের যে সদস্যরা, তারা কিভাবে এই সংগঠনের কাজ দেখভাল করেন?
0: তারা আমার ফোনে এবং আমার ডাইরেকশনে তারা দেখভাল করছে।
1: মানে আপনি এতগুলো জায়গা কিভাবে আপনি
0: মানে আমার তো আপনাকে তো প্রথমে বললাম আমার একটা আমি আমার ওটা একটা নেশা একটা আমার কাজ করতে ভালো ভালো লাগে।
1: কোনো অসুবিধা হয় না তার জন্য আপনার, মানে এই আপনার আপনারও তো একটা নিজস্ব জীবন আছে, সাংসারিক জীবন আছে, আপনার কর্মজগতও আছে, কোনো অসুবিধা হয় না সেখানে?
0: দেখুন, বাধা কাজ করতে গেলে তো বাধা আসবেই, ভালো কাজ যদি আপনি করে থাকেন বাধা তো আসবেই, বাধা বিপত্তিকে পার করেও আপনার যদি এম এবং ইচ্ছা যদি থাকে আপনি মানুষের জন্য কাজ করবেন, তাহলে তখন আর কেউ আপনাকে সেই কাজে আটকাতে পারবে না। এইভাবে দিনের পর দিন আমার কাজ হয়ে যাচ্ছে, মানুষ ফোন করছে, মানুষের হেল্প হচ্ছে, মানুষ পেয়ে যাচ্ছে, মানুষের সুবিধা দিতে পারছে, এটাই আর কি আমাকে সব,
1: মানে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে
0: একদম।
1: তা আমি আপনাকে এই কথাটা কখনোই বলবো না যে আপনার সংগঠনের শ্রীবৃদ্ধি হোক, সংগঠনের শ্রীবৃদ্ধি না, আপনাদের সংগঠনের কাজ পারুক, আপনাদের সংগঠনে বহু আর্ত মানুষ আসুক যারা আপনাদের থেকে সেবা পেয়ে সমৃদ্ধ হবেন, এবং উত্তরবঙ্গ কেন, সকলেই চাই যে সারা ভারতবর্ষ কেন, সারা পৃথিবী জুড়ে আপনাদের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ুক, যাতে আর্ত মানুষ পৃথিবীতে যারা দুঃখী, যারা গরিবী রেখার নিচে বসবাস করেন, যাদের চিকিৎসা করার সামর্থ্য নেই, তারা প্রত্যেকেই আপনাদের হাত ধরে সমাজের মূল স্রোতে ফিরে আসুক। শেষ প্রশ্ন, শুরুতেই যে কথাটা বললাম, হে কর্মযোগী, এমন হোক তোমার কর্মকাণ্ড যে বিধাতা তোমার ভাগ্য লেখার আগে তোমায় প্রশ্ন করবে তুমি কি চাও, কি চান আপনি?
0: আমি চাই যে এইভাবে মানুষের জন্য যেমন ব্রত নিয়েছি মানুষের পাশে থাকার জন্য, তো আমি চিরজীবন যতদিন বেঁচে থাকবো মানুষের পাশে থাকার চেষ্টা করব এবং প্রয়াস চালিয়ে যাবো, আমি কোনোদিনও থেমে থাকবো না, এটাই আমার উদ্দেশ্য।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্যে। আমরা প্রার্থনা করি যে আপনার এই সংগঠন ইউনিক ফাউন্ডেশন আরও শক্তি বৃদ্ধি করে শক্তিপালের সঙ্গে এগিয়ে যাক তাদের নির্দিষ্ট কর্মলক্ষ্যে। মুখোমুখি অনুষ্ঠানে এতক্ষণ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী সংগঠন ইউনিক ফাউন্ডেশনের কর্ণধার শক্তিপাল। শক্তিবাবু নমস্কার।
0: নমস্কার, থ্যাংক ইউ সো মাচ।
2: ইউনিক ফাউন্ডেশন মানুষের পাশে, মানবতার সেবায়। গত 15 বছর ধরে উত্তরবঙ্গ থেকে শুরু করে সমগ্র পশ্চিমবঙ্গে নিরলসভাবে মানুষের সেবায় কাজ করে চলেছে ইউনিক ফাউন্ডেশন টিম। সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত এবং প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই তাদের একমাত্র লক্ষ্য। করোনা মহামারীর কঠিন সময়ে যখন শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল, তখন কৃষক পরিবারের প্রায় 80 জন শিশুকে নিয়ে তারা গড়ে তোলে বিদ্যাছায়া পাঠশালা, যাতে অর্থের অভাবে কোনো শিশুর পড়াশুনো বন্ধ না হয়ে যায়, সেই লক্ষ্যেই শুরু হয় তাদের এই উদ্যোগ। মানুষের বাড়ি বাড়ি গিয়ে পুরনো পোশাক সংগ্রহ করে সেগুলো পৌঁছে দেওয়া হয় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী চা বাগানের শ্রমিক ও অসহায় পরিবারগুলোর হাতে। তাদের এই

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান মুখোমুখি। এই অনুষ্ঠানে আজ শুনলেন সমাজসেবী শক্তি পালের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন সোমনাথ দাস। অনুষ্ঠানটি এখানেই শেষ হল।
3: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন।
4: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: এখন শুনবেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া, শিল্পী জয়শ্রী দেউরী।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী জয়শ্রী দেউরি, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR

অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

শ্রোতা বন্ধুরা, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন কুমার শানুর কণ্ঠে 1942 আলাপ স্টোরি ছায়াছবি থেকে। এই গানটি সঙ্গীত পরিচালনা করেছিলেন আর ডি বর্মণ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের গানটি জুবিন নটিয়েলের কণ্ঠে, 8 AM মেট্রো ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, বিশাল মিশ্রা এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনলেন ক্র্যাক জিতেগা তো জিয়েগা ছায়া ছবি থেকে এই গানটি। এখন শুনবেন ম্যায়নে প্যার কিয়া ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি হিন্দি গান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং পরে

0: समुदायलाई पनि यसबाट अलग राखिएको छ। विश्वव्यापी चुनौती र भू राजनीतिक उत्तर चढाव हुँदाहुँदै पनि भारतको कपडा तथा पोसाक निर्यात आर्थिक वर्ष 2025-26 3,25,000 करोड रुपियाँ भन्दा अधिक पुगेको छ। लोकसभामा लिखित उत्तर दिँदै केन्द्रीय वस्त्र मन्त्री गिरिराज सिंहले सरकारले कपडा क्षेत्रको निर्यात र विश्वव्यापी प्रतिस्पर्धा बढाउन विभिन्न योजना लागू गरेको बताउनुभयो। उहाँले पीएम मित्रा पार्क योजना, उत्पादनसँग जोडिएको प्रोत्साहन योजना, राष्ट्रिय प्राविधिक वस्त्र अभियान र समर्थ योजना लगायत कार्यक्रम मार्फत कपडा उद्योगलाई सहयोग भइरहेको जानकारी दिनुभयो। हरजीत सिंह ग्रोवरले आज राष्ट्रिय अल्पसंख्यक आयोगका अध्यक्षको पदभार ग्रहण गर्नुभएको छ। पदभार सम्हालेपछि उहाँले आयोगले सबै अल्पसंख्यक समुदायको कल्याणका लागि
1: खबर पुछि शुभ्रा चक्रवर्ती। प्रथमे विशेष खबर। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সিকিমের নামচিতে এনএইচপিসি তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, মৃতদের মধ্যে 6 জন জলপাইগুড়ির বাসিন্দা। আটক রয়েছেন এখনো 25 জন, চলছে উদ্ধার কাজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। রাজ্যে পালা বদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাইয়ে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। আসে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জন্য 3 বার করে সভা মুলতবি করে দিতে হয়। এদিন সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা, পরে দুপুর 2টো এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে তাদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খার্গে নিট সংক্রান্ত বিষয়ে গতকাল নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশনও শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা আজ মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানিয়েছেন, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
2: আগে পেপার লিক নেই হোনে কে লিয়ে সক্তি সে জো কদম উঠায়া গয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর প্রধানমন্ত্রী জি নে ইয়ে ভি কাহা কি পেপার লিক সিরফ এক রাজ্য কা মামলা নেই হ্যায় সিরফ কেন্দ্র সরকার কা মামলা নেই দলগত রাজনীতি কা বিষয় নেই হ্যায় ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাও কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নেই হোনে কে লিয়ে অর খিলওয়াড় নেই করনে দেনে কে লিয়ে সক্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষীও কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রহে হ্যায় উসমে ভি সব।
1: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদেরও দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গতকালের বিক্ষোভে প্রতিবাদীদের ওপর পুলিশ বাহিনীর পেলেট গান ব্যবহারের খবর ভুয়ো বলে সরকার জানিয়েছে। এছাড়াও পুলিশের লাঠিতে পেরেক লাগানো ছিল বলে যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তাও মিথ্যা বলে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সাফদারজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার

0: সময় হাসপাতালে প্রবেশের অনুমতি দিতে হবে। সিকিমের নামচি জেলার সামারটাঙে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের ষষ্ঠ পর্যায়ে সুড়ঙ্গ তৈরির সময় দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প সংস্থা এনএইচপিসি জানিয়েছে। ওই সুড়ঙ্গের মধ্যে 25 জন আটকে রয়েছেন, এ পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনএইচপিসি আরও জানিয়েছে, প্রজেক্ট টিম, জেলা প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্য আপৎকালীন সংস্থাগুলির সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। গতকাল দুপুর 1:04 হেডরেস টানেল নির্মাণের সময় হঠাৎই মিথেন গ্যাস বেরোতে শুরু করলে সুড়ঙ্গে ধস নামে। এরপরে বিস্ফোরণের পর ঘন বিষাক্ত ধোঁয়ায় সুড়ঙ্গ ঢেকে যায়। সঙ্গে সঙ্গে আপৎকালীন পরিস্থিতি ব্যবস্থাপনা শুরু করা হয়। সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের বের করার জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে বলে এনএইচপিসির শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন। এদিকে মৃত 11 জনের মধ্যে 6 জনই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন, জেলার 6 জনের মধ্যে বিকেশ্বর ওঁরাও, গ্যাব্রিয়েল টিগ্গা ও শিবা ওঁরাও মাটিয়ালি ব্লকের কিরকোট চা বাগানের বাসিন্দা। অন্যদিকে নাগেশ্বরী ও ইংডং চা বাগানের অমিতলাল ও শ্যামরাওয়ের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। তিনি ঘোষণা করেছেন, উত্তর ম্যাসেডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে। রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাভকোভার সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের জানান, দুপক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন। রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া নানা ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগের ব্যাপারে সহমত পোষণ করেছে। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হয়। এই উপলক্ষে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাইয়ের মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরু করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
1: এর বদলা হবে আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সবাই জেলায় যাবো, এবার আমরা এখানে বসে থাকবো না। আর কলকাতার মানুষও দেখতে পাচ্ছে, জেলার মানুষও দেখতে পাচ্ছে কি অত্যাচার চলছে।
0: অন্যদিকে মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শহীদ দিবসকে রাজনৈতিক কর্মীদের বদলে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী মঞ্চে পরিণত করা হয়েছিল। 21 জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেন তিনি। তৃণমূল কংগ্রেসের আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ঋতব্রত। এদিকে দিল্লির রাজঘাটে আজ 21 জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করেন তৃণমূল কংগ্রেস ত্যাগী এনসিপিআই সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতা শহীদ মিনারে শহীদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমেন ভট্টাচার্য জানান, যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। 21 জুলাই গুলি চালিয়েছিল বামফ্রন্ট সরকার এবং মৃত্যু হয়েছিল কংগ্রেস কর্মীদের। গুলি চালনার আদেশ যে আধিকারিক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে তাকেই রাজ্যের মন্ত্রিসভার সদস্য এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়েছিল।
2: সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়ে। তো স্বাভাবিক ভাবেই যারা 21 জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্স এর মঞ্চ বানিয়ে দিয়েছিলেন তাদের তো কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার ছিল না 21 জুলাই পালন করার। আর এখন তো তৃণমূল নির্মূল, ঋত বা মৃত যেই হোক না কেন।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর 50% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার পণ্যের উপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই শুল্ক আগামী 30 দিনের মধ্যে চালু হবে। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে 10ম দিনেও আক্রমণ প্রতি আক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের ওপর হামলা চালালে সেটি খালি করে দিতে বাধ্য হন কর্মীরা। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় আজ বিমান হামলা চালিয়েছে। এক ইরানি আধিকারিক আজ পাকিস্তানের বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন বলে খবর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভে

0: সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্সে আজ রাত 8টায় শুনবেন আইনি কথা। হিন্দু আইন অনুযায়ী কন্যা সন্তানদের প্রাপ্ত অধিকার, এই বিষয়ে কথা বলবেন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মনীষা দত্ত। সাক্ষাৎকারটি নিয়েছেন সৌমিতা আঠ। 8:30 মিনিটে আধুনিক গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

নটা বেজে পনেরো মিনিটে সংসদ পর্যালোচনার রেকর্ডিং শুনবেন। নটা বেজে তিরিশ মিনিটে শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান বিচিত্রা।

রাত 10:10 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:30 শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা।

কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারই

0: কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা পরিবেশ তৈরি করতে 5টি এডুসিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে পালা বদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হয়েছে। সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় এখনও পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে 6 জন জলপাইগুড়ির বাসিন্দা। আসি বিস্তারিত খবরে। সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন। এখনও পর্যন্ত 1810 জন গ্রাহক প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অসহযোগিতায় রাজ্যে এই প্রকল্প এতদিন চালু করা যায়নি। বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য 78,000 টাকা পর্যন্ত কেন্দ্রের ভর্তুকি পাওয়া যাবে। এরপরও তপশিলি জাতি উপজাতি পরিবারকে রাজ্য সরকার প্রতি 100 ইউনিটে অতিরিক্ত 5,000 টাকা করে ভর্তুকি দেবে। ইতিমধ্যে অনেক গ্রাহককে ভর্তুকির সম্পূর্ণ টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। 100 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জন্য নিখরজা প্যানেল বসানো ও রক্ষণাবেক্ষণ সহ 50,000 টাকা মোট খরচের মধ্যে উপভোক্তাকে 20,000 টাকা দিতে হবে। আগামী মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্যে এই প্রকল্পে 1 লক্ষ গ্রাহক তৈরির লক্ষ্যমাত্রা দিলেও রাজ্য সরকার 5 লক্ষ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা করেছে বলে বিদ্যুৎ বন্টন নিগম লিমিটেড WBSEDCL বিদ্যুৎ প্রহরী নামে একটি নতুন অ্যাপের সূচনা করেছে। আজ বিধাননগরের বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অ্যাপের সূচনা করেন। তিনি বলেন, বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
1: প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পরিকাঠামো, দ্বিতীয় যেটা দরকার হচ্ছে দক্ষ কর্মী বাহিনী, তৃতীয় যেটা দরকার হচ্ছে সাপ্লাই চেইন প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন, চতুর্থ যেটা দরকার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল ডোমেস্টিক। এই ত্রিস্তরে আমাদের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক রূপরেখা।
0: চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গত 18ই মে নতুন মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছিল। আজ বিদ্যুৎ ভবনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কমিশনের রিপোর্ট পেশ করতে অন্তত 6 মাস সময় লাগবে। কমিশন রিপোর্ট দিলে চলতি আর্থিক বছরের শেষের দিকে সপ্তম বেতন কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে। উল্লেখ্য, এবার বাজেটে 20% মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। এবার 2015 থেকে 2019 পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা দেবে সরকার। উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা পরিবেশ তৈরি করতে 5টি এডুসিটি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় আজ উচ্চশিক্ষা দপ্তরের বাজেটের উপর আলোচনার জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, সরকারি বেসরকারি অংশীদারিতে এই শিক্ষানগরীগুলি তুলে ধরা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করা হবে। প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া কোন শিক্ষককে স্নাতকোত্তর স্তরে পাঠদানের অনুমতি দেওয়া হবে না। যোগ্য অতিথি শিক্ষকদের সাম্মানিক বৃদ্ধির প্রস্তাবও অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। শিক্ষার পরিকাঠামোর উন্নয়নে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে পিএমশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। আজ বিধানসভায় বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে দপ্তরের মন্ত্রী দীপক বর্মন বলেন, চলতি বছরে রাজ্যের 100টি বিদ্যালয়কে এই প্রকল্পের অধীনে আনার জন্য কেন্দ্র অনুমোদন দিয়েছে। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই প্রকল্পে আধুনিক পরিকাঠামো, স্মার্ট ক্লাসরুম, অটল টিঙ্কারিং ল্যাব, ডিজিটাল শিক্ষা সুবিধা ও শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্পোন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার শিল্পপতিদের অধস্থন কর্মী হিসেবে নয় বরং অংশীদার হিসেবেই দেখবেন। বিধানসভায় আজ শিল্প বাণিজ্য দপ্তরের বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণে শিল্পমন্ত্রী তাপস রায় এই বার্তা দিয়ে বলেন, অতীতে শিল্পবান্ধব পরিবেশের অভাব, জমি নীতি, শিল্পনীতি ও ইনসেন্টিভ ঘাটতির কারণে পশ্চিমবঙ্গ বিনিয়োগ হারিয়েছে। এবার সেই পরিস্থিতি বদলাতে উদ্যোগী হয়েছে নতুন সরকার। আজকের প্রসঙ্গে শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এ বিষয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়নের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে। এই স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আজ প্রথম 21 জুলাই পালিত হয়েছে। একটি প্রতিবেদন।
2: ক্ষমতা হারিয়ে বিরোধী আসনে প্রত্যাবর্তনের পর প্রথম 21 জুলাই পালন করল তৃণমূল কংগ্রেস। 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মরণে কলকাতায় 3টি পৃথক কর্মসূচির আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের 2 বিবদমান গোষ্ঠী এবং কংগ্রেসের তরফে। তবে রাজনৈতিক গুরুত্বের নিরিখে সবচেয়ে বেশি নজর কেড়েছে মমতা ব্যানার্জি শিবির এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পৃথক 2 সভা। ভিড়ের নিরিখে যদিও মমতা ব্যানার্জি পন্থীদের সভা কিছুটা এগিয়ে ছিল। বিড়লা তারামণ্ডলের সামনে আয়োজিত ওই সভা থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী নতুন করে সংগঠন গড়ে তোলার ডাক দেন। কঠিন সময়ে ব্যক্তি স্বার্থে যারা দল ছেড়ে চলে গিয়েছেন তাদের আর দলে ফিরিয়ে নেওয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।
3: 2 মাস সহ্য করতে পারলেন না, এই যে চোর চোর বলে দাঁড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে।
2: অন্যদিকে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবিরের সমাবেশ থেকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতাপন্থী নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান। তিনি প্রশ্ন তোলেন 21 জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট এত বছর পরেও কেন প্রকাশ করা হয়নি। পাশাপাশি দলের আর্থিক লেনদেন নিয়ে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানানো হয়েছে।
4: শহীদ দিবস কোন রিয়ালিটি শো এর মঞ্চ নয়। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। আর যারা রাজনীতি করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, তারা কখনো হচ্ছে তাদের প্রাপ্য মর্যাদা, যোগ্য মর্যাদা পাননি।
2: ওই সমাবেশে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, মদন মিত্র, অনুব্রত মণ্ডল, শিউলি শাহসহ একাধিক নেতা। এদিকে দিল্লির রাজঘাটে 21 জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া NCPI সাংসদরা। অন্যদিকে কলকাতার শহীদ মিনারে পৃথক শহীদ তর্পণ কর্মসূচির আয়োজন করা হয় প্রদেশ কংগ্রেসের তরফে। সবাই যোগ দিতে আসা কর্মীদের মারধর ও বাধা দেওয়ার অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
5: কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা দল তৈরি করে কংগ্রেসের রক্তক্ষরণ করেছেন, আলাদা পতাকার নিচে গিয়ে এই শহীদ দিবসকে চটুলতায়, চটুল গানে, চৌলুসে এবং আড়ম্বরতার মধ্যে দিয়ে যোগদান মেলায় পরিণত করেছেন এবং ক্ষমতা প্রদর্শনের একটি জায়গায় তিনি নিয়ে গিয়ে নিজের সিঁড়িকে রাজনৈতিক ভাবে রুটি শেখার জায়গা হিসেবে ব্যবহার করেছেন। পরিণামে আজকে দেখতে পাচ্ছেন সেই বিজেপি ওনার সেই রুটির ভাগ নিয়ে নিচ্ছেন, হাইব্রিড তৈরি করে ফেলেছেন।
2: অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানান, যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়।
6: সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়ে, তো স্বাভাবিকভাবেই যারা 21 জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন তাদের তো কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার ছিল না 21 জুলাই পালন করার। আর এখন তো তৃণমূল নির্মূল, ঋত বা মৃত যেই হোক না কেন।
0: সিকিমে NHPC সুড়ঙ্গে দুর্ঘটনায় মৃতদের মধ্যে জলপাইগুড়ির 6 জন বাসিন্দা রয়েছেন। নামচি জেলার সামারদাংয়ে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য খোঁড়া ওই সুড়ঙ্গে মিথেন গ্যাস তৈরি হওয়ায় বিস্ফোরণ ঘটে, তাতে চাপা পড়ে যান কর্মরত 25 জন শ্রমিক। এখনও পর্যন্ত 11 জনের দেহ উদ্ধার হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন, জেলার 6 জনের মধ্যে বিকেশ্বর ওরাও, গ্যাব্রিয়াল টিগ্গা এবং শিবা ওরাও মাটিয়ালি ব্লকের বাসিন্দা। অন্যদিকে নাগেশ্বরী এবং ইংডং চা বাগানের অমিত লাল ও শ্যাম ওরাও এর ওই দুর্ঘটনায় মৃত্যু হয়। জেলার অপর এক মৃতের পরিচয় এখনও জানা যায়নি। উইমেন্স কলেজ কলকাতা আজ বন্দে মাতরম বিষয়ক একটি বিশেষ বক্তৃতার আয়োজন করে। বন্দে মাতরম স্বাধীনতা বীজ মন্ত্র শীর্ষক এই বক্তৃতা প্রদান করেন আমন্ত্রিত বক্তা যোগেশচন্দ্র চৌধুরী কলেজের অধ্যক্ষ ডক্টর পঙ্কজ কুমার রায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাধারণ মানুষকে বিদ্যুৎ বিল থেকে মুক্তি দিয়ে অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতে রাজ্য সরকার কেন্দ্রের পিএম সূর্যকর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। চলতি আর্থিক বছরের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হতে পারে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল, এরপরের খবর 8:10।
7: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

0: পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আকাশবাণী শিলিগুড়ির আইনি কথা অনুষ্ঠান নিয়ে আজ আমি সৌমিতা আঢ্য আবারও একবার হাজির হয়েছি। আমাদের আলোচনার বিষয় হিন্দু আইন অনুযায়ী কন্যা সন্তানদের প্রাপ্ত অধিকার। আজ শুনব অনুষ্ঠানটির প্রথম পর্ব। আমাদের সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মনীষা দত্ত মহাশয়কে। নমস্কার মনীষা দেবী, অনেক অনেক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। নমস্কার মনীষা দেবী।
2: নমস্কার।
1: হিন্দু আইন অনুযায়ী কন্যা সন্তানদের প্রাপ্ত অধিকার, কবে এই অধিকার আমরা পেলাম, কেনই বা আগে অধিকার ছিল না, সমস্ত খুঁটিনাটির বিষয় আমরা জেনে নেব মনীষা দেবীর কাছ থেকে। এই যে হিন্দু আইন অনুযায়ী বলছেন কন্যা সন্তানদের প্রাপ্ত অধিকার, তো সেই কন্যা সন্তানদের কি হিন্দু আইন অনুযায়ী আছে নাকি সব আইনেই মুসলিম, খ্রিস্টান বা আরও যেসব ধর্ম আছে তাদেরও এই অধিকার আছে, সেগুলো কি আলাদা আলাদা?
2: সেগুলো সবই আলাদা আছে। আমাদের যেহেতু হিন্দু কালচার, এটা বহুত পুরনো, 6000 বছর আগের থেকে এই নিয়মটা চলে এসছে। যেহেতু আমাদের যৌথ পরিবার আছে, জয়েন্ট ফ্যামিলি, প্লাস যে লিগাল হেয়ার থাকে, হিন্দু সোসাইটি বলতে হয়, যেটার মধ্যে সব হিন্দু মেয়েরা আগে এটা ভাগ পেত না, মেয়েরা কোনো সম্পত্তির থেকে বঞ্চিত থাকতো। এটা 1950 থেকে প্রথমে ব্রিটিশ চলাকালীন আইনটা লাগু হয়, কিন্তু যেটাতে মেয়েরা বাতিল হয়েছিল, শুধু ছেলেরা পাবে এই আইন।
1: আচ্ছা, মানে এটা হিন্দু আইন বলছে?
2: হিন্দু আইন।
1: আচ্ছা, আর মুসলিম খ্রিস্টান এদের?
2: এদের আলাদা আছে,
1: এদের আলাদা,
2: এদের আলাদা।
1: আচ্ছা, পরবর্তীকালে আমরা আলাদা ওই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় হিন্দু আইন অনুযায়ী কন্যা সন্তানদের প্রাপ্ত অধিকার। তো ব্রিটিশ আমলে ব্রিটিশরাই প্রথম এটা চালু করে বা এই অধিকার তাদের প্রাপ্ত হয়, কিন্তু আগে কন্যা সন্তানরা বাবার, মায়ের বলুন বা শ্বশুর বাড়ির বলুন, কোনো তাদের অধিকারই ছিল না, মানে সম্পত্তির অধিকারই বলুন বা উত্তরাধিকার সূত্রে কোনো অধিকারই তাদের ছিল না। এটা কত সালে প্রথম চালু হয়?
2: এটা প্রথম 2005-এ অ্যামেন্ডমেন্ট হয়।
1: না, ব্রিটিশ আমলে আমি বলছি।
2: ও, ব্রিটিশ আমল থেকে 1850-তে প্রথম এই ব্রিটিশরা আইন চালু করে, যেটা ইনহেরিটেন্স, যেটা আমরা বলি ইনহেরিটেন্স পাওয়ার জন্য, তার জন্য এই আইনটা চালু হয়েছে। তারপরে বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে, ওটার ইমপ্লিমেন্টেশনটা বেড়েছে, দুটো স্কুল জুড়ে হতো, মিতাক্ষরা ল দায়ভাগা স্কুল ছিল, আমরা যেটা হিন্দুরা আছে এটা মিতাক্ষরা স্কুল দিয়ে গভর্ন হই বলতে গেলে। এখন যেটা এখন আছে সেটা হচ্ছে মেয়েরা পাবে, বাবা মারা গেলেন, মেয়ে বউ বাচ্চা সবাই এটা সমানভাবে অধিকার পাবে।
1: আচ্ছা, তো ওটা কত সাল বললেন?
2: এটা 2005-এ অ্যামেন্ডমেন্ট হয়। ব্রিটিশ আমলে তো 1850-তে হয়েছে। 1850-তে
1: এর পরে পরবর্তীকালে ওই যে 1850 থেকে 2005 পর্যন্ত আমাদের একই রকম ধারায় নিয়ম চলে আসছে
2: না? মাঝখানে মাঝখানে অনেক অ্যামেন্ডমেন্ট, নিয়ম পরিবর্তন হয়েছে। তখন প্রথমে শুধু এক ছেলেই পাবে, তারপরে ওনার কোন ছেলেই পেত না,
1: বড় ছেলে পাবে,
2: বড় শুধু বড় ছেলে পাবে,
1: আর যাদের তখন মানে কোনো পুত্র সন্তান ছিল না
2: তারা কোনো ভাগ পাবে না,
1: তখন সেই সম্পত্তিটা সরকারের হয়ে যাচ্ছিল। এরকম অনেক কিছু আইন বা নিয়ম ছিল, তার জন্য আমাদের পারিবারিক দিক দিয়েও যে কন্যা সন্তান বলে সকলের মুখ ভার, এবং হচ্ছে পুত্র সন্তানের জন্য বারংবার চেষ্টা চালিয়ে যেত, এটা একটা বড় কিন্তু কারণ যে কন্যা সন্তান হলে সেটা একদম যেন অপরাধ করে ফেলল, এবং পুত্র সন্তান হলে মানে সন্তানের জন্যই যেন বিবাহটা করা হচ্ছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আবার পরবর্তীকালে আলোচনা করব। তো 2005 সালে, এই তো পরিবর্তন হতে হতে 2005 সালে যে আইনটা হলো সেটা আপনি একটু বিস্তারিত বলুন।
2: 9 সেপ্টেম্বর 2005 এই আইনটা আসলো, একটা জাজমেন্ট অনুযায়ী। বিনীত শর্মা আছে 2020-র একটা জাজমেন্টে, তার আগে ছিল হচ্ছে শুধু মেয়েরা বাবা মারা যাওয়ার পর, যে 2005-এর পর থেকে শুধু যে প্রপার্টিগুলো আছে সেটার ভাগ পেত, পাবে,
1: মানে বাবা মারা যাওয়ার

0: বাবার সম্পত্তিটা ভাগ পাবে সে 2005-2005-এ। তারপরে আবার অ্যামেন্ডমেন্ট হয়ে সেটা গেল হচ্ছে মানে বাবা যবেই মারা যাক না কেন মেয়েরা ইকুয়াল শেয়ার পাবে সম্পত্তির উপরে, বাবার সম্পত্তির উপরে ইকুয়াল শেয়ার পাবে।
1: আচ্ছা মানে আপনি কি বলছেন এই যে 2005-এ হলো কি বিবাহিত মেয়েরা পাবে,
0: যারা বিবাহিত অবিবাহিত বা মারা যাওয়ার পর থেকে পাবে, মানে 2005-এর পরের থেকে এটা লাগু হবে। কিন্তু আবার অ্যামেন্ডমেন্ট হয়ে গেল যে যখনই বাবা মারা গেছে 89-এ, তাহলে মেয়েরা ওই 89-এর থেকেই প্রপার্টি, মানে তার আগের থেকে প্রপার্টিটা তখন থেকে
1: মানে প্রথম থেকে আর কি
0: জন্মলগ্ন থেকে একবারে পাবে, মানে জন্ম নিয়েই, মানে বাবার অধিকার নিয়ে জন্ম নিয়েছে।
1: বাবা মার দুজনের অধিকার নিয়েই মানে কন্যা সন্তান হোক পুত্র সন্তান হোক দুজনে জন্ম
0: সমান ভাবে।
1: সে এটা কবে থেকে চালু হলো?
0: এটা 2020-তে ফেমাস একটা ওই জাজমেন্টে যেটা বললাম, বিনীত শর্মা জাজমেন্ট 2020-তে, ওটাতে বলেছে যে মেয়েরা মানে প্রথম মানে ফ্রম বার্থ,
1: যেটা
0: ফ্রম বার্থ এই অনুযায়ী ওনারা ইকুয়াল শেয়ার পাবে।
1: আচ্ছা বেশ, তাহলে হচ্ছে আমাদের জানা হয়ে গেল যে আমরা কবে থেকে এই অধিকারটা পেলাম, আমরা এখন জন্মলগ্ন থেকেই পাচ্ছি। তো মানে জন্ম মানে যেই হোক তারা সম্পত্তির অধিকারী, সন্তান মানেই বাবা মার সম্পত্তির অধিকারী। এবার আসছি যে শ্বশুর শাশুড়ি মানে ফাদার ইন লো মাদার ইন লো, মানে শ্বশুর বাড়ি ছেলে অথবা মেয়ে শ্বশুর বাড়ির তরফ থেকে যে অধিকারটা প্রাপ্ত অধিকারটা, মানে বৌমারাও এখন অধিকার
0: অধিকার পাবে,
1: আগে যেটা পেত না। তো সেম ছেলেদের ক্ষেত্রেও হচ্ছে?
0: হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে
1: আগেই
0: ছিল, এখন যদি হাজবেন্ড মারা যায় তাহলে হাজবেন্ডের শেয়ারটা আধা মার কাছে যাবে, আধা ওয়াইফের কাছে যাবে, বউয়ের কাছে যাবে। আর তার যদি আবার সন্তান থাকে ওয়াইফ আর তার সন্তানের কাছে যাবে,
1: মানে বাবার সম্পত্তিটা তখন বাবা মা এবং তার স্ত্রী সমান তিন ভাগে
0: যাবে।
1: হ্যাঁ ঠিক আছে, তো এই হলো শ্বশুর বাড়ির সম্পত্তি। আর বাবার বাড়ি যখন তার বিয়ে হয়ে যাচ্ছে বাবার বাড়ির সম্পত্তি তো সে জন্মলগ্ন থেকেই আছে। এবারে যখন ধরুন যে এই যে মেয়ে মা বিয়ে হয়েছে তার সন্তান হয়েছে সে মারা গিয়েছে তার সন্তানরা আছে, তাহলে সেই সন্তানরাও সেই মামাবাড়ির
0: সম্পত্তি ভাগ পাবে,
1: এবং মানে ওই মায়ের সম্পত্তিটাই তাদের কাছে পেয়ে যাবে,
0: ইকুয়াল ভাবে ডিভাইড হবে,
1: এবং বাবার বাড়ির সম্পত্তিটাও
0: সেরকম।
1: বেশ তাহলে এই তো গেল অধিকার কবে থেকে পেলাম এবং কি কি পাবো। এবার এর সুবিধা অসুবিধা এবং কি কি?
0: এটার সুবিধা এক তো হচ্ছে যাদের মানে যৌথ পরিবার আছে, জয়েন্ট ফ্যামিলি, এখন জয়েন্ট ফ্যামিলিতে কোনো ডিড হয়নি, পার্টিশন হয়নি বা কিছু লিগালি উইল হয়নি, তাদের খুব সুবিধা হবে যে তারা ক্লেম করতে পারবে প্রপার্টি। অনেক সময় অধিকাংশ পরিবারে দেখা যায় যে মেয়েরা বিয়ে হয়ে গেল তো ওদের মা বাবার প্রপার্টি দিল না, ভাই দিল না, দাদা দিল না, তখন সেই জায়গায় এই উনি মেয়ে যে আছে ওই বাড়ির মেয়ে তারা ক্লেম করতে পারবে যে আমারও আমার অংশটা চাই।
1: আচ্ছা তো এটা তো এখন আইন হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু সে ক্লেম করতে পারে, তাই তো?
0: হ্যাঁ সে ক্লেম করতে পারবে।
1: তো আপনি একটু যদি ধারা ধরে বলেন,
0: একটা হিন্দু সাকসেশন অ্যাক্ট 6 দিয়ে আছে যেটা মেয়েরা এই এটাতে ক্লেম করতে পারবে, সেকশন 6 অনুযায়ী হিন্দু সাকসেশন 1956।
1: আচ্ছা
0: এটা দিয়ে মেয়েদের পুরোপুরি রাইটটা দিয়েছে যে মেয়েরা যে আমার প্রপার্টিটা আমি ক্লেম করব।
1: আচ্ছা সেটা কোথায় করবে?
0: সেটা কোর্টে যেতে হবে, সিভিল কোর্টে মামলা করতে হবে,
1: সিভিল কোর্টে
0: তার ক্লেমটা পার্টিশন মামলা ফাইল করতে পারে।
1: আচ্ছা এবারে ভাগ করা নেই, মানে বাবা মা মারা গিয়েছে ভাগ করা নেই, আমরা তো পার্টিশন স্যুট কেস বা অন্য কিছুর মাধ্যমে আমরা সেটা অধিকার দাবি করতে পারি। কিন্তু যদি মনে করুন কারোর নামে কিছু উইল করা আছে, তো উইল করা থাকলে তো সেটা অসম্ভব, কেউ হয়তো আবেগের বসে, বিশেষ করে এগুলো তো উইল গুলো বিশেষ করে আবেগের বসে বা ভয়ের,
0: না না না উইল নিজের ইচ্ছাটা প্রকাশ করে, কাকে এখন আমার নামে প্রপার্টি আছে আমি উইল করলাম, আমার ইচ্ছা আমার প্রপার্টিটা শুধু ছেলেকে দিব, সেই হিসেবে আমি উইল করে গেলাম।
1: হ্যাঁ সেটাই আমি বলছি যে ভয়ের থেকেও হয় অনেকের যে একটি উইল করা আছে, সেখানে যে লেখা আছে সেখানে যে আমি অমুককে দেব, সেটি হয়তো মেয়ে, তার ছেলেটিকে দেওয়া নেই, কিন্তু উইলটি যদি অ্যাক্টিভ না করা হয় মানে কোর্টে, মানে অটোমেটিক তো কিছু

0: করার জন্য প্রোবেট করতে হয়।
1: প্রোবেট যদি না করা হয় তাহলে তো সেই সেম তারা সমান দুই ভাগেই পেয়ে যাবে।
0: হ্যাঁ, দুই ভাগেই পাবে।
1: এবং যদি মনে করুন কেউ হয়তো অনেক ক্ষেত্রে হয়ে যায় কি আবেগের বশবর্তী হয়ে কন্যা সন্তানই বলুন, আমি পুত্র সন্তানের ক্ষেত্রেও বলছি, কোনো ক্ষেত্রে হয়তো মা বাবা রাগ করেছিল বা কিছু যে আমি ওকে দেব না কিছু, ওর নামে আমি করে দিলাম সব কিছু, এরপরে পরবর্তীকালে ভুল টুল বুঝতে পেরেছে কিন্তু সেটা আর পাল্টানো হলো না, বলে গেছে হয়তো কিন্তু সেই সুযোগটা তো যার নামে করে গেছে সে নিয়ে নেবে, সেই ক্ষেত্রে কি মানে কিছু প্রিকশন আছে?
0: তখন
1: কিছুই
0: ওই উইলের মাধ্যমে কন্টেস্ট করতে হবে ওটা মামলাটাকে,
1: কি করতে হবে একটু যদি
0: অ্যাকচুয়ালি উইল যখন প্রোভাইড করে একটা এক্সিকিউটেন্ট থাকে, মানে যে উইলটাকে প্রোভাইড করবে উনি ওই কোর্টে গিয়ে করবে, তখন একটা নোটিশ যাবে আদার সাইডকে, মানে আদার কোনো ভাই বোন লিগ্যাল হেয়ার যদি থাকে তাদের কাছে নোটিশ যাবে, তখন তারা এসে অবজেকশন জানাবে, কোর্টে অবজেকশন জানিয়ে তারপরে মামলাতে যা রেজাল্ট হবে তখন সেই অবজেকশন অনুযায়ী, তখন উইলটা যদি চ্যালেঞ্জ হয় মানে ক্যান্সেল হলে কোর্টের অর্ডার অনুযায়ী যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আবার সমান ভাগ পাবে, আর যদি না হয় তাহলে উইলটাই প্রিভেল করবে।
1: আচ্ছা, তো এরকম আছে। তো তাহলে পরবর্তীকালে যদি প্রাইভেট না করা হয় তাহলে দুজনে সমান অধিকার দাবি করতে পারে। এবারে যদি মনে করুন যে ওই উইলটা বলা হচ্ছে যে মানে যে হয়তো কি বলবো যে হাজবেন্ড হয়তো ওয়াইফের নামে করে দিয়ে গেছে, ছেলেকে দেয়নি, বলেছে যে আমার ওয়াইফকে দিয়ে যাচ্ছি এবং আমার মেয়েরা পাবে, মানে ছেলে থাকতে পারে কিন্তু যদি মা না চায় তাহলে থাকতে পারবে না, এদিকে মা ছেলের প্রতি একটু বেশিই দুর্বল, সেই ক্ষেত্রে আর যেটা হয়ে থাকে বেশিই দুর্বল হয়ে পড়েছে
0: থাকবে মার সাথেই থাকবে,
1: হ্যাঁ মায়ের সাথেই থাকবে এটা আমরা বলছি, কিন্তু সে হয়তো করতে দিচ্ছে না কিন্তু তার ব্যাপার কি, তাহলে সম্পত্তিটা ওই মার পরে পরবর্তীকালে আবার সমান ভাগে ভাগ হয়ে যাবে।
0: উইল হয়ে গেলে এই লটা লাগু হবে না।
1: হ্যাঁ,
0: উইল বা রেজিস্টার পার্টিশন ডিড হয়ে গেলে এই লটা এর মধ্যে আসবে না, ওটা পুরোপুরি আলাদা হয়ে যাবে, তখন তখন কোনো অধিকার পাবে না।
1: না, উইলটা প্রাইভেট যদি না করা হয়, প্রাইভেট না করা হলে মানে মা যতদিন চাইছে তো ঠিক আছে, মানে বেঁচে আছে, তারপরে পরবর্তীকালে আমরা ওটা আবার মানে ওই সমান ভাগে ভাগ হয়ে যাবে।
0: হ্যাঁ, সমানভাবে ভাগ হবে,
1: ভাগ হয়ে যাবে, এটা হলো একটা বিষয়। এবার যে পার্টিশন স্যুট, পার্টিশন স্যুটের ক্ষেত্রে অনেক সময় হয় কি ডিড করা হয়েছে, মানে ওই পরবর্তীকালে সকলে মিলে একটা সমান ভাগ বাটোয়ারা করার জন্য অনেক ক্ষেত্রেই হয় যেটা যে আমরা নিজেদের মতো করে করি, আবার অনেকে চায় যে যাতে শান্তিপূর্ণ উপায়ে সমান বাটোয়ারা হয় তার জন্য করি, তো সেটা কতটা যুক্তিযুক্ত?
0: এখন সেই ডিডটাকে রেজিস্টার্ড হতে হবে।
1: আচ্ছা,
0: রেজিস্টার ডিড হলে তার মানে লিগালি বাইন্ডিং আছে, মানে আপনি লিগালি ওটা ইমপ্লিমেন্ট করতে পারবেন ওই পার্টিশনে। এখন কিছু জন ওরালি করে, মুখোমুখি করে, এটা তুমি ভাগ নিয়ে নাও, এটা আমি ভাগ নিয়ে নিই, কিন্তু ওটা করে যদি ওটা ওই ওরালি করে যদি অ্যাক্টেড আপন হয়, মানে ওটার মধ্যে আমি ওইভাবে চলছি, তাহলেও ওটা লিগালি বাইন্ড হবে।
1: হ্যাঁ, তো সেই ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে সেটা আমরা বিষয়টা অনেক বিস্তারিত আলোচনা করে ফেলছি যে মেয়েদের ক্ষেত্রে যে ক্ষেত্রে যে ভাইপো ভাইজিরা আছে সেই ক্ষেত্রে তো ভাইপো না, এক্ষেত্রে ভাইজিদের ক্ষেত্রে ভাইজি বা বোনজি এরকম আর কি, মানে মাসির মেয়ে, তারাও কি মানে যদি চায় তারা কি পেতে পারে সম্পত্তি, মানে যদি মাসি চায় যে ওই বোনের মেয়েকে?
0: এখন যাদের মধ্যে হয়েছে তাদের রিলেশনটা কি হয়, কতটুকু কি জমি আছে কার নামে, ওরা যদি সেপারেট করে নিয়ে ডিড করে নিল, সেপারেট ডিড করে নিল ওটার উপরে অ্যাক্টেড আপন করে, তখন তো সেই দিকে ভাগ পাবে না।
1: আচ্ছা, এই পদ্ধতিটা কিরকম একটু আমাকে যদি বলেন?
0: এটা যেরকম আমাদের রেজিস্ট্রি অফিসে গিয়ে যে আমাদের
1: একটা ডিড, একদম বলুন যে একদম হঠাৎ করেই সবাই চিন্তা করছে যে আমরা এবারে ভাগ বাটোয়ারা করে নেবো, অনেক ক্ষেত্রে হয় কি যে কেউ কিছু বলছে না, যে যেমন ভোগ করছে সেরকম করেই ভোগ করছে, পরবর্তীকালে যখন হবে তখন হবে, তো সেই আর কি মানে পদ্ধতিটা কি?
0: না, যদি সেরকম ভাগ বাটোয়ারা না করে, যে যেমন আছে, এখন মনে হলো যে আমি এখন ওই পাশের রুমটা নিব কিন্তু আমি এই রুমে আছি, তখন আমি বললাম যে ওনাকে যে হ্যাঁ আমি এই রুমটা এখন ইউজ করতে চাই,

0: যেহেতু আমাদের ইকুয়াল শেয়ার আছে, তখন উনি অবজেক্ট করলো বা ভাই হয়তো দিল না, তখন আমি সেই যাব পার্টিশনে, কোর্টের থেকে আমাকে ডিভাইড করে দিবে, কোর্টের থেকে একটা ডিড বানিয়ে দিবে আমাদের পার্টিশন, যদি মেনে যাই কোর্টের অর্ডারটা, সেই অর্ডারটা মেনে একটা ডিড করে দিবে। সেরকম গেলে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি, এখন নিজেদের মধ্যে সেটেল করে, যেটা করে নিজেদের মধ্যে একটা সেটেলমেন্ট হলো যে আমি এই উপরতলা নিব, তুমি এই নিচতলা নাও, ওরকম করে একটা ডিড করে রেজিস্ট্রি অফিসে কোয়ারি বের করতে হয়। কোয়ারি বের করে ভ্যালুয়েশন অনুযায়ী রেজিস্টার অ্যামাউন্টটা স্ট্যাম্প ডিউটি দিয়ে আমরা ডিডটাকে রেজিস্টার্ড করতে পারি।
1: বেশ, তাহলে এই গেল আমরা পার্টিশন শুট কী করে ডিড করব, মানে আমরা কী করে ভাগ বাটোয়ারা করব, ওই পদ্ধতিগুলো। তো তারপরে আপনি আমাকে বলুন, এটা একটু যদি মানে ধারাটা যদি একটু বলে দেন।
0: এটা অ্যাজ পার রেজিস্ট্রেশন অ্যাক্ট দিয়ে হয়, গভর্ন হয় ওটা, রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী ওটা আপনার রেজিস্ট্রিটা হবে।
1: আচ্ছা, আর এই যে উইলটা বলছেন প্রাইভেট করারও, উইলটা কোথায় প্রাইভেট করবে?
0: উইলটা ডিস্ট্রিক্ট জাজে করতে হয়,
1: ডিস্ট্রিক্ট জাজের
0: কাছে আবেদন করতে হয়। 268,
1: আচ্ছা
0: 268 হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী,
1: আচ্ছা
0: ওটা প্রোভাইড করে ওটা গ্র্যান্ট অফ লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন করে।
1: আচ্ছা, তো তাতে কোনো সমস্যা নেই?
0: না, তাতে কোনো সমস্যা নেই।
1: আচ্ছা, খরচ খরচা কেমন পড়ে?
0: এটা তো ডিপেন্ড করে অ্যাডভোকেটসদের উপর, তাদের ফিস স্ট্রাকচার।
1: সরকারি উপায়ে কি করা যায়?
0: সরকারি লিগ্যাল এড থেকে দেবে, আপনাকে অ্যাডভোকেট প্রোভাইড করবে, লিগ্যাল এড থেকে প্রোভাইড করলে লিগ্যাল এড ওই অ্যাডভোকেট করবে, তখন সরকারি অনুযায়ী।
1: সেরকম মানে সরকারি ক্ষেত্রে সেরকম খরচ পড়ে না?
0: না,
1: যৌথ পরিবারে যেটা হয় যে পাঁচ ভাই তিন বোন এরকম, এক বোন হয়তো ভাইকে লিখে দিল, ছোট ভাইকে সে হয়তো বিবাহ করেনি, তার কেউ নেই, তার ভাইকে লিখে দিল, কোন বড় ভাই হয়তো তার ছোট বোন, সে
0: হিসেবে গিফট ডিড করবে,
1: হ্যাঁ করে দিল। তো সেই ক্ষেত্রে মানে তার এদিকে মানে পুরো সম্পত্তিটা ভাগ বাটোয়ারা করার জন্য পার্টিশন শুট ডিড করা হয়েছে। তাহলে তখন ওইটা মানে
0: যে বোন লিখে দিবে শুধু তার অংশটাই খালি দিতে পারবে?
1: হ্যাঁ, এরপরেও তার যে অংশটা মানে তার নিজের সম্পত্তিটাও পাবে, মানে দুটো অংশ
0: সে পাবে।
1: আচ্ছা, পার্টিশন শুট যখন হচ্ছে ওটা যদি অ্যাক্টিভ হয় তাহলে ঠিক আছে, যদি না অ্যাক্টিভ হয় তাহলে আবার সমান বাটোয়ারা হয়ে যাবে?
0: সমান বাটোয়ারা হবে।
1: আচ্ছা,
0: এখন এটা যে বোনকে, বোন যে লিখে দিবে কি করে লিখে দিবে, বোনকে গিফট করতে হবে,
1: মানে উইল করে দেবে?
0: না, উইল না, গিফট ডিড।
1: আচ্ছা,
0: গিফট ডিড হবে।
1: আচ্ছা,
0: ওটা
1: নিজেদের মধ্যে কি কত ধারা অনুযায়ী কবে থেকে চালু হয়েছে একটু যদি?
0: এটা তো গিফট মানে অ্যাজ পার রেজিস্ট্রেশন একটি আছে, ওটা গিফট ডিড হয় নিজেদের মধ্যে, বাবা মাকে দিবে, মেয়ে নিজেদের ব্লাড কানেকশনে গিফট ডিড হয়।
1: আচ্ছা, আর বাইরের কারোর সঙ্গেও কি হয়?
0: ওটা সেল ডিড হয়ে যাবে।
1: সেল ডিড?
0: হ্যাঁ,
1: কিন্তু সে তো বিক্রয় করছে
0: না। সেল ডিড মানে বিক্রি করছে, মানে ডিড করা মানে সেল করা মানে তোমার যত রাইট টাইটেল আছে তোমার ওই সম্পত্তির উপর, তুমি অন্যকে যাকে বিক্রি করছো তার উপরে বা যাকে দিচ্ছ তার উপরে চলে আসছে।
1: ধরুন আমি আপনাকে আমার কিছুটা অংশ দিলাম, মানে উপহার হিসেবে দিচ্ছি। অনেকের সময় হয় না যে আমি, অনেকেই আছে যে এই জায়গাটা অমুককে আমি উপহার হিসেবে দিচ্ছি, তো তখন তো সেটা
0: না, ওটা সেল ডিড করে দিতে।
1: ওটা সেল ডিড
0: করে দিতে
1: ওই পাল্লাতেই,
0: ওটা যে পুরোপুরি আমার অংশ, আমি ওটাতে বিক্রিও করতে পারি, ট্রান্সফার করতে পারি, আমি যা খুশি করতে পারি প্রপার্টিতে,
1: আর কিন্তু ওটা সেল ডিডের খাতেই পড়ছে। আচ্ছা, আর এটা পরিবারের মধ্যে ব্লাড রিলেশনের মধ্যে যেটা থাকছে সেটা
0: গিফটেড,
1: গিফটেড মানে একদম উপহার, সহৃদয় থেকে উপহার, এটাও সহৃদয় থেকে কিন্তু আইনের কাছে বিক্রয়। তো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। যারা আমাদের শ্রোতারা আছেন, যারা মহিলা শ্রোতারা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, এই বিষয়গুলো নিয়ে আমরা ছোট্ট ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করছি, যাতে গিয়ে আমাদের মহিলাদের যে সমস্যাগুলো আমরা পড়ি তাতে যাতে আমরা সেই সমাধানগুলো নিজেরাই করতে পারি। তো সেই ক্ষেত্রে আপনি বলুন, এবার নিউক্লিয় পরিবারে চলে আসছে যখন, তখন তো সমস্যা কোনো নেই,
0: নিউক্লিয় মানে হাজবেন্ড ওয়াইফ বাচ্চা, সেই বাবা মারা গেলাম, বাবার মার ছেলে পাবে, যেটা পরপর চলে আসবে।
1: তাহলে
0: ইকুয়াল শেয়ার,
1: ইকুয়াল শেয়ার। তো এক্ষেত্রে পিসি আছেন বা জেঠু কাকু
0: তারাও পাবে,
1: ওদিকে মাসি,

0: মানে মামার বাড়ির দিক দিয়ে বলছি মামা, তো সেই ক্ষেত্রে হয়তো তার যদি কেউ থাকে তারা তো পাবে, কিন্তু মামার সম্পত্তি বা পিসির সম্পত্তির উপরে কি অধিকার আছে?
1: না, ওটা দেখতে হবে কে কিনেছে প্রপার্টি বা কার নামে প্রপার্টি।
0: না, পিসিরই সম্পত্তি।
1: তাহলে পিসি যদি নিজের টাকা দিয়ে কিনে তাহলে ওইটা তো আমাদের কার কেউ পাবে না,
0: ঠাকুমার হলে দাদু হলে পাবে। আচ্ছা, তো না যদি ধরুন পিসির কেউ নেই কি মাসির কেউ নেই, তো সেই ক্ষেত্রে তার মানে সেই সম্পত্তিটা অধিকার করতেই পাচ্ছে, মানে দাবি করতে পাচ্ছে না কেউ। সেই ক্ষেত্রে যদি তার বোনঝি বা
1: তাকে
0: ভাইঝি, হ্যাঁ, সে দাবি করছে পরে মৃত্যুর পরে, তাহলে কি পেতে পারে?
1: এখন বোনঝি যদি কেউ না থাকে উনার হাজবেন্ড ইসে হবে, যদি ম্যারিড থাকে।
0: ও, ম্যারিড হলে হাজবেন্ড পাবে?
1: হাজবেন্ড পাবে।
0: আচ্ছা, কেন এখনো ওটা চালু হয়নি?
1: লিগ্যাল হেয়ার হিসেবে তো হাজবেন্ড
0: আচ্ছা
1: পাবে।
0: আচ্ছা, মানে
1: সার্ভাইভার,
0: মানে পিসির সম্পত্তিটা ডিরেক্টলি মেয়েটি পাচ্ছে না,
1: না না
0: হাজবেন্ড পাবে।
1: হাজবেন্ড পাবে।
0: আচ্ছা, আর মাসির ক্ষেত্রেও সেটা?
1: হ্যাঁ, মাসির ক্ষেত্রেও সেটা।
0: বাহ, এই তো উল্টো নিয়ম হয়ে গেল। তারপরে উল্টো দিকে হাজবেন্ডের দিকে যদি এরকম কেউ থাকে, সেই ক্ষেত্রে কি মহিলাটি পাচ্ছে নাকি হাজবেন্ডই পাচ্ছে?
1: না, হাজবেন্ড থাকলে তো ওয়াইফ তো এনটাইটেলড আছেই।
0: আচ্ছা,
1: ওয়াইফ তো এনটাইটেলড ভাইস ভার্সা,
0: একের সঙ্গে আরেক পরিপূরক। আচ্ছা বেশ, এবার আপনি বলুন আপনার আর কি কি, মানে এক্ষেত্রে আমরা কি কি, আর আপনি তো বিভিন্ন এরকম কেস স্টাডি করছেন, তো কিরকম আপনারা কেস পান বা কিরকম আপনারা অসুবিধাগুলো উপলব্ধ করেন?
1: এখন কি যখন একটা পার্টিশন মামলা হয় বা কিছু কোর্টের থেকে রায় দেয় যে এই এই এতটুক সম্পত্তি পাবে, এতটুক মানে ইকুয়ালি ডিভাইড হবে, দুইজন দুজন থাকলো, দুজন ছেলে এক ভাই এক বোন থাকলো, দুজন ইকুয়ালি ডিভাইড পাবে। সেটা গিয়ে কোর্টের তরফ থেকে একটা কমিশনার অ্যাপয়েন্ট হয়, ওই কমিশনার অ্যাপয়েন্ট কি ওনারা বিএলএর ওকে সাথে নিয়ে, কারণ অ্যাডভোকেটরা লেম্যান মাপঝোক পারে না, তার জন্য আমিন একটা দরকার হয়। তা আমিন গিয়ে মাপঝোক করে ওইভাবে ইসে মেপে দিল জমিটা। তো দুজনকে ওরকম করে বললো যে তুমি এই এ সাইডে নিবা, তুমি বি সাইডে নিবা, এ বি করে এরকম করে জমির ভাগটা নিবা। তখন কি হয়, ওটা করে কোর্টে আসে যে হ্যাঁ আমাদের এই করুন করে আপত্তি নেই, এই পার্টিশন যেভাবে কোর্ট করে দিয়েছে সেটা কমিশনার করে দিচ্ছে, আমাদের আপত্তি নেই। সেই করে একটা ডিড হয়, ডিডটা যেটা রেজিস্টার্ড হয় কোর্টের থেকে রেজিস্টার্ড হয়, ওটার বেসিসে দুজনে মিলে থাকবে।
0: আচ্ছা,
1: সেই হিসাবে
0: শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, তাই আজকের মতন আলোচনা এখানেই শেষ করছি। আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, একেবারে ছোট্টবেলা থেকে আমরা কি কি, আমাদের কন্যা সন্তানরা কি কি বিষয়ের উপরে, সম্পত্তির উপরে কতটা আমাদের অধিকার, আইন অনুযায়ী আমাদের কন্যা সন্তানরা উত্তরাধিকার সূত্রে কি কি প্রাপ্ত, আমরা কি কি অধিকারের অধিকারিণী, সেগুলো সম্পর্কে সমস্তটাই সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন। আজ আমরা আমাদের স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে পেয়েছিলাম শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মনীষা দত্ত মহাশয়াকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আবারও কোনো দিন আবারও এরকম বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য নিশ্চয়ই আপনাকে পেয়ে যাব। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবারও কোনো দিন আবারও কোনো আইনি কথা অনুষ্ঠান নিয়ে, আইনের খুঁটিনাটি বিষয় আলোচনা নিয়ে আমি সৌমিতা আঢ্য হাজির হয়ে যাব। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির আইনি কথা অনুষ্ঠান। আজ শুনলেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। নমস্কার, শুভরাত্রি।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আইনি কথা। হিন্দু আইন অনুযায়ী কন্যা সন্তানদের প্রাপ্ত অধিকার নিয়ে কথা বললেন শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মনীষা দত্ত, এবং তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন সৌমিতা আঢ্য।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন বাইরের থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিচিত্রা।
1: অরিজিৎ রায়, মেম্বার অফ জোনাল ম্যানেজার্স ক্লাব ফর এজেন্টস LIC এবং বিজনেস অ্যাসোসিয়েট স্টার হেলথ ইন্স্যুরেন্স, ঠিকানা SN বোস রোড, কদমতলা, দার্জিলিং। ফোন নম্বর 9800667925। অরিজিৎ রায়।
2: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
3: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
2: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
3: 9749088189।
2: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
3: ফোন নম্বরটি আরও একবার 9749088189।
1: অরিজিৎ রায়, মেম্বার অব জোনাল ম্যানেজার্স ক্লাব ফর এজেন্টস LIC এবং বিজনেস অ্যাসোসিয়েট স্টার হেলথ ইন্স্যুরেন্স, ঠিকানা SN বোস রোড, কদমতলা, দার্জিলিং। ফোন নম্বর 9800667925। অরিজিৎ রায়।
4: বিচিত্রা স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানে আজ শুনবেন

শিবমন্দির ঐকতান সঙ্গীত মহাবিদ্যালয়ের অনুষ্ঠান, পরিচালনায় শ্যাম্পু নাগ, শ্রদ্ধায় ও স্মরণে পঞ্চকবি। আমাদের প্রথম উপস্থাপনাটি হল বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভালো মানুষ নৈরে মোড়া গানটি। এটি খাম্বাজ রাগাশ্রিত বাউল অঙ্গের গান, রচনাকাল 1321 বঙ্গাব্দ, স্বরলিপিকার ইন্দিরা দেবী। কবি তাঁর এই গানটির মধ্য দিয়ে সমাজের যে তথাকথিত বা প্রচলিত কিছু ভুলগুলোকে ব্যঙ্গাত্মকভাবে ফুটিয়ে তুলতে চেয়েছেন। গানটি বিচিত্র ও বিদ্রোহী মনোভাবের সাথে সাথে হালকা মেজাজের একটি হাসির গান।

আমাদের দ্বিতীয় নিবেদনটি হল পঞ্চকবিদের মধ্যে অন্যতম কবি দ্বিজেন্দ্রলাল রায় রচিত ধনধান্য পুষ্পভরা গানটি, যেটি খাম্বাজ রাগাশ্রিত দাদরা তালের একটি গান। গানটি দেশভাগের রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত। এখানে মাতৃভূমির প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। সুজলা সুফলা ধরিত্রী মায়ের প্রতি এই আমাদের শ্রদ্ধাঞ্জলি।

সমসাময়িক কালে বিখ্যাত কবিদের মধ্যে অন্যতম ছিলেন কবি রজনীকান্ত সেন, যিনি মাতৃভূমির প্রতি ভালোবাসায় বিদেশি পণ্য বর্জন ও দেশীয় পণ্যকে আপন করে নেওয়ার আহ্বান জানিয়ে মায়ের দেওয়া মোটা কাপড় গানটি রচনা করলেন। গানটির গীতিকার ও সুরকার তিনি স্বয়ং। গানটি আত্মনির্ভরশীলতারও প্রতীক। এটি দাদরা তালের একটি গান, যেটি আমাদের তৃতীয় নিবেদন।

স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কারাগারে বন্দী থাকাকালীন তার স্ত্রীর অনুরোধে কিংবদন্তি বাঙালি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিপ্লবীদের পরাধীনতার শিকল ভাঙার আহ্বানে 1921 সালে যে গানটি লিখেছিলেন সেটি হল কারারই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী।

সর্বোপরি ধর্ম কর্ম ভেদাভেদ ভুলে সকল দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে এবং সাহসের সাথে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের পঞ্চম নিবেদন।

হও ধরুমেতে ধীর, হও করুমেতে বীর। রচয়িতা কবি অতুল প্রসাদ সেন। গানটি মিশ্র কাফি রাগাশ্রিত, তাল কাহারবা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা কিছু গান ও কবিতার মাধ্যমে স্বদেশী আন্দোলনকে ভীষণভাবে উদ্বুদ্ধ করেছিলেন। সেই গানগুলির মধ্যে বহুল প্রচলিত একটি গান হল আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এটি দাদরাতালের স্বদেশ পর্যায়ের একটি গান। কবি মানুষের মধ্যে সাম্যভাব, গণতান্ত্রিক চেতনা, কিশোরদের মাঝে স্বাধীনতার আনন্দ ছড়িয়ে দেওয়ার জন্য এই গানটি লিখেছিলেন। গানটি আজও আমাদের মধ্যে ঐক্য এবং জাতীয় গর্ব জাগিয়ে তোলে, তাই রবি ঠাকুরের এই গানটি আজ আমাদের অন্তিম নিবেদন।

0: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা শিবমন্দির ঐকতান সঙ্গীত মহাবিদ্যালয়ে নিবেদিত শ্রদ্ধায় ও স্মরণে পঞ্চকবি রচিত দেশাত্মবোধক গানসমূহ। পরিচালনায় শ্যাম্পু নাগ, সঞ্চালনায় মৌসুমী সরকার, তালবাদ্যে সুজন রায়, কিবোর্ডে অমিত মল্লিক, মন্দিরায় প্রিয়াঙ্কা মল্লিক, সঙ্গীতে মান্যতা সাহা, সমহিতা ভৌমিক, মোহর দত্ত, দেবাঙ্গনা মল্লিক, প্রিয়াঙ্কা মল্লিক, অর্পিতা ঘোষ, শ্যাম্পু নাগ এবং মৌসুমী সরকার।
1: অরিজিৎ রায়, মেম্বার অফ জোনাল ম্যানেজার্স ক্লাব ফর এজেন্টস LIC এবং বিজনেস অ্যাসোসিয়েট স্টার হেলথ ইন্স্যুরেন্স, ঠিকানা SN বোস রোড, কদমতলা, দার্জিলিং। ফোন নম্বর 9800667925। অরিজিৎ রায়।
2: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন?
3: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
2: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
3: 9749088189।
2: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
3: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
1: অরিজিৎ রায়, মেম্বার অফ জোনাল ম্যানেজার্স ক্লাব ফর এজেন্টস LIC এবং বিজনেস অ্যাসোসিয়েট স্টার হেলথ ইন্স্যুরেন্স, ঠিকানা SN বোস রোড, কদমতলা, দার্জিলিং। ফোন নম্বর 9800667925। অরিজিৎ রায়।
4: বাইরে থেকে রেকর্ড করে আনা বিচিত্রা অনুষ্ঠান এখানেই শেষ হল।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি করে দিতে হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার অ্যাসেম্বলি স্কোপজেতে ভাষণ দিয়েছেন। ম্যাসিডোনিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বর্ণনা করেছেন তিনি। সিকিমের নামচি জেলার সামারদাঙে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনের দেহ উদ্ধার হয়েছে। অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর ৫০% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আগামী ৩০ দিনের মধ্যে তা চালু হবে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে চলা আসন্ন FIH বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য ২০ সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। আসছি বিস্তারিত খবরে। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের বলেন, নিট নিয়ে আলোচনার বিষয়ে সরকারি আশ্বাস মেলা সত্ত্বেও লোকসভায় বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী তাঁর আগেকার দাবি থেকে সরে আসছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ব্যাপারে সরকারের কড়া অবস্থানের কথা আগেই জানিয়ে দিয়েছেন।
1: सरकार संसद में न केवल इस विषय को लेकर बल्कि इस विषय के साथ संबंधित अन्य सभी विषयों को विस्तृत चर्चा के लिए तैयार है। प्रधानमंत्री जी ने बहुत स्पष्ट कहा है कि नीट और पेपर लीक इत्यादि विषयों को लेकर के जो लोग भी जिम्मेवार हैं उनके खिलाफ कड़ी से कड़ी कार्रवाई की जाएगी और हम अपने बच्चों के साथ अन्याय नहीं होने देंगे।
0: এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী

0: ভদ্রাসহ দলের অন্য সদস্যরা নিট ইস্যু নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গোবিন্দমোহন লোককল্যাণ মার্গে কংগ্রেস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় রাহুল গান্ধী তাঁদের বলেছিলেন, সরকার সংসদে নিট নিয়ে আলোচনায় রাজি থাকলে তিনি তৎক্ষণাৎ বিক্ষোভ তুলে নেবেন। এরপরই সরকারের আলোচনার দাবি মেনে নেওয়ার কথাটি ড সিং ঘোষণা করেন। কংগ্রেস নেতৃবৃন্দকে তা জানানো হলেও শ্রী গান্ধী তাঁর অবস্থান থেকে সরে এসে আরও একাধিক দাবিতে সরব হন। রাহুল গান্ধী মতো বরিষ্ঠ নেতার কাছ থেকে এভাবে কথার খেলাপ করা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে ড সিং মন্তব্য করেন। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ অন্য বিরোধী দলের সদস্যদের আজ লোককল্যাণ মার্গের কাছে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন দিল্লি পুলিশ আটক করেছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হইহট্টগোলের জেরে তিনবার করে সভা মুলতুবি করে দিতে হয়। এদিন সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা, পরে দুপুর 2টো এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতুবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ ড রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা নিয়ে তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদের দেখতেও যান স্বাস্থ্যমন্ত্রী। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তর ম্যাসিডোনিয়ার অ্যাসেম্বলি স্কোপজেতে ভাষণ দিয়েছেন। এদিন তার বক্তব্যে ম্যাসিডোনিয়াকে ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে বর্ণনা করেছেন রাষ্ট্রপতি। দুই দেশের শতাব্দী প্রাচীন সভ্যতা, ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরে সিনেমা, সংস্কৃতি, শিক্ষা ও যোগের ক্ষেত্রে ভারত ম্যাসিডোনিয়া পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধির কথা বলেন তিনি। দুদেশের পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে মাদার টেরেসা ও মহাত্মা গান্ধীর প্রসঙ্গ উঠে এসেছে তাঁর ভাষণে। রাষ্ট্রপতি জানান, ভারত ও উত্তর ম্যাসিডোনিয়া তাদের বিভিন্ন অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছে। রাষ্ট্রপতি এদিন ঘোষণা করেছেন, উত্তর ম্যাসিডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে, এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে।
1: আর্থিক সহযোগ আমাদের দ্বিপক্ষীয় সম্বন্ধ কা এক অত্যন্ত মহত্বপূর্ণ স্তম্ভ। হম আপনি দ্বিপক্ষীয় ব্যাপার কো দুগুণা কারণে পরবি সহমত হুই। হামনে আইটি, কৃষি, ফুড প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস তথা ট্যুরিজম, হসপিটালিটি ও ফিল্ম মেকিং সহিত প্রমুখ ক্ষেত্র মে সহযোগ পর চর্চা। হাম স্বাস্থ্য সেবা মে সহযোগ পর আপনি দ্বিপক্ষীয় এগ্রিমেন্ট কো ভি রিনিউয়াল কর রহে হ্যায়।
0: সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে 6 জন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। এনএইচপিসি জানিয়েছে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হবে। কমপক্ষে 25 জন কর্মী দুর্ঘটনার সময় সেখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত 13 জন চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। এনএইচপিসির পক্ষ থেকে জেলা প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্য জরুরি ব্যবস্থাপনার সঙ্গে সংস্থার সঙ্গে সমন্বয় রেখে উদ্ধার কাজে নজরদারি চালানো হচ্ছে। এছাড়াও খনি নিরাপত্তা মহানির্দেশালয়ের পক্ষ থেকে এক বিশেষ উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এই ঘটনায় এক উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন শ্রী তামাং। দুই নেতাই এই ঘটনায় শোক ব্যক্ত করেছেন। পাশাপাশি সিকিম সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু অর্থ সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। সিকিম সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেছেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের সূচনা করেন। অচিরাচরিত বিদ্যুৎ ব্যবহার বাড়াতেই এই উদ্যোগ। এখনও পর্যন্ত 1,810 জন গ্রাহক প্রকল্পে সুবিধা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের অসহযোগিতায় রাজ্যের এই প্রকল্প এতদিন চালু করা যায়নি। বাড়ির ছাদে সোলার প্যানেলের মাধ্যমে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য 78,000 টাকা পর্যন্ত কেন্দ্রের ভর্তুকি পাওয়া যাবে। মধ্যপ্রদেশ বিধানসভা অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করেছে। বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে আজ তুমুল হৈহট্টগোল এবং তীব্র বিরোধিতার মধ্য দিয়ে এই বিল পাশ হয়। বিলটি রাজ্যপালের কাছে অনুমতির জন্য পাঠানো হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর 50% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার পণ্যের উপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, নতুন এই শুল্ক আগামী 30 দিনের মধ্যে চালু হবে। ট্রাম্প এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে সম্পর্কের অবনতির আবহে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিকতম ঘোষণা দুদেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র করবে বলে আশঙ্কা। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে 10ম দিনেও আক্রমণ প্রতি আক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের উপর হামলা চালালে তারা সেটি খালি করে দিতে বাধ্য হয়। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় বিমান হামলা চালিয়েছে। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হতে চলা আসন্ন FIH বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য 20 সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। 15ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। বিশ্বকাপের গ্রুপ ডিতে খেলছে ভারতীয় দল। এই বিভাগে ভারত ছাড়াও রয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও ওয়েলস। ভারতীয় আবহাওয়া দপ্তর গুজরাট অঞ্চল, পূর্ব রাজস্থান এবং মধ্য মহারাষ্ট্রে আগামী দুদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। অসম, মেঘালয়, বিহার, উত্তরাখণ্ড, বিদর্ভ, পশ্চিম রাজস্থান এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের আভাস দেওয়া হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সরকার জানিয়েছে নিট এবং এ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে সংসদে আলোচনার জন্য তারা প্রস্তুত। নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি করে দিতে হয়। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মীয়মান সুড়ঙ্গের একটি অংশে বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 12 জনের দেহ উদ্ধার হয়েছে। অচিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন স্বপন গুপ্তের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত।

শ্রোতা বন্ধুরা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সংঘমিত্রা গুপ্তের কণ্ঠে এই গানটি। পরবর্তী শিল্পী বনানী ঘোষ।

শ্রোতা বন্ধুরা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্র সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করুন যে নাম্বারে 9434076705 9434076705। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ সরে বাদল ঝড় ঝরে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর। শ্রোতা বন্ধুরা, শুরু করলাম আজকের অনুষ্ঠান রবি ঠাকুরের কথা দিয়ে। আজকে আমাদের বিষয় ভাবনার মধ্যে রয়েছে বর্ষা ঋতু, বর্ষাকাল। বর্ষাকাল নিয়ে আজকে আমরা কথা বলবো। ইতিমধ্যে একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, দেখে নি কে আছেন। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ বলুন, কি বলছেন বলুন।
1: ভালো হলো গান চালান।
0: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, গানের অনুষ্ঠান, গান তো চলবেই, আপনি শুনতে থাকুন। আজ আমরা বর্ষা

0: শিক্ষা নিয়ে কথা বলবো। শ্রোতা বন্ধুরা, আপনারা এই বিষয়ে কথা বলতে ডায়াল করুন 9434076705 9434076705। আমরা চলে যাই। আচ্ছা, আরেকজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো
1: দিদি, আমি ত্রিপুরা থেকে বলছি, কৃষ্ণমনোহর সিং।
0: কোথা থেকে বলছেন আর একবার বলুন।
1: ত্রিপুরা থেকে বলছি, কৃষ্ণমনোহর সিং।
0: হ্যাঁ, আপনার নামটা বলুন আর একবার।
1: কৃষ্ণমনোহর সিং, ত্রিপুরা থেকে।
0: ত্রিপুরা থেকে?
1: হ্যাঁ, আমি গত বছর দিকে আমি শুনেছি আপনাদের অনুষ্ঠান।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
1: ভালো দিদি, ভালো, একদম শিলিগুড়ি সেন্টার। আমি শুনেছি গতকালকে, আমি শুনেছি আপনাদের অনুষ্ঠান।
0: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন তাহলে।
1: হ্যাঁ, আজকে বিষয়টা বর্ষা নিয়ে না দিদি?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কিছু বলেন তাহলে বলুন, আজকের বিষয় হচ্ছে বর্ষা।
1: হ্যাঁ, বর্ষা তো, বর্ষার সময় তো বর্ষা আসবে দিদি। তবে আমরা যারা সমতলে থাকে তাদের তো কোন সময় কোয়া যায় না, বর্ষা কোন ছেড়া দেয়। এখানে আবার খাপনা শুকনা খাবার টাবার আবার রেডি করতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। আর যারা আবার পাহাড়ে গিয়ে থাকে,
0: হ্যাঁ
1: যেমন জঙ্গল পাহাড়, আমাদের ত্রিপুরা যেহেতু পাহাড় ঘেরা,
0: হুম হুম হুম
1: হ্যাঁ, এক পাহাড়ে গিয়ে যারা থাকে, আপনারা শুনেছেন অনেক নিউজে,
0: হুম হুম
1: প্রতি বছরে এই বর্ষার সিজনে আমাদের 10 পয়সা অনেক প্রাণহানি হয়।
0: হুম হুম
1: এগুলো
0: হুম
1: সতর্ক থাকতে হবে আর কি। বর্ষার সময় যে বর্ষা আসবে,
0: হুম
1: আমাদেরও সতর্ক থাকার দরকার আছে দিদি।
0: হুম
1: তো এই বলে আমরা যারা সমতল আছি, আমরাও এই মুহূর্তে আমাদের শুকনো খাবার দাবার, জলের বোতল টোতল বর্ষায় থাকতে হবে, কোন
0: আচ্ছা,
1: সময় কোন বর্ষা দেখে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: এটা
0: ঠিক
1: আমরা
0: আছে,
1: সতর্ক করলে আমাদের মূল মন্ত্র আর কি দিদি। হ্যাঁ
0: আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, ধন্যবাদ অসংখ্য। হ্যাঁ বলুন।
1: গান শোনা যাবে দিদি?
0: হ্যাঁ বলুন।
1: বাংলার ছবি একটা, আমারে ওই তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান একটা শুনে দেয় নাকি?
0: আচ্ছা, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনতে চাইছেন তো? ঠিক আছে
1: হ্যাঁ হ্যাঁ
0: ঠিক আছে, শুনিয়ে দিচ্ছি আপনাকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান, ঠিক আছে? হ্যাঁ, আপনি শুনতে
1: নমস্কার দিদি,
0: থাকুন।
1: নমস্কার,
0: নমস্কার। হ্যাঁ
1: নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ, চলুন আমাদের শ্রোতা বন্ধুর যে অনুরোধ, সেই অনুরোধ রেখে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান আপনাদের শোনাই।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার। হ্যাঁ তো দেখুন,
0: কেমন আছেন বলুন।
1: বিষয়টা দেখে, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো আছি। হ্যাঁ, আজকে আমাদের বিষয় ভাবনা হচ্ছে বর্ষা।
1: বর্ষা, হ্যাঁ
0: হ্যাঁ
1: দেখুন, বর্ষা তো ধরুন আমাদের দরকার, কারণ বর্ষা না হলে আমাদের খাদ্য যেটা উৎপাদন করেন চাষি বন্ধুরা
0: হুম
1: সেইটাই আমরা কিন্তু পাবো না। আর বর্ষা হলেই তো চাষিরা চাষ করতে পারবেন এবং আমরা এই চাষিদের উৎপন্ন ফসল থেকেই আমরা কিন্তু আমাদের প্রধান খাদ্য বাঙালি হিসাবে সেই ভাত, সেই
0: হুম হুম
1: চাল কিন্তু আমরা পাবো। আর বর্ষাকাল তো দেখুন সবার কাছে একটা আবেগ অনুভূতি, প্রকৃতি তো বর্ষাতে একদম চারিদিকে সেজে ওঠে, সবুজে সবুজে গাছে কদম তো কি কত ধরনের ফুল আমরা দেখতে পাই বর্ষার সময়।
0: হুম
1: তারপর বর্ষাতে ধরুন আমাদের খাওয়া দাওয়াটাও, বাঙালি যেহেতু খাওয়া দাওয়াটাও বেশ ভালো জমে যায়। বর্ষা মানে খিচুড়ি, ইলিশ মাছ, যদিও ইলিশ মাছটা এখন মানে মধ্যবিত্তদের কাছে নাগালের বাইরে হয়ে যাচ্ছে, তবুও চেষ্টা করেন যে অন্তত পক্ষে বর্ষার সময় একবার একটু ইলিশ মাছ না হলে যেন চলে না।
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: আর
0: হ্যাঁ
1: আমি একটু লেখালেখি করি
0: আর
1: তো
0: বৃষ্টি,
1: আমার একটা,
0: হ্যাঁ এই যে লেখালেখি যে করেন, যারা
1: হ্যাঁ
0: লেখালেখির জগতে বা কোনো সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে আছেন, তাদের কিন্তু বর্ষাটা একটা অন্যরকম
1: হ্যাঁ,
0: অনুভূতি এনে দেয়।
1: জানলার ধারে যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন আমি জানলার ধারে
0: হ্যাঁ
1: বসে থাকি এবং রেডিও শুনি। আর
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: বর্ষা নিয়ে আমার একটি ছোট্ট কবিতা যদি বলেন তাহলে একটু শোনাতে পারি,
0: একদম
1: আমার
0: বলুন।
1: নিজের লেখা।
0: হ্যাঁ বলুন, ছোট করে বলুন। হ্যাঁ
1: হ্যাঁ, বর্ষা রানী বর্ষা রানী কোথায় তুমি ভাই, তোমায় আনতে আমরা এবার চেরাপুঞ্জি যাই, সেখান থেকে একটু বাড়ি আনবো এবার, আরাম পাবে মানব জগৎ, বাঁচবে কত প্রাণ, কীট পতঙ্গ পশু পাখি সবার মুখে সদাই হাসি, ছুটবে চাষি নাঙল হাতে, চষবে জমি মনের সুখে, ব্যাঙেরাও সব ছাড়বে গলা, করবে গ্যাঙর গ্যাং, ঝিঝি পোকার ঝিল্লি রবে, ভরবে মনোপ্রাণ, গৃহিণীরা সব বাঁধবে কোমর রান্না করার তরে, রান্না হবে খিচুড়ি আর বেগুন ভাজা সাথে ইলিশ মাছ, খাবে সবাই আয়েস করে মনের সুখে পেটটি ভরে।
0: বাহ, খুব সুন্দর, খুব
1: হ্যাঁ
0: সুন্দর। অনেক ধন্যবাদ আপনাকে
1: শুনছিলাম,
0: ফোন করার জন্য
1: হ্যাঁ
0: এবং আপনার অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করার
1: হ্যাঁ,
0: জন্য।
1: ভালো থাকবেন।
0: ভালো থাকবেন। চলে যাই আমাদের পরবর্তী গানে, স্ত্রী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। একজন শ্রোতা বন্ধু যুক্ত হয়ে গিয়েছেন, দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো
1: হ্যাঁ হ্যালো দিদিভাই, নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল। দিদিভাই
0: হ্যাঁ নমস্কার, কেমন আছেন বলুন।
1: শুভ সন্ধ্যা দিদিভাই, ভালো আছি, আপনি কিরকম আছেন
0: হ্যাঁ ভালো
1: দিদিভাই?
0: আছি, ভালো আছি।
1: হ্যাঁ দিদিভাই, বর্ষার রাত বলছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, বর্ষার রাত্রে দেখুন দিদিভাই, মানে আমি তো আগে বলবো, বর্ষার রাত্রে যে ঝমঝম করে বৃষ্টি ঝরে সেই আওয়াজটা এত মানে ভালো লাগে, মনে হয় যেন কেউ নপুরের আওয়াজ বাজাচ্ছে আর কি, কোনো পরী এসে
0: হুম হুম
1: নপুরে
0: হুম
1: ঝিনি ঝিনি মানে বাজছে, তো সেই আওয়াজটা এত মধুর লাগে। তো দিদিভাই এই একটা একটা গান আছে, ঝড়ো ঝড়ো বাদল দিনে, এই যে গানখানা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন,
0: হুম হুম হুম
1: উনি এই যে মানে মাথায় এই যে মানে নপুরের ঝিনঝিন বাজা,
0: বর্ষা তো একটা ঋতু, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেই বর্ষা কে যেন উদযাপন করেছেন,
1: হ্যাঁ
0: তাই না?
1: হ্যাঁ একদম
0: প্রচুর
1: দিদিভাই,
0: বর্ষার,
1: হ্যাঁ
0: বর্ষা গান, কবিতা কবিগুরুর
1: অনেক অনেক,
0: অনেক
1: এবং দেখুন
0: রয়েছে।
1: একটা কবিতা লিখেছে, আমাদের হাঁটু জল আমাদের নদী ছোট
0: ছোট
1: নদী
0: নদী
1: চলে
0: জলে
1: আঁকে
0: আঁকে
1: বাঁকে।
0: বাঁকে। হ্যাঁ
1: হ্যাঁ,
0: হ্যাঁ
1: তো এই যে মানে ওনার সত্যি করে উনি কবে লিখে গেছেন আজ আমরা সেটা উপলব্ধি
0: হ্যাঁ
1: করতে পারছি দিদিভাই,
0: একদম একদম।
1: এবং সেই জায়গাটা আমরা কিন্তু ওনার হাত ধরে আজকে কিন্তু এই বর্ষার রাতটা এত সুন্দর উপলব্ধি করছি। আর বর্ষার রাত্রে দিদিভাই
0: হুম হুম
1: খিচুড়ি আর আপনার ডিম ভাজা
0: হুম
1: পটল
0: হুম
1: ভাজা,
0: হুম
1: এই যে
0: আমাদের
1: হ্যাঁ বলুন,
0: পূর্বের একজন শ্রোতা বন্ধু এই খিচুড়ির কথা বললেন, আপনিও বললেন, ঠিক আছে, খুব ভালো
1: হ্যাঁ
0: লাগলো।
1: ভালো থাকবেন দিদিভাই, সুস্থ থাকবেন,
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ আপনিও ভালো
1: নমস্কার
0: থাকবেন।
1: দাদা, নমস্কার
0: হ্যাঁ হ্যাঁ
1: দাদা।
0: নমস্কার নমস্কার। চলে যাই আমাদের আজকের পরের গানে, শিল্পী মান্না দে, সন্ন্যাসী রাজা ছায়াছবি থেকে।

একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, পরে আবার যদি ওনাকে পাই তাহলে কথা বলে নেবো।

0: শ্রোতা বন্ধু আবার যুক্ত হয়েছেন, দেখিনি কে আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আপনার খবর নিশ্চয়, ভালো হলো, গান চালান।
0: আপনার নামটা বলুন আর একবার।
1: স্বপন বিশ্বাস।
0: স্বপন বিশ্বাস,
1: হ্যাঁ।
0: কোথা থেকে বলছেন?
1: লক্ষ্মীপুর থেকে।
0: হ্যাঁ আবার বলুন।
1: লক্ষ্মীপুর থেকে,
0: লক্ষ্মীপুর,
1: লক্ষ্মীপুর,
0: লক্ষ্মীপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। আজকে আমাদের বিষয় ভাবনায় রয়েছে বর্ষা। আপনারা আমাদের সঙ্গে কথা বলতে সরাসরি ডায়াল করুন 9434076705, 9434076705। একজন শ্রোতা বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো,
2: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি বলছি সুমন মোহরি, ত্রিপুরা আগরতলা থেকে বলছি।
0: সুমন মোহরি?
2: হ্যাঁ, সুমন মোহরি ম্যাডাম।
0: আচ্ছা, ত্রিপুর আগরতলা থেকে বলছেন?
2: আগরতলা থেকে।
0: আচ্ছা বলুন, নমস্কার, কেমন আছেন?
2: আমি ভালো আছি ম্যাডাম, আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন। আমাদের অনুষ্ঠান চলছে লাইভ ফোন ইন মনের জানালা। এই অনুষ্ঠানে আজকে বর্ষা নিয়ে ভাবনা চিন্তা, আমাদের বর্ষা নিয়ে আমরা কথা বলছি। আপনি কিছু বলতে চাইলে, আমাদের সঙ্গে শেয়ার করতে চাইলে করুন।
2: বর্ষা আমাদের খুবই একটি পছন্দের ঋতু।
0: হ্যাঁ,
2: এই সময় এই সময়ে কালো মেঘ জলে, আকাশে হালকা বাতাস হয়ে যায়, আর বৃষ্টির ফোঁটা পড়ে, মানে সুর সৃষ্টি করি, যেমন গাছপালা নতুন করে প্রাণ ফিরে পায় এই সময়টাতে, আর চারদিকে চারদিকে সবুজে ভরে ওঠে, আর কৃষকদের জন্য খুব ভালো, কারণ

0: খুবই গুরুত্বপূর্ণ,
1: হ্যাঁ
0: কারণ
1: হ্যাঁ
0: এই সময় তুমি জমিতে ধান বা অন্যান্য ফসল চাষ করে, তবে অতিরিক্ত বৃষ্টিতে কখনো কখনো বন্যা
1: হ্যাঁ হ্যাঁ
0: জলাবদ্ধতা
1: অবশ্যই প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো একটা খারাপ দিক আছে। বর্ষার যেমন এই বন্যাটা একটা একটা খারাপ দিক, তাই না?
0: একদম
1: ভালো দিক
0: একদম
1: বলতে গেলে আমরা অনেক অনেক কথা বলতে পারি, আমাদের অনেক রকম অনুভূতি, ভালো অনুভূতি বর্ষাকালে বর্ষা নিয়ে আছে, তাই তো?
0: একদম
1: ঠিক আছে বন্ধু, আপনি শুনতে থাকুন অনুষ্ঠান।
0: একটা গানের জন্য রিকোয়েস্ট করতে পারি,
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
0: একটা কিশোর কুমারের বাংলা যে কোনো একটা গান শুনিয়ে দিলে
1: আচ্ছা
0: হবে?
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, অবশ্যই চেষ্টা করব। পরবর্তী গানে চলে যাচ্ছি, পরবর্তী গানের শিল্পী আশা ভোঁসলে, পরশমণি ছায়াছবি থেকে।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করে আছেন, দেখে নিকে আছেন। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: আচ্ছা নমস্কার নিতাই বাবু,
1: ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি।
0: হ্যাঁ,
1: বৃষ্টি নিয়ে কথা হচ্ছে, রাতের বৃষ্টি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: তো
0: বর্ষা নিয়ে কথা হচ্ছে, বলুন।
1: হ্যাঁ বর্ষা, বর্ষা ধরুন আমাদের এখানে একদিন সারাদিন বৃষ্টি হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো বর্ষাকাল এসে গেছে না, বৃষ্টি তো হবে।
1: হ্যাঁ বর্ষাকাল এসে গেছে, সারাদিন বৃষ্টি হচ্ছে। তো সেই বৃষ্টির দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে
0: একদম।
1: আর রাত্রে যখন বৃষ্টি হয় ঝমঝমিয়ে, তখন যে আওয়াজটা পাওয়া যায়, হ্যাঁ সেই বৃষ্টির আওয়াজটা কিন্তু খুব সুন্দর লাগে
0: একদম একদম।
1: আর বৃষ্টির সাথে ঘুমটাও মনোরম হয় কিন্তু।
0: একদম ঠিক আছে নিতাই বাবু, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন, আজকে হাতে আমাদের সময় খুব সীমিত, আপনি শুনতে থাকুন।
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার। আগরতলা থেকে আমাদের একজন বন্ধু, শ্রোতা বন্ধু, অনুরোধ করেছিলেন কিশোর কুমারের একটি গানের জন্য, চালিয়ে দিচ্ছি কিশোর কুমারের একটি গান, সন্ধ্যা প্রদীপ ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আজকে হাতে একদমই আর সময় নেই, স্টুডিওর ঘড়ি বলছে এখানেই আজকে শেষ করতে হবে। মনের জানালা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

0: Party chief Akhilesh Yadav after they were detained from the protest site near Lok Kalyan Marg. They were protesting over the NEET paper leak issue. BJP today criticized leader of opposition in Lok Sabha Rahul Gandhi for staging a protest at Lok Kalyan Marg, saying that the conduct displayed by him is entirely unbecoming and condemnable. Talking to the media in New Delhi, BJP President Nitin Naveen said that today's incident is unfortunate and termed it a dark day in India's political history. He also said that when the government accepted the conditions of the Congress on the NEET paper leak issue, Rahul Gandhi backtracked from his earlier demand, which reflects his immaturity. Mr. Naveen also appealed to the opposition parties, including the Congress, stating that the government is ready for any kind of discussion in Parliament. He added that the people of the country stand with Prime Minister Narendra Modi. President Draupadi Murmu today said India and North Macedonia have agreed to enhance trade and investment while expanding cooperation in key sectors. President Murmu was addressing the media in Skopje after holding talks with her North Macedonian counterpart Gordana Sihanouska Davkova. Later, addressing the Assembly of North Macedonia, President Murmu conveyed the goodwill of 1.4 billion Indians. She described North Macedonia as an important partner in building a stable, multipolar and prosperous global future. After concluding her visit to North Macedonia, she will travel to Romania. Hockey India has announced the 20-member squad for the upcoming FIH Men's World Cup in Belgium and the Netherlands to be held from the 15th of next month. Ace defender and drag flicker Harmanpreet Singh will lead the Indian side. And that is the end of this news bulletin.
1: Akashbani Shiliguri Onushtan Shunchen মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী 101.4 মেগাহার্সে সকাল 6:05 বন্দনবার ও চিন্তন, 6:35 রামচরিত মানস, 6:45 সঙ্গীত সরিতা, 7:00 ভুলে বিশ্রে গীত, 7:30 হাম হ্যায় রাহি প্যার কে, 8:30 অনুষ্ঠান চিত্রলোক, 9:00 শুনবেন ইন্দ্রধনু, 10:00 হ্যালো ফরমাইশ, 11:00 অনুষ্ঠান চয়নিকা, 12:05 ইয়াদো কি মেহফিল, 1:00 সুরেলা সফর। এখন আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। সকাল 6:05 প্রথমে অমৃতবাণী ও পরিবন্দনা, 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, 6:30 আরোগ্য, 6:35 লোকগীতি শিল্পী সঞ্জয় মণ্ডল, 6:45 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, 7:00 প্রত্যুষা, 7:45 শুনবেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:00 আধুনিক গান শিল্পী সুমন চট্টোপাধ্যায়, 9:25 জেলার চিঠি, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর শিল্পী পণ্ডিত ভজন সোপরি, 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, 11:00 কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্য বিষয় একাদশ শ্রেণীর ইতিহাস, পাঠদান করবেন মাটিগাড়া হরসুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নবনীতা পাল, 12:00 কথায় সুরে, 1:00 মহিলা মজলিশ।

শুনলেন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:14। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। আগামীকালের অধিবেশন শুরু হবে ভোর 5:55। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি। জয় হিন্দ।

মিনিট। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হলো। আগামীকালের অধিবেশন শুরু হবে ভোর 5:55। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি। জয় হিন্দ।